কাল রাতে বৃষ্টিকে মনে হচ্ছিল নারীর কান্নার মতো। অথচ তোমার রোদন কি করে পানি ঝরার শব্দের মতো।

0: সুপ্রদর্শক রেডিও থ্রিদল বাংলা ইউএসএ শুভেচ্ছা জানবেন। আশা করি সবাই খুবই ভালো আছেন, আর সবার ভালো লাগে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমি রুস্তা জাহিন আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে চমৎকার একজন অতিথিকে নিয়ে, এবং তিনি আর কেউই নন, দেখেই বুঝতে পারছেন, আমাদের সকলের পছন্দের এবং আমাদের অত্যন্ত পরিচিত মুখ, শারমিন দীপু আপু। দীপু
1: হ্যালো,
0: আপু, অনেক দিন পর আপনার সঙ্গে দেখা, খুবই ভালো লাগছে, কেমন আছেন?
1: আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? অনেকদিন পরে বলতে, দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই মিন ত্রিতাল বাংলা ইউএস এর রেডিও সেন্টার, বা এনিওয়ে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ার, সো খুবই ভালো লাগছে। ইয়া, ডেফিনেটলি। কেমন আছো তুমি?
0: আমি ভালো আছি, আর আমার সামনে এত চমৎকার একজন মানুষ বসে আছে, তো আরো বেশি ভালো আছি।
1: থ্যাংক ইউ।
0: তো এই মুহূর্তে আপু কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে?
1: এই মুহূর্তে ইউএসএ থেকে যুক্ত আছি, সো ইয়া, ক্যালিফোর্নিয়া থেকে আছি আমি এখন। ক্যালিফোর্নিয়াতে গতকালকে আমি একটা শো করেছি, সো এখন ওখানেই অবস্থান করছি। সো ইয়া, ফ্রম ইউএসএ।
0: আমি যতদূর জানি যে আপু কিন্তু এখন বাংলাদেশ থেকে আমাদের লন্ডনের প্রবাসী হয়ে গেছেন, বা লন্ডনবাসী বলা যায়, বাংলাদেশ ছেড়ে আপু আমাদের ছেড়ে লন্ডনে চলে যাওয়া। তো লন্ডন এবং ক্যালিফোর্নিয়া বা দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গায় স্টেজ পারফরমেন্স, এগুলো ব্যালেন্স করা হয় আসলে কিভাবে?
1: এই যে যেভাবে চলছে সেভাবে, কাজ থাকে না, যে আমরা বলি আসলে যে পাখি পাখি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যায় উড়ে উড়ে, আমরা মানুষরাও মানে প্রায় ওরকমই একটা পাখির মতো দেখা যায়। উই আর হিয়ার টুডে, অন দ্য আদার ডে ওয়্যার সামওয়্যার এলস, সো ইয়া, ম্যানেজ হয়েই যায়, একটু করতে হয় আর কি, একটু প্যাচ আপ করে ম্যানেজ করতে হয়,
0: কাজের খাতিরে অনেক কিছু কিছুই আমরা করে থাকি।
1: স্যাক্রিফাইস করতে হয় আসলে। হ্যাঁ, যদি আর্টিস্ট

0: ল পড়া হচ্ছে, তো এত কিছু ব্যালেন্স করা, এটা আসলে কিভাবে করা হয়?
1: মানুষ বলে না যে তোমার অনবদ্য ইচ্ছা বা অনবদ্য চাহিদা থাকলে তুমি পৃথিবীর যে কোনো কিছু এ প্রান্ত থেকে ও প্রান্ত হাসিল করতে পারবে, সো দ্যাটস নো প্রবলেম। এটা আসলে ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে, বিকজ মানে আমার ইচ্ছা শক্তি ছিল যে আমি ওই পর্যন্ত যাব, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আমি যদি মনে করতাম না আমি এতটুকুতেই হ্যাপি, তাহলে কিন্তু মানে অতটুকুতেই হ্যাপি থাকতাম। সো এটা আসলে যার যার ইচ্ছা শক্তি আমি বলবো।
0: বাহ, চমৎকার। তো এই যে এতগুলো সেক্টরে আসলে একসঙ্গে কাজ করা, কোনটাতে আপু বেশি কমফোর্ট ফিল করেন, যে এই সেক্টরটা একটু বেশি ভালো লাগে ওইটা থেকে, এমন কি কিছু আছে কিনা?
1: টু বি ভেরি অনেস্ট, আমার যেই দুইটা প্রফেশন বা যেই তিনটা প্রফেশন, আমি আসলে সবগুলো প্রফেশনকেই সমানভাবে এনজয় করি, বিকজ এক একটা সেক্টর কাজ এক এক রকম। সো তুমি যখনই একটা সেক্টরে কাজ করতে যাবা, সো ইউ আর গিভিং ইউর 100%, দেন ইউ এনজয়িং ইট।
0: বাহ, চমৎকার। তো এই যে সঙ্গীতের সঙ্গীতে আসার গল্প, সঙ্গীত শিল্পী, এত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী হয়ে ওঠা, এই আমি জানি যে আপনি সেই 5 বছর বয়স থেকে গান শিখছেন বা গানের তালিম নিচ্ছেন, কিন্তু এই জিনিসটা আসলে কার হাত ধরে, বাসা থেকে বা পরিবার থেকে কার অনুপ্রেরণা? কারণ বাবা তো ছিলেন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন রাজনীতিবিদ, সাংস্কৃতিক অঙ্গনের ছোঁয়াটা আসলে কিভাবে আসলো?
1: এটারও এর পেছনে একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে যে আমার মায়ের খুব ইচ্ছা ছিলেন যে তিনি কখনো গান করবে, তো আসলে পারিপার্শ্বিকতায় বা হোয়াট এভার সেভাবে হয়তো বা হয়ে ওঠেনি, তো তার ইচ্ছাটাই আমি মানে পূরণ করেছি আমার মার অবদানে। আসলে আমি গান করা, সে সে চাইতো যে আমি তাকে শুধু শুধু বসে বসে গান শোনাবো, আমি যে আসলে প্রফেশনালি সিঙ্গার হয়ে যাব এরকম কোনো ইন্টেনশন ছিল না বা আমার কোনো আইডিয়াও ছিল না যে আমি সিঙ্গার হয়ে যাব। বাট একটা সময় পরে দেখা গেল যে না, আমি প্রফেশনালি সিঙ্গিং এ ঢুকে গেলাম, এন্ড দেন ইয়া
0: আচ্ছা আচ্ছা,
1: চলছে আজ পর্যন্ত।
0: তার মানে ভালো লাগা থেকে শুরু এখন প্রফেশন হিসেবে নিয়ে নেওয়া।
1: রাইট,
0: তাহলে একটা প্রশ্ন কিন্তু চলেই আসে, যে নজরুল গীতি করছেন, ফোক গান করছেন, আধুনিক গান করছেন, মানে সব ক্ষেত্রেই দেখা যায় যে সঙ্গীতের সব সব ক্ষেত্রে আপনার সরব উপস্থিতি, কিন্তু যে জিনিসটা বেশি দেখা যায় যে ফোক গানগুলো আপনার একটু বেশি করছেন, তো ফোক গানের প্রতি ভালো লাগাটা কিভাবে?
1: আসলে এটা যে কিভাবে হলো সেটা আমি নিজেও বলতে পারবো না, বাট এটা আমার ফিলিংস। সেটা হচ্ছে যে আমি যখন ছোট তখন থেকে যখন আমি গান করি, আমি অল কাইন্ডস অফ গান করতাম, নজরুল, রবীন্দ্র, দেশাত্ম, পল্লী গীতি, ভাওয়া, এভরিথিং, এন্ড মাঝে মাঝে হিন্দিও করা হয়। কিন্তু দেখা গেল একটা সময় পরে গিয়ে যখন আমার মধ্যে যে গানটা কি সেই জিনিসটা বোঝার যে বোধ আমার মধ্যে সৃষ্টি হলো, যে গানের আসলে মিনিং কি, গানটা কি, এটাতে কি বোঝাচ্ছি আমি, এই বোধটা যখন আমার মধ্যে মানে চলে আসলো বা আমি বুঝতে শিখলাম, তখন থেকে ফোক গানটা আমাকে খুব বেশি টানে। মানে আমি ফোক গানের মধ্যে মাটির গন্ধ, আমাদের কালচার, প্রেম, বিরহ, আনন্দ, দুঃখ, বেদনা সবকিছু খুঁজে পাই, টু বি ভেরি অনেস্ট। ইটস আ হিউজ প্ল্যাটফর্ম টু এক্সপ্রেস ইউর ফিলিংস টু আদার ওয়ান,
0: মানে নিজের ফিলিংস এবং দেশের প্রতি ভালো লাগা বা ভালোবাসা।
1: সবকিছু। তুমি দেখো এক মানে ফোক গানের কিন্তু অনেক ঘরানা আছে, যার তার মধ্যে আছে বিচ্ছেদ, আছে প্রেম বিচ্ছেদ, আছে রোমান্টিক, আছে কিছু আছে যে পীর নবীদের শান আছে, খাজা বাবার গান আছে, তারপরে নবীর শান আছে, মানে অনেকগুলো ঘরানা আছে, আধ্যাত্মিক আছে, মরমী আছে। তো এই ঘরানাগুলোর মধ্যে তুমি যখন তোমার ফিলিংস তুমি এক্সপ্রেস করতে যাবা, তুমি যেই গানটা চাও আসলে দেখবো তুমি ওই ঘরানাতে ওই গানটাই পেয়ে গেছো। সো ইটস ম্যাচড উইথ ইয়র এক্সপ্রেশন বা উইথ ইয়র সিচুয়েশন, দ্যাটস ওয়াই যেটা খুব তোমাকে কানেক্ট করে, খুব সহজ সরল কথার মাটির সুরের
0: নিজের
1: গান।
0: ভিতরে ইমোশন গুলো ফুটে উঠে, এবং
1: এক্স্যাক্টলি
0: আমার মনে হয় এটা বেশি দর্শক দর্শকও বেশি পছন্দ করে,
1: রাইট,
0: যে কোন একটা গান হচ্ছে গানের শিল্পী তার এমন কিছু তার গানের মাধ্যমে ফুটিয়ে তুলছে, যা আসলে একজন অডিয়েন্স হিসেবে আমিও চাই কেউ বলুক, সুর দিয়ে
1: মানুষ
0: বলুক।
1: কিন্তু, অডিয়েন্স কিন্তু সরল ভাষার সরল সুরের গানটাকে বেশি টানে, কারণ যে
0: রাইট,
1: কথাগুলো সরল, যেই গানের সুরটা সরল সেই গানটা তার কাছে প্রিয়, কারণ সেই গানটা সে ভালোভাবে গাইতে পারছে,
0: গাইতে
1: ভালোভাবে
0: পারে।
1: বুঝতে পারছে। কিন্তু একটু কঠিন গান হলে, একটু কঠিন সুর হলে সেটা কিন্তু আমাদের যে দর্শক, আমাদের বাংলার যে

0: হোক, তারা সেটা নিতে চায় না সেরকম ভালোভাবে। আর সহজবোধ্য কথাই আমার মনে হয় যে সবচেয়ে বেটার সবসময়।
1: আসলে কারণ গানগুলো তো কোনো একটা শ্রেণীর জন্য আসলে তৈরি হয় না,
0: হয় না,
1: সমাজের সব শ্রেণী পেশার মানুষ যেহেতু গান শুনে, সবার জন্যই আসলে সহজবোধ্য যেগুলো হয়। তো গানের কথা যেহেতু হচ্ছে, দীপু আপুর কাছ থেকে এখন একটা গান শুনে নিলে কেমন হয়?
0: আচ্ছা। হ্যাঁ, যেহেতু গানের মানুষ, আজকে গানেরই আয়োজন, অবশ্যই গান তো শোনাবই। কি গান শুনবে বলো?
1: শুরুতে আপনার পছন্দের একটা শুনবো, তবে শেষে তখন দর্শকদের চাহিদা অনুযায়ী একটা শুনতে পারি।
0: আচ্ছা, আমার পছন্দ অনুযায়ী তাহলে আমি যেটা করব, আমার রিসেন্টলি একটা গান লাস্ট লাস্ট উইকে রিলিজ হয়েছে, আমার মৌলিক গান। গানটি
1: বাহ,
0: লিখেছেন
1: চমৎকার।
0: আমাদের লন্ডন প্রবাসী, ওনার সুর করা হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই আকাশ মাহমুদ, এবং কম্পোজিশন আকাশ মাহমুদের করা। তা আমি ওইখান থেকে একটা অন্তরা একটু শোনাচ্ছি সবাইকে।
1: অবশ্যই,
0: আর এই গানটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে শারমিন দীপু অফিসিয়াল পেজে আছে, সো যে কেউ চাইলে একটু ওখানে ব্রাউজ করলেই পেয়ে যাবে।
1: অবশ্যই।
0: আমি একটু করে শোনাচ্ছি।
1: আমরা ওই একটুটা একটু শুনে নেই।

0: আছে কি আমায় মনে।
1: বাহ,
0: থ্যাংক ইউ।
1: চমৎকার, মনে রাখতেই হবে। এত মিষ্টি একজন মানুষ, এত মিষ্টি করে যখন গান গায়, দর্শক শ্রোতা সবারই আসলে মনে রাখতে হবে।
0: থ্যাংক ইউ
1: চমৎকার আপু,
0: থ্যাংক
1: অসাধারণ।
0: ইউ।
1: যেহেতু মৌলিক গানের কথা বললেন, তো আপনার কিন্তু প্রায় 25টার উপরে অ্যালবাম রিলিজ হয়েছে, নতুন অ্যালবাম আমরা কবে পাচ্ছি?
0: এখন তো আসলে হচ্ছে গিয়ে যে অ্যালবাম গুলো, আমার কিন্তু টোটাল কমপ্লিট অ্যালবাম আছে বাজারে 6টা, কাজ
1: আচ্ছা,
0: হচ্ছে যে অ্যালবামের দিন তো এখন আর নাই,
1: না,
0: সেটা তুমিও
1: সবকিছু
0: জানো।
1: অনেক বেশি ইউটিউব প্ল্যাটফর্ম হয়ে গেছে।
0: এক্স্যাক্টলি, এখন সব ভার্চুয়াল প্ল্যাটফর্মে চলে গেছে, তো এখন ওই আগের দিনের মতো সিডি সিডি প্লেয়ার দিয়ে গান বাজানো বা টেপ রেকর্ডার দিয়ে গান বাজানোর ওই চলটা আসলে নাই বললেই চলে। তো সেই কারণে যেটা করা হয় যে সিঙ্গেল সিঙ্গেল ট্র্যাক করা হয়
1: আচ্ছা
0: এবং সেটা ভিজুয়াল করা হয়, কারণ আমরা ডেফিনেটলি উই গোনা পুট দিস আপ অন ইউটিউব। সো যখন একটা ইউটিউবে চলে যায় তখন আমরা টোটাল অ্যালবামটাকে দিতে পারি না,
1: হুম
0: সো
1: হুম
0: সেই কারণে কমপ্লিট অ্যালবাম আছে আমার 6টা এই আর কি। তো সিঙ্গেল ট্র্যাকের মধ্যে আমার মোর দেন 30 আমার মৌলিক সিঙ্গেল ট্র্যাক, এবং আমার তো মনে হয় 1000-এর উপরে আছে আমার কাভার করা সং, যেগুলো বেসিক্যালি আমি করে
1: হুম
0: থাকি
1: হুম
0: বিভিন্ন টেলিভিশন
1: আচ্ছা
0: লাইভ বা আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে। বাট আমার নিজের মৌলিক আছে প্রায় 35 অ্যাবোভ।
1: বাহ, অসাধারণ। তার মানে মাত্রই কিন্তু একটা মৌলিক গান করলেন, এটা তো রিলিজ হয়ে গেছে,
0: এটা রিলিজ হয়েছে, ইটস জাস্ট ইটস বিন 6 days only,
1: তার মানে
0: সিক্স
1: একদম নতুন
0: ফাইভ
1: গান,
0: সিক্স ডেজ একদম ব্র্যান্ড নিউ গান। হ্যাঁ,
1: একদম ব্র্যান্ড নিউ একটা গান আজকে আমরা শুনে ফেললাম, চমৎকার। তো এই যে আপনার গানগুলোতে যে জিনিসটা আমরা আসলে দেখি, যে গানের পিছনেও যে গানের সামনেও, সে ক্যামেরার সামনে পিছনে দুই জায়গাতে কাজ করতে কেমন লাগে?
0: আমার তো খুব ভালো লাগে, কাজ আমি মনে করি যে যেহেতু ভিজুয়ালের একটা যুগ চলে এসেছে, গানটা এখনো শুধু শুনবার বিষয়ের মধ্যে আসলে নেই, এটা দেখবারও একটা বিষয় হয়ে গেছে এখন। সো আমি মনে করি যে আমার যে অক্লান্ত পরিশ্রম, যে আমি আমি যেভাবে গানটাকে একদম মানে জন্মের শুরু থেকে লালন পালন করে আমার কণ্ঠে ধারণ করে রেকর্ডিং করে যে আমি দর্শকের কাছে উপস্থাপন করছি, আমার কাছে এটা আমার পার্সোনাল পারসেপশন যে আমি কেন না আমার গানটাতে আমি নিজেই ভিজুয়ালাইজেশন করব, কাজ এটা আমার রাইট অ্যান্ড এটা আমার আমি আই ডিজার্ভ ইট, কারণ আমার
1: যে
0: গানে
1: আমি
0: অন্য
1: আমি পেছনেও থাকবো এবং কেন দর্শক আমাকে সামনে থেকে দেখবে না?
0: সামনে থেকে দেখবে না, রাইট, সেই জায়গা থেকে আমি সব সময় মেনটেন করি আমার যত গান আছে। হ্যাঁ, ডেফিনেটলি আমার সাথে কো আর্টিস্ট থাকে, আমার কো মডেল মেয়ে ছেলে মডেল থাকে, ডেফিনেটলি আই মেক দ্য স্টোরি লাইক দ্যাট। আর তুমি আরেকটা জিনিস জানবে যে আমার যতগুলো মিউজিক ভিডিও আছে এই সব মিউজিক ভিডিওর যে কনসেপ্ট, যে ভিজুয়ালাইজেশনের যে টোটাল ফার্স্ট টু লাস্ট কি হবে স্টোরি, ইটস অল ফ্রম মি, আমি নিজে ডিজাইন করি
1: আমার
0: সব।
1: কোরিওগ্রাফারও আপনি?
0: এক্স্যাক্টলি,
1: আরে
0: সবকিছু
1: বাহ,
0: আমি
1: নতুন
0: ডিজাইন
1: নতুন
0: করি।
1: আরেকটা তাহলে পরিচয় আজকে আবিষ্কৃত হলো, যে এত গুণের অধিকারী একজন মানুষ, যে গানের কোরিওগ্রাফিও সেই করছে, চমৎকার।
0: ট্রাই করি, কাজ আমি মানে গানের সাথে ছন্দের সাথে মিল রেখে গানের স্টোরিটার সাথে মিল রেখে সেরকম ভাবে ভিজুয়ালাইজেশনটা করি আর কি।
1: এই
0: সো
1: জন্যই হয়তো আমরা এত ক্রিয়েটিভ কাজগুলো পাচ্ছি।
0: ডেফিনেটলি আমার যারা ডিওপি থাকে তাদের ওইখানে মানে আমি শুধু তাদেরকে বলি যে আমি এই টাইপের চাচ্ছি, তো থাকে না যে এটার মধ্যে একটু টুইস্ট যেটা সেটা তারা ক্রিয়েট করে, সো ডেফিনেটলি তাদেরও সমানভাবে তাদেরও স্টোরিটা মেক করা, এবং সবচেয়ে যেটা কঠিন পার্ট সেটা হচ্ছে মিক্সিং করা, স্টোরিটাকে একসাথে মিক্স করা, হোয়াটএভার আই ওয়ান্ট ওটা তারা করে, ডেফিনেটলি তাদেরও একটা ক্রেডিট রয়েছে, ডেফিনেটলি একটা বড় মাপের ক্রেডিট রয়েছে, বাট আমি তাদেরকে এটা শুধু বলে দিই যে আই ওয়ান্ট ইজ লাইক দা। সো ইয়া,
1: চমৎকার। তো এই যে গানের কথা বলতে বলতে আমার একটা জিনিস মনে পড়লো, যে আপু কিন্তু আগে প্লেব্যাক করেছেন যখন বাংলাদেশে ছিলেন, বেশ কিছু ছবিতে প্লেব্যাক করা হয়েছে, এবং আমাদের আর্টিস্ট যারা সঙ্গীত অঙ্গনে আছে তাদের কিন্তু প্রত্যেকের একটা সুপ্ত আসলে আগ্রহ থাকে, যে বড় পর্দায় কাজ করা। নিজের তো একক বা মৌলিক বের হবেই, কিন্তু বড় পর্দায় প্লেব্যাক করা, বড় বড় মুভিতে। তো নেক্সট প্লেব্যাক কবে পাচ্ছি, বা এমন কোনো ইচ্ছা আছে কিনা যে এই নায়ক অথবা এই নায়িকার অথবা এই ডিরেক্টরের কোনো মুভিতে প্লেব্যাক করার?
0: আসলে এটা তো টোটালি একটা আনফর্চুনেট ব্যাপার, আমি আই কান্ট সে রাইট নাও, কাজ এমন হতে পারে যে আসলে মুভিগুলো যেমন ভাবে সৃষ্টি হয়, মুভিগুলোর স্টোরি বা গানগুলো যেমন ভাবে সৃষ্টি হয়, সেটা হয় যে একটা মুভির স্টোরি থাকে, স্টোরিতে একটা গান থাকে, সেই গানের স্টোরিতে কেমন একটা ভয়েস ডিমান্ড করে, এটা টোটালি আসলে ডিরেক্টরের ব্যাপার। সো যদি আমার ভয়েসের সাথে মনে হয় যে না এই গানটাতে আমার শারমিন দীপুর ভয়েসটা লাগবে, সো ডেফিনেটলি আই উইল গেট ইট। এটা হচ্ছে আমার পারসেপশন। তাছাড়া আমি এর আগে প্লেব্যাক করেছি বড় পর্দায়, মানিকচান বাংলাদেশ নামে ছবি, যেটা এখনো রিলিজ হয়নি, এটা আপকামিং, এখনো কাজ চলছে। তো ওই ওই ছবিতে আমি দুটো গান করেছি। এন্ড দেন কলকাতাতে একটা বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় একটা ছবি, সো সেখানে পূজা চেরি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। আমি আসলে জানি না হু ইজ গোনা বি দ্য অ্যাক্টর, ইজ গোনা বি অঙ্কুশ অর সামওয়ান এলস, আই ডোন্ট নো, ইটস নট ডান ইট, বাট আমার সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে লাস্ট টাইম আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন আই বিন টু ইন্ডিয়া, আমার কিছু প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাওয়ার পরে সেই সুবাদেই তাদের সাথে আমার মিটিংটা হয়ে গেছে। সো ইটস অল ফিক্সড, যখন সবকিছু মহরত টহরত হয়ে যাবে, সো আই থিঙ্ক উই উইল গো ফর দ্যাট।
1: চমৎকার, বাংলাদেশের প্লেব্যাক তো শেষ, ইন্ডিয়াতে প্লেব্যাক হয়ে গেল, এখন বাকি হচ্ছে বলিউড, যেহেতু হিন্দি গান করা হচ্ছে। হ্যাঁ, হোপ ফর দ্য বেস্ট। আমরা আসলে তাই আমাদের প্রত্যাশা যে দীপাপুর কোনো গান আমরা খুব শীঘ্রই হিন্দিতে বলিউডের প্লেব্যাকে শুনবো।
0: ইনশাল্লাহ ইনশাল্লাহ।
1: বা তার মানে যেই ব্যাপারটা, যে আপনি কিন্তু দীপু আপু, অনেকের থাকে কি যে ছোটবেলা থেকে লোকাল জায়গা থেকে গান শিখছে বা গান শুরু, তো আপনার ব্যাপারটা কিন্তু ভিন্ন। ছোটবেলা থেকে রেডিও বা বাংলাদেশের বড় বড় শিল্পীদের কাছে থেকে আপনার তালিম নেওয়া বা শিখা, যেমন আব্দুর জব্বারের মতো শিল্পী থেকে আপনার তালিম নেওয়া, ইটস ইউনিক একটা ব্যাপার।
0: এটা আমার, এটা বলতে পারো যে কাইন্ড অফ আমার ভেরি ভেরি গুড লাক, যে
1: হুম হুম
0: মানে ওনাদের মতন বা ওনার মতন এত গুণী একজন, যেমন আমার যারাই আমার টিচার ছিলেন জোসেফ কমল রড্রিক্স, উনি ছিলেন আমার নজরুলের টিচার। সো উনি আমাকে, হ্যাঁ উনি আমাকে নজরুল শেখাতেন, স্পেশালি উনি আমাকে নজরুল ক্লাস করাতেন। দেন আব্দুল জব্বার স্যার, উনি তো ডেফিনেটলি আমার একদম হাতে খড়ি যেটাকে বলে। বা তার আগে আমি রেডিওতে গান করতেন অনেক আগে, আতিকুল ইসলাম নামে একজন, ওই সময়টাতে ব্যাক ইন 2001-2 এর দিকের কথা, ওই সময়টাতে উনি ছিল বাংলাদেশ টেলিভিশনে, যদি কোনো প্রোগ্রাম হতো তাহলে তাকে ছাড়া হতো না এরকম। সো ওনার কাছ থেকে আমার প্রথম হাতে খড়ি, আর তারপরে হচ্ছে কি আব্দুল জব্বার স্যারের কাছে আমি শিখি, উনি আমাকে বাসায় এসে গান শিখাতেন, আমি খুব মিস করি তাকে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আর তারপর থেকে
1: এটা
0: যেমন
1: আসলে কিভাবে সম্ভব হলো আপু, এত বড় একজন
0: আমি জানি না,
1: মানুষের কাছ থেকে?
0: আমি জানি না, আমি একদিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমি ফেরদৌসী আন্টির কাছে গান শিখেছি, তুমি হয়তো বা মনে থাকবে তোমার ফ্রাইডে তে সকালে একটা প্রোগ্রাম হতো সবসময় বিটিভিতে, এভরি ফ্রাইডে 9 o'clock ইন দ্য মর্নিং, আমি সেখানেও ফেরদৌসী আন্টির কাছে গান শিখেছি, বাট সেটা খুব অল্প সময়। তো একদিন
1: ওইটা
0: একটা
1: ওই যে ছোট বাচ্চাদের নিয়ে যে তার একটা প্রোগ্রাম হতো,
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি,
1: রাইট? হ্যাঁ,
0: তো
1: চমৎকার।
0: আমি আসলে আমার লাইফে অনেক বড় বড় গুণীজন, তাদের আশীর্বাদ আমি পেয়েছি, তাদের দোয়া আমি পেয়েছি, যেমন এন্ড্রু কিশোর দা, ওনার অনেক দোয়া আমি পেয়েছি। তার সাথে আমি একই স্টেজে, আমার অনেকবার তার সাথে ডুয়েট গান করার ভাগ্য সৌভাগ্য হয়েছে ইন্ডিয়ার স্টেজে, বাংলাদেশের স্টেজে। সো আমি ভেরি গ্রেটফুল টু দেম যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে, সেটা অবশ্যই। তো আব্দুল জব্বার স্যারের কাহিনী হচ্ছে যে আমি একদিন একটা প্রোগ্রামে যাই, ছোট মানে একদম ছোটখাটো ঘরো একটা প্রোগ্রামে, তো সেটা ছিল আমার মামার, মামা এন্ড মামির অ্যানিভার্সারিতে। তো তখন ইনি আসছেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমার এখনো সবকিছু স্পষ্ট মনে আছে। তো ওই দিন আমার আম্মু বলছিল যে জব্বার ভাই আমার মেয়ে তো গান করে ছোট, আপনি একটু শুনেন ওর একটা গান। তা আমি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটা করেছিলাম, এবং সে এই গানটা শুনে বলছিল এই শোন তোকে আজকে থেকে আমি গান শিখাবো, তুই আজকে থেকে আমার মেয়ে,
1: মাই গড,
0: তুই আজকে থেকে
1: আচ্ছা,
0: আমার মেয়ে, তোকে আমি আজকে থেকে গান শোনাবো। আব্দুল জব্বার স্যার কিন্তু উনি একটু মানে এমন পার্সোনালিটির একজন মানুষ ছিলেন যে সে যদি কিছু বলে ডেফিনেটলি হি ডু দা। সো তারপর থেকেই উনি সেই ভূতের গুলি ওনার বাসা ছিল, ওখান থেকে উনি আমার বাসায় টুঙ্গিতে এসে আমাকে গান শেখাতেন সপ্তাহে 2 দিন।
1: মানে সেই আমাদের কারওয়ান বাজার থেকে সেই টঙ্গিতে যে গান শেখাতো,
0: এক্স্যাক্টলি,
1: তার মানে তার যে স্টুডেন্ট জব্বার স্যারের, শ্রদ্ধেয় জব্বার স্যারের স্টুডেন্টের প্রতি তার তীব্র একটা কনফিডেন্স ছিল, এবং তারই
0: হ্যাঁ, এবং
1: ফলাফল বহিঃ
0: আমার
1: প্রকাশ আমরা কিন্তু পাচ্ছি।
0: হ্যাঁ এবং আমার মনে আছে একদিন আমার গান শেখার মানে আমাকে কোন একটা দিয়েছিল, যে কোন একটা ক্লাস দিয়েছিল, তো ক্লাসটা দেওয়ার পরে আমি ডায়েরি দেখে আমি গানটা করছিলাম, তো উনি আমাকে মানে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছিল, আমার আই রিমেম্বার দ্যাট, আই উইল নেভার ফরগেট ইন মাই লাইফ, বলেছিল ডায়েরি দেখে কিসের গান,
1: আচ্ছা
0: ডায়েরি দেখে কিসের গান। সেদিনের পর থেকে আমি জীবনে আর কোনোদিন ডায়েরি দেখে গান করি নাই, স্টিল নাও আমি
1: বাহ,
0: যে কোনো গান, নো ডায়েরি, নো ডায়েরি।
1: অসাধারণ! এটা কিন্তু খুব রেয়ার একটা জিনিস। আমরা ছোটবেলায় আমি যখন দেখতাম কাউকে যদি গান করতে বলা হতো, ব্যাগ থেকে শুরুতে ডায়েরিটা খুলতো, ডায়েরি ছাড়া তারা অচল। বর্তমানেও দেখি আমরা, যেটা অনেক বড় বড় সিঙ্গার, ডায়েরি ছাড়া তারা একেবারে অচল। এটা
0: না,
1: কিন্তু
0: আমি
1: খুব খুব
0: ডায়েরিতে
1: রেয়ার একটা
0: একদমই
1: জিনিস।
0: আনকমফোর্টেবল, ইভেন দো আমার সামনে যদি ডায়েরি থাকে আমি মেসড আপ হয়ে যাই, যে আমি এখন কি কি করব, কি ডায়েরি দেখবো না গান করবো, আমি মেসড আপ হয়ে যাই, মানে ইটস নট লাইক মি, এটা আর কি।
1: অসাধারণ! গানের কথা তো হচ্ছে, গানের কথা বলতে বলতে আমার আরো একটা গান শোনার ইচ্ছে যাচ্ছে। দীপক, দীপু আপুকে আবারও অনুরোধ করব আরেকটা গান শোনানোর জন্য।
0: আরেকটা গান শুনবা, কি গান শুনবা?
1: আপনি তো ফোক গান বেশি করেন, তো ফোকই শুনি।
0: আচ্ছা আচ্ছা, আমার খুব পছন্দের একটা গান আমি গাই, একটুখানি ভালো লাগবে। এটা বাউল সালাম সরকারের লেখা এবং সুর করা একটা গান, আমার কাছে খুব পছন্দের। এটা হচ্ছে একটু বিচ্ছেদ ঘরানার গান, তো গাইছি।
1: ওকে।

0: দিলাম।
1: অসাধারণ দীপাপু, আরো একটা চমৎকার গান শুনলাম, অসাধারণ, আসলেই বিচ্ছেদের গান।
0: এটাকে
1: আচ্ছা,
0: বলা যায় যে বিচ্ছেদের পরের ভার্সন, যেন বিচ্ছেদ শেষ হয়ে গেল, এখন মনে হয় যে আসলে তাকে ছাড়া বেঁচে থাকাটা খুব কষ্ট,
1: অসম্ভব।
0: অসম্ভব, এরকম কিছু একটা ব্যাপার। তো সেই
1: আচ্ছা,
0: ফিলিংসটাই এক্সপ্রেস করেছে এখানে।
1: চমৎকার। দীপু আপু, শুরুতেই যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে বাংলাদেশ ছেড়ে দীপু আপু এখন লন্ডনের অধিবাসী হয়ে গেছে, এর পিছনে কারণ কিন্তু লতে পড়ার জন্য।
0: আসলে লন্ডনের আমি হয়ে যাইনি, আই এম জাস্ট হিয়ার ফর সাম টাইম, ওয়েন আই
1: ওকে,
0: ফিনিশ মাই ডিগ্রি আই উইল বি ব্যাক টু মাই কান্ট্রি।
1: আমরা আমাদের বাংলাদেশে আমরা ফেরত পাবো, তাই তো?
0: একদম একদম, নো
1: একদম,
0: কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন।
1: ওকে।
0: নাও দেখো যে আমি কি করছি, আমি কিন্তু বছরের অর্ধেকের বেশি সময় আমি বাংলাদেশে থাকছি এখনো, স্টিল নাও, আর
1: আচ্ছা,
0: অর্ধেকের খুব কম সময়, যে সময়টা শুধু আমার সেমিস্টার চলে আসে তার 3 মাস
1: হুম,
0: আগে আমাকে ব্যাক করতে হয়, এন্ড দেন থ্রি
1: আচ্ছা,
0: মান্থস আই এম স্টেইং হিয়ার ডুইং মাই ক্লাসেস এন্ড এভরিথিং, গিভ দ্য এক্সাম, গো ব্যাক টু বাংলাদেশ এগেন, বিকজ আমি আই কান্ট স্টে অ্যালোন, আমি একা থাকতে পারি না,
1: ফ্যামিলিকে
0: আই মিস
1: ছাড়া থাকাই
0: এভরিওয়ান,
1: হচ্ছে না।
0: না আই মিস এভরিওয়ান।
1: চমৎকার। ফ্যামিলি আপনাকে দেখতেই কিন্তু মনে হয় বা মানে যত দূরেই থাকেন না কেন, লন্ডন থাকেন আর ইউএসএ, বাংলাদেশের প্রতি ভালোবাসা, আপনার প্রতিটা কথায় সবকিছু তো ফুটে উঠছে, অসাধারণ।
0: থ্যাংক ইউ।
1: তো ইউর ওয়েলকাম। এই যে লতে পড়া, দেখা যায় যে সাংস্কৃতিক অঙ্গনে বেশিরভাগ ক্ষেত্রে দীপক আপনি যেটা দেখবেন যে তারা যখন কেউ এই সাংস্কৃতিক অঙ্গনে চলে আসে, আমরা চাই যে এই জায়গাটার মধ্যে থাকতে, পড়াশোনা তখন একটু অন্যদিকে চলে যায়, কিন্তু এর মধ্য দিয়ে লয়ের মতো চমৎকার একটা সাবজেক্ট কেন আসলে বাছাই করা, কেন এত এত চাপ নিয়েও আসলে লতে পড়া?
0: আমার কোনোদিনও ইচ্ছে ছিল না যে আমি লয়ার হব বা আমি ব্যারিস্টার হব, কাজ আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একজন পাইলট হব, মানে পাইলট একটা প্যাশনেবল জব, ফ্লাই করব এই দেশ থেকে ওই দেশে যাব,
1: ঘোরাঘুরির
0: ইউনিফর্ম,
1: মধ্যে থাকবো।
0: হ্যাঁ ইউনিফর্ম, দ্যাটস ডিফারেন্ট। বাট আনফর্চুনেটলি আমি জানি না কি কারণে, আমি নিজেও বলতে পারবো না যে কি কারণে আমি লতে চলে এসেছি, অ্যান্ড দেন
1: আচ্ছা,
0: যখন চলে এসেছি এখন তোর মানে যুদ্ধের মাঠে
1: ব্যাক
0: যখন নেমে
1: করার আর
0: গেলাম,
1: সময় নেই।
0: যুদ্ধের মাঠে নেমে গেছি, এখন তো আর হেরে যাওয়া যাবে না, তো সেই কারণে আমি আই হ্যাভ ডান মাই ল বেসিক্যালি LLB কোর্স ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি ইন ঢাকা,
1: আচ্ছা,
0: অ্যান্ড দেন আই হ্যাভ ডান মাই LLM ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি, অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান ফ্রম এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, অ্যান্ড দেন আই কেম ব্যাক হিয়ার। বেসিক্যালি আমার এখানেই ল করার মানে উদ্দেশ্য ছিল প্রথম থেকে 2015-এ, বাট আমি তখন ভিসার একটা প্রবলেম ছিল যার কারণে আই হ্যাভেন্ট গট ভিসা অন দ্যাট টাইম, দে রিফিউজ মি, বাট আফটার দ্যাট যখন আমার ডিগ্রি কমপ্লিট হয়ে গেল, 6 ইয়ার্স অলরেডি গন, দে
1: হুম হুম হুম
0: স্টিল লাইক ডুইং না, লাইক দে আর টেকিং ডিসিশন, তা আমি আবার উইথড্র করে অ্যাপ্লিকেশন, দেন আই অ্যাপ্লাই নিউলি, অ্যান্ড দেন দে গিভ মি ভিসা, অ্যান্ড ওয়েন
1: ওকে
0: দে গিভ মি ভিসা আই এম হিয়ার স্ট্রেট ওয়ে, নাও আই এম ডুইং বারট ল, সো ইয়া।
1: ওকে সো এই যে লতে, যেহেতু যেটা বললেন যে যুদ্ধের মাঠে তো নেমে গিয়েছে, এখন আর ব্যাক করার কোনো পসিবিলিটি নেই, কোনো ওয়ে নেই, সো পড়াশোনা তো কয়েকদিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যে শেষ হবে, শেষ হওয়ার পরে আসলে এটাকে কি প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন কিনা?
0: আমি চিন্তা করছি এখন যেটা হয়, আমি প্র্যাকটিস করেছি 3 বছর গাজীপুর জজ কোর্টে, আমার বাড়ি যেহেতু গাজীপুরে টুঙ্গিতে, তো আমি
1: আচ্ছা
0: গাজীপুর জজ কোর্টে 3 বছর প্র্যাকটিস করেছি, তো আমি যেটা নোটিস করেছি যে কোর্টে গেলে
1: হুম হুম হুম
0: আমি আমার ক্লায়েন্টকে মেনটেন কি করব, সবাই আমাকে মেনটেন করে,
1: মানে আমি আমি এটা আরেকটু ডিটেলস শুনতে চাই।
0: সেটা হচ্ছে যে আমি যখন কোর্টে যাই, লাইক আমি ঢুকলাম কোর্টে আমার
1: হুম
0: সিনিয়রের সাথে বা আমি একাই গেলাম, তখন দেখা যায় যে আদার্স যারা মানুষ আছে, যারা কারণ আমার এলাকায় তো আমার পরিচিতি একটু বেশি, নর্মালি সবাই যার যার এলাকার তার পরিচিতি একটু বেশি থাকে, সো হয় কি
1: হুম হুম
0: তারা গিয়ে মানে আমি কি কাজ করব না, তারা গিয়ে বলে আপা একটা সেলফি তুলবো প্লিজ, আপা একটু সেলফি তুলবো, তো
1: ওকে,
0: হোয়াট ইউ গোনা ডু, আপনি ইন ফ্রন্ট অফ ইয়োর জাজ, হোয়াট ইউ গোনা ডু, দ্যাটস এম্বারেসিং, সো আই এম থিঙ্কিং আমি ডেফিনেটলি প্রফেশনে থাকবো, বাট অন এন্ড অফ, আমি কোন একটা ফার্ম করব যেখানে আমার আন্ডারে আমার রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা থাকবে, আই উইল লুক আফটার ইট, দ্যাটস মাই প্ল্যান।
1: তার মানে দুইটাই আসলে পাশাপাশি করা হবে, গান এবং ল।
0: এক্স্যাক্টলি, গান তো, গান তো এখন ব্লাডের সাথে মিশে গেছে, তো চাইলেও ছেড়ে দিতে
1: যাবেন
0: পারবো
1: যেহেতু
0: না।
1: ব্লাইডের সঙ্গে মিশে গেছে। শুভকামনা রইল আপু আপনার ভবিষ্যতে নতুন জীবনের জন্য।
0: থ্যাংক ইউ।
1: অনুষ্ঠানের শুরুতে বলেছিলেন যে এখন ইউএসএ আছেন এবং এটা হচ্ছে একটা প্রোগ্রামের থ্রুতে লন্ডন থেকে ইউএসএ তে ফ্লাই করা। সো এই যে স্টেজ পারফর্ম গুলো করে থাকেন এখান থেকে, কখনো দেশের বাহিরে কখনো নিজের দেশে, তো দেশের বাহিরে নিজের দেশে তো ফোক গানের অনেক আমরা জনপ্রিয়তা দেখি যে তরুণদের মাঝে, মধ্যবয়সীদের মাঝে সবাই কিন্তু ফোক গানগুলো অনেক বেশি ভিতরে অনুভব করে থাকে, কিন্তু দেশের বাহিরে এটা আসলে কতটুকু আপু আমরা একটু জানতে চাই যে দেশের বাহিরে প্রবাসীরা আধুনিক গানের প্রতি বেশি আগ্রহ নাকি তাদের ফোক গানের প্রতি কদরটা আসলে কতটুকু?
0: তোমার কি কখনো দেশের বাইরে শো করা হয়েছে বা কোনো শো করেছো দেশের বাইরে?
1: দেশের বাহিরে এখনো পর্যন্ত করা হয়নি, তবে খুব
0: আচ্ছা
1: শীঘ্রই যাওয়ার কথা আছে,
0: আচ্ছা, আমি কেন জিজ্ঞেস করলাম,
1: কারণ দেশে প্রবাসীদের খুব টান থাকে নিজের দেশের জন্য, আমি জানি
0: মানে
1: তারা পাগল থাকে।
0: যখন দেশের বাইরে একটা প্রোগ্রাম হয় বা কোনো বাঙালি কোনো আর্টিস্ট সেই প্রোগ্রামে গান করে, এই ফিলিংসটা আই কান্ট এক্সপ্রেস, কারণ তারা একটা অন্য কালচার সব সময় দেখে অভ্যস্ত, সেই কালচারে তারা থাকে। সো আফটার লাইক লং টাইম বলো বা যখনই তাদের মানে সুযোগ হয়, তারা যখন একটা প্রোগ্রাম অর্গানাইজ করে দেশের বাইরে, সেই ক্রাউডটা টোটালি ডিফারেন্ট, ইউ
1: খুব
0: কান্ট
1: বেশি
0: ইমাজিন
1: তারা আসলে
0: ওখানে যদি,
1: দেশের দেশীয় জিনিসগুলো চাচ্ছে।
0: হ্যাঁ ওখানে যদি মনে করো যে ধরো 500 মানুষ থাকলো, 500 মানুষ ওখানে
1: হুম হুম
0: উপস্থিত থাকলো, আমি বলবো যে সেখানে 5,000 মানুষ আছে,
1: আচ্ছা
0: কারণ দেশের বাইরে একত্রে 500 বাঙালি মানুষকে একসাথে করা, ইটস আ বিগ ডিল,
1: হ্যাঁ, এটা খুবই
0: ডেফিনেটলি।
1: ডিফিকাল্ট একটা জিনিস, কারণ দেশের বাহিরে যারাই যা ছড়িয়ে ছিটিয়ে থাকে সেক্ষেত্রে
0: রাইট,
1: এত মানুষ একসাথে
0: এবং
1: হওয়া,
0: সময় বলো কাজ বলো সবকিছু মিলে কিন্তু আসলে পসিবল হয় না যে তারা মানে জয়েন করবে আমাদের সাথে। বাট আমি আজ পর্যন্ত অনেক দেশে শো করেছি, আমি 54 কান্ট্রিজ এর উপরে আমি শো করেছি এই পর্যন্ত, বাট আমি যেখানে গিয়েছি আলহামদুলিল্লাহ আই লাইক দ্য ক্রাউড অ্যান্ড আই লাইক দ্য ক্রেজিনেস, দে আর অসম, মানে বাংলাদেশের কথা তো বলবোই যে হ্যাঁ বাংলাদেশের আমার অডিয়েন্স তো ডেফিনেটলি দে আর ভেরি গুড, বাট দেশের বাইরে যারা আছে তারা
1: দেশের বাহিরের
0: আরো,
1: ফিলিংসটা আরো বেশি কাজ করে, তাই তো?
0: এক্স্যাক্টলি।
1: তাহলে এই যে দেশের বাহিরে স্টেজ শোর কথা হচ্ছে, অনেক সময় দেখি আমরা বিভিন্ন মজার মজার পরিস্থিতির মুখোমুখি হতে হয়, বিভিন্ন ধরনের রিয়াকশন থাকে, তো কোন এইটাই মজার কোন পরিস্থিতি বা ঘটনার মুখোমুখি কখনো হতে হয়েছিল কিনা?
0: অনেক ঘটনা আছে জীবনে, কয়টা শেয়ার করব, অনেক ঘটনা আছে। যেমন এমন হয়েছে যে আমি রিসেন্টলি লাস্ট টাইম যখন আমি দেশের বাইরে ছিলাম, বাংলাদেশে ছিলাম রিসেন্টলি, আমি ঈদে কাতারে একটা প্রোগ্রাম করেছি, চট্টগ্রাম সমিতির একটা প্রোগ্রাম ছিল। তো আমি যখন স্টেজে গান করে নেমেছি, তখন সামহাও কোন একজন বলেছিল, আচ্ছা এই সিঙ্গারের বাড়ি কি চিটগং এ? আচ্ছা কেন চিটগং এ? না সে তো সব চিটগং এর গান করলো, আমরা ভাবলাম যে তার বাড়ি চিটগং এ, না তার বাড়ি ঢাকায়, তাহলে সে কিভাবে চিটগং এর গান করলো? সেম জিনিস আমার সাথে হয়েছে লন্ডনেও হয়েছে, যে আচ্ছা এই এই সিঙ্গারের বাড়ি কোথায়, ঢাকায় না সিলেটে? না তার বাড়ি তো হচ্ছে কোথায়, ঢাকায়, না না না সে সিলেটি, সে তো সিলেটি গান গাইছে, মানে কাইন্ড অফ এরকম। আরো অনেক মজার ঘটনা আছে যেগুলো এই মুহূর্তে মনেও পড়ছে না।
1: আচ্ছা, বাট এটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস যে ঢাকায় বেড়ে ওঠা সেই মানুষটা চট্টগ্রামের ভাষায় গান গাইছে এবং কেউ বুঝতেও পারছে না, ইটস
0: সেটাই,
1: রিয়েলি অসম। তো এই যে দীপু আপু, আমরা কিন্তু জানি যে আপনি সেই মানে ছোট থেকে গান করছেন এবং আপনি কিন্তু নতুন কুড়ি উইনার ছিলেন, চ্যানেল আই সেরা কণ্ঠতে যুক্ত ছিলেন, ওই অনুভূতি গুলো একটু সংক্ষেপে জানতে চাই।
0: নতুন করির ব্যাপার যেটা ছিল যে তখন কোনো গ্রুমিং দরকার ছিল না আসলে, প্রাথমিক বাছাই হতো, বাছাইয়ের পরে তোমাকে তিনটা বাছাই হতো, প্রাথমিক বাছাই, দেন টিভি রাউন্ডের বাছাই, দেন টিভি রাউন্ডে গিয়ে শেষ। নতুন করির জার্নিটা আমার কাছে খুবই ইজি ছিল, এবং তখন আসলে আমার ফিলিংস ছিল না যে কি প্রতিযোগিতা, কি গান, কি করতে হবে, সেই ফিলিংসটা আমার মধ্যে ছিল না। যখন আমি শুনলাম যে হ্যাঁ আমি সেকেন্ড হয়েছি, আই হ্যাভন গট এনি ফিলিং, যে হ্যাঁ হয়েছি এরকম কিছু একটা ব্যাপার, হ্যাঁ, বাট
1: মানে
0: আমি
1: ওই
0: আমার লাইফে
1: জায়গাটা অনেক বেশি পরিচিত হয়ে গিয়েছিল।
0: হ্যাঁ, তো আমার আমার পেছন থেকে আমার যে টিচাররা ছিলেন, আমার ফ্রেন্ডরা ছিলেন, আমার মা ছিলেন, ফ্যামিলি মেম্বার্স, তারা আমার থেকে বেশি এক্সাইটেড যে ও ইউ হ্যাভ গো নাম্বার, ইউ আর সেকেন্ড, ইউ আর দ্য সেকেন্ড পজিশন, লাইক ছিল। কিন্তু আমার মধ্যে সেই ফিলিংসটা কাজ করেনি। বাট 2008 আমি যখন সেরা কণ্ঠে যাই, তখন আমার মধ্যে একটা ফিলিংস কাজ করেছে যে ইয়েস, আই এম গোন টু ডু সামথিং, আই এম গোয়িং টু আ রিয়েলিটি শো, আমাকে প্রুভ করতে হবে, আই উইল প্রুভ মাই সেলফ এন্ড এভরিথিং। বাট হলো যে ওখানে অনেক গ্রুমিং দরকার হয়, ইটস আ লং টাইম, তোমাকে থাকতে হবে, ওদের সাথে প্র্যাকটিস করতে হবে, গ্রুমিং
1: ওদের
0: করতে
1: ওদের
0: হবে,
1: এটাই ছিল, মানে ওদের ডিফারেন্ট টাইপের একটা ধারা ছিল।
0: ছিল তো অন দ্যাট টাইম। আমি আসলে ক্লাস 9-এ পড়তাম, সো 1 বছর পরে আমার SSC পরীক্ষা। তো আমার মা, আমি যখন টপ 40-তে, তখন আমার মা বললো যে না, ডেফিনেটলি আই এম নট গিভ ইউ পারমিশন টু গো দেয়ার, বিকজ ইফ ইউ গো নাও দেন ইউ গোনা ব্রিচ ইউর এডুকেশন লেভেল, ইটস গোনা বি জিরো জিরো লেভেল, সো তুমি যেতে পারবা না, দ্যার ইজ আ লো অফ টাইম, ইউ ক্যান গো লেটার অন, সো এখন পড়াশোনা করো, পরে যাও।
1: আমাদের বাঙালি বা বাঙালি বাবা মারা যেটা আসলে বলে থাকে।
0: হ্যাঁ, তা আমিও আসলে মার কথা ভ্যালু করে আমি আর জানি যে হ্যাঁ ডেফিনেটলি আমি তো গান তো আরো পরেও করতে পারবো, কিন্তু আমার যদি এই সময়টা চলে যায়, পড়াশোনার সময়টা তো আর থাকে না, সেটা চলে গেলে আর
1: এবং
0: সম্ভব না।
1: আমরা কিন্তু জানি যে শুধু পড়াশোনাতেই না, আপনি কিন্তু শুধু সঙ্গীত অঙ্গনে বা গানের দিকেই না, পড়াশোনাতেও কিন্তু অনেক বেশি ব্রাইট স্টুডেন্ট ছিলেন।
0: ছিলাম একটু একটু, এত বেশি না।
1: চমৎকার, একদমই শেষ পর্যায়ে চলে এসেছে দীপু আপু। আমার যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে
0: হ্যাঁ,
1: আরো অনেক
0: আমারও না,
1: বেশি
0: কিন্তু
1: সময়
0: আসলে
1: আড্ডা দিলে
0: আমাদের
1: ভালো
0: তো
1: লাগতো,
0: প্রোগ্রামের একটা
1: শেষ
0: সময়
1: হয়ে আসছে।
0: থাকে। ইয়েস ইয়েস,
1: তো যারা নতুন করে আসলে গান শিখতে চায় বা সঙ্গীত অঙ্গনে নিজের সুপ্ত প্রতিভাটাকে প্রকাশ করতে চায়, তাদের জন্য, নিউ কামারদের জন্য আপনার সংক্ষেপে একটু কি পরামর্শ থাকবে?
0: আমি অবশ্যই বলবো যে যদি ইচ্ছা শক্তি 100% থাকে যে হ্যাঁ আম গোনা বি আ সিঙ্গার বা আম গোনা সিং সামথিং, ডেফিনেটলি আমি বলবো যে তাদেরকে ওয়েলকাম। আর আমরা যারা পুরন মানে পুরনো যারা আছি, আমরা একটু সিনিয়র যারা আছি, অবশ্যই নতুনদেরকে আমাদেরকে সুযোগ করে দিতে হবে, কারণ যদি আমরা সুযোগ করে না দিই তাহলে কিন্তু তারা পাবে না। যেমন আমাদের যারা সিনিয়র আছে তারা কিন্তু আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তাদের জায়গা ছেড়ে দিয়েছে আমাদের জন্য, একটা সময় আমাদেরকেও তাদেরকে,
1: স্পেস দেওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার
0: এক্স্যাক্টলি, যেটা
1: ইন্ডাস্ট্রিতে,
0: আমাদের মধ্যে সচরাচর দেখা যায় না যে কেউ কারো
1: দেখা
0: স্পেস
1: যায় না
0: কাউকে দিতে
1: একদম
0: চায়
1: না।
0: না। হ্যাঁ, সো আমি মনে করি যে আমরা যারা সিনিয়র আছি তাদের যদি একটু লাইক আমাদের জুনিয়রদেরকে একটু আমরা উৎসাহ দেই বা তাদেরকে আসার জন্য উৎসাহ দেই এবং আমাদের স্পেসটা তাদেরকে একটুখানি স্পেস ছেড়ে দেই, তাহলে ডেফিনেটলি
1: আমরা নতুন করে অনেকগুলো প্রতিভা পাচ্ছি,
0: পাবো, আমরা আমাদের অনেক
1: পাবো,
0: অ্যাসেট হয়ে যাবে তখন, রাইট? কারণ এখন
1: রাইট?
0: কিন্তু ধরো যে আমরা যদি তাদেরকে স্পেস না দিই তাহলে লিমিটেড ভার্সন হয়ে যাচ্ছে, আর যদি স্পেস দেই, ইফ দে কাম দেন ইটস গোনা বি আনলিমিটেড ভার্সন, সো ইয়া।
1: রাইট। শেষ করব, অনুষ্ঠানের শুরুতে গান শুনেছিলাম, শেষ করব গান দিয়ে। তবে শেষ একটা প্রশ্ন থাকবে আপুর জন্য, যে বর্তমানে তো খুবই ব্যস্ত, পড়াশোনা, স্টেজ পারফরমেন্স, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি?
0: গো উইথ দ্য ফ্লো,
1: গো উইথ দ্য ফ্লো, অসাধারণ! আমি অনেকদিন পরে এত চমৎকার একটা প্রশ্নের উত্তর পেলাম,
0: কিছুই
1: অসাধারণ।
0: বলার নেই, কারণ ভবিষ্যৎ আনফর্চুনেট, বাট ইউর পাস্ট ইউ ক্যান চেঞ্জ ইট, তোমার প্রেজেন্ট ইটস গোয়িং অন, বাট ইন ফিউচার ইটস রিয়েলি আনফর্চুনেট, ইউ নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন, সো গো উইথ দ্য ফ্লো, দ্যাটস মাই সাজেশন।
1: চমৎকার। তো শারমিন দীপু আপু, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার গান শুনতে শুনতে আজকে আমরা বিদায় নেব। তবে তার আগে বলতে চাই আপনার জন্য অনেক শুভকামনা, অনেক
0: থ্যাংক
1: শুভেচ্ছা,
0: ইউ,
1: গো উইথ দ্য ফ্লো।
0: অনেক শুভকামনা তোমাকে, এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ত্রিতাল বাংলা রেডিওকে আজকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমার অডিয়েন্সের সামনে আমাকে গান গাইবার বা আমার কিছু গল্প শেয়ার করবার এই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য। এন্ড অবশ্যই থ্যাংকস টু রাসেল ভাই, হি ডিড আ ভেরি নাইস জব, এন্ড ইউ ডেফিনেটলি,
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
0: থ্যাংক ইউ সো মাচ টু প্রেজেন্ট মি লাইক দা। তো যেহেতু শেষ পর্যায়ে আছি, শেষ গান গাইতে গাইতে বাড়ি যাই।
1: হ্যাঁ, শেষ গান গাইতে গাইতে আজকে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিব।
0: নো প্রবলেম সানুসরাত, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড
1: অবশ্যই,
0: ইনশাল্লাহ দেখা হবে আবার। এবং
1: অবশ্যই,
0: ত্রিতাল বাংলা রেডিওর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে। অলরাইট,
1: থ্যাংক ইউ, থ্যাংক
0: নো
1: ইউ।
0: ওয়ারিজ। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লাগন মোর জীবনে, মিলনের সাধ জাগে বন্ধু কুঞ্জব।

0: তোমার ইশানে মিলনের সাধ জাগে বন্ধু। থ্যাংক ইউ।
1: চমৎকার চমৎকার দীপাপু, অসংখ্য ধন্যবাদ। এই মধ্য দিয়ে আজকে আমরা বিদায় নেব। তবে আজকে বিদায় নেওয়া মানেই হচ্ছে নতুন আরো একটি প্রোগ্রামের শুরু। আমরা খুব শীঘ্রই আবার চলে আসবো, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
0: থ্যাংক ইউ, বাই।

অন্তর, সোনালি স্বপন ভরা অন্তর, আয় সেই সোনা ভরা প্রান্তর, সোনালি স্বপন ভরা অন্তর, আয় সেই কৃষাণের কৃষাণীর।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোয় পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলা বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারী।

0: হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আমরা রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। এটা আপনি আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপে আপনি শুনতে পাবেন, আপনি যদি অ্যাপটি ডাউনলোড করেন, আর পাশাপাশি আপনি ফেসবুক এবং ইউটিউবেও আমাদেরকে পাবেন। আমাদের আজকের বিশেষ অতিথি অ্যাটর্নি ভাট্টা, অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টা। আমাদের এখানে যারা বাংলাদেশি কমিউনিটি আছেন নিউ ইয়র্কে, তারা সবাই জানেন যে অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টা অত্যন্ত জনপ্রিয় একজন অ্যাটর্নি বাংলাদেশি কমিউনিটির মধ্যে। অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি সব জায়গাতে যেমন এক্সপার্ট, তিনি একই সঙ্গে EB-1, অ্যাসাইলাম, ফ্যামিলি কেস এবং অন্যান্য বিষয়ে এক্সপার্ট। আমরা আজকে তাকে প্রথম পেয়েছি। সো উই ওয়ান্ট টু হিয়ার সামথিং ফ্রম অ্যাটর্নি ভাট্টা। হাই দাদা, হাউ আর ইউ?
1: আই এম গুড, হাউ আর ইউ?
0: ইয়া, আই এম গুড টু। Welcome to our show, Radio Tridal Bangla USA. Do you want to say something to the Bangladeshi community?
1: Well, you know, this is a tough time for everybody. Most importantly, you know, health-wise, the businesses have been down. People are suffering a lot. This is a tough time, and I wish everyone to be healthy, safe, and be aware of everything that's happening, and it will be better.
0: দিল্লিরাজ ভাট্টা যেটা বললেন যে এখন আসলে সময়টা একটুখানি জটিল সবার জন্য, একটুখানি কোভিড পরবর্তী সময় এবং কোভিড এর একই সঙ্গে কোভিডকে সঙ্গে নিয়ে আমাদের আগাতে এগোতে হচ্ছে, আর পাশাপাশি এটাও আছে যে ধরেন সামনের সময়টা আস্তে আস্তে চেঞ্জ হবে এবং একই সঙ্গে আস্তে আস্তে ভালোও হচ্ছে। তো আমরা যে কয়েকটি বিষয়ে কথা বলতে চাই তার মধ্যে একটা আছে ধরেন ডিভোর্স, ইমিগ্রেশন, EB-1, EB-2, এসেন্সিয়াল ওয়ার্কার অ্যাক্ট, সামথিং লাইক দ্যাট। এভরি ইস্যুস উই উইল টক ওয়ান এপিসোড টু ওয়ান এপিসোড। সো দাদা, আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ দ্যাট ডু ইউ হ্যাভ এনি ইমিগ্রেশন রিলেটেড আপডেটস ইন নিউ ইয়র্ক স্টেট?
1: ও, ইটস নট, রিমেম্বার, দিস ইজ দ্য ফেডারেল ল। It's not only in immigration in New York State. New York, you probably know already, where people are getting ID without, whoever doesn't have the immigration paper, they're getting a state ID now. Also, New York State recently passed a law, pandemic law, for non-citizen immigrants, for them. So I think it's going to be, some relief is coming on the way. That's for the statewide, but this the federal wide, which is the real immigration law. Actually, a lot of changes are happening step by step. Every day, if not every day, every week, small changes are happening. For example, I was able to release a few detainees who entered through the border, just dealing with the ICE officer. Before, they would not release them, for example. So the new policy is taking into effect with some documentation, either no bond or very little bond, they are coming out right now. That's one change. I think it was yesterday, I was reading this week. Now, if someone's work of the adjustment, green card is pending, now they get to get 2 years of work of right now, not 1 year. And then even before last administration had, if the application is not complete, they could just deny right away. But now the USCIS is not denying right away. They are giving you an opportunity to either RFE or intent to deny. So you have one more shot to provide the documentation you want to provide. So things like that, a lot of changes slowly, slowly happening. I think you know the refugees numbers have been increased in the United States, including last month. Let's get better. Every week, small by small, the policies are changing. You know, our citizenship test has been reversed back. It's a lot of things, like work authorization related, pending delays. Also, we can also request, if there is an emergency for something, we can already request now. We can call them and request based on this thing, if we can do that. And that last week policy also allows to expedite. There are a lot of changes happening, and there are more in the pipeline. I think they are coming gradually, one step at a time. But I think you heard about the TPS part, the Supreme Court, what did this week, saying that the people who enter, like about there are 7, 8 countries, 9, 10 countries who have received the TPS, they were getting green cards through that, but now the Supreme Court made it harder for about admission they should, there are a lot of things that are happening. So step by step, I think we can go in each topic, talk about it in detail. So this is what I think.
0: Okay, Diliraj Bhattacharya যেটা বললেন যে আসলে এখন নানা রকম বিষয় ঘটছে, একই সঙ্গে অনেক পজিটিভ ইমপ্রেশন আসছে। যেমন আগে যেটা হতো যে গ্রিন কার্ড গুলো যেভাবে দেওয়া হতো তার বেশি সময় ধরে দেওয়া হচ্ছে, আবার একই সঙ্গে যদি যেখানে ডিনাই করে ফেলতো সেখানে ডিনাই না করে আরএফই চাচ্ছে এবং নানাভাবে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের 10-15% আর ওয়াচিং দিস শো। আনিসুজ্জামান আনিস সেই দ্যাট গুড টু সি ইয়র ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ অ্যান্ড হেল্পফুল থটস। Amrin Nuzhat Momo likhechen, very important topic for discussion. Apnara je jekhan theke dekhchen apnara likhe den, apnader kono proshno thakle amra apnake uttor dite parbo. Amader Acharoni Diliraj Bhatta ekhane achen, amader shonge aro jukto hoyechen Shahin Sultana, Farzana Dora, aro onekei ekhon shoti live dekhchen. তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখে দেন, আপনারা কে কোথেকে দেখছেন সেটাও লিখে দেবেন। আমাদের অ্যাটর্নি দিলীরাজ ভট্টের কাছে আমাদের এরপরে প্রশ্ন, দাদা হোয়াট আর দ্য অপশনস অ্যাজ দিস ইজ আওয়ার ফার্স্ট শো, হোয়াট আর দ্য অপশনস ফর দ্য ফরেন কান্ট্রি সিটিজেন্স টু এন্টার ইউএসএ অ্যান্ড অ্যাট এ গ্ল্যান্স, অ্যাট এ গ্ল্যান্স হোয়াট আর দ্য অপশনস, হোয়াট আর দ্য অপশনস টু গেট গ্রিন কার্ডস?
1: Well, there are several ways. There are family, there are humanitarian ground, asylum related and refugee related. And there are work sponsors, and there are religious worker related. It's still part of the work. So work or family and a special category. The special categories could be, let's say, people can be victim of domestic violence. They can also get green card through that, dawa. People can be victim of a crime. Let's say some people who were working in Texas, some people hit them with a gun head, and they can be eligible in a gas station, they can be eligible for U visa and eventually green card. And there are several ways. And let's say some people who enter below 21 years old from Dhaka, and their family or parents neglected, they abandoned them, abandoned this. Those people through the guardianship part of the special immigrants. So yeah, these things are actually happening right now. These several, and under employment, there are several types of employment. A restaurant worker can bring his chef, a tech company can hire a tech person, a professional, non-professional. I mean, if you can afford, you can actually even hire a babysitter from Bangladesh. I'm just saying, you can hire one, but you have to be able to afford it. So there are ways to do it, several ways. I mean, we can talk about each topic in down in detail. But things are getting a little bit easier this under this administration compared to last administration. But the law has always been here.
0: আমি প্রশ্ন করেছিলাম দিলীরাজ ভাট্টাকে যে কোন কোন ওয়ে আছে যেখানে সিটিজেনশিপ নিয়ে বা গ্রিন কার্ডের থ্রুতে আমেরিকাতে আসা যায় যারা অন্য দেশের সিটিজেন আছেন। তো দিলীরাজ ভাট্টা বললেন যে অনেক ওয়ে আছে, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েজ। যেমন ধরেন আপনার যদি এমন হয় যে ফ্যামিলি ক্যাটাগরিতে আপনি আসতে পারেন, আপনি পাশাপাশি স্পেশাল ক্যাটাগরিতে আসতে পারেন যেটা আপনার এক্সট্রাঅর্ডিনারি ক্যাটাগরি, আবার পাশাপাশি আপনি ওয়ার্ক অথরাইজেশন নিয়ে আসতে পারেন যেটা আপনার এখানে কেউ একজন আপনাকে স্পন্সর করবে, আইটি কোম্পানি হতে পারে, আপনার হতে পারে যে কেয়ার গিভার অথবা বেবি সিটার, আবার হতে পারে যারা ইনজিউর্ড এখানে যারা টেক্সাস বা অন্য জায়গায় থাকছেন তাদের যারা ইনজিউর্ড হচ্ছেন তারাও কিন্তু তাদের পেপার না থাকার পর তারা ইউ ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন। আবার হচ্ছে ভাওয়া, ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যাক্ট, যেটা দিলীরাজ ভাট্টা বললেন যে যদি কেউ এখানে এসে টর্চারের সম্মুখীন হন হাজবেন্ড ওয়াইফ বা স্পাউস দ্বারা, তারাও কিন্তু এখানে গ্রিন কার্ড পাওয়ার যোগ্যতা রাখেন। তো আমাদের এখানে একটা বিষয় আমি বলে রাখি যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে দিলীরাজ ভাট্টা বসেন হচ্ছে ম্যানহাটানে ভাট্টা ল অ্যান্ড অ্যাসোসিয়েটস, তার অ্যাড্রেস হচ্ছে 18 East 41st Street, 11th floor, NY10017, আর জ্যাকসন হাইটেও আরেকটি অফিস আছে, এটা অবশ্য একটা শাখা অফিস বাংলাদেশি কমিউনিটি ও অন্যান্য কমিউনিটির জন্য। এটা জ্যাকসন হাইটে একদম আপনার ট্রেন থেকে নামলেই 73rd 74th স্ট্রিটে, ফলে যেখানে আপনার সহজে আপনার যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার আমি বলে দিচ্ছি 212-729-9715, আর একটি ফোন নাম্বার 631-805-1051। So if I want to ask you, এখন আমাদের প্রায় 15 এর উপরে লোক এখনই দেখছেন আমাদের প্রথম শো হিসেবে, খুবই ভালো যে আপনার as I want to know that you told us that there are several kinds of immigration process, If anyone interested in work visa, they are interested in EB2 or EB3, what qualification should they have?
1: Well, we have, here's the thing, professional and non-professional. So the professionals are everybody who has a bachelor degree and above will fall in profession. The job requires professionals, candidate. Anything, it could be clerk, it could be marketing, it could be business, it could be administration, it could be technician, it could be computer, it could be in a hospital, it could be a legal firm, it's like doctor's firm, anywhere, those would fall under professionals, EB2 or EB3, depending on the experience, what the job needs. But there are also non-professionals. Non-professionals can be anything. We can hire a chauffeur, we can have nanny, we can have chef, we can have a technician, we got a restaurant cook. These all can come under that. So for that, I think the first thing is people, the prospective people, they have to have a minimum qualification as to what area they want to apply. But most importantly, their employer have to hire them. So the employer is going to fire them. Employer says, I need this person for my business. Oh, this is the requirement for my business. I will pay him this much salary. I couldn't find a U.S. worker with this requirement for this, so I need it. For that, employer actually will post an ad. Advertisement on newspaper, like in your radio, they will post an ad asking if you are interested, qualified people, available, willing, qualified, skilled worker. If you have it, then we have to give first priority to the U.S. people if they are meeting the basic job requirement. If not, then we go to bringing foreign national. So that's under EB2 and EB3. There are also EB4, as you know, special ways of getting it done. And I, as I said, there are even under EB1 and EB2, there are several like layers, like books written in this thing. We can go in detail, but again, we have to evaluate the credential of the employees and employers, make the right match, and then we can proceed.
0: খুবই গুড নিউজ যে আমাদের এখানে বেশ কিছু অপশন আছে, একটা প্রফেশনাল, একটা নন প্রফেশনাল। যারা প্রফেশনাল ব্যাচেলর ডিগ্রি আছে তার উপরে তাদের জন্য যেমন সুযোগ আছে, যারা নন প্রফেশনাল তাদের জন্য আছে। এখানে দিলীরাজ ভট্ট যেটা বললেন যে আমাদের ন্যানিস, তারপরে ইলেকট্রিশিয়ান, তারপরে ইন্টারপ্রেটার বা আরো যা যা বিভিন্ন ক্যাটাগরি আছে, সেসব ক্ষেত্রেও কিন্তু মানুষজন আসতে পারে সহজে। এখানে কেউ কাউকে না কাউকে এখানে তাকে একটা চাকরির জন্য ইয়ে করতে হবে, তারপর সেটা পোস্ট করা হবে যে এখানে এরকম চাকরির জন্য লোক দরকার। তখন ডিফারেন্ট সিটিজেন, ডিফারেন্ট ন্যাশনালরা তা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারে। ফলে EB2, EB3 পাশাপাশি তিনি বললেন যে EB4ও আছে, যেখানে আপনার এক্সট্রাঅর্ডিনারি বা জব বেসিসে আপনাকে সেখানে নিয়োগ দেওয়া যেতে পারে। ফলে এগুলো আমাদের জন্য অত্যন্ত ভালো সুযোগ। রণজ কুমার বারে লিখেছেন, গুড ডিসকাশন, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা যারা লিখছেন, আপনারা চাইলে কোনো প্রশ্ন করতে পারেন আমাদেরকে, আমরা আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব। দিলীরাজ ভট্ট নানা কারণে বাংলাদেশি কমিউনিটির কাছে জনপ্রিয়। আপনারা যারা জানেন যে বিভিন্ন স্টার্স এবং অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছেন বাংলাদেশে, ম্যাক্সিমাম যারা ইউএসএতে মাইগ্রেট করেছেন বা গ্রিন কার্ড হোল্ডার হয়েছেন, তার ম্যাক্সিমামই আমাদের জানা মতে, অ্যাজ পার মাই নলেজ, ম্যাক্সিমাম দিলীরাজ ভট্টার থ্রুতে। দাদা, থ্যাংক ইউ ফ্রম দ্য কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি, বিকজ ইউ সাপোর্টেড এ লট টু দ্য অ্যাক্ট্রেস, অ্যাক্টর অ্যান্ড আদার কাইন্ড অফ প্রফেশনালস। Yeah, a lot of people are here through your organization, Bhatta Law and Association.
1: It has been a pleasure to work with all these top Bangladeshi national in America, you know, businessmen, journalists, sports people, all kind of things, media, education, author. I have been blessed to be a part of their life.
0: ইয়া, দিলীরাজ ভট্ট ধন্যবাদ দিলেন বাংলাদেশি কমিউনিটিকে, এবং একই সঙ্গে বললেন যে এখানে আর লটস অফ ক্রাইটেরিয়া আসলে এখানে আছে যেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি আসার যোগ্য হতে পারেন। দাদা, আই ওয়ান্ট টু অ্যাস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন, হু আর ইন্টারেস্টেড ফর অ্যাসাইলাম ইন ইউএসএ ইন দ্য হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, হোয়াট কাইন্ড অফ পেপার্স অর হোয়াট কাইন্ড অফ কোয়ালিফিকেশনস দে হ্যাভ টু হ্যাভ?
1: Okay, well, technically speaking, the law says you don't have to have any papers. You don't have to have papers, but your your statement, your interview with the officer, if the officer believes, that's it. If the officer believes, that's it. You don't need to have supporting documents legally. But what the applicants do, they bring, there is no sets of documentation. There is, you know, one person has a different problem, issue compared to the other person. Someone could be a journalism related issue. Someone could be a political related issue. Someone could be a member related issue. Someone could be gender related issue. It's all different issue and different requirement, of course. Requirement is not absolute requirement. A statement is good enough sometimes to get approved for asylum or refugee status. However, you want to present all the evidence you have to make the officer's job easier to decide on your case. But there is also law who should be filing. But there are 5-6 categories based on that. Let's say race, religion, political opinion, your membership, your nationality, based on some color, if you have been discriminated or even have suffered any harm or likelihood to face any harm when you go back to your country from either some forces that is equivalent to very strong forces. It could be parties, it could be government, it could be something that the government doesn't want to control or cannot control. Sometimes it happens in every country, like by the way. Not every country, but most of the country, I mean developing country. So in that scenario, they, if they have faced any issues in their own country, they may be eligible for filing asylum. That's exactly why it was created. And everybody has a different experience, and so they have to tell the officer what experience they had and why they believe. Based on that, the officer or judge will either grant, if they believe this, they're going to grant. Of course, it has to meet within the requirement. That's what it is.
0: আমি দিলীরাজ ভট্টকে আস করেছিলাম যে অ্যাসাইলাম যদি সিক করতে হয় তাহলে তাদের কি কি রকমের যোগ্যতা থাকতে হবে, কি কি রকম পেপার্স থাকতে হবে। দিলীরাজ ভট্ট বলেন যে আসলে তার কোনো পেপার্স থাকতে হবে না ওইরকম ভাবে, কিন্তু তাকে যে কয়েকটা গ্রাউন্ডে, 4-5টা বা 6টা গ্রাউন্ডে আসলে অ্যাসাইলাম দেওয়া হয়, যে রেস, তারপরে রিলিজিয়ান, তার বিলিভ, তারপর তার মেম্বারশিপ, অন্য কোনো কারণে, যে কারণে আপনার দেশটা আপনার কাছে বসবাসের জন্য বিপজ্জনক মনে হয়, সেইখান থেকে আপনি যদি সেটা প্রপারলি প্রমাণ করতে পারেন যে আপনার জন্য বিপজ্জনক, তখনই আপনি সেখানে অ্যাসাইলাম ক্লেম করতে পারেন আমেরিকাতে। তো সেই ক্ষেত্রে ওনার কথা থেকে যেটা সাম আপ করা গেল যে যদি আপনার কোনো বক্তব্য, আপনার কোনো স্টেটমেন্ট আপনার সাংবাদিকতার কারণে হতে পারে, আপনার কোনো মেম্বারশিপের কারণে হতে পারে, আপনার কোনো ভাবনা চিন্তা বা আপনার মতবাদের জন্য হতে পারে, যদি এমন হয় যে আপনার দেশটা আপনার জন্য বিপজ্জনক, আপনার লাইফের জন্য রিস্কি, তাহলে আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আই ওয়ান্ট টু সে সামথিং দ্যাট দিস শো ইজ নট এ শো ফর লিগাল অ্যাডভাইস, দিস ইজ এ শো ফর শেয়ারিং এক্সপিরিয়েন্স। এই শোটা আমাদের কোনো লিগাল অ্যাডভাইসের শো না, এক্সপিরিয়েন্স শেয়ার করার শো। অ্যাটর্নি দিলীরাজ ভট্ট তার এক্সপিরিয়েন্স বলছেন, আমাদের সঙ্গে একই সঙ্গে যারা দেখছেন তাদের প্রত্যেককে বলছি আপনারা অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা আপনাদের প্রশ্ন বা আপনারা কে কোথেকে দেখছেন লিখে দিলে আমাদের জন্য সেটা সুবিধা হয়। রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে গিয়ে আপনি এই রেডিওটি শুনতে পাবেন, সেখানে এই ইন্টারভিউটি আপনি আবারও শুনতে পারেন। Dada, I want to know something regarding that everyone is asking that Essential Worker Act is coming and I will be qualified for that category. What is the main fact?
1: Well, I mean, I don't know. Until it comes, I don't know what to say. It hasn't, it doesn't look like it's making its way as of now. It started very off. You're talking about the agriculture worker, the TPS beneficiary, and the frontline worker, whoever were here, DACA recipient, right? That's what you're talking about. We were all excited for these things, but I can't comment on this one until it happens. The day it happens, then we'll talk. And then there will be time. We'll be talking a lot about it. Who is going to be eligible? What documents you need? What to do? Where to go? Kind of thing. So let this move forward with this. Is the, you know, it's in the topic, yes, it's in the news, the certain Republican and Democrats in the House and Senate have been talking about it, but until it has the majority, I don't see any bipartisanship in the Senate as of right now.
0: জি, আমি দিলরাজ ভাটাকে প্রশ্ন করেছিলাম যে এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট নিয়ে প্রত্যেকেই বলছেন, আসলে বিষয়টা কি? তিনি বললেন যে আমি এখন এটা সম্পর্কে কিছুই বলতে চাই না, কারণ এখন পর্যন্ত এটা পরিপূর্ণভাবে পাশ হয়নি। সেনেট এবং হাউসে মেজরিটি পেয়ে পাশ করতে হবে, তারপরে সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে এখন পর্যন্ত এটা তেমন কোনো কিছু অগ্রগতি হয়নি, ফলে আপনারা যারা ভাবছেন যে এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট বা এই জাতীয় কিছুতে আপনারা ট্যাগ হয়ে যাবেন, সেটার জন্য অপেক্ষা না করে আপনার কেসটি রান করা উচিত। আমাদের ঢাকা থেকে দেখছেন ফারজানা ডোরা, গুড ডিসকাশন। তারপরে ঢাকা থেকে রঞ্জন বারোই, আমরিন, নুজহাত, মম, আনিসুজ্জামান আনিস, প্রত্যেকে ঢাকা থেকে দেখছেন। খুব ইন্টারেস্টিং যে আপনারা ঢাকা থেকে দেখছেন। দিস ইজ আওয়ার ইন্ট্রোডাক্টরি শো, আমরা সবকিছু মিলে একসাথে একটু আলোচনা করলাম। দিলরাজ ভাট্টা আমাদের সঙ্গে আছেন। যে কোনো বিষয়ে ইমিগ্রেশন সাপোর্ট নেওয়ার জন্য ভাট্টা ল অ্যান্ড অ্যাসোসিয়েটস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ল অফিস, এবং তারা সব রকম সাপোর্ট দিয়ে থাকে। আপনার ভাট্টা ল অ্যান্ড অ্যাসোসিয়েটসের যোগাযোগের জন্য আমি অ্যাড্রেসটি বলছি, ফোন নাম্বার বলছি, 212-701-0514-601-804-1051. So all the other shows we will discuss topic by topic. Do you want to say something at a glance to your viewer and the listener?
1: Well, you said it already. Obviously, we're talking about just a discussion. Please don't rely everything I said, because you should talk about your case, your problem with one attorney, whichever you find you can believe and work with. And but what we are trying to do is here, what's happening in the system and everyday thing, what the law is, what people are trying to do, how they can take advantage of all the system. I think you already said that our website is bhattala.com, bhattala.com. You can find our information there if you are looking for information. But yeah, it's just a discussion. It's not the advice to one person, because everybody has their own issues. Yeah, please feel free to listen and make your sense out of it.
0: ভাট্টা, দিলরাজ ভাট্টা ওইটাই বললেন যে আমরা যেটা বলেছি যে আসলে এটা কোনো আইনি পরামর্শের অনুষ্ঠান নয়, এটা আসলে প্রত্যেকের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনার প্রত্যেকটা কেস ডিফারেন্ট, আপনি আপনার অ্যাটর্নির সঙ্গে কথা বললে আপনি সেই সমাধান করবেন। আমাদের এই অনুষ্ঠানটি শুধু এক্সপিরিয়েন্স শেয়ার করার অনুষ্ঠান, কারণ প্রত্যেকটা কেসের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট থাকে, ফলে আপনি অবশ্যই আপনার কেসের ধরনটি জেনে তারপরে বাকিটা বুঝবেন। দাদা, আওয়ার লাস্ট কোয়েশ্চেন ইজ, মেনি পিপল who already applied for asylum, yeah, they are waiting for Biden's approval, who was in the 30th January in USA, they will get the citizenship or something else. So what should they do now?
1: Well, I don't think you're talking about the asylum whose case is pending?
0: Yeah, whose case is pending.
1: Yeah, they're not going to get citizenship. Biden doesn't control the laws. Remember, the law has set. Laws are still the same. Once you get your asylum approval, you have to wait 1 year. After that, you get a green card. After that, in 5 years, you become a citizen. That's what the process is. That's what will be, until new law comes. But why you have to... I know a lot of people have been waiting since 2015, 14, 16 for asylum interview. The new administration paused the old cases, started interviewing new. The last administration, they made some mistake, the change in policy that delayed the older application. They started interviewing newer people, not the older people, not the older application. So that caused a lot of backlog, and plus the pandemic backlog. So a lot of applications are actually pending, and the new administration is expected to expedite these court hearings now. And from July, New York cases court will open from July 7th, all three New York courts, and rest of the country courts are going to open. So the things and interview also will keep coming. Removal of hearing will also move forward. Now it's time to be prepared, and I think we are looking forward to the better post-COVID future for all these things. I think you should all expect your application based on your priority date.
0: আমি দিলরাজ ভট্টকে জিজ্ঞেস করেছিলাম যে অনেকে জিজ্ঞেস করেন যে আমি অ্যাসাইলাম কি সাবমিট করেছি, জো বাইডেনের ওই 30 জানুয়ারির যে ঘোষণা ছিল যে এই তারিখে যারা থাকবেন তারা একটা বিশেষ সুবিধা পাবেন, সেটাতে কি হবে? দিলরাজ ভট্ট বললেন যে এটা আসলে জো বাইডেন বা অন্য কোনো হিসাবে নয়, আইন তার মতো করে চলে, আইন তার মতো করে এগোতে থাকে, ফলে আপনারা যারা প্রায়োরিটি বা অন্যান্য যা যা আছে সেই অনুযায়ী আপনারা কাজ এগিয়ে যেতে থাকবেন, কারণ কোনোভাবে সেটার জন্য ওয়েট করে নিজের কেসকে নষ্ট করার কোনো মানে হয় না। ফলে আপনাদের যাদের এই বিষয়গুলো আছে তারা যেন তাদের কেস অনুযায়ী তাদের প্রায়োরিটি রেট অনুযায়ী এগোতে থাকেন, সেটা হচ্ছে মূল বিষয়। অ্যাসাইলামের যে সিস্টেম যে 4 বছর আপনি প্রথমে অ্যাপ্লাই অ্যাসাইলাম অ্যাপ্রুভ করার 1 বছর পর আপনি গ্রিন কার্ড ইয়ে পেতে পারেন, তারপর আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি 5 বছর পর আপনি গ্রিন কার্ড পেতে পারেন, সেটা দিলরাজ ভাট্টা বললেন। তো দাদা, উই অলরেডি পাস 25 মিনিটস, so yeah, so we will we are very, very happy that you are here. We want you 2 or 3 times in a week. What do you say? We will get you more time.
1: We will plan, definitely.
0: Okay. Jamil Ahmed Nilkechen, you are doing great job for the community, Shamim Shahid, and at the same time everyone is watching from Bangladesh. That's a good sign. Dada, we want to say goodbye to our friends now and viewers now. So do you want to say something?
1: No, take care everybody. I think yes, if you have any questions try to reach out to Anatomy Go Lancer person.
0: ওকে, থ্যাংক ইউ সবাইকে, আজকের মতো এখানে বিদায়। আমরা আবার দিলরাজ ভট্টের সঙ্গে কথা বলবো, প্রতি সপ্তাহে 2 বার বা 3 বার আমরা তাকে আনার চেষ্টা করবো বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে। আমাদের সঙ্গে থাকুন, আশা করি আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই। রিবা, রিবা, রিবা, রিবা, রিবা।

0: আমাদের দেশ নদীর দেশ, হাজারো খাল বিল নদী নালা আর পুকুর নিয়ে আমাদের এই বাংলাদেশ।
1: এই নদী আবহমান কাল থেকে আমাদের সুখ দুঃখের সাথে।
0: এখানে নদীতে নৌকা চলে, এই নৌকার সাথেই কত হাজারো মাঝির স্বপ্ন জড়িয়ে আছে।
1: তাই মাঝির ভাটিয়ালি গানে সেই সুর আর সেই কথা দূর থেকে ভেসে আসে।

0: হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন, আজকে আমরা রেডিও ত্রিতালের বাংলা পক্ষ থেকে কাকে আমাদের সাথে লাইভে করে নিয়ে আসছি। তার আগে জানাই সবাইকে অনেক অনেক হ্যাপি ইন্ডিপেন্ডেন্স। যারা যারা আমেরিকা থেকে দেখছেন, আমেরিকায় বসবাস করছেন, তাদের সবাইকে অনেক অনেক হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যদিও গতকাল সেটা চলে গিয়েছে, আমরা সেলিব্রেট করেছি গতকালকে, কিন্তু তারপরে সবাইকে জানাচ্ছি আমেরিকা দিবসের শুভেচ্ছা সবাইকে। এবং আজকের অতিথি হিসেবে আমার সাথে আছে জাকিয়া এমি, অ্যান্ড আমাদের সাথে থাকবেন, অনেক গল্প হবে, আড্ডা হবে, আর অনেক মজার মজার আমরা জোকস করব, ঠিক আছে? কিন্তু তার আগে পরিচয় করে দিই আজকের অতিথির পরিচয়টা কি। আজকের অতিথির পরিচয় হচ্ছে না না দেন, উনি একজন অভিনয় শিল্পী এবং ইতিমধ্যে উনি ডাইরেকশনের কাজ করায় স্টার্ট করেছে, এবং আমরা তার সম্পর্কে আরো অনেক বেশি তথ্য জানবো যত যত আমরা গল্প করব তত আমরা জানতে পারবো। প্লিজ বলুন, আপনার পরিচয় দিন এবং কথা বলুন।
1: আমি অভিনয় করছি, আমি লয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, দেন বর্তমানে আমি কিছু কাজে ডিরেকশনও দিয়েছি রিসেন্টলি। এটা আসলে
0: আপনি যা করছেন, আপনার যা করতে ভালো লাগে, কিভাবে মানে এনজয় করছেন কাজগুলো, এবং আপনি এটা এই মানে বাই প্রফেশন এই কাজগুলোর সাথে ইনভলভমেন্ট আছেন আপনার, সেই জিনিসগুলো যদি একটু বলতেন, তারপরে ধরেন আমি আস্তে আস্তে আস্তে আপনার সাথে আরো বেশি গল্প করা শুরু করে দিই।
1: আমার ইনভলভমেন্ট আসলে 2013 সালে প্রথম মিডিয়াতে আমার ফার্স্ট কাজ করা, যেটা ওটা একটা ফটোশুটের মাধ্যমে আমার কাজটা শুরু হয়। ওটা জি ফোন নামে একটা কোম্পানি, ওরা আমাকে বললো একটা ফটোশুটের জন্য। তো ওই টাইমটা আসলে আমি মিডিয়াতে কাজ করবো এই ধরনের কোনো মেন্টালিটি ছিল না। আমি স্টাডি করছিলাম, লয় অনার্স মানে তখন পড়ছি, তারপর এক্সাম টাইম চলছে, বারবার বলছিল বলছিল যে তোমার ক্যামেরা খুব ভালো, তুমি করো। আমি বলছি না না, আমি মনে হয় পারবো না, এটা মানে একটা স্লিপি একটা জায়গা, তারপর হচ্ছে কিভাবে করব। তো আমার যে আমাকে রিকোয়েস্টটা করেছিল, বর্তমানে তিনি আমার হাজবেন্ড,
0: বাহ মাশাআল্লাহ।
1: তো ওর সাথে একটা কাজ করলাম, করার পর সবাই আসলে খুব সাপোর্ট করছে। এটা বাংলাদেশ প্রতিদিন একটা পত্রিকা আছে আমাদের দেশের জনপ্রিয়, ওই পত্রিকাটায় প্রচুর পরিমাণে ওটা একটা নিউজ একটা সাপ্লাই ছিল পত্রিকাটা, ওটা প্রতিদিন ব্যাক কাভারে এই ওই বিজ্ঞাপনটা যেত আসলে। তো দেন আমার ফ্যামিলি থেকেও দেখলো, সবাই দেখলো, টুকটাক করে আস্তে আস্তে জানাজানি হলো যে আমি কাজ করছি। এই কাজের পর আসলে অনেকগুলো কাজের অফার পেয়ে গিয়েছিলাম একসঙ্গে। এরপরে কয়েকটা মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম, বাসা থেকে একটু প্রবলেম ছিল, দেন বাসা থেকে বলো ঠিক আছে তাহলে তুমি অ্যাঙ্করিংটা করছো না কেন, অ্যাঙ্করিংটা করো। সুযোগ এসে গেল, আমি বাচ্চাদেরকে খুব পছন্দ করি যেহেতু, তো আমি বাচ্চাদের প্রোগ্রাম দিয়ে আসলে আমার ক্যারিয়ারের শুরুটা উপস্থাপনার। টিফিন টাইম নামক একটা প্রোগ্রাম আছে, ওটা আমি উপস্থাপনা করতাম। তারপরে আমার হচ্ছে দেশ টিভিতে একটা প্রোগ্রাম দিত, ওটা হচ্ছে ফ্রুটিকা পিওর জিনিয়াস। এই প্রোগ্রামটাও ছিল বাচ্চাদেরকে নিয়ে, ট্যালেন্ট হান্ট টাইপের একটা প্রোগ্রাম, গেম শো। এখানেও মানে আমার বাচ্চা কাচ্চা ছিল প্রচুর পরিমাণে, স্কুলে যেতাম, ওদের সাথে নতুন নতুন রিলেশন হতো, ভালো লাগে। এখন অনেক বছর হয়ে গিয়েছে, 14 সালের কথা বলছি, যখন আমি প্রোগ্রাম করতাম, এখন অনেকে আমাকে দেখা গেল অনেক বড় হয়ে গিয়েছে তারা। এভাবে করে আসলে স্টার্টিংটা ছিল উপস্থাপনা দিয়ে। তখন আমি আর ওই মুহূর্তে নাটককে তেমন কাজ করা হয়নি, ফটোশুটে কাজ করছিলাম, রং বাংলাদেশ কেক ক্রাফটে অনেকগুলো ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করছিলাম।
0: তো আপনি তো তাহলে অনেকগুলো পরিচয়ের সাথে পরিচিত, মানে আমি যে একটা পরিচয় দিব সেটার সেটার কিন্তু সুযোগ নেই। আপনি বিভিন্ন ধরনের কাজের সাথে আপনি সুযোগ পেয়েছেন,
1: মিডিয়া সেক্টরে বিভিন্ন মাধ্যমে আমি কাজ করেছি আসলে।
0: বা এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, এবং আপনি প্রত্যেকটা জায়গায় আপনি নিজে নিজে এনজয় করে কাজ করেছেন। এটা কিন্তু এনজয় করা, নিজে এনজয় করে কাজ করার জায়গাটার ক্ষেত্রে কিন্তু এটা বিশাল একটা প্রাপ্তি। মানে আপনি এনজয় করছেন, আপনি কাজটাও ভালো লাগছে, এবং সেই সাথে আপনি যেই টপিক গুলোর সাথে ইনভলভ আছেন নিজে থেকে, সেটা আপনারই একটা প্যাশন। এটা কিন্তু মানে সবার এই ধরনের সুযোগ গুলো আসে না, সেক্ষেত্রে আপনি অনেক লাকি, সেটাই বলতে হবে। আমি একটু আসবো অ্যাঙ্করিং এর জায়গাটা থেকে। আপনি কিভাবে অ্যাঙ্করিংটা শুরু করেছেন, মানে কিভাবে এনজয় করছেন, বা কিভাবে আপনি ফিল করেছেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি এই ফিল্ডটাতে কমফোর্টেবল, আপনার করা উচিত, বা ইউ শুড গিভ ইট আ ট্রাই টু সি।
1: আচ্ছা, আমি যখন প্রথম কাজটা করি বললাম যে স্কুল বিষয়ক, তো ওখানে কিন্তু আমাকে হাজার হাজার বাচ্চার মাঝখানে প্রথম দিন আমাকে কাজটা করতে হয়েছে। আকিস গ্রুপের যে ফ্রুটিকা, ওদেরই একটা কাজ ছিল, তো ওখান থেকে আমাকে আসলে টেলিফোনটা করা হলো যে তোমাকে একটা অডিশন দিতে হবে দেশ টিভিতে। আমি অডিশন যখন দিতে গেলাম, মানে আমি খুবই নার্ভাস ছিলাম, আমি মানে আমি ভাবছিলাম যে আমার এটা হবে না। ওরা আমাকে কি করলো, স্টুডিওতে অডিশন না নিয়ে ডাইরেক্ট হচ্ছে আমাদের এদিকে বাংলাদেশে হাতির ঝিল আছে, সবাই চিনবে, হাতির ঝিল নামক একটা জায়গা, ওখানে একদম ওপেন স্পেস এর মাঝখানে এনে বলতেছে যে এখানে তুমি হচ্ছে মনে করো তুমি একটা স্কুলে আছো, অডিশনটা দাও, এ ধরনের। তো চারপাশে অনেক রিক্সাওয়ালা বা আশেপাশে অনেক মানে হিউজ একটা ক্রাউড হয়ে গেল, আমি দিলাম অডিশনটা। আমার কাছে মনে হয়নি যে খুব বেশি ভালো করবো আর কি, ভাবছিলাম মনে হয় হবে না। রাতের বেলা আমাকে কল দিয়েছে যে আপু আপনি সিলেক্টেড, আগামীকাল সকালে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে অমুক একটা প্রোগ্রাম স্কুলে। দেন আমি ওই টাইমটা শুধু স্ক্রিপ্টও পাই নাই, তো বাচ্চাদের ওখানে গিয়েছি যে আমি দেখছি যে অনেক বাচ্চা ওখানে মানে 9-10 এর মেয়েরা অনেকে আছে, ওরা ওদের অনেকে মানে মনে হচ্ছে যে মোটামুটি আমরা সেম এজ, আমার মেন্টালিটি যেহেতু ওই এজ ছিল, ওদের সাথে মিলে গেলাম, মিলেমিশে মোটামুটি কাজটা করলাম। প্রথম এপিসোডটা আমার আসলে খুবই ভয় লেগেছিল, আমি ভাবছিলাম যে আমি পারবো না, যে কোনো মুহূর্তে আমি মনে হচ্ছে যে পারবো না, আমি ওটা ভালোভাবে ওভারকাম করেছিলাম। এরপরে দীর্ঘ 1 বছর ওখানে কাজ করেছি, তারপর হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে অনেকগুলো প্রোগ্রামে কাজ করেছি, যেমন হচ্ছে আজকের বইমেলা, ক্রিয়া দিগন্ত, আর তারপরে হচ্ছে আমি যেটা করলাম, আমি লাইভ প্রোগ্রাম একদম সরাসরি প্রোগ্রামে আমি কয়েকটা উপস্থাপনা করলাম। এটা হচ্ছে মাই টিভিতে তোমাকে পাওয়ার জন্য একটা প্রোগ্রাম ছিল, এটা খুবই জনপ্রিয় একটা প্রোগ্রাম, এখানে দর্শকরা আসলে ফোন করতো। এই প্রোগ্রামটা খুব এনজয় করেছি আমি, একটা মাত্র কারণে যে সবাই ফোন করতো এবং সরাসরি আমি কথা বলতে পারতাম দর্শকদের সাথে, তাদের যে রিয়াকশনটা ওইটা পেতাম, তারপর হচ্ছে তারা গানের রিকোয়েস্ট করতো ওগুলো তাদেরকে শোনাতে পারতাম। তারপর মাঝে মাঝে এমন হয়েছে যে মানে খুবই লাইভ, মানে তো আসলেই লাইভ ছিল এটা, সবাই ফোন করে আমার মানে অনেক অনেক সিচুয়েশন অনেক সময় হয় যে আমাকে টক ব্যাক এক ধরনের কথা বলা হচ্ছে, বাট দর্শক এক ধরনের কথা বলছে, ওই পুরোটা ম্যানেজ করে করতে পারাটা পেরেছি আলহামদুলিল্লাহ।
0: আপনার উপস্থিত বুদ্ধিটা অনেক বেশি হেল্পফুল যে কিভাবে
1: কাজে লাগাল
0: হ্যান্ডেল করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ট্রু, তাই তাই। আমি একটু একটু পেছনের দিকে যেতে চাই, যে আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং এই প্রফেশনে আসা এবং এখন আপনি যে ইনভলভমেন্ট আছে সেটা ছোট করে যদি একটু আমাদেরকে বলতেন তাহলে খুব দর্শকরা হয়তো বা জানতে পারে ভালো।
1: আমি হচ্ছে ক্লাস 7 পর্যন্ত একদম অজ পাড়াগা যেটা বলে ওরকম একটা জায়গায় বড় হয়েছি, বাট আমার বাবা আর্মিতে জব করতেন, আমাদের মোটামুটি গ্রামের মধ্যে খুব ভালোভাবে ছিলাম, কিন্তু আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। এটা আমার আব্বুই মনে হয় প্রথম আলো, যখন আমি ক্লাস 5-এ পড়ি, আমি স্টাডিতে খুব ভালো ছিলাম আসলে ছোটবেলায়, যেটা আমাদের অত্র এলাকায় কেউ তখন বৃত্তি বৃত্তি যেটা বলে আর কি, ওটা বৃত্তি পায় নাই, তো তখন আমি হচ্ছে ক্লাস 5-এ বৃত্তি পেলাম। তখন আমার মনে আছে যে আমাদের ইউনিয়নে 27টা গ্রাম, ওখান থেকে সবাই আমাকে দেখতে আসতো, মানে একটা মানে কেউ বৃত্তি পায় না, এরপরে বৃত্তি পেয়েছে 20 বছর পরে অত্র এলাকায়, তাও একটা মেয়ে এই সবাই দেখতে আসতো, তো আব্বু সবাইকে মিষ্টি খাওয়াইতো। এই মানে এই কথাগুলো আসলে এখনো মনে পড়ে যে ওই টাইমটা যদি ফিরে যেতে পারতাম। বিদ্যুৎ ছিল না ওখানে, আমাদের যে রাস্তা ছিল রাস্তা আসলে ওই মুহূর্তে আসলে ওটা কাঁচা রাস্তা ছিল, কোনো পিচ ঢালা রাস্তাও ছিল না, বাট ওই মোমেন্টটা আমার কাছে এখনো মনে হয় আমি ওটাকে মিস করি। দেন আমি যখন ক্লাস 7-এ উঠলাম তখন আব্বু বা ফ্যামিলি থেকে মনে হলো যে না আমাদের ওখানে থাকলে পড়ালেখা থেকে আমরা শহরে চলে আসি, দেন আমরা শহরে বাড়ি করলাম, শহরে পড়ালেখা করলাম, আমাদের নড়াইল জেলা শহর আর কি, মাশরাফি বিন মর্তজা ভাইয়ার বাসার পাশাপাশি আমার বাসা, তো ওখানে বাড়ি করলাম, গার্লস স্কুলে পড়ালেখা করলাম, এই তো। তারপর ওখান থেকে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম রয়্যাল ভিক্টোরিয়া কলেজ থেকে।
0: আচ্ছা,
1: আর ছোটবেলা থেকে আমার একটা ফ্যাসিনেশন ছিল, সেটা হচ্ছে যখন আমাদের কিন্তু অনেক আগে এক ধরনের ক্যামেরা পাওয়া যেত, ওটা হচ্ছে রিল দিয়ে ক্যামেরা ছবি তুলতে হতো, আমি যখন ক্লাস 3-4-এ পড়তাম তখন আমার মনে আছে আমি ওগুলা দিয়ে প্রচুর ছবি তুলতাম, মানে আমার ছবি, মানে দেখা গেলো যে আমি যে কোনো অকেশন হোক আমাকে ছবি তুলতেই হবে, নিউ ড্রেস ছবি, এই জিনিসটা আমার মনে হয় যে মিডিয়াতে আমাকে এই পর্যন্ত এসেছে, মানে আমার ওই একটা ফ্যাসিনেশন ছিল যে আমি ক্যামেরার সামনে যাব।
0: ক্যামেরার সামনে আসলে আপনি দাঁড়িয়ে যদি নিজে কমফোর্টেবল ফিল করেন এটা কিন্তু আপনাকে হেল্প করে ক্যামেরার সামনে রিলেটেড যে কোনো কাজে ফেস করাটাকে, আমার কাছে যেটা মনে হয়। কারণ আমরা যারা ছবি তুলতে খুব আনন্দ বোধ করি, আমরা যারা ক্যামেরার সামনে কথা বলতে পছন্দ করি বা নিজেকে আয়নার সামনে দেখতেও যদি স্বাচ্ছন্দ্য বোধ করি, এটাও কিন্তু পার্ট অফ ক্যামেরা। কারণ আপনি তখনই আপনার নিজেকে আয়নায় দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন যখন আপনি ওটার প্রতি একটা ফ্রিকিং একটা ভালো লাগা কাজ করবে আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসলেই তাই, নিজেকে দেখতে ভালো লাগা, নিজেকে ভালোবাসা, হ্যাঁ, এবং নিজেকে রিপ্রেজেন্ট করা।
1: আমরা কয়েকজন মিলে ছবি তুললাম, না তোকে তো দেখতে ভালো, তোকে বেশি ভালো লাগছে, মানে এই ধরনের একটা কমপ্লিমেন্ট যে পাওয়া, ওটা কিন্তু ছোটবেলা থেকে আসলে আমাদের মাথার ভেতর অনেক সময় থেকে যায়
0: যে আমাকে দেখতে ভালো লাগে, সো কেন না আমি ট্রাই করি, আমি ক্যামেরার সামনে যাই, আমি ছবি তুলি।
1: আজকে তো সুযোগ আছে, মানে না চাই তো আলহামদুলিল্লাহ অনেকগুলো সুযোগ চলে এসেছে, হয়তো আমার এটা ডেস্টিনিতে লেখা ছিল যে আমি এখানে কাজ করবো, দ্যাটস ওয়াই আসলে এখানে আসা।
0: সত্যি তাই, সত্যি তাই। আরেকটা কথা জানতে চাই যে এই যে আশা, আপনি এরকম আপনি মাত্রই আমাদেরকে মেনশন করে বললেন যে অজপাড়া গায়ে থেকে এভাবে পড়াশোনা সবকিছু মিলিয়ে ইনভলভমেন্ট এন্ড দেন ঢাকাতে চলে আসা, এই তারপরে ঢাকার লাইফটা আসলে মানে জীবনের দিক থেকে যদি বলি যে সার্বিকভাবে কিভাবে আপনি ম্যাচ করে নিয়েছেন বা কিভাবে আপনার কাছে মনে হয়েছে জিনিসটাকে আপনি কিভাবে উপলব্ধি করছেন?
1: আসলে আমার জন্য কখনোই আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না। বললাম যে আব্বু আর্মিতে গভর্নমেন্ট জব করতো, আমার আম্মু হচ্ছে তখন ওই টাইমটা জব করতো না, এখন আম্মু একজন টিচার স্কুলের কম্পিউটার শিক্ষিকা। আব্বু আম্মু সবসময় চাইতো যে আমি পড়ালেখা করবো, আর আমি বাবা আমার একমাত্র মেয়ে। আব্বুর ইচ্ছা ছিল যে ল পড়বো বা হায়ার এডুকেশন কিছু একটা কমপ্লিট করবো, যেটা হচ্ছে আব্বু একটা ছেলে হলেও যেটা আসলে ফুলফিল করতে পারতো। ওই জায়গা থেকে আসলে ফ্যামিলি ফুল সাপোর্ট দিয়েছে আমাকে। আমি কয়েকটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, বাট ল সাবজেক্টটা পাই না ওই মুহূর্তে। তো আবু বললো ঠিক আছে নো প্রবলেম, তুমি লয় পড়ো, যেহেতু আবু ল পছন্দ ছিল। ঢাকাতে চামফুর ইউনিভার্সিটিতে লয়ে ভর্তি হলাম। ফ্যামিলি ফুল সাপোর্ট ছিল, আম্মু ছিল, দেখো আসলে কোনো প্রবলেমই হয় নাই। আমাকে স্ট্রাগল করে আসতে হয়েছে আমি এটা বলবো না।
0: বাহ মাশাআল্লাহ, এটা আমি বলবো যে অনেক লাকি, অনেকের মধ্যে আপনি একজন যে ইউ গট লাকি যে আপনার অ্যাকচুয়ালি ওইভাবে জিনিসটা উপলব্ধি করতে হয়নি। কিন্তু হ্যাঁ, আমরা কম বেশি এটা করি, কেউ করে কেউ করে না, পার্ট অফ লাইফ, এভাবেই আমরা জীবনে আসলে বহমান জীবন আমাদের এভাবে চলতে থাকে। আরেকটা মজার কথা তার মধ্যে, আমি একটু সবার সাথে কথা বলে নেই, আমাদের অনেক দর্শক আমাদের সাথে ইনভলভ হয়েছেন। আমির পারভেজ অল দ্য ভেরি বেস্ট, আপনাকে অল দ্য ভেরি বেস্ট উইশেস জানিয়েছে। শামিম সাহেব ভাই অল দ্য বেস্ট বলেছে। হাসান সায়েম অল দ্য বেস্ট and good morning বলেছে। হ্যাঁ গুড মর্নিং আমার এখানে যারা যারা,
1: ওখানে হচ্ছে গুড মর্নিং,
0: মানে আমরা অলরেডি গুড মর্নিং আর আপনারা মর্নিং এ যাবেন। হ্যাঁ দুটো
1: এরকম লাইট আছে, আমরা একটু পরে ঘুমাবো আর কি, 3-4 ঘন্টা পরে
0: হয়তো। হ্যাঁ একটা অনুষা তাপু জাহান, উনি আমাদের অলওয়েজ রেগুলার একজন ভিউয়ার, সবসময় আমাদের প্রত্যেকটা শোতে পার্টিসিপেট করেন এবং দেখেন, এনজয় করেন। শিয়াপুটা আজকে একটা খুবই সুন্দর একটা কমেন্ট করেছেন, যেটা না পড়লে না, লিখেছেন দুজন পরিকল্পনা করে আজকে পোশাক পরেছো মনে হচ্ছে। না আমরা দুজনই ক্যামেরা ফ্রি, আমরা জানি যে কোন পোশাক পরে আসলে দুজনকে ভালো লাগতে পারে, এর জন্য আমরা ব্ল্যাকটা চুজ করেছি।
1: আমারটা অবশ্য নেভি ব্লু, বাট আমাদের দুজনে কিন্তু বল প্রিন্ট হয়ে গিয়েছে,
0: মিলে গিয়েছে, হয়ে গিয়েছে, বুঝতে হবে। আমরা ক্যামেরা অনেক ভালোবাসি, আমরা মিরর দেখতে খুব পছন্দ করি, নট অনলি দ্যাট আমরা নিজেরা নিজেদেরকে অনেক ভালোবাসি। হ্যাঁ যার কারণে আমরা বুঝতে পেরেছি, যার কারণে মিলে গেছে আমাদের দুজনের কানেকশনটা। খুব সুন্দর লাগছে দুজনকে, থ্যাংক ইউ সো মাচ। আরো আছেন, আমরা জানতে চাই গেস্টের প্রেমটা কিভাবে হলো।
1: আচ্ছা আচ্ছা ওকে,
0: এই প্রশ্নটা কার থেকে, এটা এটা আমি পরে বলবো, আগে শুনি যে আমাদের গেস্ট আজকে কিভাবে আমাদেরকে তার প্রেমের গল্পটা বলবে, সেটার উপরে ডিপেন্ড করবে যে প্রশ্নটা কার থেকে এসেছে।
1: আচ্ছা প্রেমের গল্প যেটা, সেটা আসলে বললাম যে আমার হাজবেন্ড, বর্তমান হাজবেন্ড আমির পারভেজ, ওর মাধ্যমে মিডিয়াতে আসা। তো ওকে আমি ভুল করে আসলে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিলাম, তখন একদমই টাইপিং মানে যে কোনো মিস্টেকের কারণে ফেসবুকে রিকোয়েস্ট চলে গেছে। তো ও অনেক আগে থেকে আসলে মিডিয়াতে কাজ করতো, তো ওকে আমি দেখলাম যে একটা কোয়ার্ড একটা মেয়ের সাথে একটা ছবি দিয়েছে। তো ওখানে মেয়েটাকে বলবো, আচ্ছা বলি, মেয়েটাকে একটু হেলদি লাগছে এন্ড তার বামটাকে আমাকে মনে হচ্ছে একটা বেবি বাম, এরকম একটা লুক লাগছে মেয়েটাকে দেখে। বলছি আচ্ছা, কমেন্ট করে বসেছি আসলে ওই মুহূর্তে খুবই আগে ফেসবুকে, তখন আমি নতুন। তো আমি বলছি যে আপনার সাথে যে কোয়ার্ডটি উনি কি প্রেগনেন্ট? তো এটা আসলে ওর খুব মানে ইগোতে লেগেছে, কি আমি যার সাথে কাজ করছি এই মেয়েটা প্রেগনেন্ট, ও এটা বলছে কেন? দেন ও আমাকে নক দিয়েছে, তো নক দেয়, ও যেহেতু মডেল অনেক আগে থেকে কাজ করে, অনেক মেয়েরা ওকে নক দেয় বা কথা বলে। তো আমি আসলে ওইভাবে পাত্তা দিতাম না তাকে, ভুল করে রিকোয়েস্ট আমি দিয়েছি, বাট ও দেখলো নক দিল, কি করছেন না করছেন আমি কথা বলতাম, বাট একটু দেখলো আমি স্টাডি নিয়ে বিজি, প্রেম প্রেম ওগুলো আসলে ভাবি না এই মুহূর্তে। তো আমি ভাই আমার এক্সাম বা পরীক্ষা একটা দুইটা কথা বলতাম, এভাবে করে আসলে কথা হচ্ছিল। তো একদিন ও আমার সাথে দেখা করার কথা বললো যে আমি তো মিট করতে চাই, ঢাকায় আসছি। তখন আমি বললাম যে আপনার সাথে মিট করবো, বাট আমি তো আপনাকে ওইভাবে চিনি না, ফেসবুকে একটা ছেলে কি না চিনি মিট করাটা ঠিক আছে, আমি একটা প্রোগ্রামে যাব আজকে, আমি তো টেলিভিশনে একটা প্রোগ্রামে যাব আজকে সকালে, আমার একটা লাইভ প্রোগ্রাম আছে, ওখানে আমি গেস্ট হিসেবে যাচ্ছি, আপনি আমাকে দেখতে পারেন, দেখে যদি আপনার মনে হয় যে আমি মানে সঠিক কথা বলছি বা আমি সঠিক মানুষ তাহলে মিট করবেন। তো ঠিক আছে, ওর প্রোগ্রামটা দেখলাম, ও বললো যে বাবা একজন টিচার, তারপর হচ্ছে ইংলিশে, তখন ইংলিশে মাস্টার্স করছে, তখন বা ওর কথা কথা শুনে আমাকে তো বললো না ঠিক আছে বিশ্বাস করে দেখাই তো করব, প্রেম তো আর করছি না দেখাই করব, প্রবলেম নাই। তো ঠিক আছে দেখা করলাম আমার ভার্সিটির সামনে। আর এর মধ্যে ও আমার কিছু ছবি দেখেছিল যেটা আমি পরে দেখেছি, দেখে ও আগে থেকে একটু ক্রাশ খেয়েছিল, প্রেমে পড়েছিল আর কি, এই জন্য বারবার দেখা করার কথা বলছিল। দেন দেখা হলো, দেখা হওয়ার পর একটা ফ্রেন্ডশিপ মতো হয়ে গেল, ও পছন্দ করতো ওইভাবে, ও কখনো প্রপোজ করে নাই যে না তোমাকে আই লাভ ইউ বা তুমি বলো কি বলবা, ও কিছু বলে না আমিও কিছু বলি নাই, এভাবে করে আসলে চলছিল। দেন কাজের কথা বলে একসাথে কাজ করতে করতে সবাই বললো যে ভালো লাগছে আপনাদেরকে, ভালো লাগছে। দেন ও অন্য যাদের সাথে কাজ করতো, ওই কাজ করা অনেক আর্টিস্ট ছিল ওদের সাথে বাদ দিয়ে দেন এমন হয়ে গেলো যে শুধু আমি আর ও কাজ করছি। অনেকগুলো মিউজিক ভিডিওতে কাজ করতে দেখলো মোটামুটি 1 কোটির উপরে ভিউ আছে মনে হয়, অনেকগুলো কাজ মোটামুটি বেশ হিট হলো আমাদের, সবাই আমাদের দুজন কাজ করতে চাইলো। একটা পর্যায়ে আমি ওর কেয়ার করছি, ও আমার কেয়ার করছে, একটা প্রেম হয়ে গেল। ঠিক আছে
0: মনের আদান প্রদান, ভাব প্রকাশ।
1: হ্যাঁ, তো দুজনকে আসলে যে ছবির কথা বলছিলাম, ছবির কথা দুজনকে এক ফ্রেমে দেখতে বা একসাথে ছবিতে দেখতে আমাদেরও ভালো লাগতো। তো ও যেহেতু আগে থেকে একটু আমাকে পছন্দ করতো, ও বললো যে এরকম কি করা যায়, আমি ঠিক আছে আমি তো বাবা মার পারমিশন ছাড়া তো বিয়েটা করব না, বাট ঠিক আছে আমরা হচ্ছে ফ্রেন্ড হিসাবে বা আমরা ভাববো ভবিষ্যতে ভাবি, এভাবে করে আসলে চলতে লাগলো। প্রেম প্রেম ভাব, বাট ফুল যে একদম হাবুডুবু প্রেম ওরকম না, কিন্তু কেয়ারিংটা অনেক বেশি ছিল। দেন হচ্ছে আমার জন্য বাসা থেকে পাত্র দেখছিল, দেখা গেল যে পাত্র আসছে ম্যাজিস্ট্রেট, বয়সও ঠিকঠাক মোটামুটি 30-এর কাছে, মাথায় চুল নেই, তো এরকম বিভিন্ন আসছে পাত্র আসছে। তো আমার তো আসলে ওকে পছন্দ হয়ে গিয়েছে অলরেডি, এই জন্য আমি আসলে রিজেক্ট করছিলাম, একের পর এক রিজেক্ট করছিলাম। দেন একটা ছেলে আসলো, সেটা হচ্ছে USA থাকে ছেলেটা, ছেলেটা আসলে কোনো খুদ ধরতে পারছি না আমি। দেন আমি বললাম যে একটু ভুড়ি মোটা, তো আমার নানা ভাই আমি বলছিলাম ভুড়ি মোটা, তুমি ভুড়ি কোথায় দেখলা, ছেলে তো ভুড়ি নাই। না না না ঠিক আছে না, পরে বাসায় যে আম্মু বলতেছে যে কি প্রবলেম কি, পরে আমি বললাম যে একটা ভাইয়া আমাকে পছন্দ করে, আপনি ওনাকে দেখতে পারেন, এই কথাটা বলতে আমি ডাইরেক্ট কিন্তু বলার সাহস ছিল না
0: আচ্ছা,
1: আম্মুকে,
0: কথাটা এইভাবে ছিল, একটা ভাইয়া আপনাকে পছন্দ করে, ঠিক আছে
1: আপনি দেখতে পারেন।
0: আচ্ছা
1: হচ্ছে আম্মু হচ্ছে আম্মু বললো কিভাবে দেখবো, তো ও NTV-তে একটা প্রোগ্রামে গেস্ট হয়ে যাবে ওর পরদিন মনে, আমি বললাম যে আগামীকাল বিকাল 3টা বাজে NTV-তে ওই ভাইয়াটা একটা প্রোগ্রাম করবে, ওখানে আপনি দেখতে পারবেন। তো আমি তখন ঢাকাতে ছিলাম, আম্মু ছিল বাড়িতে হোম ডিস্ট্রিক্টে, আম্মু দেখলো, দেখে আম্মুর ওকে ভালো লাগলো, কথাবার্তা সবকিছু মিলে ওকে ভালো লাগলো। তারপর হচ্ছে আমার আম্মুর সাথে ওর দেখা হলো, দেখা হওয়ার পরে আম্মু ওকে পছন্দ করলো, দেন আম্মু আব্বুর সাথে কথা বললো, আব্বু ওকে দেখবে তো আব্বু কিভাবে দেখবে, আব্বু ছিল দেশের বাইরে ওই মুহূর্তে। দেন আব্বুকে আম্মু বললো যে এখানে একটা প্রোগ্রাম হবে, ইফতারের প্রোগ্রাম, বাহারি ইফতার প্রোগ্রামটার নাম, ছেলেটা ওখানে উপস্থাপনা করবে, তুমি ওটা দেখো। দেন আব্বু ওকে ওভাবে দেখলো, আব্বু দেখলো ছিল ঠিক আছে পাঞ্জাবি টাঞ্জাবি পরা, খুব তাই প্রোগ্রাম করছে, আবুরও ভালো লেগেছে। মোট কথা আসলে সে মানুষটা অনেক ভালো, এই জন্য আসলে প্রথম দেখাতে আমাদের সবার মোটামুটি ভালো লেগেছে। আর সবচেয়ে মজার কথা কিন্তু আমরা তিনজনই তাকে প্রথমবার দেখেছি টিভিতে, আমার আব্বু আম্মু আমি তিনজনই দেখেছি। দেন এই তো তারপর বাসা থেকে মোটামুটি বললো ঠিক আছে চলবে, দেন আর কি আমাদের মোটামুটি প্রেম শুরু হলো, অনেক ফটোশুট হলো, এটা সেটা হলো, আমার আব্বু দেশে আসলো 16-তে আর কি, মোটামুটি ভাবে পারিবারিক ভাবে বিয়ে হলো।
0: বাহ মাশাআল্লাহ। সো বিয়ের আজকে কত বছর পার করছেন দুজনে একসাথে, যে প্রেম প্রেম অনুভূতিটা, একটা ভাইয়া লিখেছেন আমাদের এখানে, প্রেম প্রেম ভাব থাকলেই অনুভূতিটা সুন্দর, ওই যে অনুভূতিটা শুরু, তারপরে বিয়ে, তারপরে এই যে সবাই মিলে একসাথে সবাইকে পছন্দ।
1: 13 সালে পরিচয়, 14 সাল থেকে মোটামুটি অনুভূতি শুরু, বাসা থেকে 15 সালের দিকে জানলো, 15 সাল থেকে চুটিয়ে 1 বছর প্রেম করলাম, 16 সাল থেকে আসলে 16 সালের মে মাসের 20 তারিখে আমরা বিয়ে করেছিলাম, এখন 5 বছর কমপ্লিট হলো আমাদের বিবাহিত জীবনের। একটা ছোট্ট বেবি আছে আমাদের, জাভিয়ান আহিল, ওর বয়স হচ্ছে 2 বছর প্লাস আর কি।
0: বাহ মাশাআল্লাহ, খুবই সুখী পরিবার বলতে হয়, খুবই সুন্দর শুরু এবং এখন পর্যন্ত সুন্দর চলছে,
1: ভালো চলছে,
0: হ্যাঁ সুন্দরভাবে যাচ্ছে। দোয়া করি আগামীতেও যেন আপনারা অলওয়েজই ভালো থাকেন, এভাবে থাকেন, আর প্রেম প্রেম যে অনুভূতিটা, এটা যেন সব সময় থেকে যায়, কারণ এটা এমন
1: ইম্পর্টেন্ট, সংসার করতে গেলে যদি এটা চলে যায় তাহলে কিন্তু আর সংসারের মজাটা থাকবে না।
0: একদমই একদমই, এই যে একটু খুনসুটি, একটু প্রেম প্রেম অনুভূতি, হ্যাঁ প্রথম দিকের ভালো লাগার ফিলিং একটু একটু কিঞ্চিত পরিমাণে থাকা, এটা নিয়ে
1: এখনো প্রচুর ঘুরি। এই যে এই বছরই আমরা, এই যে 2021-এ আমরা সেন্ট মার্টিনে গেলাম, ঘুরলাম। সিলেট যাওয়ার প্ল্যান ছিল, বাট লকডাউন বা করোনা একটু বেড়ে গিয়েছে, দ্যাটস হোয়াই যাওয়া হলো না। আমরা দুজনে ঘুরতে পছন্দ করি, নতুন নতুন জামা কাপড় পছন্দ করতে পছন্দ করি, ছবি তুলতে পছন্দ করি। আমাদের দুজনের যে এই মিলগুলো আছে, এগুলোর জন্য আসলে আমরা দুজনেই মানে সব ক্ষেত্রে দেখা গেলো যে মতের অমিল খুব কম হয় আমাদের।
0: কারণ দুজনে একই ধরনের জিনিস আপনারা উপভোগ করেন, এনজয় করেন, এবং দুজনের ম্যাচ আপটা এক জায়গায় গিয়ে হয়ে যাওয়ার কারণে সবকিছু একসাথে যখন আপনারা এনজয় করবেন তখন লাইফটা অনেক সুন্দর হয়ে যায়।
1: আর
0: আসলে
1: কেউ কাউকে বাধা দেই না, যে একটা বাধা জিনিস থাকে বা দেখা গেলো বুঝিয়ে বললে আমরা একজন একজনের ব্যাপারটা বুঝতে পারছি এখন পর্যন্ত। বাদ বাকি উপরওয়ালা আছেন, উনি ঠিক করবে
0: আমার তো
1: সামনে কি
0: মনে
1: হবে।
0: হচ্ছে আশেপাশেই আছেন, কারণ আপনি বলছেন একটু দেখছেন ব্যাপারটা কিরকম, ভাইয়া আমাদের আশেপাশেই আছেন।
1: এতক্ষণ ছিল, এখন সে অন্য রুমে চলে গিয়েছে।
0: আচ্ছা ঠিক আছে, কারণ আমি এক দুবার মনে হয়েছে যে আপনি কথা বলছেন, ভাই আশেপাশে আছে, আপনি একটু বলছেন এইরকম আর কি। না আমার শুনে খুব ভালো লেগেছে আপনাদের ছোট্ট পরিসরে প্রেমের গল্পটা। আমি অনেক অনেক দোয়া এবং শুভকামনা দিব আপনার জীবনের জন্য, এবং আপনার বেবিটাও যেন ভালো থাকে, আপনারা দুজন যেন সবসময় ভালো থাকেন, এটা হচ্ছে মন থেকে দোয়া এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনার জন্য দোয়া। এখন একটু চলে যাব অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে আমি আপনার আমরা শো শুরু করার আগে একটু গল্পের মাঝখানে জানতে পেরেছি যে আপনি আপনার পড়াশোনাটা হচ্ছে আইন বিভাগে, যদি আমি হ্যাঁ ভুল বলে না। দেখ এই এই আইন বিভাগে আসা এবং এখানে কারণ পড়াশোনায় কিন্তু আমরা 100% ক্যারিয়ার সেটেল না করলেও কিন্তু কিছুটা আমাদের ডিপেন্ডেন্সি থাকে যে আমি এই কারণে পড়াশোনাটার সাবজেক্ট এটা চয়েস করব, ক্যারিয়ার আমার এটা হবে, নিশ্চয়ই এখানে কোনো প্ল্যান আছে বা কারণটা কি, আমি এটা একটু জানতে চাই।
1: আচ্ছা, যেটা হচ্ছে আমি বললাম যে আব্বু সেনাবাহিনীতে জব করতো, দেন দেশের বাইরে বিজনেস করতো। তো আব্বুর আসলে কোনো আমাদের আমার কোনো ভাই নাই, বোনও নাই, আমি একা। কিন্তু আমার আব্বুর ছোটবেলায় যে ইচ্ছাটা ছিল যে লয়ার হবেন, কিন্তু ওনার জীবনে উনি সেটা হতে পারেন নাই। তো এই জিনিসটা আমার মাথায় ছিল যে ঠিক আছে, আব্বুর যখন এটা পছন্দ আমি লয়ারই হব। এই ধরনের একটা প্ল্যান থেকে আসলে লটা পড়তে আসা। যেটা বললাম যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে দুটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, মোটামুটি ভালো সাবজেক্টে পেয়েছিলাম, কিন্তু লটা আসলে আমার হয়নি। দ্যাটস আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে লয়ে ভর্তি হই, ওখান থেকে লয় অনার্স করি, দেন মাস্টার্স কমপ্লিট করলাম। ভবিষ্যতে আসলে পরিকল্পনা আছে যে আইনজীবী হয়ে যদি কিছু করতে পারি মানুষের জন্য, দ্যাটস ওয়াই লটা আসলে পড়া।
0: আপনার লক্ষ্য অনেক পরিষ্কার, অবশ্যই পারবেন যদি আপনি অটুট থাকেন আপনার লক্ষ্যে, আপনার যদি ইচ্ছা সুন্দর থাকে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন। জেনে অনেক ভালো লাগলো, কারণ আপনি মিডিয়াতে হাত কাজ করছেন, মিডিয়ার পাশাপাশি অ্যাঙ্করিং করছেন, তারপরে আপনি নিজে আবার নাটকে অভিনয় করেছেন, তারপরে অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করেছে, অনেক কিছুর সাথে ইনভলভমেন্ট, কিন্তু আপনার পড়াশোনাটার সাইডটা যদি চিন্তা করি কমপ্লিটলি একটা ডিফারেন্ট ফিল্ড। তো এইভাবে এই দুটো একসাথে এবং নিজের পরিবার
1: পাশাপাশি ব্যাংকিং এর যে ক্যারিয়ারটা, এটা আমি পড়াশোনার পাশাপাশি আমাকে তৈরি করতে হয়েছে। দেখা গেল যে এক্সাম ছিল, বাট আমি মাসে দেখা গেলো 4টা প্রোগ্রাম উপস্থাপনা করতাম, আমি অনেক বেশি কাজ করতাম না ওই টাইমটা স্টাডির পাশাপাশি। দেন আমার যখন স্টাডিটা শেষ হলো, তখন আমি মাসে 26 মানে 26 ডে পর্যন্ত আমি উপস্থাপনা করেছিলাম। মনে আছে যে শুক্রবার ছাড়া প্রতিদিনই উপস্থাপনা করতাম। বাট আমার যখন বেবি বেবি কনসেপ্ট করলাম, ওই টাইমটা আমি আসলে 5 মান্থ পর্যন্ত আমি আসলে উপস্থাপনা করেছি ওই সময়ও। তারপর থেকে আসলে আমি একটু সবকিছু কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে নিজেকে দেখতে হচ্ছে, বেবিকে দেখতে হচ্ছে, সবকিছু মিলে আসলে টাইমটা করা অনেক টাফ হয়ে যাচ্ছে। আর প্রোগ্রাম মানে কিন্তু আমাকে টাইমলি যেতে হবে, আমার যে কোনো প্রবলেম থাক বাসায় বা শারীরিক অসুস্থতা যে কোনো প্রবলেম, কিন্তু এখানে আসলে দেখার সুযোগ থাকে না। কারণ একটা টাইম মানে টাইম, দর্শকদেরকে বলা আছে যে এই টাইমে প্রোগ্রাম হবে, তো হতেই হবে। দ্যাটস ওয়াই আসলে আমি পার্মানেন্টলি এই মুহূর্তে কোনো চ্যানেলের সাথে কাজ করছি না, বাট ফ্রিল্যান্স হিসাবে বা মাঝে মাঝে কাজ করছি।
0: আচ্ছা, সো অবশ্যই পারিবারিক কারণে আমরা অনেক কনসিডার করি আমাদের লাইফে, আমাদের জীবনে, স্পেশালি আমরা মেয়েরা একটু বেশি করি, কারণ করতে হয়, এবং এমন না যে এটা কেউ জোর করছে, এটা আমরা আমাদের একটা দায়িত্ব হিসেবে মনে করে দেখেই করি, এবং এই এই জিনিসটা ফিল করাটাও একটা মা হিসেবে বলেন, মেয়ে হিসেবে বলেন, অনেক ইম্পর্টেন্ট। এই
1: আমার ফ্যামিলি থেকে আপু অনেক সাপোর্ট আছে আলহামদুলিল্লাহ। আমার যদি কোনো কাজ থাকে, আমার হাজবেন্ড বলবে ঠিক আছে আমি আজকে বেবিকে দেখছি তুমি যাও, বাট এটা তো আসলে রেগুলার হলে তো আসলে ওকেও তো কাজ করতে হচ্ছে। তো দুজনে আমরা যদি ইয়া করি, দেন সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে। তো বেবি তো বেশিরভাগ সাধারণত দেখা গেলো আমার কাছে থাকে, দ্যাটস ওয়াই আসলে আমি একটু কম কাজ করছি, ও হিউজ কাজ করছে।
0: আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আপনি মেনশন করেছেন, জানতে চাই ডিরেকশনে আসাটা, ডিরেকশনে আসাটার ক্ষেত্রে মানে কিভাবে চিন্তা এবং কিভাবে শুরু এবং কি করছেন, এটা যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো।
1: আচ্ছা, এটা আসলে এপি প্রোডাকশন বাংলাদেশ, আমাদের একটা প্রোডাকশন হাউস। এখান থেকে এই 8ই মার্চ, আসলে আমি প্রথম 8ই মার্চের একটা কাজে আমি প্রথম ডিরেকশন দিয়েছিলাম। নারী দিবস উপলক্ষে আমি একটি কাজ, শর্ট ফিল্ম বানিয়েছিলাম, যেটা নাম হচ্ছে স্বাধীনতা।
0: বাহ,
1: তো ওটা দিয়ে আসলে শুরু ছিল। দেন বাবা দিবস, সেদিন আমাদের কয়েকদিন আগেই গেল বাবা দিবস। বাবা দিবস উপলক্ষে একটা কাজ করেছি আমি, হচ্ছে হাতিম ফার্নিচার, আমাদের দেশের একটা রিনাউন্ড ফার্নিচার ব্র্যান্ড, ওদের একটা কাজ করেছি। ওটা হচ্ছে, ওখানে কাজ করেছে আমাদের দেশের স্বনামধন্য আব্দুল আজিজ আঙ্কেল, উনি বাবা হিসেবে ওখানে একটা ক্যারেক্টার প্লে করেছে। আমির পারভেজ ওখানে কাজ করছে। তো ওটা একটা আসলে স্টোরির স্টোরির মাধ্যমে একটা প্রোডাক্ট কে কিভাবে আমরা দেখাতে পারি, ওভাবে করে আসলে ওটা কাজটা করেছি। ওটা একটা শর্ট ফিল্ম বা শর্ট ওবিসি টাইপ আসলে কাজটা করা হয়েছে। এই দুটো ডিরেকশন দিয়েছি, আর নাটকে ডিরেকশন দিয়েছি, যেটা আসলে ঈদের সময় সবাই দেখতে পারবে। ওখানে কাজ করেছেন দিলারা জামান আন্টি, সাইম
0: বাহ,
1: ভাইয়া কাজ করেছেন। মাকে নিয়েই তো পুরো আমার, যে ওটা ছিল আমার নিজের রচনা প্লাস পরিচালনায়। তো ওখানে দিলার আন্টিকে আমার পারফেক্ট মনে হয়েছে, যে ওনার থেকে ভালো মা এই ক্যারেক্টারের জন্য আর কেউ হতে পারে না। তো আন্টি তো অনেক বিজি থাকে, দেন আন্টি শিডিউল নিয়ে কাজটা অনেক ভালো হয়েছে। আন্টি অভিনয়টা এত ভালো করেছে, আমাদের তো অনেক সময় কান্না করতে গেলে গ্লিসারিন দরকার হয়, আন্টির মাশাল্লাহ কোনো কিছু দরকার হয় না। আমি জাস্ট বলে দিচ্ছি আন্টি, মানে 2 লাইন বলে দিলে আন্টি 10 লাইন। ওনারা তো খুবই আসলে লেজেন্ডারি একটা ব্যাপার আছে ওনাদের মধ্যে, মানে লেজেন্ড, অনেক ভালো কাজ হয়েছে। আরো একটা কাজের অর্ধেক আসলে হয়ে আছে, জানি না বাদ বাকি কমপ্লিট করতে পারবো কিনা, যেহেতু আমাদের এখন বাংলাদেশে লকডাউন চলছে।
0: যেভাবে
1: কি
0: হোক
1: করা
0: শেষ করবেন সেটার জন্য শুভকামনা। তার উপরে হচ্ছে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, কেননা দেশের এরকম একটা পরিস্থিতিতে আসলে আমরা যদি সাহায্য না করি তাহলে কে সাহায্য করবে? এক সাধারণ জনগণ হিসেবে আমাদেরকে সাহায্য করবে?
1: আসলে একটা কাজ করতে গেলে সিনিয়র জুনিয়র অনেক ধরনের আর্টিস্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। তো সিনিয়র আর্টিস্টদের ক্ষেত্রে কিন্তু ওনাদের আসলে সত্যি কথা, যেটা বয়স হয়েছে আমাদের, রিস্কটা বেশি। আল্লাহ যাকে দিবেন মানে সেটা তো ঠিক আছে, বাট তারপর রিস্ক ওনাদের বেশি। যখন সেটে আমি ওনাদেরকে আনবো, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে না ঠিক আছে, আমি সবকিছু ঠিকভাবে করতে পারছি না। কিছুদিন আগে আমরা সবকিছু মেনটেন করে, যে না শরীর সুস্থ আছে কিনা বা টোটাল হাইজেন মেনটেন করে কাজটা করেছি, বাট এই মুহূর্তে আসলে করোনাটা একটু খারাপের দিকে যাচ্ছে, টোটালি স্টপ রেখেছি। অনেকে কাজ করছে, আমি শুনেছি যে যেটা হাউসের ভেতর কাজটা করা যাচ্ছে, আউটডোরটা টোটালি স্টপ আছে। দেখি আসলে সামনে কি হয়।
0: অবশ্যই ভালো কিছু হবে। আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, এই যে আপনি যে লাস্ট যে কাজটা করছেন দিলারা জামান আন্টির সাথে, আপনি যে মাত্র বললেন ওই উনার সাথে কাজ করার ক্ষেত্রে, যেহেতু উনারা আমাদের বাংলাদেশের ওয়ান অফ দি লেজেন্ডারি অভিনয় শিল্পী, তা উনাদেরকে আমরা অনেক অন্যভাবেই চিনি বা জানি। যেমন আমার ছোটবেলা থেকে, আমি যখন বাংলাদেশে ছিলাম বড় হয়েছি, উনাদেরকেই দেখেছি, আবুল হায়াত আঙ্কেল, দিলারা জামান আন্টি, উনাদেরকে দেখে দেখে বড় হয়েছে। এখন অব্দি মনে হয় যে উনাদের জায়গাটা কেউ কখনো বিট করতে পারবে না, মানে এরকম মনে হয় উনাদেরকে, উনাদের কোনো রিপ্লেসমেন্ট নেই। হ্যাঁ, কখনো কেউ পারবে না উনাদেরকে রিপ্লেসমেন্ট করতে। তো আমি জানতে চাই যে উনার সাথে কাজ করার যে অভিজ্ঞতা আপনার নিজের প্রোডাকশনের নাটক থেকে বা ছোট্ট যে আপনার পরিকল্পনাটা ছিল সেখানে যে অভিজ্ঞতা, এবং আপনি ধরেন অনেক আর্টিস্টের সাথে আপনি কাজ করেছেন, অবশ্যই ওনাদের সাথে কাজ করার মধ্যে অনেক ডিফারেন্সেস থাকে, সেটা আপনি কি উপলব্ধি করেছেন সেটা যদি আমাদেরকে শেয়ার করেন, বা কিছু শেখা, কিছু জানা। হ্যাঁ, ছোট ছোট আপনার হচ্ছে কোনো একটা কিছু ঘটে যাওয়া, হ্যাঁ, যেটা থেকে আপনি শিখেছেন, আপনি অবজার্ভ করেছেন, আপনার কাছে অনেক ভালো ফিল হয়েছে, থাকে না ছোট ছোট কিছু এক্সপেরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন?
1: আমার কাছে যেটা মনে হয় যে আমরা বর্তমানে যারা কাজ করছি, বা আমার এজের বা আমার থেকে ছোট বড় এজের যারা কাজ করছে, তাদের থেকে আগে যারা কাজ করতো অনেক অনেক বেশি ভালো একটা দিক দিয়ে, ওনাদের পাংচুয়ালিটিটা অনেক ভালো, ওনারা টাইমলি কিন্তু সেটা চলে আসবে যে টাইমটাই বলবো। কিন্তু আমাদের অনেকে দেখা যায়, অনেক স্টার বা অনেকে কল টাইম 7টা থাকলে ওনারা আসবেন, 12টা, 1টা, 3টা, 3টা পর্যন্ত কিন্তু অনেকে আসে সিরিয়াসলি। তো হচ্ছে ওইখানে কাজটা নামানো টাফ হয়ে যায়, উনি মানে টাইম যেটা বলা থাকবে উনি ওই টাইমে আসে। তারপর স্ক্রিপ্ট, যেটা আন্টি কিন্তু থাকতে বলে আমাকে স্ক্রিপ্টটা দিও আগে থেকে। এখন অনেকেই আছেন যারা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন না, বা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লাগবে না, সেটা আসবো আমি দিব হয়ে যাবে, ধরুন একটা অ্যাটিটিউড কাজ করে অনেকের মধ্যে। কিন্তু ওনারা আসলে টোটালি ডিফারেন্ট, আগে যেভাবে ওনারা মন দিয়ে কাজ করতেন, এখনো চেষ্টা করেন দিন দিন, মানে ওনারা তো, ওনাদের তো আসলে কোনো তুলনা হয় না, ওনারা এত ভালো কাজ করেন। এরপরও ওনারা, আমি তো আসলে অনেক কিছুই বুঝি না, আমাকে জিজ্ঞেস করো কাজ এটা কি ঠিক হচ্ছে, আমি আন্টি আপনি করছেন অবশ্যই ঠিক হচ্ছে। ওনাদের ভেতর যে একটা মানে সবকিছু ছোটদের কাজের প্রতি যে একটা রেসপেক্ট আছে, বা অনেকে আছে অনেক বেশি ইগো দেখায়, এ ধরনের কোনো কিছু আমি পাই নাই। আমাদের একবার এমন হচ্ছিল যে বৃষ্টি শুরু হয়ে গেছে কাজের মানে,
0: হুম
1: আন্টির সিনটা ছিল এমন যে আমাদের সান টু সান কাজ করতে হবে, তো খুবই হালকা বৃষ্টি হচ্ছিল, তো ক্যামেরা আসলে প্রবলেম হচ্ছিল। আমি বললাম আন্টি তাহলে আমরা ভেতরে যাই, আমরা একটু পরে শুরু করি, যে তুমি না তুমি সবকিছু সেট করেছো, এইসব এটা একটু নিয়ে নাও, আমরা দেখি বৃষ্টির কি হয়। এই জিনিসটা আসলে খুব ভালো লেগেছিল যে অনেকেই হলে বা ইয়াং জেনারেশন অনেকেই হলে এখন বৃষ্টি হচ্ছে এখন আমি কাজ করবো, ইয়া কাজ করে বা একটু পরে দিচ্ছি, ডিরেক্টর কোনো প্রবলেম হলো কিনা টাইম নিয়ে অনেক কিছু অনেকে ভাবেন না, কিন্তু ওনারা যারা আগের আছেন ওনারা কিন্তু এই জিনিসটা খুব ভাবেন যে কাজটা কিভাবে ভালো করা যাবে, কাজটা কিভাবে শেষ করা যায় সুন্দরভাবে, এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে আন্টির
0: মানে
1: সাথে। এছাড়াও আরো
0: ওনাদের নেচার গুলো হচ্ছে এরকম, ওনারা সার্বিক ভাবে চিন্তা করে, শুধুমাত্র তাদের অভিনয়কে ঘিরে থাকা, তাদের প্রেজেন্স, এই এই জিনিসটা না,
1: আসবো
0: তারা
1: টাকা
0: সার্বিক
1: কাটবো
0: ভাবে
1: চলে যাব এটা না, কাজটা কিভাবে ভালো হবে, কিভাবে দেখা গেল কোন একটা মানে স্ক্রিপ্টে কোথাও একটা আছে এই লাইনটা এভাবে আছে, একটু সুন্দর করে যদি বলা যায় উনি একটু অ্যাড করে ভালো হয়ে এটা আলোচনা করে করা, এ ধরনের কাজগুলো আসলে অনেক মানে আমাদেরকে হেল্প করেছিলেন।
0: আচ্ছা, আমার মাঝখানে একটু আমাদের দর্শকদের কাছে ফিরে যে অনেক অনেক কমেন্ট এসেছে, নইলে পরে সবাই আমাকে বলবে আমি শুধু আপনার সাথে গল্প করছি। আরশাদ ভাই লিখেছেন, প্রেম প্রেম ভাব থাকলে অনুভূতিটা সুন্দর হয়, এটা অবশ্যই আপু আপনার জন্য ছিল। সাজ্জাদ লিখেছে, অনেক দিন পর উপস্থিত। ওকে, মাহবুবা লিখেছেন, শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে অনেক শুভেচ্ছা, সুন্দর হচ্ছে অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ, ভেরি রোমান্টিক লাভ স্টোরি, এটা অবশ্যই আপনার স্টোরিকে বলা হয়েছে, অসাধারণ উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা যারা আমাদের সাথে আছেন, আমি সবাইকে অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আরো কিছুক্ষণ আমাদের অনুষ্ঠান চালিয়ে যাব, আমরা ছোট ছোট গল্প শুনবো, আমরা আমাদের ইমি আপুর থেকে আরো অনেক কিছু জানবো, তার পরিবারের ব্যাপারে, তার কাজের ব্যাপারে, তার লাইফের ব্যাপারে, এবং আরো সুন্দর সুন্দর মজার মজার এক্সপেরিয়েন্স আমাদের সাথে উনি শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কেউ যাবেন না, কোথাও যাবেন না। জি আপু বলেন, একটু চলে আসছি।
1: এতক্ষণ আমি কিন্তু সব পজিটিভ সব বলছিলাম, আমি একটু
0: হ্যাঁ
1: বলি যে
0: হ্যাঁ
1: নেগেটিভ একটা বিষয় যেটা সেটা বলতে চাচ্ছি।
0: হ্যাঁ
1: এটা হচ্ছে আমার নিজের ব্যাপারে, যেটা হচ্ছে আমি যখন কাজ করছিলাম ফ্যামিলি কিন্তু সাপোর্টটা আমার বাবার থেকে কম ছিল মিডিয়ার কাজের ক্ষেত্রে, যেটা বলছিলাম
0: অবশ্যই।
1: আবু চাচ্ছিল যে আমি যেহেতু ল নিয়ে পড়াশোনা করছি ওদিকেই খুব বেশি কনসেন্ট করি, বাট আমার আসলে স্টাডির পাশাপাশি যেহেতু উপস্থাপনাটা চলে এসেছে মিডিয়াটা আসলে স্টাডির মাঝখানে আমার ঢুকে গিয়েছিল, তো অনেক ক্ষেত্রে হয় কি মিডিয়াটা চলে আসলে আসলে স্টাডিটা সেমিস্টার গ্যাপ যায় বা অনেক প্রবলেম হয়, তা আমি আলহামদুলিল্লাহ যে আমার এই ধরনের প্রবলেম হয় না, আমি পড়ালেখাটাকে আগে শেষ মানে প্রায়োরিটি দিয়েছি, দেন এই কাজটাও কন্টিনিউ করেছি। তো এসব কাজ করতে যেয়ে অনেক সময় দেখা গেল মাঝে কি হয়েছে, আমার আবু দেশের বাইরে ছিল বিজনেস করছে বলছিলাম, তো যে কেউ একটা ফেক আইডিতে আমার একটা ফেসের ছবি নিয়ে দেন হচ্ছে একটা অন্য একটা বডি পার্ট লাগিয়ে ওই ধরনের একটা ছবি আমার আব্বুকে টেক্সট করেছে, বলছে যে আপনার কি টাকার অভাব হয়েছে যে মেয়েকে দিয়ে এখন এগুলা করাচ্ছেন, মানে খুবই মিন একটা কথা বাজে কথা বলেছে। তো আমার আব্বু আসলে অনেক কিছুই মানে আগের লোক অনেক কিছু আসলে এগুলো কম বুঝেন, দেখা গেল যে ফেসবুকে দেন আব্বু হচ্ছে
0: হ্যাঁ
1: আমাকে না আম্মুকে আস্ক করছে যে এটা কি ধরনের ঘটনা, মানে কি এটা কেন, বা ও কি আসলে এই ধরনের ড্রেস পরেছে কিনা, তো আম্মু বলছে না ও তো কখনো স্লিভলেস ড্রেসই পরে নাই, তো হচ্ছে এটা কি মানে কাজ করতে গেলে আসলে অনেক কিছু করতে হয়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি ব্যক্তিগত ভাবে আসলে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি না বা নিজে অনেক ধরনের ড্রেস আমি কমফোর্টেবল ফিল করি না, দ্যাটস হোয়াই আমি করি না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো ওই
0: অবশ্যই,
1: ছবিটা আমার ছিল না, ছবিটা আমার ছিল না, ওই ধরনের একটা ছবি দিয়ে চেষ্টা করেছে, দেন হচ্ছে ওই নাম্বারটা আবুকে বললাম যেভাবে ব্লক করে দেন, যদি অন্য কোনো কখনো টেস্ট দেয় তখন আপনি বলবেন যে আমার যেভাবে হ্যান্ডেল করলে ভালো হয় আব্বু হ্যান্ডেল করবেন, দেন আব্বু আসলে বললো যে আমার মেয়েকে আমি ভালোভাবে চিনি আর ও কিভাবে কি কাজ করছে না করছে, যেহেতু আমার মেয়ে আপনার থেকে আমি ভালো জানি আপনি কখনো এই ধরনের টেক্সট দিবেন না, এরপরে আসলে আর প্রবলেম হয়নি। তারপর অনেক সময় দেখা গেলো গ্রামে অনেক ধরনের টক মানে মানে
0: এগুলো থাকবেই, মানে আপনি যখন উপরে যেতে থাকবেন তখন কিছু মানুষ থাকবেই আপনাকে নিচে নামানোর জন্য।
1: অনেকে আছে ক্লোজ ফ্রেন্ড বাট দেখা গেলো সামনে একরকম পেছনে একরকম, এই জিনিসগুলো আসলে মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে কিন্তু তারপর এগিয়ে যেতে হয়, এগুলো নিয়ে পড়ে থাকলে আসলে চলবে না জীবনে।
0: তাহলে আজকে আপনি আপনার জায়গায় থাকতে পারবেন না, এগিয়ে যেতে হবে আমাদেরকে। একজন ভাইয়া আমাদেরকে কমেন্ট করেছেন, নারী নিয়ে শর্ট মুভি করেছিলেন, নামটা একটু জানতে চাচ্ছে যদি একটু বলতেন।
1: নারী
0: আপনি যে নারী
1: স্বাধীনতা দিবস,
0: দিবসে, হ্যাঁ হ্যাঁ, স্বাধীনতা,
1: স্বাধীনতা স্বাধীনতা এটার নাম
0: আচ্ছা
1: হচ্ছে স্বাধীনতা,
0: আচ্ছা, এটা এটা আপনি কোথাও পাওয়া যাবে বা কোনো লিংক যদি আপনি বলে
1: ইউটিউবে
0: দিতেন?
1: আপনি স্বাধীনতা লিখলেই পাবেন, স্বাধীনতা লিখে আমির পারভেজ আঞ্জুমান আরা বকুল ওনারা আর্টিস্ট ছিল, ওদের নাম লিখলে আপনি পেয়ে যাবেন, আমার নাম লিখলেও পেয়ে যাবেন।
0: আচ্ছা পারফেক্ট, পেয়ে গেছেন আপনি আপনার
1: তারপর হচ্ছে ভাইয়া জিজ্ঞেস করলো আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে আমার নিজের নামে, আপনি ওখানে আমার কাজগুলো দেখতে পারবেন, বা আমার নাম লিখলে আপনি ইউটিউবে আমার অনেক ধরনের কাজ, আমার উপস্থাপনা, মিউজিক ভিডিও, আমার কিছু নাটক সবই পেয়ে যাবেন আমার নাম লিখলে ইউটিউবে।
0: আচ্ছা ঠিক আছে, আপনারা আশা করি আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। যারা যারা প্রশ্ন করেছেন শর্ট মুভিটা নিয়ে, তারা আশা করি পেয়ে গেছেন। একদম কমপ্লিটলি একটা ডিফারেন্ট প্রসঙ্গে যাব আমি, সেটা হচ্ছে আপনি একজন অভিনয় শিল্পী, আপনি একজন উপস্থাপিকা, আপনি একজন নিজের প্রোডাকশন হাউসে কাজ করছেন, ঠিক আছে, ডাইরেক্ট ডিরেকশন দিচ্ছেন, এবং তাছাড়াও হচ্ছে
1: আসলে আমি এখন এই ক্ষেত্রে আমি একদমই নতুন, আমি আসলে এটা বলতে ভয় পাচ্ছি, কিন্তু আসলে চেষ্টা করছি,
0: চেষ্টা করছি। আপনি চেষ্টা করতে করতে তো এগিয়ে যাবেন, শিখবেন, নিজের ভুলগুলোকে কারেক্ট করবেন, এভাবেই তো আসলে জিনিসগুলো কাজ করে। এবং আপনি আইন বিভাগে পড়াশোনাও করছেন নাকি? ঠিক বলেছি? ঠিক আছে, এই যে প্রত্যেকটা প্রফেশন ইন্ডিভিজুয়ালি একটা আপনি, ঠিক আছে, এই সব কিছু বাদ দিয়ে আপনি মা, তো এটার এটার উপলব্ধিটা কিরকম?
1: এটা আসলে যেটা আমি বিয়েটাও অনেকে বলে যে কম এজে করেছি, যদিও আমার মনে হয় যে না ঠিক আছে, বেবিটাও অনেকে বলে কম এজে করে নিয়েছি, আমার মনে হয়েছে যে না পারফেক্ট, তো আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। তো অনেক সময় সেটে গেলে আমি এরপরে কিছু কাজ করেছি, দেন হচ্ছে আমার কাছে এরকম আমি বলি যে ভাই আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে যেহেতু বাসায় একটু বেবি আছে, এগুলো আসলে কাজের ক্ষেত্রে বলাটা ঠিক না, তারপরে আমার বলতে হয়েছে অনেক সময় বাচ্চার জন্য খারাপ লাগা কাজ করে বা দেখা গেলো সি, কিন্তু ডেট যদি আমি কাউকে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ওদের আমি না গেলে ওদের প্রবলেম হবে, এই জন্য আমি বলি যে আমি সকাল 7টায় চলে আসবো, 10টায় না, কিন্তু আমাকে একটু সন্ধ্যার মধ্যে ভাই ছাড়তে হবে, এ ধরনের কথাবার্তা বলে গিয়েছি কাজ করেছি। তো দেখা গিয়েছে যে বেবি ওই টাইমটা ওর বাবা হেল্প করেছে বা কখনো আমার আম্মু এসেছে, আম্মু দেখেছে, এভাবে করে আসলে বেবিটাকে আমরা সবাই মিলে ভালোবেসে আসলে ওকে লালন পালন করছি। তা মাশাল্লাহ আমার বেবিটা খুব ভালো, আমি বলছিলাম যে মাঝে সেন্ট মার্টিনে গিয়েছিলাম, ও যে কারোর কাছে দিলেই থাকবে, অনেকে আছে যে অনেক কান্নাকাটি করে, অনেক ঝামেলা করে, ওর বাবার কাছেও থাকবে, নানুর কাছেও থাকবে, আমার কাছেও থাকবে, ইভেন যদি কাউকে চিনে যে না কয়েক ঘন্টার পরিচয়ে ঠিক আছে আন্টির কাছে থাকবে তাও থেকে যাবে, মানে অনেকে আছে যে অনেক বাহানা করে এ ধরনের না,
0: বাহ,
1: এই জন্য
0: খুবই ভালো।
1: আমি মনে হয় কাজটা করতে পারছি। আর অনেক টাফ, অনেক সময় হয়েছে যে দেখা গেল যে বাসায় কেউ নাই, আমার ওকে একাই সামলাতে হচ্ছে, তখন অনেক কিছুই করা সম্ভব হতো না আমার।
0: কিন্তু তারপর আমি বলবো যে আমার ভাইয়ার সাপোর্ট আছে আপনার জন্য, আপনি কাজ করছেন যা করছেন, ভাইয়ার সাপোর্ট এবং একটু একটু ভালোবাসার যে অনুভূতিটা এখনো রয়ে গেছে, সবকিছু মিলিয়ে কমপ্লিট
1: এই
0: পরিবার এবং
1: কারণে আসলে সম্ভব হচ্ছে আমার নিজের ইচ্ছা শক্তি প্লাস তার সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট, তাহলে
0: ফ্যামিলি
1: সম্ভব।
0: আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তারা আপনাকে ঘিরে আছে এবং আপনি তাদেরকে ঘিরে আছেন, এবং এটাই হচ্ছে একটা পজিটিভ ভাইব আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং এটাই আপনাকে সাহায্য করছে আগামীতে, আরো বেশি সাহায্য করবে আগামীতে এগিয়ে যাওয়ার।
1: আমার প্রবলেম যেটা হচ্ছে কোথাও ঘুরতে গিয়েছে বাচ্চা কই, কমেন্ট আসবে কিন্তু এ ধরনের বাচ্চাটা কোথায়, সব জায়গায় আমি ধরুন সাজেক গিয়েছি, সাজেকের এনভায়রনমেন্টটা নিশ্চয়ই সবাই জানে যে কেমন ওখানে, তারপর সেন্ট মার্টিন গিয়েছি, ওখানে তো ইলেকট্রিসিটি নাই, তো ওখানে আমি বেবিকে নিয়ে যেতে পারবো না, বেবি যেহেতু আমার আম্মুর কাছে আছে এবং ভালো আছে, এখানে থাকলে সে ভালো থাকবে, ওখানে গেলে অনেক সময় হয় যে আমরাই অসুস্থ হয়ে যাই, তো ওখানে আমি বাচ্চাকে নিয়ে যে কেন অসুস্থ করব, এ ধরনের কোশ্চেনে আসলে মুখোমুখি হতে হয়, এই জিনিসগুলো খুব খারাপ লাগে মাঝে মাঝে। আমাদের দেশে এটা কমন, অনেক সবাই না বাট কিছু কিছু মানুষ,
0: সন্তানের জন্য আপনি মা হিসেবে
1: আমার থেকে তো এটাও বেশি থাকবে না, এটাই হচ্ছে মেন কথা।
0: হ্যাঁ সেটাই, সব আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তার আগে বলতে চাই যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ রেডিও ত্রিতালের বাংলার পক্ষ থেকে আমাদের সাথে সঙ্গে হওয়ার জন্য, এবং প্রত্যেকটা দর্শক যারা যারা আমাদের সাথে ছিলেন এত সময় ধরে, আমাদেরকে সাপোর্ট করেছেন, দেখেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার এবং আমার অতিথির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমেরিকা এবং বাংলাদেশ থেকে দেখছেন তাদের সবাইকে অনেক বেশি স্পেশাল থ্যাংক ইউ, কারণ আপনারা না থাকলে কিন্তু আমরা এভাবে কথা বলতে পারি না, গল্পটা এনজয় করতে পারি না, এবং আমরা আমাদের অনুষ্ঠানটা কন্টিনিউ করতে পারি না। আপনারা থাকবেন, আপনারা প্রশ্ন করবেন, সেই সাথে সেভাবেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা এগিয়ে যাবে, সেজন্য আমি আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি টুডে। আপু, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসি, আপনি যদি কিছু বলতে চান এবং আপনি যদি কিছু ছোট শেয়ার করতে চান বা আমাদের দর্শকদেরকে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন।
1: শিওর, এই মুহূর্তে আমি আসলে যে কাজগুলো করছি, আমাদের ড্রিমকাস্ট মিডিয়া নামক একটা আমাদের ইউটিউব চ্যানেল বা মিডিয়া আছে, এটার জন্য কাজগুলো করছি। আমি কিন্তু আরেকটা জিনিস স্কিপ করেছিলাম যে আমি কয়েকটা আসলে মিউজিক ভিডিওতে ডিরেকশন দিয়েছি, যেগুলো আসলে মোটামুটি বেশ ভালো কাজ হয়েছে বলে সবাই মনে করেছে। তো কাজগুলো আপনারা দেখবেন, কেমন লেগেছে আমার কাজ সেটা জানাবেন। আর সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, যেহেতু এখন করোনা চলছে সবাই ঘরে থাকবেন, চেষ্টা করবেন স্বাস্থ্যবিধি মেনে চলার যদি বাইরে যেতে হয়। আর হচ্ছে আমার জন্য অনেক দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যারা দেশের বাইরে থেকে দেখছেন সবাই বাংলাদেশের সবার জন্য দোয়া করবেন, আর যারা বাংলাদেশের জন্য দোয়া করছেন তারা পুরো বিশ্বের জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন।
0: অবশ্যই তাই, থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে।
1: কথা বলে অনেক ভালো লাগলো আপনার সাথে।
0: আমারও খুব ভালো লেগেছে আজকে আপনার সাথে গল্প করতে পেরে, এবং আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং আমার মন থেকে আপনার জন্য অনেক শুভকামনা এবং দোয়া। আপনারা অনেক ভালো থাকেন এটাই দোয়া করি, সবাই ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।
1: আল্লাহ হাফেজ।

সকাল থেকে বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো আধার জড়ানো দিন। আজ কি যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। রিমঝিম ঝরে অঝরে অন্ধধারা, ঘন বর্ষণে আপাত আত্মহারা। পৃথিবীতে যেন দিন নেই রাত নেই, স্তম্ভিত কাল মেঘ মায়ালোকে লীন।

গন্ডগোলে পইরা গেলে, আরে গন্ডগোলে পইরা গেলে পাবলিক তোমায় বাঁচাইব না, নোটিশ ছাড়া পুলিশ ধরব ছাইরা দিব না, আরে উকিল মুখটারা যতই ধরো বেল পাইবানা, গন্ডগোলে পইরা গেলে পাবলিক তোমায়।

বন্দি ফিকির ছাইরা দিয়া সোজা রাস্তা ধরো, অসৎ লোকের সঙ্গ ছাইরা মনে মসজিদ করো। ও দোস্ত রে বন্দি ফিকির ছাইরা দিয়া সোজা রাস্তা ধরো, অসৎ লোকের সঙ্গ ছাইরা মনে মসজিদ করো। এখনো সময় আছে ভালা হইয়া যাও রে, ওস্তাদের মায়ের শেষ রাইতে তাও কি জানো না রে, ওস্তাদের মায়ের শেষ রাইতে তাও কি জানো না, গন্ডগোলে পইরা গেলে পাবলিক তোমায়।

ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকেই বাংলাদেশ আত্মবোধক গানের সূচনা। 1868 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর রচনা করেন মিলে সবে ভারত সন্তান গানটি। বাংলা ভাষায় রচিত এই গানটি ভারতবর্ষের প্রথম উল্লেখযোগ্য দেশগান। 1905-এ রবীন্দ্রনাথে এসে বাংলাদেশ গানের পূর্ণ বিকাশ। বিংশ শতকের 30-এর দশকে সমাজতান্ত্রিক চেতনার প্রভাবে স্ফুরণ ঘটে গণসঙ্গীতের। নজরুলের লেখা জাগো অনশন বন্দী ওঠরে যত গানটি প্রথম বাংলা গণসঙ্গীত। দেশ চেতনা আর শ্রেণী চেতনার যুগল সম্মিলনে 40-এর দশকের বাংলা গণসঙ্গীত হয়ে ওঠে এক অনবদ্য রত্নভাণ্ডার। 50-এর দশকে মহান ভাষা আন্দোলন, 60-এর দশকে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, 70-এর দশকের প্রারম্ভেই মহান স্বাধীনতা যুদ্ধ, এসবের পেছনে প্রেরণা হিসেবে কাজ করেছে দেশগান আর গণসঙ্গীত। সংগ্রামের আবেগে, মুক্তির আকাঙ্ক্ষায় এ সময়ে যেন বান ডেকেছিল সৃজনশীলতার। রচিত হয়েছিল অজস্র গণসঙ্গীত, জাগরণের গান, জেগে উঠেছিল জাতি, অর্জন করেছিল বিজয়। মহান মুক্তিযুদ্ধ ধারণ করেছিল আমাদের দেশগান আর গণসঙ্গীতের সমগ্র ঐতিহ্যকে। তাই 1905-এ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথের লেখা একটি দেশগানই আজ স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোই পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলে বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

0: আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমেরিকা থেকে যারা যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে শুভ সকাল, যারা যারা বাংলাদেশে দেখছেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইড স্ক্রিনে কে পাবেল ভাই, আমাদের খুবই খুবই পরিচিত ভাইরাল সং হাত সিঙ্গার পাবেল। বুক চিন চিন করছে, আমরা সবাই কম বেশি জানি, অন্য কারো তা না, আমাদের আমার পাশে রাইট সাইডে, হয়তো আপনাদের লেফট সাইড হতে পারে, যাকে দেখতে পাচ্ছেন ইনি সেই ব্যক্তি, হচ্ছে ভাইরাল সিঙ্গার, হচ্ছে খুব খুব খুব ভাইরাল একজন সিঙ্গার যদি আমাকে বলতে হয় আর কি। এইভাবে কেমন আছেন ভাইয়া, কেমন যাচ্ছে জীবন, কিরকম গেল ঈদ এবং কেমন গেল রোজা?
1: হ্যালো টু এভরিওয়ান যারা এই লাইভটা দেখছেন, এন্ড আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবং আলহামদুলিল্লাহ লাজা এখন পর্যন্ত সুস্থ রয়েছে, এটার জন্য শুকরিয়া আদায় করছি। আপনি কেমন আছেন?
0: আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন, খুব ভালো লাগলো। কেমন গিয়েছে রোজার মাসটা, কি নিয়ে ব্যস্ত ছিল, ঈদে কি নিয়ে ব্যস্ত ছিল যদি আমাদের দর্শকদের একটু জান।
1: যেহেতু আমি চিটং এ আছি, সো আমার বাসাতেই কেটেছে রোজা এবং পাঁচক নামাজ, যেগুলোতেই ছিলাম, মানে গান থেকে একটু দূরে ছিলাম যেহেতু ঢাকায় ছিলাম না, ঢাকায় থাকলে হয়তো স্টুডিওতে কাজ করা হয়। তো এই মানে ঈদে আমি টার্গেট করেছিলাম অ্যাটলিস্ট একটা গান সবাইকে উপহার দেব,
0: অবশ্যই
1: সবার এক্সপেকটেশনও ছিল এটা। আমার ফুল ইনবক্স, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক সবখানে শুধু একটাই মেসেজ ছিল ঈদের আগে, যে ঈদে কোনো গান পাচ্ছে কিনা। সো আই এম সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি। বাট আমার ইচ্ছা ছিল, আমার দুই তিনটা গান অলরেডি রেডি, জাস্ট শুটিং করা বাকি ছিল আমাদের। সো যেহেতু আমি ঢাকায় ব্যাক করতে পারিনি লকডাউনের কারণে, সো দ্যাটস ওয়াই আমি শুটিংটা করতে পারিনি। অ্যান্ড আই হোপ কিছুদিনের মধ্যে আমরা শুটিং এ যাব যদি দেশের পরিস্থিতি ঠিক থাকে। সো আশা করছি গানগুলো সবার ভালো লাগবে এবং আমি খুব আশাবাদী গানগুলো নিয়ে আপকামিং সং যেগুলো করেছি।
0: আপনি বেসিক রিসেন্টলি কয়টা গানের উপর, গানগুলো কি সেরকম আমাদের বুক করছে এই ধরনের না অন্য ধরনের আমাদের দর্শকরা?
1: একটু বলবো যে মানে ফান লাভিং সং যেটাকে বলবো, মানুষ মজা করতে পারবে পারফর্ম করার মতো গান। সো বুক চিনচিনের মতো তো হবে না, বাট কিছু ভালো হতে পারে। সো মানে একই প্যাটার্নের গান আমি করতে চাই, আর যেহেতু এটা আমার কভার সং ছিল, সো আই হোপ দর্শক এই গানগুলো খুব ভালোভাবে নেবে।
0: অবশ্যই অবশ্যই, আপনার প্রথম গানটাকে এইভাবে আপনাকে পরিচিতি দিয়েছে, আপনি যে গানের মাধ্যমে আমাদের একজন খুব ভাইরাল সিঙ্গার।
1: প্রথম গান একটু ভুল, এটা অনেকেরই মিস্টেক হয় যে এটা আমার প্রথম গান হয়তো। দিস ইজ নট মাই ফার্স্ট সং, মাই মিউজিক ক্যারিয়ার হ্যাজ স্টার্টেড ফ্রম 2011, সো 10 বছরের একটা ক্যারিয়ার আমার মিউজিকের, হয়তো ওভাবে ফোকাসে আসেনি কোনো গান। একটা গান আমার বেশ হিট বলবো কি জানি না, বাট ওই গান দিয়ে আমার সবার ভালোবাসা মানে পেতে স্টার্ট করেছি। গানটার নাম হলো শুধু তুমি, 2014 সালে রিলিজ হয়। তো অনেকেই এই জানে না, আমার মনে করে যে বুকিং চিন হয়তো আমার ফার্স্ট সং, দিস ইজ নট।
0: মানে খেয়াল করবেন যে আমি যেটার মাধ্যমে পরিচিতি পাই সবাই কিন্তু ভোটে, সেটাই আমার, কারণে কিন্তু এই জিনিসটা হয় যে আপনি যেহেতু একটা একটা গানের মাধ্যমে অন্য গানের তুলনায় একটু বেশি এই গানের মাধ্যমে পরিচিতিটা পেয়েছে, তার মানে হচ্ছে এটাই আপনার প্রথম গান, কারণ আপনার নামটা এবং আপনার গানটার মাধ্যমে কিন্তু সবাই আপনাকে চিনতে পারে।
1: যা এটা হওয়ার কথা স্বাভাবিক, বাট পরে এটা ক্লিয়ার করি আর কি সবাইকে, যে আসলে না পরে মানে আগে আমার 10টা বছর আমার স্ট্রাগলিং, এটা তো আর দেখেন না, সবাই মনে করে যে হয়তো একটা গান দিয়ে রাতে রাতে ভাইরাল বা হিট, এটার পেছনে তো অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল।
0: কারণ গানটা তো আপনি রাইড অ্যাওয়ে শিখে, রাইড অ্যাওয়ে একদিনে তো আপনি জিনিসটা করে ফেলতে পারেন, আর গানটা তো আমাদের আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার, তার মানে হচ্ছে করতে করতে হ্যাঁ একটা সার্টেন টাইম পরে হয়তো কোনো একটা গানে আমাদের লাইফে একটা ক্লিক করে। হ্যাঁ
1: সব শিল্পীদের ক্ষেত্রেই এটা সেই।
0: হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন মাত্র যে প্রথম গানটা আসলে আপনার একটা ছিল যেটা একটু পরিচিতি লাভ করেছে, সেটা শুনবো আজকে। প্রথম যে ভাইরাল গানটার মাধ্যমে আপনি সেই গানটা শুনবো, অ্যাবসলিউটলি ইওর চয়েস।
1: ওকে, শুধু তুমি গানটা দিয়ে শুরু করি। গানটা সুর সঙ্গীত করেছিল মশিউর ভক্তি, লিখেছিল নাসিফ ওয়ানি। গানটা আমার ফার্স্ট সল অ্যালবামের গান। আমার ফার্স্ট সল অ্যালবাম রিলিজ হয় 2015 সালে। তো ওই অ্যালবামের মানে ফার্স্ট যে গানটা ছিল ওটা আমি 2014 সালে মিউজিক ভিডিও আকারে ছাড়ি, এন্ড ওটাই আমার ফার্স্ট মিউজিক ভিডিও ছিল। এবং আমি আসলে কল্পনা করিনি ফার্স্ট মিউজিক ভিডিও হিসেবে এতটা পরিমাণ রেসপন্স পাবো সব জায়গা থেকে। তো গানটা ট্রাই করছি।

0: আসি।
1: থ্যাংক ইউ,
2: খুবই খুবই খুবই চমৎকার একটা গান। এই গানটা তো আমরা ওইভাবে শুনতে পাইনি আপনার কাছ থেকে, কিন্তু এটাই আপনার ক্যারিয়ারের জন্য একটা প্রথম গান আপনি যদি
1: বলেন। প্রথম মিউজিক ভিডিও হিসেবে বেশ সাড়া পেয়েছে,
2: বেশ সাড়া পেয়েছে। সেই মিউজিক ভিডিওতে আপনি কি মডেল ছিলেন নাকি?
1: তখন আমি যদি বলতে হয় যে মডেলিং এর কথা মাথায় ছিল না, তো ছোট ছিলাম অনেক, তো মডেল ছিল খান মাহি একটা ফিমেল আর্টিস্ট ছিল। বাট এখন থেকে আমি নিজে করার ট্রাই করছি আর কি। এবং আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল, আমার টোটাল তিনটা মিউজিক ভিডিও রিলিজ হয়, এরপর আমি তিনটা বছর গ্যাপ দিয়েছিলাম। এটা আমার মানে ভুল বলবো, কজ একটা গান যখন দর্শক ভালোভাবে নেয় তখন কিন্তু পরবর্তীতে আরো গান চায় মানুষ। তো আমি তিনটা বছর হচ্ছে ব্রেক নিয়েছি। ব্রেক বলতে আমি অতটা মাথায় ছিল না যে আমার গান দিতে হবে, অত কিছু বুঝতাম না। দ্যাটস ওয়াই আমি একটু পিছিয়ে করেছিলাম, এটা আমি বলবো। দেন সেকেন্ড মডেল তুই ছাড়া, ওটা মোটামুটি ছাড়া ছিল, ইরফান সাজ্জাদ ছিল আমাদের মডেল। আর থার্ড মিউজিক ভিডিও যেটা ছিল ওটা হচ্ছে আমার লাইফের বলবো ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক, বিকজ ওটা আমাদের সবার প্রিয় পাঞ্জাবি ওয়ালা খ্যাত শিরিন জাওয়াত, ওনার লাইফের ফার্স্ট ডুয়েট সং আমার সাথে, গানটার নাম হচ্ছে প্রীতি নেশা। ওটাই আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল, এরপর আর মিউজিক ভিডিও করা হয়নি।
2: আর অল্প অল্প খানিকটা,
1: হ্যাঁ ডেফিনেটলি,
2: হ্যাঁ।
1: সো গানটার নাম হচ্ছে প্রীতি নেশা, এন্ড গানটা রিলিজ হয় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে, এন্ড সুর সঙ্গীত এবং কথা সবকিছুই আবরাল সাইডের ছিল, আমার ফ্রেন্ড। সো গানটা একটু ফোক বেস এর, ফার্স্ট মানে ফার্স্ট টাইম এই ধরনের গান আমার ট্রাই করা হয়েছে, সো ট্রাই করছি।

0: বাহ, অসম্ভব
1: ওকে,
0: সুন্দর গান কিন্তু, তুমি
1: থ্যাংক
0: খুব।
1: ইউ সো মাচ।
0: আমি একটু দর্শকদের সাথে কথা বলে নিই এর মধ্যে। আল নাহিয়ান বিউটিফুল, থ্যাংক ইউ শামীম ভাই লিখেছেন দেখছি, থ্যাংক ইউ সো মাচ। শুভ, কি অবস্থা? কোন গানটা আপু, কোন গানটা আপু? গান তো চলতেই থাকবে, আপনি কোন গানটা শুনতে চাচ্ছেন প্লিজ? আপনাদের রিকোয়েস্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাদের যদি আমাদের আজকের অতিথি থেকে কোনো সুন্দর, কোনো স্পেশাল রিকোয়েস্ট এর কোনো গান শুনতে ইচ্ছা করে, অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, আমরা সেটা আপনাদেরকে শোনানোর অবশ্যই চেষ্টা করব। শুভ ভাই বলেছেন সুন্দর গান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে কমপ্লিমেন্ট দিই।
1: থ্যাংক ইউ।
0: আপনারা সুন্দর লিরিক লাস্টেরটা, ওয়াও। হ্যাঁ, আমিও আমি কিন্তু রিকোয়েস্ট করেছি একটু শোনানোর জন্য, সেই সেই সুবাদে আপনারা সবাই শুনতে পেয়েছেন, গানটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। হ্যাঁ, আপনার আসলে গানের দিকে আসা বা গানের প্রতি এভাবে নিজেকে মানে একটা কর্মব্যস্ততা হিসেবে নিয়ে নেওয়া, সবকিছুর পিছনে কোনো বিশেষ অনুপ্রেরণার মানুষ বা কোনো কিছু কি আপনাকে অনুপ্রাণিত করে বা আপনাকে পজিটিভ মোটিভেট করে যে হ্যাঁ যদি আমি এটাতে থাকি তাহলে বা আমি আমার নিজেকে একজন বেটার পার্সন হিসেবে নিজের সাথে নিজে জাস্টিফাই করতে পারবো, এরকম কোনো কিছু কি?
2: ওকে, ফার্স্ট অফ অল আমি বলবো যে গানটাকে কিন্তু আমি এখনো পেশা হিসেবে নিইনি, বিকজ আমাদের কান্ট্রিতে এটাতে মানে পেশা হিসেবে নেওয়াটা ইটস কোয়াইট টাফ,
0: চ্যালেঞ্জিং বলতে গেলে।
2: ইয়া, ডেফিনেটলি চ্যালেঞ্জিং। তো এটা আমি শুরু থেকেই শখ হিসেবে করি, শখে গান করে। তো আর আমার স্টার্টিংটা আমি বলবো যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেহেতু মিউজিক্যাল না, তো ওই ক্ষেত্রে আমার ছোটবেলা থেকে যে গান শেখার বিষয়টা আমার ক্ষেত্রে ওটা আমি করতে পারিনি, প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন ছিল। সো দ্যাটস ওয়াই আমার শিখে শিখে শুনতে শুনতে মানে গাইতে গাইতে শুনতে শুনতেই শেখা। আর হচ্ছে আমার স্টার্টিং হয়েছে রাফাত রাজীব ভাইয়ের হাত ধরে, তখন তো অ্যালবামের যুগ ছিল। তো আমার টোটাল 10টা মিক্স অ্যালবাম কাজ করা হয় 2011 থেকে 2015 সাল পর্যন্ত, প্রত্যেকটা মিক্স অ্যালবামে একটা করে গান ছিল। আর সলো অ্যালবাম রিলিজ হয় 2015 সালে, আট প্রায় 12টা গান ছিল ওখানে, বাংলাদেশের সব ট্যালেন্টেড মিউজিশিয়ানস ছিল, কম্পোজার, লিরিসিস্ট, কো-আর্টিস্ট। তো এই অ্যালবামের থেকেও বেশ ভালো সাড়া পেয়েছিলাম। দেন যেটা বললাম, 3টা মিউজিক ভিডিও, এরপর তো নাটকে গাওয়া স্টার্ট করি, শিল্পী সহ টোটাল 5টা নাটকে গিয়েছি। আর অনুপ্রেরণা আমার মানে গাওয়ার ক্ষেত্রে ইন্সপিরেশন বলবো, যাকে দেখে আমার গাইতে ইচ্ছে হলো, যার গান শুনে, আমাদের সবার প্রিয় হাবিব ওয়াহিদ ভাই, ওনার গান শুনে আসলে আমার গান গাইতে ইচ্ছে হলো ফার্স্ট টাইম। আর ফ্যামিলি থেকে আমার আম্মুই বেশি সবচেয়ে বেশি সাপোর্ট মানে শুরুতে সাপোর্ট দিয়েছিল, এরপর তো ভাইরা আব্বু সবাই, বাট ফার্স্টে আম্মুটা মানে আম্মুর কি বলবো কি বলবো পেছন থেকে যে সাপোর্ট দেওয়াটা সব দিক থেকে, তো ওটা। আর চিটং থেকে ঢাকা গিয়ে কাজ করা ইট ওয়াজ টাফ ওই সময়ে, বিকজ এখন তো সবকিছু ইজিলি পাওয়া যায় আমাদের হাতের কাছে, সবকিছু ইন্টারনেট বলেন সবকিছুই ফাস্ট এখন, তখন তো অতটা ফাস্ট ছিল না। 2011 এর দিকে ইট ওয়াজ টাফ সবার সাথে যোগাযোগ করাটা, তো ডেফিনেটলি আমার অনেক কষ্ট করতে হয়েছে, স্ট্রাগলিং করতে হয়েছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা সেম, সাকসেস এর পেছনে স্ট্রাগলিং থাকে,
0: অবশ্যই
2: আমার ক্ষেত্রেও আছে।
0: অবশ্যই স্ট্রাগল না করলে আপনি তো মানে সবকিছু আমাদের জন্য, যারা আমরা অ্যাকচুয়ালি ওই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি তাদের জন্য আমাদের বলতে, কিন্তু যখন স্ট্রাগল পর আপনি সাকসেসটা পান ওটা কিন্তু একেবারে রিয়েল একটা অ্যাচিভমেন্ট। তো বলতে পারেন যে এক্সপেকটেশন থেকেও না থাকার জায়গা থেকে একটা বিগ অ্যাচিভমেন্ট। আপনার পছন্দের প্লেয়ার কে যদি জিজ্ঞেস করি, আপনি কাকে কনসিডার করেন পছন্দের?
2: ক্রিকেট অর ফুটবল?
0: লাইক ক্রিকেট বলতে পারি, যেহেতু আমাদের ক্রিকেটের ভক্ত, খুব ক্রিকেট বেসড সবকিছু মিলিয়ে।
2: ক্রিকেট, আই এম আ ক্রিকেট লাভিং পারসন, আমি ক্রিকেট খেলতে ভালোবাসতাম, ক্রিকেট দেখতে ভালোবাসি। তো বাংলাদেশের প্রত্যেকটা খেলা আমি দেখি, ইভেন আজকেও দেখেছি লাইভ, শুরুর আগ পর্যন্ত দেখছিলাম, মাঝখানে চেক করছিলাম, বাংলাদেশ অলরেডি জিতে গিয়েছে, সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট অ্যান্ড কংগ্রেচুলেশন জানাই। আর হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, বাট যদি স্পেসিফিকলি বলতে হয় তাহলে সাকিব আল হাসান।
0: আচ্ছা, কথাটা আমার খুব ভালো, প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, কারণ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কারণে কিন্তু আমাদের টিমে আছে এবং আমাদের সুন্দরভাবে
2: সবারই কন্ট্রিবিউশন
0: থাকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই কথাটা খুব ভালো লাগছে। আর হচ্ছে যদি বলি যে মানে হচ্ছে ফুটবলে কি কোনো পছন্দ আছে আপনার?
2: ডেফিনেটলি আই লাভ মেসি, আর্জেন্টিনা ফ্যান আমি, সো মেসি আমার খুব ফেভারিট।
0: আচ্ছা, শাহরিন ইকরাম জাহান বলেছে সুন্দর হচ্ছে প্রোগ্রাম,
2: থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।
0: রাসেল ভাই লিখেছেন ঢাকা থেকে দেখছি সুন্দর, ধন্যবাদ। আমি একটা ভাইয়া লিখেছে আমি একটা জিনিস দেখলাম দেশের ম্যাক্সিমাম মিউজিশিয়ান চিটাগং থেকে, এটা কি
2: ম্যাক্সিমাম? দ্যাটস ট্রু, লেজেন্ডারি মিউজিশিয়ান হতে শুরু করে এখন নতুন যারা কাজ করছে বেশিরভাগই চিটাগং থেকেই বিলং করে, এটা আমার কি বলবো ভালো লাগে শুনতে।
0: আচ্ছা, এটার একটা কারণ আছে, এটার কারণ হচ্ছে এরকম নদী নদী ঠিক আছে, আবহাওয়া ঠিক আছে, সবকিছু দেখলে মানুষের খুব গায়ক হতে ইচ্ছা
2: করে, সাগর পাহাড়,
0: হ্যাঁ হ্যাঁ সাগর পাহাড় পর্বতমালা এগুলোর প্রতি তো থাকলে আশেপাশে মানুষের খুব একটু মুড সুইং করে, একটু গায়ক হয়ে যেতে পারে, গায়িকা হতে চায়, এটা থেকে হয়তো বা চিটাগং থেকে সবাই একটু বেশি মিউজিক মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড। আর হচ্ছে পরে আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু অনুষ্ঠানে অনেকখানি আমরা সময় পার করে এসেছি, আমরা কি আপনার সেই বিখ্যাত ভাইরাল গানটা কি একটু শুনতে পারি যদি আপনি কিছু মনে করেন?
2: ইয়া ডেফিনেটলি, গানটার ব্যাপারে একটু কথা বলতে চাই।
0: হ্যাঁ অবশ্যই জানতে চাই,
2: বিকজ গানটা আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলবো আমি,
0: ডেফিনেটলি
2: বিকজ এত পরিমাণ ভালোবাসা এটা আসলে আনএক্সপেক্টেড এখনো পর্যন্ত, non-stop, not only

0: পজিটিভ যেগুলো আমাদের ট্যালেন্ট আছে ওগুলো যদি তুলে আনা যায়, তাহলে এভাবে বুক চিনছি না কেন, এর চেয়ে আরো ভালো গান আমরা পাবো।
1: অবশ্যই।
0: তো আমরা হচ্ছে মানে নেগেটিভ জিনিসগুলোই ভাইরাল করি, তো এটা আমাদের উপরেই হচ্ছে কন্ট্রোলটা।
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি।
0: আমরা যদি শেয়ার না করি, মজার ছলেই আমরা যাদের ট্যালেন্ট নেই তাদেরকে হচ্ছে মানে হাইলাইট করে ধরি, তো এটা আসলে উচিত না, মানে জাস্টিস হয় না আর কি। যারা আসলে রিয়েল ট্যালেন্ট
1: তাকে কিন্তু আমাদের উচিত তার যোগ্যতার জায়গাটা দাঁড় করিয়ে দেওয়া।
0: ডেফিনেটলি।
1: হ্যাঁ,
0: সো এই গানের ক্ষেত্রে যেটা বলবো, আমি প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছেন, আমি কৃতজ্ঞ সবার কাছে। এন্ড ফার্স্ট অফ অল যাদেরকে থ্যাঙ্কস দিতে চাই এই গানের জন্য, ইনভলভ আমি হতে পেরেছি এই গানের ক্ষেত্রে সাথে, ফার্স্ট অফ অল মহিতুল মহিম ভাইকে আমি থ্যাঙ্কস জানাবো। বিকজ সে যদি নাটকটা না বানাতো, তার প্ল্যানিং যদি সে না করতো এইভাবে, তাহলে তো গানটাও এইভাবে ইউজ করা হতো না। তো মহিতুল মহিম ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস এই নাটকটা বানানোর জন্য। এন্ড পাঁচটা গান ছিল এই নাটকে, আমি দুইটা করেছিলাম, এন্ড ওই দুইটাই বেশি জনপ্রিয়তা পায়। আরেকটা গান ছিল বিধি তুমি বলে দাও, ওই গানটাও আমার কভার করেছিলাম। সো আর এই গান নাটকে আমার গাওয়ার যেটা আমি বলবো যার সবচেয়ে বেশি সাপোর্ট বেশি ছিল, তার নাম হচ্ছে আবরাল সাহিদ, আমার ফ্রেন্ড, ওই গানটা কম্পোজিশন করেছিল মিউজিক, তো ওকে অনেক থ্যাঙ্কস। তো গানটা রিয়েল আর্টিস্টদেরকেও আমি ক্রেডিট দিতে চাই, এন্ড্রু কিশোর দাদা অ্যান্ড ডলি স্যান্টনি ম্যাম। সো গানটা ট্রাই করছে।
1: গানটা শোনানোর আগে একটা কথা একটু বলতে, যে আপনি আপনি তো দেখেন গানটা নিয়ে আমার ইয়াং জেনারেশন এবং আরো যারা আছেন এটা নিয়ে কিভাবে তারা আসলে এনজয় করছে, মজা করতে পারে, একটা ইউটিউব হতে পারে বা আপনি দেখলে সোশ্যাল মিডিয়া কোন একটা প্ল্যাটফর্মে তারা এটাকে কিভাবে এনজয় করছে বা কিভাবে আপনার গানটাকে নিয়ে ফান করছে, মজা করছে, এনজয় করছে, সেটা কি আপনি চেক করেন বা আপনি কি খুঁজে খুঁজে দেখে একটু জিনিসটা কি দেখেন যে আসলে
0: আমার আসলে খুঁজতে হয় না, মানুষ মানে ইনবক্স করতে থাকে, নতুন কিছু একটা পেলে, নতুন কোনো ভিডিও পেলে ওটা আমাকে ইনবক্স করে, এন্ড আমি খুব এনজয় করি এগুলো দেখে, আর আমাকে সবাই মেনশন করে বিভিন্ন ভিডিওতে। সো আমি ডেফিনেটলি সবার কমেন্টসও চেক করি, এন্ড 99% কমেন্ট হচ্ছে পজিটিভ, এটা আমার খুব মানে স্বস্তি পাই। আমি 1% এটা তো থাকবেই, কোনোভাবে স্টপ করা যাবে না, বাট সবার যে পজিটিভ ভাইবটা আমার খুব ভালো লাগে।
1: আর একটু বলে দিন উশাদ জাহানাপুত, so much for joining, apni amader prottekta live show te ashen, thank you apnar jonno shei jonno ekta special thank you, and apni ebhabe amader office theke eshe matro online e eshe e surprise peye bhalo laglo, dhonnobad radio tital bangla, apnake onek onek oshongkho dhonnobad radio tital banglar sathe thakar jonno, ebhabe thakben, ekhon amra shunbo gaan book chin chin kore.
0: Acha jeta share korte cheyechilam mone koreche views ta, views jodio count obhabe ami matter kore na, but onek khetre matter kore, এটা বোঝা যায় যে পাবলিকের রেসপন্সটা। আমি মনে করি যে এখন আজকে যেটা মেবি আমি লাস্ট চেক করি হয়তো 2,71,00,000 হয়ে গেছে, এটা আমার জন্য বিশাল একটা পাওয়া শর্ট টাইমে। থ্যাংক ইউ সো মাচ, এত শর্ট টাইম এটা আমি কল্পনাও করিনি, এবং এই বছরে 1 নম্বরেই আছে। তো আমি সবার কাছে থ্যাঙ্কফুল এতটা ভালোবাসার জন্য, আই হোপ ভালোবাসাটা কন্টিনিউ থাকবে সবাই। সো ট্রাই করছি আমি।
1: Book it in.

0: আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাই, আমার কি যে হয়ে যায়।
1: থ্যাংক ইউ সো মাচ,
2: থ্যাংক ইউ সো মাচ, খুব খুব খুব আনন্দ শুনে। মানে আপনি যখন শুনেন সেটা ফিলিংস কিন্তু ডিফারেন্ট থাকে, কিন্তু আপনি সিঙ্গারকে যখন একই সাথে দুটো ভয়েসে গান গাইতে দেখেন সেটার কিন্তু আনন্দ অন্যরকম। আর আমার সেই সৌভাগ্যটা হয়েছে আপনাকে এভাবে গাইতে দেখে। এবং যারা
1: অনেকে মনে করে যে হয়তো মানে

0: প্রেয়ার ইউজ করে, বা অনেকে তো ওইটাও বলে যে কোনো মেয়ে গেছে হয়তো, পরে যখন লাইভ দেখে।
1: না শুনে শোনেন, এটা কিন্তু যে কারো ভুল হতে।
0: আর আবার অনেকে এটা ভাবে যে হয়তো ছেলেটা আগে গিয়ে দিয়েছে, মেয়েটা হয়তো পরে ট্রাই করেছে, বাট এটা না, একসাথেই গেছে আমি। মজার ব্যাপার হচ্ছে যখন রেকর্ডিং করেছিলাম জাস্ট 2 থেকে 3 বার টেক দিয়েছে, বেশি শোনারও সময় পাইনি, ওই সময়টা আমাদের ছিল না। খুব ভয় ছিলাম যে কিভাবে মানুষজন একসেপ্ট করবে এটা, পজিটিভ অর নেগেটিভ, বিকজ একে তো আগের গান, তার উপর জনপ্রিয় গান, আর হচ্ছে ডুয়েল ভয়েস, আর এর আগে আমার মনে হয় না যে ডুয়েল ভয়েসে কেউ গিয়েছে। তো ওটা একটু মাথায় কাজ করছিল যে কিভাবে নিবে মানুষজন।
1: মানুষ কিন্তু ভয় পায় যে সেই, কিন্তু আপনার যে ট্যালেন্টটা সামনে আসছে যে দুটো ভয়েসে আপনি গানটা কভার করেছেন, এবং সেটা কিন্তু মানুষ না জেনেই একসেপ্ট করেছে, কিন্তু পরে যখন সত্যটা জানতে পেরেছি সেটার কিন্তু জনপ্রিয়তা তখন আরো বেশি তুঙ্গে চলে যাওয়ার কথা, কারণ এটা কিন্তু এক ধরনের ট্যালেন্ট।
0: না আমি মানে দেশের বাইরে কিন্তু এটার জনপ্রিয়তা আছে, মানে ডুয়েল ভয়েসের, বাট আমি দেশের ক্ষেত্রে একটু টেনশনে ছিলাম যে আমাদের দেশের মানুষ কিভাবে নিবে। তো মাশাআল্লাহ আমাদের দেশের মানুষও ইউনিক কিছু পেলে অ্যাপ্রিশিয়েট করতে জানে, অ্যাকসেপ্ট করে, আমি থ্যাঙ্কফুল সবার কাছে।
1: মানুষকে আপনি ধন্যবাদ জানাতে চান, পরে ভুলে যাবেন, এখনই ধন্যবাদ জানিয়ে।
0: হ্যাঁ, একটা মানুষকে থ্যাঙ্কস না জানালে আমি মনে হবে যে আমার মানে ভুল করে ফেলবো অনেক বিশাল একটা। সেই মানুষটা হচ্ছে আমাদের সবার প্রিয় আফরান নিশো ভাই, বিকজ হিজ অ্যাক্টিং ওয়াজ মানে আউটস্ট্যান্ডিং, মানে স্পেশালি এই গানের ক্ষেত্রে মানে অ্যামেজিং তার অ্যাক্টিং ছিল। আর ইভেন আমরা যে 1 মিলিয়নের 10 মিলিয়নের সেলিব্রেশন করেছিলাম, ওখানে উনি খুব মজা করেছিল আমার সাথে, লাইভ আমরা গিয়েছিলাম একসাথে। সো খুব মানে ভালো লাগে সবার সাপোর্ট পেয়ে। আর আরেকটা থ্যাঙ্কস দিতে চাই সবাইকে, সবাইকে বলতে সাংবাদিকদেরকে, যেভাবে ওনারা আমার মানে সাপোর্ট দিয়েছে এটা আসলে আনবিলিভেবল। প্রত্যেকটা নিউজ কভারেজ, অনলাইন বলেন, প্রিন্ট মিডিয়া, I'm thankful আসলে, thanks to everyone।
1: সার্বিকভাবে আপনি এই গানের একজন গায়ক হিসেবে আপনি যে ধরনের অ্যাপ্রিশিয়েট পেয়েছেন, আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকে আমাদের আজকে রেডিও তিতাল বাংলার মাধ্যমে থ্যাংক ইউ জানাচ্ছেন, এবং সেটা অবশ্যই আপনার মন থেকে আসছে বলে আপনি মন থেকে, এটা কিন্তু একজন মানুষ হিসেবে বিরাট একটা জিনিস। হ্যাঁ, মানুষকে থ্যাংক ইউ বলা, আপনার হচ্ছে অ্যাপ্রিশিয়েট করা, তাদের তারা আপনাকে যে অ্যাপ্রিশিয়েট করছে তাদের অ্যাপ্রিসিয়েশনটাকে আপনি আবার অ্যাপ্রিশিয়েট করা, ইটস আ হিউজ থিং। থ্যাংক ইউ সো মাচ।
0: আমাদের সবারই কৃতজ্ঞতা বোধটা থাকা দরকার।
1: ডেফিনেটলি ডেফিনেটলি। একটা আপু লিখেছে এই গানটা শুনে হায় মন ভালো হয়ে যায়। আচ্ছা, স্বামী ভাই লিখেছে হ্যাঁ কিভাবে মেল ফিমেল টোন একসাথে সম্ভব, আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে সম্ভব লাইভে গান গাওয়ার মাধ্যমে। তারপর আরেকটা ভাইয়া লিখেছেন ওয়াও এই ভাইয়ার গান, ভাই জিঙ্গেল করবেন, আপনাকে জিঙ্গেলে শুনতে চাই, আপনার কিন্তু একটা নতুন রিকোয়েস্ট আসছে। ঠিক আছে, আপনি যখন ফিউচারে
0: ইনশাআল্লাহ কাজ পেলে অবিয়াসলি ডেফিনেটলি। আর আমার নেক্সট টার্গেট হচ্ছে মুভিতে, সো নাটকে গাওয়ার ইচ্ছা তো ছিল, ফিল ফিল হয়ে গেছে, সো নেক্সট টার্গেট মুভি, আই হোপ ওটা খুব শিগগিরই ফিল ফিল হবে ইনশাআল্লাহ
1: ইনশাআল্লাহ। তো আপনার যেহেতু ইচ্ছা আপনি পরবর্তীতে আরো হচ্ছে ফ্রিতে গান করবেন, সেভাবে কি আপনার কোন নতুন ইনোভেটিভ, আপনি চাইনা আপনি সেটা কোয়েল রিলি করে দেন, বাট আমরা একটু দর্শকদের একটু লোভ রেখে দিতে চাচ্ছি যে আপনার আসলে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে যে আর একটু নতুন কোন ইনোভেটিভ আইডিয়া বা নতুন টাইপের গান যেটা আমরা ইউজুয়ালি আপনার থেকে শুনিনি, বা কোনো কিছু এই ধরনের কোনো প্ল্যান আছে?
0: ওভাবে তো আসলে আগে থেকে ভেবে রাখা যায় না, যেমন ডুয়েল ভয়েসেরটাও কিন্তু আমি মানে ফ্রেন্ডের সাথে মজা করতাম ফোনে, বাট আমি যে আগে থেকেই ডুয়েল ভয়েসে গান করতাম তা কিন্তু ক্যারেক্টারের ডিমান্ডের কারণে, ডিরেক্টরও এই ধরনের ভয়েস খুঁজছিল, সো আমার সাথেও পরিচয় ছিল, দ্যাটস ওয়াই এটা করে ফেলা হয়েছে। সো মুভির ক্ষেত্রেও যদি এমন কোনো ডিফারেন্ট কিছু থাকে তখন হয়তো কোনো হিডেন ট্যালেন্ট বের হয়ে যেতে পারে, আই ডোন্ট নো, সো ওয়েট ফর দ্যাট।
1: আচ্ছা, সো আপনি এই যে ডুয়েল ভয়েসের যে কারসাজিটা, এটা এটা তো নিশ্চয় হঠাৎ করে আসেনি যে আপনি এইভাবে গান গাইতে পারেন, এটার
0: কথা বলতে পারি। কলেজে থাকতে মানে ফ্রেন্ডের সাথে মজা করতাম ফোনে মেয়ের ভয়েসে কথা বলে, এন্ড দে ওয়্যার ইন্টারেস্টেড টু টক, মানে মনে করতে যে কোনো মেয়ে ক কল দিয়েছে হয়তো, তো একটু পরে তাদের স্বপ্নটা ভেঙে যেত যখন বলে দিতাম, বেশিক্ষণ রাখতাম না, খুব মজা করতাম। ইভেন আমি অনেক মিউজিশিয়ানদের সাথেও এই জিনিসটা করেছি, কেউ কিন্তু ধরতে পারেন। ইভেন একটা পুলিশ অফিসারের সাথেও করেছি, এডিসি, নাম না বলি, ইজ ভেরি ক্লোজ টু মি।
1: আই ডিড,
0: খুব ভালো লাগে।
1: আপনার ক্যারিয়ার গানটা শুরু অনেক আগে থেকে, একদিনে আপনি গানে ক্যারিয়ার আসেননি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে, কিন্তু আপনি পরিচিতি পেয়েছেন কিন্তু বুক চিনচিন করে এই গানটার মাধ্যমে, ঠিক না? তো যে এই যে বিফোর এবং আফটার একটা লাইফের চেঞ্জ, সেটা পজিটিভ একটু হয়তো বা নেগেটিভ, এবং এই যে মানুষের অ্যাপ্রিসিয়েশন, এই যে একটা ভালো লাগা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, যে যখন বলি যে আচ্ছা আমি তো আগে এইভাবে আমাকে মানুষ ট্রিট করতো, হ্যাঁ এখন এই গানটা এইভাবে পরিচিত পাওয়ার মধ্যে আমি এখন এইভাবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, মানুষ আমাকে এইভাবে ট্রিট করছে, এইভাবে বলছে, এই পরিবর্তনটা আপনার চোখে কিরকম, মানে বিফোর এবং আফটার যে একটা পরিবর্তন আছে সেটা আপনি কিভাবে দেখেন?
0: ডেফিনেটলি অনেক বিশাল একটা পরিবর্তন, সেটা সবখান থেকে, একদম কি বলবো, মানুষের ওয়ে অফ টকিং, ওয়ে অফ ট্রিটিং, মানে সব ক্ষেত্রেই আমি বলবো যে পরিবর্তন এসেছে। সবাই যে পরিমাণ আমাকে এই গানের জন্য স্পেশালি রেসপেক্ট দেয়, ভালোবাসা দেখায়, এটা আসলে আমি কি বলবো, অনেক সময় মনে হয় যে আমি স্বপ্নে আছি, এতটা পরিমাণ ভালোবাসা আসলে কি বলবো, ঋণী হয়ে যাচ্ছি, খুব ভালো লাগে আসলে। এন্ড ডেফিনেটলি চেঞ্জ তো অবিয়াসলি,
1: কিন্তু ভালো, কারণ রিনি হয়ে গেলে কিন্তু আমরা আরো অনেক এই ধরনের ফিডব্যাক আপনার কাছ থেকে পাবো, রিনি হওয়া কিন্তু এক ধরনের ভাগ, আপনি যদি ঠিক করেন যে আমি রিনি হয়ে যাচ্ছি তার মানে কিন্তু আমরা আরো বেস্ট আউটপুট পাবো
0: আপনি। ইনশাআল্লাহ ডেফিনেটলি আমি নেক্সট সং নিয়ে খুব আশা করি, আই होप ইনশাআল্লাহ কিছু একটা হবে যদি লাক ফেভার করে।
1: আরেকটা
0: বাকিটা আল্লাহর উপর,
1: আয়া বিধি তুমি বলে দাও এবং মধু হই হই,
0: মধু হই হই করতে পারে যেহেতু আমি চিটা ওয়ান এম
2: আশায় আসিল তোমারে লয়।

0: যাই হোক, আমরা আমাদের রেডিওর প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। আপনার মূল্যবান সময় আমাদের রেডিওর সাথে শেয়ার করার জন্য এবং আমাদের সাথে গানগুলি এত সুন্দরভাবে চমৎকারভাবে পরিবেশন করার জন্য ভাইয়া আপনাকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক আশাবাদী আপনার ফিউচারে গানগুলো নিয়ে এবং আপনাকে অনেক অনেক অনেক বেশি আমরা আমাদের সাইট থেকে ইন্সপায়ার করব, যেন আমরা এইভাবে আপনার সাথে আরো বেশি শো করতে পারি এবং নতুন নতুন গান যেন আপনি আমাদের দর্শকদের মাঝে পৌঁছিয়ে দিতে পারেন। আর হচ্ছে আরেকটা কথা না বললেই না ভাইয়া, আপনার যে ট্যালেন্টটা, এই ট্যালেন্টটার কারণেই কিন্তু হচ্ছে আপনি আজকে পাবেন আমাদের সবার মাঝখানে পরিচিত। আপনার এরকম বা আমাদের আরো অনেক আশেপাশে মানুষদের মধ্যে এই ধরনের অনেক হিডেন ট্যালেন্ট আছে, আপনি একজন মানুষ, একটা হিডেন ট্যালেন্টের জন্যই কিন্তু আমাদের আরো 10টা মানুষের সামনে যেভাবে এসে দাঁড়িতে পেরেছেন, তার মানে এরকম আরো অনেক হিডেন ট্যালেন্ট আমাদের আশেপাশে লুকায়িত। হ্যাঁ, আমরা চাই যে সবাই যেন তাদের এই হিডেন ট্যালেন্ট গুলো, যেটা পজিটিভ ভাইব দিবে আশেপাশে মানুষদেরকে, সবাই যেন আপনার মাধ্যমে, আপনার আপনার আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে যেন তারাও স্টেপ ফরওয়ার্ড করে সামনে এসে যেন সেই জিনিসগুলো ফেস করতে পারে এইভাবে। এটা এটা হচ্ছে আমার একটা নিজের একটা ফিলিংস যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম, কারণ এগুলো কিন্তু আমাদেরকে পজিটিভ ভাইব দেয়, ঠিক না? সাহস দিবে, আমাকে অনুপ্রাণিত করবে, এই ধরনের একটা ব্যাপার। আপনার যদি কিছু বলার থাকে অনুষ্ঠান শেষ করার আগে, অবশ্যই স্টেজ দিও।
1: ফার্স্ট অফ অল রেডিও বাংলা অনেক অনেক থ্যাঙ্কস রেডিও ত্রিজাল বাংলাকে এন্ড আমাকে ইনভাইট করার জন্য, স্পেশালি রাসেল ভাইকে, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস, আপনাকেও এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এন্ড যারা লাইভটা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এতক্ষণ সাথে থাকার জন্য, আর আমার জন্য দোয়া করবেন। আর একটা জিনিস হচ্ছে সবাই সেফ থাকবেন, তো সেফ থাকাটা জরুরি আমাদের জন্য, যতটুকু সম্ভব বাসায় থাকা যায়, তো সবসময় তো আর বাসায় থাকা যাবে না, বাট বাইরে থাকলে যে মানে যা নির্দেশ দেওয়া আছে ওগুলো যেন পালন করে, ওগুলো তো আর বারবার বলতে হচ্ছে না, আমরা সবাই জানি, 2 বছর ধরেই শুনতে আসছি, তো আমরা সবাই জানি, বাট আমরা ওগুলো এক্সিকিউট করি না, অবহেলা করে, যেমন মাস্ক পরি না। আই হোপ সবাই হ্যান্ড স্যানিটাইজ এন্ড মাস্ক পরবেন, সেফ থাকবেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার আপকামিং গানগুলোর জন্য ভালোবাসা যাতে পাই, এটা আমাদের আমার প্রত্যাশা সবার কাছে। থ্যাংক ইউ
0: সবাইকে, আর এইভাবে সুন্দর সুন্দর গান আপনি উপহার দেন, দোয়া আপনার জন্য। এবং যারা যারা রেডিও ত্রিতালের বাংলার সাথে এতটা সময় আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে শুনেছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাথে থেকে। এবং যারা যারা আমাদেরকে বাংলাদেশ থেকে দেখছেন, অবশ্যই এখন বাংলাদেশে ভালোই রাত হয়ে গিয়েছে, যারা যারা এতটা সময় আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের রেডিওর সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন আপনাদের সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি, এভাবে যেন আমাদের রেডিওর মাধ্যমে আমরা আরো এনজয় করতে পারি। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রাণ ঢালার শুভেচ্ছা সবাই, বাংলাদেশের মানুষকে জানাই শুভরাত্রি, বিকাশ প্রবাসী সবাইকে জানাচ্ছি শুভ দুপুর, আল্লাহ হাফেজ।

0: হ্যালো, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আপনারা আমাদেরকে যারা দেখছেন তাদের জন্য আজকে খুবই আনন্দের সময় যে আমরা আজকে পেয়েছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী মেহরিনকে। আমরা বলে নিচ্ছি, রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। আপনারা আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আপনারা সরাসরি শুনতে পাবেন এবং এটার ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম ভার্সন আছে। এটা আসলে নামে রেডিও, কিন্তু সর্ট অফ টেলিভিশন স্টুডিওর মতোই। আমরা পেয়েছি মেহরিন মাহমুদকে, আমাদের প্রিয় সিঙ্গার মেহরিন মাহমুদ। কেমন আছেন?
1: আমি ভালো। শামীম ভাই, আপনি কেমন আছেন? ভীষণ ভালো লাগছে আপনাকে দেখে।
0: যে আমার খুব ভালো লাগছে, অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। এবং ধরেন আপনি, আমাদের বলতে হবে সফল যারা কেমন তারা। আপনার কাছ থেকে আপনার এই থ্রোয়িং, আপনি যখন 21 টিভিতে এই প্রোগ্রামটা করতেন সফল যারা কেমন তারা, তখন আপনার কাছ থেকে আমরা এটা একটুখানি ইয়ে করার চেষ্টা করতাম, ধরেন শেখার চেষ্টা করতাম যে এই উপস্থাপনার শুরুটা কিভাবে করতে হয়, কিভাবে এরকম অ্যাটেনশনটা দিতে হয়, কিভাবে মানুষকে সঙ্গে সঙ্গে আকৃষ্ট করতে হয়। সফল যারা কেমন তারা, আপনি আমাকে বলেন যে সফল আসলে কেমন হয়। আপনিও তো সফল।
1: আসলে প্রতিটা মানুষ পৃথিবীতে সফল ভাইয়া, যদি কেউ বসে বসে ভাবে যে না, আমার দ্বারা কিচ্ছু হলো না পৃথিবীতে, আমি একটা কি করলাম, আসলে সেও সফল, কারণ একটা কারণে সে পৃথিবীতে আসে। যদি
0: হ্যাঁ
1: সে
0: হ্যাঁ
1: কিছু নাও করে, তাও সেটাই তার কারণ পৃথিবীতে আসা। কোনো না কোনো কিছু সে করেছে, সে জানে না, তার জানার বাইরেই হয়তো কিছু করে ফেলেছে। তো সবাই আসলে সফল, তো যে যার মতন করে সূর্যটাকে দেখে।
0: হ্যাঁ, সেটা ঠিক, এটা আপনি ভালো বলেছেন যে প্রত্যেকে আসলে তার জায়গা থেকে কোনো না কোনো ভাবে সফল। তো
1: একদম।
0: এখন আসলে যদি আমরা বলি যে জীবনের লক্ষ্য আসলে কি হওয়া উচিত, সফল হওয়া উচিত নাকি আপনার মানে সাফল্য কোন জায়গায়? সাফল্যটা তো আসলে আপেক্ষিক ব্যাপার, কারণ আপনি আপনার মনের কাছে মনে হতে পারে আপনি সফল, আবার আমার কাছে মনে হতে পারে আপনি ব্যর্থ, আপনার কাছে মনে হতে আমার কাছে মনে হতে পারে আমি সফল, আপনার কাছে মনে হতে পারে আমি ব্যর্থ, তাই না? তাহলে মানুষের জীবন চলার চাবিটা কোথায় থাকবে, এই প্রশ্নটা শুনবো। তার আগে একটু বলতে চাই, আপনারা যারা ফেসবুক, ইউটিউব আপনারা যারা দেখছেন, তারা আপনারা লিখে দেবেন কোত্থেকে দেখছেন। আর একই সঙ্গে এটা রেডিও স্টেশন, রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে প্রচারিত হচ্ছে। আপনারা যদি কোনোভাবে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা সঙ্গে সঙ্গে আমাদের সিস্টার, আমি তো সিস্টার বলি, মেহরিন মাহমুদ, ওনার কাছ থেকে আপনার প্রশ্ন উত্তরটি জানার চেষ্টা করব। নুসরাত জাহান, নুসরাত জাহান রমজানুল মোবারক জানিয়েছেন। হ্যাঁ, রমজানুল মোবারক।
1: আপনাকেও
0: মেহরিন আপু কেমন আছেন জানতে চেয়েছেন, আপনি কেমন আছেন আসলে?
1: আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে ভালো, অনেক রহমত
0: আচ্ছা,
1: দিয়ে
0: তাহলে
1: রেখেছে।
0: সেটাই, আপনি তাহলে আমরা যে প্রশ্ন করেছিলাম যে আসলে মানুষের চাবিকাঠি কোথায় হওয়া উচিত, ধরেন এটা কি আপনি নিজের কাছে সফল হলেই আপনার জীবনের প্রশান্তি আসা উচিত, নাকি সবার কাছে আপনাকে ভালো হতে হবে, সফল হতে হবে? কঠিন প্রশ্ন।
1: একটা আরামের ঘুম দিয়ে যদি সকালে যে উঠতে পারে সে সফল,
0: হ্যাঁ, ওকে,
1: সুন্দর করে নিঃশ্বাস নিতে যে পারে সে সফল, সূর্যের বিকেলের আভাটা যে আনন্দ দিয়ে উপভোগ করতে পারে সে সফল, আপনার গাছের ছোট্ট বেলি
0: ওকে,
1: ফুলটা এবং আপনার যখন বারান্দায় একটা টুনটুনি পাখি এসে ডাকে, তখন তাকে যদি আপনি দারুণ ভাবে গ্রহণ করতে পারেন তাহলেই আপনি সফল।
0: রাইট,
1: তখন আপনি ভাববেন আসলে আপনার হয়তো দিনের এই কাজটা হলো না, ওটা হলো না, আপনি দেখবেন যে কিচ্ছুর কোনো মানে নেই। এখন বিশেষ করে গত 1.5 বছরে আমরা যেটা শিখেছি, আমি ভাই কিছুর কোনো মানে নেই যতক্ষণ না আপনি নিশ্চিন্তে আছেন, চিন্তাহীন আছেন এবং সুখী আছেন। আপনার কাছে আপনি সুখী আছেন, পরের কাছে কি এটা কোনো ম্যাটারই করে না। আপনার কাছে আপনি সুখী আছেন, আপনার একটা ছোট্ট উপহারে হয়তো আপনি খুব খুশি হয়ে গেছেন, বা আপনি নিজে একটা কিছু কিনেছেন বা বুঝেছেন বা চিনতে পেরেছেন, একটা বই পড়েছেন, রবীন্দ্রনাথের একটা লাইনকে আপনি নতুন করে বুঝতে পেরেছেন, এইটাই সুখ, এটাই সার্থকতা, এটাই আসলে আনন্দ। অন্য কোথাও কোনো আনন্দ খুঁজে আপনি মানে কিনারা পাবেন না, ইটস এন্ডলেস। আপনি যখন খুঁজতেই থাকবেন, খুঁজতেই থাকবেন, ওই পার্সুটে যদি আপনি খুশি থাকেন, ফাইন, কিপ অন পার্সুইং, কিন্তু খুশি হওয়াটা আসলে রিলেটিভ এবং আপনার নিজস্ব ধ্যান ধারণার মধ্যে নেই।
0: আজকে আপনারা যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, এখন একই সঙ্গে 52% দেখছেন, আপনাদের জন্য বলছি, যারা একটু হতাশ বোধ করছেন, যারা মনের মধ্যে কষ্ট বা একটুখানি কোনো জায়গায় মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে আপনি খুবই কষ্টে আছেন, জীবনে কিছুই হলো না, আপনি কিন্তু আমাদের এই সিস্টারের কথাটা খুব গুরুত্বের সাথে নিতে পারেন। দেখেন, আমাদের সিস্টারকে আমি প্রশ্ন করেছি যে কোন সময়টাকে আপনি মনে করবেন সফল, উনি বলেছেন যেই যেই বর্ণনা করেছেন তার প্রত্যেকটা হচ্ছে মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত, যে হয়তো সকালে একটা পাখি দেখে আমার ভাল লাগছে, এক কাপ চা খেয়ে আমার ভাল লাগছে, একটা একটা একটা মানুষের সাথে কথা বললে ভাল লাগছে, বা কোনো একটা মোমেন্টের কথা উনি বললেন, ফলে ওই মোমেন্টটাকে চেস করা কিন্তু আমাদের মূল কাজ। ফলে আপনারা যারা ভাবছেন যে আপনারা সফল না বা হতাশ বা কিছুই হল না, তাদের আজকের অনুষ্ঠানটা দেখা উচিত। আমরা এই ধরনের প্রশ্নের উত্তর আমরা জানবো মেহরিন মাহমুদের কাছ থেকে, আমাদের প্রিয় সিঙ্গার। তার আগে বলিনি, রেডিও ত্রিকাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আপনারা আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই জায়গাতে আপনারা অ্যাপটি পাবেন। এটি অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড রেমিট সৌজন্য। ওয়ার্ল্ড রেমিট একটি বেটার ওয়ে টু সেন্ড মানি, যে কোনো জায়গা থেকে আপনারা মানি সেন্ড করতে পারেন, এই অনুষ্ঠানটি তারা স্পন্সর করছে। আপনাকে যদি আমরা প্রশ্ন করি যে আপনার আপনার দিনের কোন কোন সময়গুলো আপনার কাছে মনে হয় যে আপনার নিজের, এবং কোন কোন সময়গুলো, কোন কাজগুলো মনে হয় যে আপনি অনিচ্ছায় করছেন, ভাল লাগছে না?
1: শাহিন ভাই, আমার সবই নিজের সময়, নিজের মুহূর্ত।
0: ওকে,
1: আমার একটা পারসুট থাকে, আমার একটা আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে যে সকালে আমি সূর্য উদয় দেখবো না, কিন্তু সূর্যের উদয়ের পরবর্তী যে একটা ঘন্টা আমি সূর্যের কাছাকাছি থাকবো। এই এটা অনেক সময় আমার হয় না, বা যেদিন হয় সেদিন মনে করেন যে আমি অনেক সুখী। আর মুহূর্ত আসলে জেগে থাকা প্রতিটা মুহূর্তই খুব সুন্দর, যদি সুন্দর একটা স্বপ্ন দেখি সেটাও খুব সুন্দর, যে প্রতিটা মুহূর্তই আমি আসলে খুব এনজয় করি। যেমন আমার ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, এদেরকে এদের এদের ধরেন ছোট কালের একরকম, এখন একরকম, তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাচ্ছে সেটা একরকম। যেমন আমি আর আমার সাহেব চুপ করে থাকি, কোনো কথা বলি না ওদের কথার মাঝখানে, আমরা বুঝি না ওরা কি বলে। তো এই ব্যাপারগুলো অভিনব মুহূর্ত। তারপর দিনের মধ্যে আমার ওই যে বললাম বিকেলের মুহূর্তটা আমার খুব প্রিয়, যখন সূর্য একটু নরম। আর আমাদের দেশে তো আপনি সে মনে আছে 6টা 6টা ঋতু আমাদের, আল্লাহ দিয়েইছে মজা করার জন্য, মানে প্রতিটা ঋতুই আসলে ভালোবাসবার এবং আনন্দ নেবার। তো ওই জন্য আমার আনন্দের কোনো শেষ নাই।
0: আমাদের আমাদের এখানে খাইরুল বাবুই, বাংলা ভিশনের সিনিয়র প্রডিউসার, আই থিঙ্ক এক্সিকিউটিভ প্রডিউসার, একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা আমরা আসবো। তার আগে আমরা একটু বলতে চাই, নুসরাত জাহান আমাদের সঙ্গে জয়েন করেছেন, একেম রশিদ আমাদের বন্ধুরা জয়েন করেছেন, নূর রাজা বলেছেন, মেহরিন আপু, আপনার সুরেলা কণ্ঠে আপনি সুরা ফাতেহা পড়বেন কি? নূর রাজা, আপনাকে বলতে চাই, আমরা সুরা ফাতেহা পড়া একটা পবিত্রতার অংশ, অনেক যত্ন করে সম্মান করে সেটা পড়তে হয়, হাসি ঠাট্টার মধ্যে সেটা করা যায় না। ফলে আপনি যখন অনুরোধ করবেন, আপনাকে সুরা ফাতেহার সম্মানটা রেখেই অনুরোধ করতে হবে যে কোন সময় কোনটা পড়া উচিত। আমরা যদি হাসতে হাসতে সুরা ফাতেহা পড়তে চাই তাহলে সেটা প্রপার সম্মানটা করা হবে না। ফলে যে কোনো অনুরোধের সময় একটু ভেবে নেবেন যে আসলে ওই অনুরোধটার প্রতি সম্মান রাখা যাচ্ছে কিনা। সুরা ফাতেহা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। একেএম রশিদ তিনি বলেছেন, দারুন, নুরশাদ জাহান লিখেছেন, কানতে কানতে হাসতে পারা সবচেয়ে বড় সাফল্য আমার কাছে। ওকে, দেখেন সবাই কিন্তু মোটিভেটেড হয়ে যাচ্ছে আপনার কথায়। তারপরে খাইরুল বাবু যেটা বলেছে, বাংলা ভিশনের প্রডিউসার, তিনি বলেছেন, আপু আপনাকে সুন্দর লাগছে, লাইভ অনুষ্ঠানে এই মন্তব্য শুনতে কেমন লাগে?
1: ও, সব সময় ভালো লাগে ভাইজান, আরো বেশি বেশি করে লিখেন।
0: হ্যাঁ, সেটাই, এটা এটা কিন্তু একটা আমেরিকান স্টাইল হইলো বাবুয়ের। ধরেন আমেরিকাতে যদি কেউ বলে যে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাহলে ওই ভদ্র মহিলা বা ওই ভদ্র পুরুষ বলতে পারে যে আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। আবার কেউ বলতে পারে যে আপনার হাতটা ধরতে চাই, সেটাও বলতে পারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। তখন বলতে হয় যে আপনাকে সুন্দর লাগছে, এটা বললে কি আপনি মাইন্ড করবেন? তখন সে বলে, না না, ওকে, ইটস ওকে। তখন সে বলে, হ্যাঁ, আপনাকে সুন্দর লাগছে। তো বাবুই কিন্তু আমেরিকান স্টাইল নিল, ধরেন আপনাকে বললো সুন্দর লাগছে, কিন্তু আপনাকে সে বোঝাতে চাইলো যে লাইভ অনুষ্ঠানে শুনতে গিয়ে কেমন লাগে আপনার। ফলে সে কিন্তু আপনার প্রশংসা করেছে যে আপনার সুন্দর লাগছে আপনাকে।
1: ওকে ওকে
0: ওকে
1: আমার জন্য নতুন একটি শিক্ষা ছিল। আমি আসলে সবসময় আমরা ভাবি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এরা আসলে অনেক উদার প্রকৃতির, তো এখানে এখানেও যে এরকম নিয়ম অ্যাপ্লিকেবল, এটা আসলে জেনে খুব আনন্দিত হলাম, গর্বিত হলাম যে মানে নারীদের সম্মান দেওয়ার একটা অভিনব একটি একটি একটি
0: সিস্টার, আমি আরেকটা বিষয় আপনার এই কথার প্রসঙ্গ ধরে শেয়ার করতে চাই। সবাই ধরে নেয় যে ধরেন এই উন্নত দেশগুলোতে বোধহয় ছেলে পুরুষ এবং নারীদের অবাধ মেলামেশা হয়, কিন্তু এখানে সবচেয়ে বেশি নারীরা সেফ, কারণ আপনি কোনো কিছুই আপনি তার অনুমতির বাইরে আপনি যেতে পারবেন না। আপনার সবাই মনে করে না যে অনেকে অভিযোগ করে যে নারীর পোশাক নারীর ধর্ষণ এবং নারীর অবস্থা নষ্ট হওয়ার জন্য দায়ী, এটা বলে থাকে অনেকে, আমরা শুনেছি বলতে, কিন্তু এই চেষ্টাটা এখানে এই উন্নত দেশগুলোতে করে কোনো লাভ নাই। আপনার তার ইচ্ছা বা অনিচ্ছায় আপনি তার দিকে আপনি তাকিয়েও থাকতে পারবেন না বা আপনি তাকে একটু স্পর্শ করতে পারবেন না। ফলে ড্রেস বা পোশাক বা ওইটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে সিস্টেম। মানুষ কখনোই ভালো না, তাকে ভালো করে রাখতে হয়। যাই হোক, এখন আপনাকে আপনার কাছে আসি যে আপনার উপস্থাপনা, আপনার গান, আপনার আপনার জীবনযাপন, আপনার ফ্যামিলি, আপনার মেহরিন মাহমুদ, আপনার আসল নাম কি? মাহমুদ তো আমরা যতটুকু জানি আমাদের ভাইজানের নাম, তাই তো?
1: আমার আমার নিজের নাম মেহরিন ভুঁইয়া, আমার আব্বার নাম
0: আচ্ছা
1: সহ, আর বিয়ে করে আমি মাহমুদ পেয়েছি, তো এখন সবাই মেহরিন মাহমুদ বলে, আপনারা অনেকদিন ধরে। আর এটা এখন আসলে বহুদিন ধরে মাহমুদপুর পরিচিত, তো আমার বিয়ের বয়স হলো 22, আলহামদুলিল্লাহ, তো যার কারণে এটা প্রচলিত হয়ে গেছে নামটা, এই তো।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু বলে যে 24 বছরের মধ্যে নাকি ভাই বোন হয়ে যায় সবাই, আমরা সেটাতে যাব। তার আগে বলে রাখতে চাই সুপ্রিয় দর্শক, মেহরিন মাহমুদ, মেহরিন ভুইয়া নরসিংদীর খুবই প্রতিষ্ঠিত ভুইয়া ফ্যামিলির মেয়ে, এবং নরসিংদী আপনি সিলেট যারা যান তারা কিন্তু নরসিংদীতে মেহরিন মাহমুদের বাড়ির উপর দিয়ে যেতে হয়, উনি যদি পারমিশন না দেন আপনার যেতে পারবেন না, এটুকু আমি জানি, ঠিক কিনা বলেন? সানজিদা খান খুব ভালো লাগছে, মেহরিন আপু সবচেয়ে সুন্দর হচ্ছে হাসি, তারপরে ওনার কণ্ঠে গান শুনতে চাই, সবাই লিখছেন আমাদের, একই সঙ্গে 70 জন দেখছেন, আর এটা আপনার আপনাদের কে কোথায় দেখছেন সেটা লিখে দেন, আর মেহরিন আপুর কাছে কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, আপনার যে সবচেয়ে আলোচিত গান, আপনার প্রচুর গান, 2000 সালে আপনার প্রথম ক্যাসেট বেরিয়েছিল যতটুকু আমি জানি, এবং আপনার নিজের অ্যালবাম আছে অনেকগুলো, তার মধ্যে আছে আনাড়ি, তারপরে দেখা হবে, মনে পড়ে তোমায়, তারপর ভালোবাসার গান, রোমান্টিক কম্পাইলেশন এটা, তারপর ডোন্ট ফরগেট মি, এটা 2006 বেরিয়েছে, তুমি আছো বলে, আর একটা হচ্ছে সেভেন, সেভেন লেখাটা খুব ইন্টারেস্টিং ছিল, এই গানগুলো নিয়ে ইয়েগুলো নিয়ে বলেন যে আপনার 2000 সালের প্রথম অ্যালবামটা সম্পর্কে শুনতে চাই। আপনার আনাড়ি, আনাড়ি গান দিয়ে আমরা সবাই আপনাকে চিনেছি, আপনার কাছে তখনকার অনুভূতিটা কেমন ছিল?
1: ও ভাই, লম্বা হিস্ট্রি আসলে, আমি এখনো নূতন শামিম ভাই, এখনো আমি একটা একটা একটা সেরকম একটা গানের খোঁজে যেটাতে হয়তো আমি নিউ ইয়র্ক একটা ম্যানশন বানাতে পারবো রয়্যালটি দিয়ে।
0: আচ্ছা আচ্ছা,
1: তো ওই জন্য আনারির আসলে আমি তখনও যেরকম একটা জিল নিয়ে গান নেমেছিলাম যে আমি একটা নতুন কিছু করবো, সেই জিলটা আমার এখনো সেম আছে শামিম ভাই, এবং এই যে বছরগুলো পার হয়েছে এইটাতে আমার মনে হয় যে অভিজ্ঞতা বা কি আমি জমিয়েছি তা বলবো না, আমি যেটা পেয়েছি সেটা হলো যে আনঅ্যাডাল্টারেটেড লাভ, মানে আমাকে কোনো কোনো কারণ ছাড়া যে এত ভালোবাসা, এত এত যে আমার প্রাপ্তির জায়গাটা হলো যে আমাকে আমাকে মানে 10 জন হলেও ভালোবাসেন, এবং এই শক্তিটা যে আমার আরো ভালো কিছু করতে হবে, আরো কাজ করে যেতে হবে, আর COVID-19 থেকে যেটা শিখেছি যে ইউ ক্যান ডাই এনি টাইম, সো ইউ বেটার ওয়ার্ক হার্ড, এবং যে মুহূর্ত গুলো আপনি পাচ্ছেন হাতে সেগুলো যেন সদ ব্যবহার করা হয়, তো এইগুলোই হলো আসলে পাথেয়। আমি পাস্টে কি করেছি তা আপনারা জানেনই, ইউটিউবেও সব আছে, আমার মেহরিন অফিসিয়াল আমার ইউটিউবের চ্যানেল, সো ইউ ক্যান জাস্ট ইউ নো গো দেয়ার এনি টাইম। ওখানে অনেক কিছু আছে। শামীম ভাই আমাকে সফল জায়গার ক্লিপ দিলে আমি ওটাও একটু উঠিয়ে দেবো ওখানে। তো ওই জন্য হোয়াট হ্যাভ ডান ইজ হোয়াট আই হ্যাভ ডান, হোয়াট আই উইল ডু ইজ হোয়াট আই এম কনসার্নড অ্যাবাউট। এই দিস ইজ লং ইন ফর, কারণ আমি জীবনে একটা দিনও
0: হ্যাঁ
1: নষ্ট
0: হ্যাঁ হ্যাঁ
1: করি নাই শামীম ভাই। আমি প্রতিদিন কাজ করেছি, কিছু না কিছু আমার আছে, মানে আই হ্যাভ ডান মাচ। এবং ওটার একটা অ্যামালগামেশন ইজ ওয়ার আই অ্যাম টুডে। এবং কি ফোর্সে আমি সামনে আরো যে জীবনটা আছে সেটাতে আমি কাজ করতে পারবো, ওটা আমার প্রধান দেখা আমার জীবন থেকে আমি কি করতে পারি। সো হাউ লং আই লিভ টু ডু দ্যাম, হাউ মাচ টাইম আই হ্যাভ।
0: নাইস নাইস নাইস, এক্সেলেন্ট। আমার মনে হয় যে আমাদের যারা অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকেরই শেখার আছে যে প্রত্যেকটা মোমেন্ট ভাবে এনজয় করতে হয়, কিভাবে জীবনটাকে আরো সুন্দর করে তুলতে হয়, সেটা আমরা আমাদের সিস্টারের কাছ থেকে শুনবো, মেহেন মাহমুদ। তার কাছ থেকে আমরা এটাও জানবো যে উপস্থাপনার শর্তগুলো কি, গায়ক বা সঙ্গীত শিল্পী হতে গেলে তার করণীয় কি। তার আগে আমরা একটু জানতে চাই যে আপনি কি আমাদেরকে একটু খালি গলায় দুই লাইন শোনাবেন না? এই যে সবাই কিন্তু ওয়েট করছে, দেখেন আপনাকে রিয়াদ আহমেদ দেখেছেন। হ্যাঁ ওকে ওকে, রিয়াদ আহমেদ লিখেছেন যে আমরা আপনাকে আমরা কম দেখতে পাই কেন। তারপরে শিহাব মাহমুদ লিখেছেন আপুকে কখনো চেঞ্জ হতে দেখিনি। নুসরাত জাহান লিখেছেন রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং। তারপরে লিখেছেন বগুড়া থেকে দেখছি, হ্যাঁ সবাই আছে। সরাজ চৌধুরী লিখেছেন আপনার সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা সুবিধা হচ্ছে, সব জায়গা থেকেই একই সঙ্গে যুক্ত হতে পারে, এবং আপনি দেখবেন যে দুই দিনের মধ্যে এটা 50,000 100,000 ফলোয়ার হয়ে যায়। তা আমরা আপনার একটু গান শুনতে চাই।
1: বলেন না শাহিন ভাই কি গান শুনবেন?
0: আনাড়ি, আমি তো এসব ক্ষেত্রে খুবই আনাড়ি।
1: আমি একটু ছোট্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিবো আর কি, গানটাকে সুন্দর করে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আমি জানি না শুনতে পাবেন কিনা।

0: নাইস। দেখেন, আপনি কি সুন্দর করে, আপনি জানেন যে এই যে যারা গান করতে পারে তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী। আমার কাছে তাদেরকে অনেক পাওয়ারফুল মনে হয়, কারণ আমার আমাকে আমাকে একবার আমার বাবা গান শিখতে বলেছিলেন একজনের কাছে। তো আমি এমন ছিল যে সপ্তাহে 3 দিন আমাকে গান শিখতে হবে এবং মাসে আমরা তাকে 2000 টাকা দিব। তো 2 সপ্তাহ যাওয়ার পরে টিচার আমাকে বলেছেন যে তোমাকে 2000 টাকা দিব, তুমি বাসায় থাকো, তোমার গান শেখার দরকার নাই।
1: না, এটা ঠিক না,
0: তবে এই যে আপনি আনাড়ি গানটা করলেন, সুপ্রিয় দর্শক, 2000, জি জি বলেন বলেন প্লিজ
1: ইট ইজ অল আ ম্যাটার অফ
0: বলেন।
1: পার্সিস্টেন্স। আপনি একটা কিছুতে যদি লেগে থাকেন, তাহলে
0: অবভিয়াসলি
1: সেটা একদিন না একদিন আপনাকে কিছু না কিছু ফল দিবে। মানে একেবারে দেখেন,
0: দেবে,
1: এটা আম গাছের কথাই আপনি দেখেন, কতটা বড় একটা প্রসেস। কিন্তু সারা বছর ধরে আপনি ওয়েট করেন যে বৈশাখ মাসে আপনি বা জ্যৈষ্ঠ মাসে আপনি আম খাবেন। তো এই সব কিছুর একটা একটা লেগে
0: রাইট,
1: থাকার একটা কিছু। আপনি দেখেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকালে আপনি দেখবেন যে সবের মধ্যে কিন্তু ধৈর্য এবং পার্সিস্টেন্স বিষয়টা একটা একটা
0: সেটাই
1: সবাই
0: সেটাই,
1: শেখায়। মানুষ, তোমরা একটু ধৈর্যশীল হও, মানুষ তোমরা একটু পার্সিস্টেন্ট হও। তো এই জন্য ওই একটা জিনিসের পিছে লেগে থাকলে যে হবে, যেটা তো আপনিও জানেন যে, আর আপনার মতন একটা
0: হ্যাঁ
1: মানুষ তো
0: হ্যাঁ
1: এক্সট্রা সাকসেসফুল, এক্সট্রা লাকি, কারণ আপনি যেটাই করেন সেটাই আপনার, আপনি টিভি পার্সন, সেটা তো
0: আপনি,
1: উই অল লাভ ইউ। আর এখন লুক এট ইউ, মাই গড, মানে বিদেশের মধ্যে একটা জায়গায় গিয়ে আপনি কত বড় একটা পজিশন হোল্ড করছেন, বিদেশিদের সাথে কাজ
0: আপনাকে
1: করছেন।
0: আপনি কি খাবেন বলেন, আপনি কি খাবেন, আপনার একটা খাওয়া পাওয়া রইলো, কারণ আপনি যেভাবে প্রশংসা করেছেন তাতে আপনাকে আমাকে খাওয়াইতেই হবে।
1: যখন যাবো অস্ট্রেলিয়া নাকি ফুচকা পাওয়া যায় শুনেছি, ওটা খাবো।
0: কারেক্ট কারেক্ট। আমাদের মোহাম্মদ আবু সাঈদ বলেছেন, মেহরিন আপু কেমন আছেন, আমি ডক্টর আবু সাঈদ, এত সুন্দর একটা গান শোনানোর জন্য খুব ধন্যবাদ, ভালো লাগছে। এখন সুপ্রিয় দর্শক, এই আনাড়ি গানটা 2000 সালে প্রচারিত হয়েছিল। আপনার 2012 সালে আমাদের এই সিস্টার মেহরিন মাহমুদ বাংলাদেশি আইডলে যাচ্ছিলেন। আমরা একটু জানতে চাই, বাংলাদেশি আইডলে আপনি জাজ হলেন, সেখানে আপনার নানাবিধ মানুষের অবস্থান দেখেছেন, আবার পাশাপাশি ধরেন আপনি আপনার চোখে তখন আপনি জাজমেন্ট করতে গিয়ে কি পেলেন, বাংলাদেশে যারা সিঙ্গার হতে চায় তাদের লেভেলটা কোন জায়গায় আছে, আমরা কতটুকু ক্রিয়েটিভ, আমরা অ্যাভারেজ লেভেলে কতটুকু মাত্রায় আমরা যেতে পেরেছি?
1: শাহিম ভাই, আমি
0: কঠিন প্রশ্ন।
1: আসলে না, আমার কাউকে জাজ করার কোনো কোনো রাইট নাই, কারণ সৃষ্টিকর্তা একে একজনকে এক এক রকম করে বানিয়ে। আমরা এসব অনুষ্ঠানে বসি যে সবার সাথে একটু ফুর্তি মজা করা, আর একটা একটা টেলিভাইজ একটা ভার্সন বানানো যে মানুষ একটু আনন্দ পায়, তাদের নিজেদের বিচার ক্ষমতাকে তারা অ্যাপ্লাই করতে পারে যে এই মেয়েটা ভালো বা এই ছেলেটা ভালো, আহা এই গানটা এই জায়গাটা একটু কেমন গেল, ওটা ওনারা বসে বসে বিচার করতে পারে। এবং এই জন্য একটা টেলিভাইজ ভার্সন গুলো বানানো হয় যে শোকেস করা ট্যালেন্ট। কিন্তু আমি পার্সোনালি, আমার কোনো রাইট নাই যে আমি একজনকে জাজ করব বা আমি একজনকে খারাপ বলবো মন্দ বলবো, কারণ এটা রিলেটিভ ব্যাপার। আমার চোখে সে ভালো, আমার চোখে সে খারাপ, কিন্তু আরেকজনের চোখে যে সে ভালো না এরকম বলাই যাবে না। আমরা এরকম অনেক গান কাভার করি, যে গায়ক গেয়েছেন তার কিন্তু গানটা সেরকম মনে হবে যে আল্লাহ এটা একটা কেমন গান, হিট গান কেমন এটা, আরেকজন গাওয়ার পরে মনে হয় যে আরে এটা তো অনেক সুন্দর। তো সবকিছুই রিলেটিভ। তো ওই জন্য ওই যেটা বললাম যে বাংলাদেশের গান, আপনার সেকেন্ড পার্ট অফ ইয়ার কোয়েশ্চেন ওয়াজ যে বাংলাদেশের গানের পজিশন, আমাদের
0: না
1: মানে
0: জানেন না,
1: রক্ষণশীল সমাজ।
0: ধরেন আপনি তো 100-150 জনকে দেখেছেন, তারা আপনার সামনে টেস্ট দিতে এসেছে, তারা আপনার সামনে পরীক্ষা দিতে এসেছে, তো তাদের আসলে গানের চর্চাটা প্রপার আছে কিনা, তারা নিজেদেরকে প্রপারলি রেডি করছে কিনা, অনুষ্ঠানটা দেখছে, সে যদি সিঙ্গার হতে চায় তাহলে সে কি করবে, এটা আমরা আমাদের কাছ থেকে জানতে চাই।
1: সিঙ্গারের আসলে এটা এটা সাধনার বিষয়, অনেক বছর ধরে সাধনা করে একজন, কিন্তু সবাই পৃথিবীতে, এটা এটা একটা স্বতঃসিদ্ধ যে পৃথিবীতে সবাই গান গাইতে পারে। আপনি যে আপনার ওস্তাদিটা আপনাকে বলে গেল যে তোমাকে দিয়ে হবে না, এই যে আপনাকে ছোটকালে একটা একটা নেতিবাচক কথা বলে দমিয়ে দেয়া হয়েছিল, সেটা আমি বলবো যে কোনো বাবা মা যেন নতি স্বীকার না করে যখন তার ছেলে মেয়েকে কেউ বলে যাবে যে তুমি গান গাইতে পারো না, কারণ পৃথিবীতে সবাই গান গাইতে পারে। এখন গান গাওয়ানোটা তাকে দিয়ে, ভাই একটু চেষ্টা করো, বা ভালোভাবে তাকে বলা, তার যদি ইচ্ছা থাকে তাহলে সেই জিনিসটা সহজে বের হয়। আর যদি ইচ্ছাটা আসলে যে গাইবে তার ইচ্ছাটাতে বেশি জরুরি, বাবা মার ইচ্ছায় অনেক সময় আমরা একটা কাজ করি, তবে নিজের ইচ্ছায় যখন ওটা পর্যবসিত হয় তখন আসলে জিনিসটা ফ্লারিশ করে, কারণ নিজে থেকেই ওই শক্তিটা পাওয়া যায় যে আমাকে আরেকটু সাধতে হবে, আরেকটু করতে হবে, এই জায়গাটা হচ্ছে না, এটা ভালো পারছি না, আরো পারতে হবে, আর ওই মানুষটা পারছে, দেখি তো একটু, দেখি তো আমি পারি কিনা। এইসব চেষ্টা করতে করতে করতে এক সময় গিয়ে একটা মানুষ খুব ভালো হয়ে ওঠে। তো যেমন আমি মনে করি, আমি আরো যদি চেষ্টা করতাম, আরো যদি আরো ছোট কাল থেকে আমি আরো চেষ্টার ভিতরে ঢুকে যেতে পারতাম, আরো যদি আমার মাইন্ড ডেভেলপড হতো গান নিয়ে, আরো বেশি চর্চার যে বিষয়গুলো, আরো বেশি দক্ষ হতাম, আরো জানতাম, পারতাম, ইনফরমেশন আর আসতো আরো কানের ভিতরে এবং চর্চার গণ্ডিগুলো খুলে যেত, তাহলে কিন্তু আমি হয়তো আমি নিজেকে ওই জায়গায় হয়তো এখনো দেখতে চাই যে একটি গুহায় গিয়ে আমি শুধু গানই শাচ্ছি, একটা সময় আমি এমন একটা গান উপহার দিলাম যে তাক লেগে গেল পুরো পৃথিবীতে। এই ব্যাপারগুলো আসলে সাধনার সাথে রিলেটেড। তো ওই জন্য বাংলাদেশের সবাই তো আর আসলে টিভির সামনে উঠে আসে না, যারা আসলে সাধক, যারা মানে ঘরের মধ্যে বসে আছে, এরকম বহু ট্যালেন্ট আছে যারা ওই কষ্ট করে টিভির সামনে এসে মেকআপ মেখে কখনো হয়তো বা তার ইচ্ছা হবে না যে আমি যাই, ওই জন্য কারা লুকিয়ে আছে এখনো সেটা জানি না, কিন্তু যারা সামনে আসছেন তারা দুর্দান্ত শিল্পী এক একজন এবং খুবই প্রমিজিং, তাদের দিয়ে আরো নতুন মানুষদের স্বপ্ন দেখার মতন ট্যালেন্ট তাদের আছে। এটাই মনে করি যে বাংলাদেশে আসলে রক্ষণশীল একটা সমাজ না আমাদের, সেখানে যে আমরা সেখানে যে নতুন ছেলে মেয়েরা গান গাইছে, উঠে আসছে, কম্পোজ করছে, বিশ্ব দরবারে তুলে ধরছে গান বাংলা শব্দের মাধ্যমে, এগুলো অনেক বড় বিষয় ভাইয়া, অনেক প্রতিবন্ধকতার মাধ্যমে কিন্তু বাংলাদেশের শিল্পীরা একটা জায়গায় গিয়ে পৌঁছায়, অত সহজ না বাংলাদেশের এরকম দেশের মতন মানুষের সামনে গিয়ে পৌঁছানো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা বলতে চাই যে সুপ্রিয় দর্শক, আপনারা যা দেখছেন এই যে আপনি দেখবেন যে একজন শিল্পীর মধ্যে যে বিনয় বা একটা শিল্পীর মধ্যে যে পজিটিভনেস, সেটা কিন্তু আমরা আমাদের সিস্টার মেহরিন মাহমুদের কথা থেকে জানতে পারছি। যে কোনো জায়গা থেকে একে তুলে আনা, এই যে এত এত ছেলে মেয়ের মধ্যে থেকে তাদেরকে তাদেরকে উৎসাহিত করা, নিঃসন্দেহে অনেক বেশি রকমের আমার খুবই ভাল লাগে ওনার। সবসময় যখন দেখেছি সবসময় হাসি খুশি, সবসময় উনি এনার্জাইজড যেটাকে বলে। তো আমাদের একজন লিখেছেন যে মোহাম্মদ আবু সাইদ, তিনি লিখেছেন রাজকুমার গানটা শুনতে চাই। তারপরে রেহানা আক্তার লিখেছেন মেহরিন আপু অনেক ভালো একজন মানুষ। তারপরে শিহাব মাহমুদ লিখেছেন আপুর দুর্ধর্ষ হাসিতে গানে দর্শক হৃদয়, উনি চিরকাল বেঁচে থাকবেন। তারপরে আমাদের জনি হক, খুব প্রিয় আপনাকে আমাদের অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা সুন্দর গান শোনানোর জন্য। আচ্ছা এই রাজকুমার, রাজকুমার কি আমরা শুনবো না?
1: হ্যাঁ শুনবো, যা বলবেন।
0: তাহলে সুপ্রিয় দর্শক আপনারা দ্রুত অনুরোধ করতে থাকেন, আমাদের সিস্টার বলেছেন যা বলবেন তাই শোনাবেন আজকে।

0: Thank you.
1: এক্সেলেন্ট এক্সেলেন্ট। দেখেন, আপনাকে যদি এখন আমরা প্রশ্ন করি যে আপনার জীবনের রাজকুমার ইনতেখাব মাহমুদ, ইনতেখাব, সুপ্রদর্শক, আমি বলতে হয় যে ইনতেখাব মাহমুদ ভাই অত্যন্ত বড় কর্মকর্তা, আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠানের কাজ করেছেন, সিটিসেল থেকে শুরু করে সব জায়গায়। এবং আপনি দেখলেই দেখবেন, ইয়া লম্বা, একদম নায়কোচিত চেহারার, এবং রাজকুমার। আপনার ইনতেখাব মাহমুদ ভাইয়ের সাথে পরিচয় কিভাবে, প্রেম কিভাবে শুরু?
0: শামী ভাই, প্রেম টেমের সময় পায় নাই বেশি। আমার বাসায় এসব দুর্লভ ছিলই না একদম। আমার তো ইচ্ছা ছিল, কিন্তু ওসব হয় না। যাই হোক, তো আমার বন্ধু আমাকে মানে আমার আসলে আমি বিয়ে বিরোধী একটা মানুষ ছিলাম। শামী ভাই, আপনি আপনি তো জানেন, আপনি আমাকে
1: আচ্ছা,
0: অনেক দিন চিনেন। তো বিয়ে বিরোধী মানুষ ছিলাম, বিয়ে হলেই বুঝি আমার সব গান বাজনা সব বন্ধ হয়ে যাবে, আমার জীবন হল্ট হয়ে যাবে। এই চিন্তা করে আমি আর আমার আব্বা খুব প্ল্যান করে আমার সব বিয়ে ভাঙতাম। আমরা আম্মা বিয়ে আনতো, আর
1: তাই
0: তো
1: নাকি?
0: তারপর এমন হলো যে হ্যাঁ এমন হলো যে আমার মানে যেটা হয় না বাংলাদেশে, একটা মেয়ের কত বয়স হলো, কোন ক্লাসে পড়ে, এখনো বিয়ে হয় নাই, চাকরি করে, আল্লাহ। তো তারপরে আমার বন্ধু দিলরুবা বললো যে আচ্ছা থাকে, তারা তোকে আমি মানে আমার একটা একটা চয়েস তো ছিল না, যে আই হ্যাভ টু হ্যাভ সামবডি, যে আমার প্রথম চয়েস ছিল যে বাংলাদেশে থাকতে হবে, কারণ সবাই বিদেশে থাকতো তখন, মানে বিদেশের পাত্র।
1: হ্যাঁ,
0: আর আমার ছিল যে আমার থেকে তো একটু লম্বা হতে হবে, তাই না? তো সব মিলে তারপরে আমার এই বন্ধু আমাকে বলতো যে দেখ এরকম আমার একজন আছে, তো would you like to meet him? তখন আমি বললাম না না না, মিট টিট করে এসব ঝামেলা এসব। তারপর somehow we met, and then ও ইন্তেখাবেরও একটা এরকম, তারও তো না একই মানে আমাদের বয়সে কি একটা কি হয় যে যারা বেশি ক্যারিয়ার করতে যায় তাদের কিন্তু একটু ডিলে হয়ে যায়, ইন্তেখাবেরও সেম।
1: কারেক্ট কারেক্ট।
0: তখন আমরা ডিসাইড করলাম যে ওকে লেটস অ্যাট লিস্ট একটা একটা মানে কথাবার্তাতে একটা ওকে ওকে ওকে ওকে ফিলিং হলে পরে ওকে ফাইন। তারপরে আমার এদিকে পাত্র যে আমি পছন্দ করেছি এটা বাসায় বলাই যাবে না। তখন আমরা আমার আবেদ ভাইকে সব আপনারা সবাই চেনেন, যে আবেদ ভাই বিশিষ্ট জার্নালিস্ট।
1: হ্যাঁ,
0: তো আবেদ ভাইকে বললাম, দুই পক্ষই আমরা আবার আবেদ ভাইকে চিনতাম,
1: মানে আবেদ, আবেদ খান, আবেদ খান।
0: আবেদ খান যে ভীষণ সুন্দর দেখতে আমাদের আবেদ ভাই, যে জার্নালিস্ট
1: সঞ্জিদা,
0: অনেক
1: সঞ্জিদা
0: সিনিয়র।
1: খাতুন আর আবেদ।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: উনি
1: রাইট, আবেদ
0: তারপর
1: খান
0: হলো
1: সাহেব। হ্যাঁ
0: ইন্তেখাবের বোন, ইন্তেখাবের বোন, আর
1: হ্যাঁ
0: আমার আমার মানে আবেদ ভাইয়ের বোন হলো আমার আম্মার বেস্ট ফ্রেন্ড। তো সেইভাবে আমরা আবেদ ভাইকে গিয়ে বললাম যে ভাইয়া এটা একটু দেখেন না কি করা যায়। তখন আম্মাকে আবেদ ভাই যেহেতু বললাম, সে আম্মা বললো আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে। এইভাবে আমরা সামহাউ উই টাইড দ্য নট, এই আর কি। তারপরে আলহামদুলিল্লাহ আমার আমার স্বামী ভাই, আপনি বলে আমার অনেক ভিতরের খবর আমি বলতে খুব মজা পাচ্ছি। তো আমার বাসায় আমার আমার পরিবারের মানুষের বলেছিল, আরে বিয়েটা আগে হোক, এটা 1 মাসের বেশি টিকবে না, অসুবিধা নাই, আগে হোক। তো তারপরে আমি তো খুব মহাসমারোহে 7 দিন ধরে বিয়ে করেছিলাম আল্লাহর মর্জি। তখন আবার আমি শিল্পকলায় কাজ করতাম, আর ওরা আমাকে ভীষণ স্নেহ করত। তো সবাই এসে আমার হলুদে মানে গান গেয়ে হুলুস তুল পার্টি একদম। আমার তখন ওরকম কিন্তু অত উচ্ছ্বসিত বিয়ে শাদী কমই হতো, এখন যেরকম এক্সট্রাভাগেন্ট বিয়ে শাদী, ওই সময় অতটা আমরা আসলে এক্সট্রাভাগেন্ট খুব করা হতো না। কিন্তু আমি মজা করে বা বিয়ে করব মজা করে। আর আমার একটা ইয়ে ছিল যে আমার বিয়েতে কোনো কান্নাকাটি হবে না, কোনো এই দেনা মেনা, মানে যে আমার মেয়েকে আমি দিয়ে দিচ্ছি সম্প্রদান, মানে ওই যে লাস্ট সিন যেটা আর কি, বিয়ে বাড়ি যে হাত দিয়ে আমার মেয়েকে তোমাকে আমি দিয়ে দিলাম, আমি বলছি আমি বিয়ে
1: তুলে
0: করবো, কিন্তু
1: দিচ্ছি।
0: এসব হবে না, এসব হবে না, দেখো আমি একটা গরু না, আমাকে তুমি একজনের হাত থেকে আরেকজনের হাতে তুলে দিবে এরকম না, ক্যাটল। তো তখন আব্বু তো ভীষণ ওয়ারিড হয়ে গেল, এটা কিভাবে সম্ভব। এই জন্যে তো আমি ভয় পেত। তারপর বিয়ের সময় তো ওই মুহূর্ত আসছে শামিম ভাই, যেই সময় সালাম করব, কান্না কাটি করব, তারপরে চলে যাব, মানে তুলে দেয়া হবে মেয়েকে। আর একটা বিষয় ছিল যে আমি আমার আব্বাকে কাঁদতে দেখতে পারবো না, আমার বিয়ে হবে সব আনন্দ। আব্বু যখনই একটু কান্না কান্না হতো তখনই আমি আর কি কেঁদো না, এরকম এমন কিছু হচ্ছে না, আমি কোথাও যাচ্ছি না, আমি একদম এখানে আছি আশেপাশে এরকম। কিন্তু ওই মুহূর্তটা না শাহিন ভাই খুব খুব বাজে ওই মুহূর্তটা, তো তাও ওই মুহূর্ত আমি সামাল দিয়ে নিয়েছি। আমার যেরকম নেচার দেখেন তো আপনি, তো সেরকম মতো আমি সামাল টামাল দিয়ে নিয়েছি। আমি আমার আগে আমার শ্বশুর বাড়িকে আমি বলে রেখেছিলাম যে বাবা এই এই সময়টা একটু, মানে আই সামহাও ম্যানেজ দ্যাট মুহূর্ত। এবং এটা আমি মনে করি যে আমার লাইফের একটা বড় একটা ফিট, যে আমি ওই যে সম্প্রদান কারকটা আমি হই নাই, যে তুলে দিলাম আমার মেয়েকে, এই জিনিসটা যে আমার লাইফে হয় নাই, এটা আমার জন্য আমি ভীষণ গর্বিত। কারণ এটা রিলিজিয়াস না, হ্যাঁ। তো তারপরে তো তাও শামীম ভাই আমার গাড়িটা যখন যাচ্ছে শ্বশুরবাড়ির দিকে, মানে যখন গাড়িটা বেরিয়ে যাচ্ছে, তখন দেখি আমার আব্বা দাঁড়িয়ে আছে, এবং এমন ভাবে দাঁড়িয়ে আছে যেমন তার, মানে সব বাবার এটা হয় যে তার মেয়ে, তার চক্ষের ধন, তার একটা কি একটা চলে যাচ্ছে। তো সেই দেখলাম যে এত কষ্ট করলাম, আব্বা যাতে মনটা খারাপ না করে, সেই আব্বাটা মন খারাপ করলোই করলো। তো তারপরেও আমি হাসতে হাসতেই সব, তারপর থিংস ওয়েন্ট অল রাইট। তো এমনি আপনার সাথে কথা বলতে গিয়ে মনে হলো যে হ্যাঁ হ্যাঁ, মানে
1: আমার
0: নিজেকে
1: টিম
0: মোমেন্ট
1: না, তা আমার ওয়াইফ আমাকে বলে, আমার ওয়াইফ আমাকে বলে যে আমি দেখবো যে তুমি তোমার মেয়েদের বিয়ের সময় কিভাবে কাঁদো, যে এই যে আমার তো তিন কন্যা আর একজন স্ত্রী মাত্র। উপমা উপমা ইসলাম রূপা লিখেছেন যে হ্যাঁ কন্যা সম্প্রদায়। হ্যাঁ জি জি বলে
0: হ্যাঁ, মানে লিবারেটেড ওমেন হওয়ার জন্য কিন্তু
1: সিস্টার,
0: কোনো
1: আপনি কি
0: বই
1: যেন
0: খাতা,
1: বলছিলেন?
0: আজি যে কোনো বই পুস্তক বা আইন না, লিবারেটেড হতে
1: জি
0: গেলে আপনার নিজেকেই আসলে ওই রকম পর্যায়ের মানসিকতার অধিকারী হতে হবে, যে হ্যাঁ আমি আমার এই পছন্দের জায়গাটা বা আমার জন্য যেটা পছন্দ সেটা আমি যাতে ক্রিয়েট করে রাখতে পারি আমার আশেপাশে, খুব বেশি বিতর্কে না গিয়ে বা খুব বেশি সোশ্যাল টার্মোয়াল ক্রিয়েট না করে আমার জীবনটাকে আমি কিভাবে সাজাতে চাই সুন্দর করে, এইটাই আসলে আমি
1: এটা কিন্তু
0: মনে
1: খুব
0: করি যে
1: ইন্টারেস্টিং যে আপনি এত অল্প সময়ের মধ্যে ইনতেখাব মাহমুদ ভাইয়ের সঙ্গে আপনার এই আন্ডারস্ট্যান্ডিং হলো, এবং আপনি বলছেন যে আমার সম্প্রদান করাটা আমি পছন্দ করবো না, এইভাবে হইতে হবে, আমি বাবা মার করতে পারি না, সেই বিষয়টা এত দ্রুত আপনি জাজ করলেন কিভাবে, মানুষটাকে কিভাবে নির্বাচন করলেন এটা শুনবো। তার আগে একটু বলতে চাই, আমাদের সাথে সৌগত আলী সাগর ভাই যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন যে নতুন উদ্যোগ ত্রিতাল বাংলা ইউএসএ বেশ টানছে, মেহরিনকে শুভেচ্ছা। সাগর ভাইয়ের কমেন্ট আমি পড়লাম এই কারণে, এই যে আবেদ ভাই আবেদ খান, তিনি কিন্তু ভোরের কাগজে একটা কলাম লিখতেন, কলামটার নাম হচ্ছে টক অফ দ্য টাউন। কাগজে আমি সাগর ভাই আমরা একসাথে কাজ করতাম, সাগর ভাই আমাদের সিনিয়র, উনি অর্থনীতিবিদ করতেন, আর আমরা ফিচারে সঞ্জীব দার সাথে। আমাদের সঙ্গে আরো অনেকে যুক্ত, বায়জিদ বুস্তামি লিখেছেন খুব মন খোলা মানুষ মেহরিন আপু, লাকি আখান স্যারের ট্রিবিউট প্রোগ্রাম শিল্প আমরা অনুষ্ঠানে আমি ওনাদের সামনে লাকি আখান স্যারের ব্যান্ডের সাথে গান করেছিলাম, বাহ গুড, আপনি তিনি আমাদের ইয়েতে গান করেছেন। তারপরে আপনার এখানে রাইট রাইট রাইট, আপনারা কিন্তু গানের অনুরোধ করলে এখন আমাদের মেহরিন আপু সেটা শোনাতে পারেন। আর আমরা এটা বললাম যে আবেদ খান ভাই কিন্তু আরো অনেকেরই ঘটকালি করেছেন আমি যতটুকু শুনেছি, তো আপনি এই মানুষটাকে কিভাবে নির্বাচন করবেন? আমরা আর 10-12 মিনিটের,
0: হ্যাঁ ওটা হয়ে যায়, এগুলো আসলে
1: হ্যাঁ
0: কোথা থেকে যে বলে যায় এটা বলা মুশকিল। হুম হুম
1: ওকে, একজন বলেছেন আপনি বাচ্চু ভাইয়ের সাথে একটা গান করেছিলেন, নারী বা কোন

0: বাংলাদেশে যেই আসবে না কেন, বাচ্চু ভাইয়ের মানে সামনে দিয়ে আসবে। তা আমি যখন শুরুতে অনেক আগে, সেটা আমার অ্যালবামের অনেক আগেই, আমরা একটা ব্যান্ড হান্ট প্রোগ্রামে গান গেয়েছিলাম, তখনও বাচ্চু ভাই যাচ্ছিল। তো তারপরে তখন আমরা সেকেন্ড হয়েছিলাম যে আমি, তো তারপরে আমার অ্যালবাম বেরোলো 2000-এ, তা ওটার সময়ও বাচ্চু ভাইয়ের একটা মানে মোট কথা, তারপর যে গান একবার একটা মানুষ গায়িকা হয়েছে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, সেখানে বাচ্চু ভাই থাকছে যাচ্ছে, আমি একটু বড়দের আবার একটু ভয় পাই, আমি বড়দের থেকে একটু বেঁচে বেঁচেই চলি। তো তারপরে দেখা গেল যে আমি কিন্তু বাচ্চু ভাইয়ের সাথে মানে র্যাম্প করা, যেমন ফ্যাশন শোতে কিন্তু আমি গান গেয়েছি ওনার সাথে, আনন্দ ধারা এরকম একটা ম্যাগাজিনের একটা লঞ্চিং বা এরকম কিছুতে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তারপরে
1: হ্যাঁ,
0: উপাধি, মানে
1: লাগছে তো
0: এটা কিন্তু
1: আপনার
0: হ্যাঁ। আর
1: ফাদার
0: ভাই
1: চৌধুরীর
0: আমার
1: সম্পাদনায়। আমি
0: হ্যাঁ, আমার প্রথম কাভার স্টোরি জানেন আনন্দ ভুবন, ওই সারেগারে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: সারেগারে পাতার প্রথম আমার কাভার স্টোরি হলো আমি বাচ্চু ভাই হাসান ভাই, এবং আমি আমার জন্য একটা মানে এত ছোট একটা মানুষ মাত্র এসছে, তাদের তার প্রথম কাভার স্টোরি এরকম এত বড় বড় মানুষদের সাথে। তো এইভাবে কিন্তু আমাকে অনেক সুযোগ আশকারা দেয়া হয়েছে। তারপরে গান খুব বেশি হয়নি ওনার সাথে আমার, তো তাও বলা যায় যে ধরেন একসাথে অ্যাপিয়ার করা একটা, মানে যদি ওই আনন্দ ভুবন বা যেটা আমি র্যাম্পের কথাটা বলছি, বিনোদন বিনোদন পত্রিকার, তো ওই যেটা বলছি আমি, ওটা যদি এই যুগে হতো তাহলে তো ফেসবুক টুক ফাটিয়ে দিয়ে, হ্যাঁ বাচ্চু ভাইয়ের সাথে আমি র্যাম্পে গাইছি আর আসছি, মানে সব লাইভ ক্রস হয়ে যেত একদম, তো ওই সব ওই আমলে চুপটা। তা আমি এখন মনে করি, তারপরে গান টুকটাক গাওয়া হয়েছে ওই সময় বাচ্চু ভাইয়ের সুরে, আর আমি তো এমনি গান একটু কমই গাই, তাও যা গাওয়া হয়েছে আমি মনে করি যে যথেষ্টই ওনার সাথে আমার। তারপরে কোথাও গেলে আমি একটু যে বললাম বেঁচে বেঁচে একটু চলতাম, তো উনি ডেকে কথা বলতেন, কি খবর তোমার, কি করছো, আর আমার সাহেবকে সবাই চিনতো, তো ওইটা একটা রিলেটেড দিয়েছিল। তারপরে বিডি আইডল ওয়াজ বিগ, হ্যাঁ ওইটার সময় আমাদের সবচেয়ে বেশি সখ্যতা 3 রাত, এবং তখন বাচ্চু ভাইয়ের শরীর বেশ খারাপ, এবং আমি মানে সারাক্ষণ ভয় লাগতো আসলে। তারপরে যখন আমরা আমাদের আনভেইলিং হচ্ছে বিডি আইডলের জাজেসদের, তখন বাচ্চু ভাইয়ের শরীর প্রচন্ড খারাপ, মানে এত খারাপ, ওইটা সামনে উনি এই যে শিক্ষা বড় ভাইদের কাছ থেকে, যে সামনে কিন্তু কখনো উনি ওনার ব্যক্তিগত বা শারীরিক কোনো রকমের দুঃখ দুর্দশা আনেন নাই। যখন বিডি আইডলের আনভেইলিং হয়, বাচ্চু ভাই তখন মানে প্যারালিসিস এর মতন একটা সাইড, উনি কিন্তু গিটার ধরতে পারছেন না, এবং কেউ একজন এসে গিটারটা পরিয়ে দিল, তখন উনি ছবি তুললেন, এবং আনভেইলিং এর স্টেজটা ছিল এমন যে রিভলভিং স্টেজ, এবং উনি দাঁড়াতেই পারছে না ঠিক করে, তখন শামীম ভাই এলেন হেল্প করলেন। তো আমার সব সময় মনে হতো বাচ্চু ভাই ভালো আছেন, ঠিক আছেন, হ্যাঁ ঠিক আছি। তারপরে ওই সময় ওনার ফিজিওথেরাপি, এটা ফুড ফুড ওয়াজ অলওয়েজ সো ব্যাড, মানে বাচ্চু ভাইয়ের পছন্দ ছিল পিৎজা আর পিৎজা আর পিৎজা, তো এই আর কি, কুডন্ট ডু মাচ, ইউ নো, বললে মানে ভালো ভাবে যে খাবে একটা জিনিস, মানুষ এই খাওয়ার সময় তাকে কি আর বলা যায় যে না এটা খেও না বা এরকম করো না, তো ওই রকমই না হঠাৎ করে।
1: সেটাই
0: তবে আমি মনে
1: সেটাই
0: করি
1: সেটাই
0: এত বড় মানুষ যে হয়তো উনি নিজেকে বুড়ো দেখতে চাইতেন না, বা হয়তো বা এই যে এই লকডাউনের ভিতর থাকে যে বাচ্চা ভাই কি করতো, মানে আমি ভাবি যে আসলে আমি তো ভাবি যে আমি ভীষণ মিস করি লোকটাকে, ভীষণ মিস করি, আমার খুব রাগ যে উনি চলে গেল আমাদের ছেড়ে, সবাই এভাবে এভাবে খুব আমার অভিমান ব্যাপারটাতে অনেকের মতোই, কিন্তু আমি মনে করি যে হয়তো বা সে সৃষ্টিকর্তার কাছে কোনো সময় প্রার্থনা করেছিল যে আমাকে তুমি সেই সময় নিয়ে যাবে যেই সময় এলভিস প্রিসলিদের মতো আর কি, যে পিপল আর লাভিং মি টু দ্য টপ মোস্ট অ্যান্ড দেন আই এম গন, আই এম জাস্ট গন, তো হতে

0: পারে যে ইটস আ ম্যাজিক্যাল, ইটস আ কি প্রি অর্ডেইনড টান্ট অর সামথিং, বড় সঙ্গীত কর্মীদের বোধহয় এরকম একটা অশরীরী কোনো যোগাযোগ থাকে, যখন তারা সেটা চায় সেটা হয়ে যায়। আই ডোন্ট নো, ইটস রিয়েলি আই ডোন্ট নো। হ্যাঁ, তো এই আর কি।
1: সেটাই
0: তারপর
1: আয়ুষ
0: আমি
1: বাচ্চু একজন মানে আমাদের মানে ওনার সম্পর্কে বলে তো আসলে একবার শেষ করা যাবে না।
0: না
1: হ্যাঁ, এবং উনি আপনি
0: রিলি
1: আমি আপনি বাচ্চু ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরেছেন, এইটা একটা বড় ব্যাপার যে আপনি আয়ুষ বাচ্চু ওনাকে পেয়েছেন, আপনার আপনি কাজ করতে পেরেছেন। আমরা যে কাজ করে আমরা যে ওনাকে পেয়েছি দেখেছি সেটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। ডিজি ইসলাম দেখছেন, আমাদের হাবিবুর রহমান তিনি বলেছেন নিরন্তর ভালোবাসা রইল, আবু হানিফ বলেছেন যে আমার
0: আসলে
1: ঢাকা গ্রেট কনভার্সেশন, এটা। আর আপনার 2006-এ একটা অ্যালবাম বেরোলো ডোন্ট ফরগেট মি, ইংরেজি নাম কেন ছিল?
0: ও, এটা তো আসলে ভাইয়া কাজটাই করা হয়েছিল কলকাতায়। এটা ছিল তারা মিউজিক তখন প্রথম লঞ্চ। আমি কিন্তু তারা মিউজিকেরও লঞ্চিং আর্টিস্ট, আর আমি কিন্তু মানে বিভিন্ন রেডিও বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল ছাড়াও তারা মিউজিকের আমি লঞ্চিং আর্টিস্ট। তো সেখানে রতিকান বাসুদ আমাকে খুব স্নেহ করতেন, তো রুবান আপাও ছিল তখন একজন সভা, একজন পরিষদের আর কি, মানে সভা সদ আর তারা মিউজিকের। তো আমাকে বলা হলো যে তুমি তোমার একটা অ্যালবাম করতে চাই আমরা। তো অ্যালবামটা বললো কলকাতায় রকেটদার সুর সংযোজনা এবং লিরিক্স। তো তারপরে কি হলো, সামহাও ওটা রিলিজ পাওয়ার ডিলে হচ্ছে। তো তখন আমি বললাম যে কেন না আমি বাংলাদেশ থেকে এটা তাহলে রিলিজ করি, এত কষ্ট করে সুন্দর একটা অ্যালবাম। তখন সাগর ভাই চ্যানেল আই মিউজিক থেকে ওটা রিলিজ করে দিত। তো ওটার টাইটেল ট্র্যাক ছিল, একটা গান ছিল আর কি, ডোন্ট ফরগেট মি। তো আমরা মনে করলাম যে ঠিক আছে ওইটাই ওইটাই
1: শুনবো
0: হোক,
1: একটু গানটা কি শুনবো? কারণ বেশ
0: ডোন্ট
1: কয়েকজন
0: ফরগেট মি।
1: আপনার কণ্ঠে একটা ইংরেজি গান শুনতে।
0: হ্যাঁ, ইংরেজি গান শোনাবো, বাট এই ডোন্ট ফরগেট মি খালি একটা লাইন ইংলিশ। আমি
1: ওকে
0: ওখানে
1: ওকে
0: একটা আমাদের যে গানটা আমরা খুব পপুলারলি করি আর কি, তোমার জন্য, এটা একটা দেশের গান, আমি শোনাই ওইটা।
1: ওকে ওকে ওকে শুনি তাহলে।

0: এখান থেকে আরেকটা গান আছে মাঝি, যেটা ছোট বাচ্চারা খুব
1: হ্যাঁ,
0: পছন্দ করে, কারণ শুন ভাই
1: এই গানটা
0: গানটির
1: আমি
0: আর
1: বহুবার শুনেছি জানেন। আপনার এই গানটা আমার এত সুন্দর লাগতো, সুরটা এত এত রিদমিক, এত সুন্দর লাগতো, আমি বহুবার শুনেছি গানটা, আমার গাড়িতে এটার সিডি আছে। জি, তারপর আপনি যেটা
0: থ্যাংক ইউ
1: বলেছেন,
0: থ্যাংক ইউ। তো মাঝি গানটার অ্যানিমেটেড ছিল ওই সময় ভিডিওটা, তো আই জাস্ট সিং টু লাইন্স ফ্রম দেয়ার।
1: প্লিজ প্লিজ।

0: মনে কি করে,
1: বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আমরা আমরা দেখেছি, ধরেন আপনার আপনার গানের প্যাটার্নের মধ্যে একটা ডিফারেন্ট বিষয় থাকে। আপনার জীবনে আপনার চলন বলনে যেরকম চাঞ্চল্য, আপনার সিদ্ধান্তে যেমন চাঞ্চল্য, আপনি যেমন প্রতিটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করেন, আপনি যেরকম ভাবেন মানুষকে নিয়ে, সেরকম ভাবে আপনার গানগুলো কিন্তু খুব স্পিডি। আপনার ভেতর এই শক্তিটা আপনি কিভাবে পেলেন? আপনি কেন অন্য
0: হ্যাঁ
1: 8-10টা মেয়ের মতো একটা গম্ভীর মেয়ে বানিয়ে হলেন না?
0: ও আমার বাসা আসলে হাসির ফোয়ারা। আমার আব্বা আম্মা সবাই হাসির পাগল আর কি, মানে আমার আব্বা ভীষণ জোরে জোরে হাসির, হাসিটা আমাদের একটা একটা বাই ডিফল্ট। আর আমি যে চাঞ্চল্য, আমার গানের ধারাটা আসলে পপ, সামহাও আমি চাই যে আনন্দটাই বিলাই মানুষের কাছে, কারণ সবার একটা পার্সোনাল জোন থাকে। এই জোনটা আসলে সব সময় এত হাস্যোজ্জ্বলতা হয় না, কারণ আমি মানুষ, শুধু মানুষ না, আমি একজনের মেয়ে, একজনের মা, একজনের স্ত্রী, আরো আরো বাসার হাউস হোল্ড হেল্প আছে যাদের কাছে আমি ম্যাডাম, এবং এরকম তো বিভিন্ন রোল আমাকে পালন করতে হয়, এবং সবার সাথে যদি এরকম হাস্যোজ্জ্বল থাকি তাহলে তো ছেলে মেয়ে মানুষে করা যাবে না। তো এই জন্য আই এম নট এট অল, আই এম নট এট অল, মানে কি বলবো, যে যেভাবে পোর্ট্রে করি আমার আমার যেটা স্ক্রিন সেলফ, ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট দ্য কন্ট্রারি। কারণ আমার আমি ক্লাস 8 থেকে আমার বাবা তার মানে ইল, এবং একটা সময় প্রায় 6-7 বছর, আপনি জানেন ওই সময়গুলো, 6-7 বছর স্পেশালি যখন বিডি আইডল চলে তখন আমার আব্বা ক্রিটিক্যালি ইল, এবং এখন আমার মা ক্রিটিক্যালি ইল। তো আমার জীবনটা আসলে কেটেইছে এইসব ডিসিশন মেকিং, এবং ওগুলো যদি ধীর স্থির ঠান্ডা মাথায় না করে, আমার ডাক্তাররা বলতে পারবে যে আমার রোল গুলো ICU-র বাইরে ভিতরে। তো ওই সময় যদি আমি ধীর স্থির না থাকি, বা প্রতি মুহূর্ত যদি আমি খুব ফোকাস না থাকি আমার সবকিছুতে, তাহলে তাহলে আসলে কঠিন, কারণ চাঞ্চল্য জীবনের ক্ষেত্রে প্রকাশ করাটা বোকামি। আর সিদ্ধান্ত যেটা আপনি বললেন, আমি কখনো সিদ্ধান্ত হুড়তুড় করে নেই না শামীম ভাই। আমার একটা সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যায়, যার কারণে আপনি দেখবেন আমার একটা গান তৈরি করতে হয় 2 বছর লেগেছে, একটা অ্যালবাম করতে অত বছর লেগেছে, মানে ইটস ভেরি ফানি, বাট আই টেক আ লং টাইম বিফোর আই ডিসাইড অন সামথিং। মানুষ বিরক্ত হয়ে যায়, আমার ফ্যানরা বিরক্ত হয়ে যায়, তাও আমি বলি ভাই রোশো, যখন সময় হবে, যখন একটা ভালো কিছু হবে তখন পাবে, এবং ভালো কিছু হতে সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, এটা আমার বিশ্বাস। আই টেক আ লং টাইম টু ডু থিংস, লং টাইম, মানে যদি
1: তাহলে
0: জীবনে
1: এই যে
0: যদি
1: তুমি আছো বলে, আমরা আমরা যদি মাঝখানে একটু চাই, যে তুমি আছো বলে 2008-এ বের হলো আপনার অ্যালবাম, এটাও কিন্তু প্রচন্ড জনপ্রিয় ছিল। তারপরে আপনার আমরা 2017-এ বের হলো সেভেন, সেভেন নামটা কেন ছিল? আর তুমি আছো বলে আপনার প্রত্যেকটা অ্যালবামের নামে কিন্তু একটু রোম্যান্টিক গানগুলো তাই। তো এখন ধরেন আপনি ওই সময়টাতে, এই যে আপনার যখন ওই অ্যালবামটা বেরো তুমি আছো বলে, ওইটা প্রচন্ড হিট হলো, তা আপনি প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখছি আপনি একটু ধীরে ধীরে ধীরে সময় নিয়ে আপনি কাজটা করছেন, কাজটা অত্যন্ত সুন্দর হচ্ছে, প্রশংসিত হচ্ছে। তারপর আপনি এখন এলেন এমন একটা জায়গাতে যখন সিডি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কিন্তু কোনো কপিরাইটের বালাই নাই, এদিকে নাই ওদিকে নাই, কে নিচ্ছে কপিরাইট, কোথায় অনিয়ার হচ্ছে, কোথায় যাচ্ছে, এই সময়টার পার্থক্যটা আপনি কিভাবে দেখেন, বা আমরা আসলে কোন দিকে যাচ্ছি?
0: তুমি আছো বলে, আপনি বলে 7-এর, হ্যাঁ তুমি আছো বলে ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যালবাম, কমপ্লিটলি ডিফারেন্ট ইন দ্য সেন্স যে আমার যে চটুলতা যেটা আপনি বললেন ওটা কিন্তু তুমি আছো বলে তো অনেক কম। তুমি আছো বলে ইজ মোর সম্বার, মোর মোর মোর ম্যাচিওর্ড, মোর কি বলবো, মি অ্যালবাম বলবো আমি ওটাকে, যে ওখানে আমি প্রাধান্য দিয়েছি স্পিড, প্রাধান্য দিয়েছি আমার ভয়েসের রেঞ্জ এগুলোকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি এর আগের রাজকুমার বলেন, সেটা থেকে অনেক মানে একদম একটা 360 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড। তা আমাকে অনেকেই বললেন যে তুমি হঠাৎ করে এটা কেন করলে, তোমার সবাই জানে তোমাকে একরকম, তুমি এটা এটা মানে দিস ইজ আ দিস কুড বি আ জিওপার্ডি টু ইয়ার টু ইয়ার লুক টু ইয়ার যে পার্সোনা ইউ ওয়ান্ট টু পোর্ট্রে। তা না আমি বললাম যে না, আমার ভালো লাগার জায়গা থাকতে হবে আমার গানের মধ্যে। আমি দেখি তো যে আমার ভালো লাগার জায়গা থেকে আমার শ্রোতা দর্শক আমাকে ভালোবাসে কিনা। তো যেটা কিনা আপনি আদর করে করবেন, যেটা আপনি ভালোবেসে করবেন, গানটা তো ভালোবাসারই একটা ভেদ, তো সেটা সেভাবেই মানুষের কাছে পৌঁছবে। এবং আমি কোনো কার্পণ্য করি না, কোনো কসরত ছাড়ি না যে একটা গানকে যেভাবে সুন্দর করা যায়, যার হাতে জিনিসটা সুন্দর হবে, সেই কম্পোজারদের সাথে আমি মূলত কাজ করি এবং যাদের সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি তাদের সাথেই কাজ করেছি। এবং এইভাবে আমার যাযাবর এলো 2019-এ এবং ভিডিও এলো 2020-এ, এবং যাযাবরও সেরকমই অনেক ঘেটে ঘুটে কেটে ছেটে বুঝে শুনে করা একটি কাজ, জাহাঙ্গীর হাজার দীপন ফুয়াদি নেরাব্বি। তো ওইটাও শ্রোতা প্রিয়তা পেয়েছে, দেখবেন আপনি আমার ভিডিওটা। তো এই তো। আর হোয়াট ওয়াজ দ্য
1: কিন্তু
0: সেকেন্ড পার্ট অফ ইয়ার
1: একটা
0: কোয়েশ্চেন
1: প্রশ্ন,
0: শাম
1: একটা
0: ভাই?
1: প্রশ্ন, ধরেন এই যে আপনার, আপনি যে যখন সিডি বেরোতো, আপনাদের সবার ক্যাসেটের সময় থেকে সিডির যুগে আমরা আসলাম, তারপরে এখন দেখেন আপনার সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা এই যে কথা বলছি, আমরা ফেসবুকে বসে কথা বলছি, সোশ্যাল, আমরা এটা ইনস্টাগ্রাম, ইউটিউব এবং আমাদের অন্যান্য সবকিছু কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমি আসার আগে, আমি যখন বাংলাভিশনে কাজ করতাম, তখন আমরা একবার বিভিন্ন বড় বড় বিজ্ঞাপনী সংস্থাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখনকার প্ল্যানিং কি, সামনে কি করছেন। তার বলেছে যে আমরা টেলিভিশন চ্যানেলের যে বাজেট, তার 60% বাজেট আমরা নিয়ে যাচ্ছি, সরিয়ে নিচ্ছি সোশ্যাল মিডিয়ার জন্য। এটা কিন্তু 1 থেকে 10 বছর আগে কল্পনাও করা যেত না, 15 বছর আগে ভাবতেই পারতো না কেউ যে এটা সম্ভব। তো এখন আপনি কেমন ফিল করছেন এই সময়টাতে? পজিটিভ দিক কি নেগেটিভ?
0: আই এম অলওয়েজ পজিটিভ শাম ভাই, অলওয়েজ পজিটিভ অ্যাবাউট চেঞ্জেস, কারণ সেই বাদশাহ আকবরের দরবার থেকে কিন্তু চেঞ্জ হয়ে হয়ে এসছে। ওই সময় কিন্তু মানুষ বৈঠকি গান করত, ওই সময় কিন্তু ইয়ে হতো, মানে দরবারি গান হতো। সেখান থেকে যখন খেয়াল আসলো না প্রথম, তখন সবাই বললো ছি খেয়াল কেউ গায়? হ্যাঁ, দরবারি গান মানে ওই ওই আর কি। তো এখন তো, এখন তাহলে কি ভাঙতে ভাঙতে গান কই এসছে না? আর সেই মিডিয়া মানে মানুষের জন্যই তো আপনার গান, ওই বাদশাহর দরবারেও তো 4টা মানুষ বসে গান শুনতো, তারপর সেটা ওপেন ওপেন হলো, তারপরে সেটা তো টেলিভিশন গত 1-2 বছরের ফেনোমেনা। কিন্তু আপনি দেখেন যে মানুষের জন্যই কিন্তু চেঞ্জ, আপনার শ্রোতার জন্যই গান, শ্রোতার জন্যই শিল্পী, এবং শ্রোতা পর্যন্ত বেশি বেশি পৌঁছানোর জন্য টেকনোলজি। তো এখন যে টেকনোলজিটা আছে সেটা কিন্তু বাউন্ডারি নাই কোনো, মানে আগে যে টিভির 4 দেয়ালের ভিতরে একটা চ্যানেল ছিল, সেটা হ্যাঁ ইম্প্যাক্ট আর অনেক বেশি ছিল শ্রোতার, কিন্তু এখন যে টেকনোলজি শিফট এর বিষয়টা মানুষের কাছে আরো বেশি বেশি পৌঁছে দেওয়ার জন্য। আর শিফট গুলো কিন্তু হয়ই যখন মানুষ ওই ব্যাপারগুলোকে অ্যাকসেপ্ট করতে থাকে, হুট করে কিন্তু চাপিয়ে দেয়া হলেও মানুষের অ্যাকসেপ্টেন্স যখন থাকে ওই ডিসিশন মেকিং গুলোতে, তখনই কিন্তু চেঞ্জ ওভারটা হয়ে যায়। যেমন সিডি থেকে যে কখনো একটা পেন ড্রাইভ বা ওইসবের মধ্যে যাবে, এটা এটা কেউ ভাবে না, বা ক্যাসেট থেকে যে সিডিতে যেতে পারে, আরে নতুন টেকনোলজি, আরে আবার মেশিন কিনতে হবে, গেছে হয়েছে, এখনো ওই পেন ড্রাইভ বলেন যাই বলেন হয়েছে, সেটাও শেষ। এখন MP3 লিঙ্ক সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপ এন্ড দেন ফেসবুক মেসেঞ্জার, এই দিস ইজ ফেসবুক। দেন আগেন থিঙ্ক যে আপনার হাতে যে মোবাইলটা আছে আপনার কাছে, এটা সহজলভ্য করে দিচ্ছে। আপনি আইটিউনসে মেহরিন খুঁজবেন, পেয়ে যাবেন, পয়সা দিবেন, আপনার মোবাইলে মেহরিন পাস থাকবে। তো এইরকম জিনিসগুলো ইজ এভরিওয়্যার। তো আমাদের আর্টিস্টদের এখন এন্ডেভার থাকে যে উইল বি অ্যাভেলেবল এভরিওয়্যার, আমাদের স্পটিফাইতে থাকতে হবে, আমাদের যা যেখানে যেখানে মানুষ আছে, মানুষের অ্যাক্সেস আছে, সেখানে সেখানে ভাই আমাকে থাকতেই হবে। তো এটা একটা কষ্ট, বা সেই কষ্ট লাঘবেরও আরো সিস্টেম আছে। কিন্তু আমি বলছি যেটা, যে শিফট গুলো ইজ অলওয়েজ ফর দ্য বেটার, এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আপনি শিল্পী হিসাবে আপনাকে সার্ভাইভ করতে হলে ইউ হ্যাভ টু বি ফিট টু দ্য চেঞ্জেস, ইউ হ্যাভ টু বি ফিট টু দ্য টাইম। তো এখন যে যত বেশি দ্রুত ফিট হয়ে যেতে পারবে সে তত বেশি সার্ভাইভ করে যাবে বা টাইমটাকে এনজয় করতে পারবে। আর ওই শিফটের জন্য একটু
1: রাইট
0: একটু তো চোখ কান খোলা, যেমন আমি এখনো আই এম ইয়েট টু লার্ন অ্যাবাউট দ্য নিটিগ্রিটিজ অফ অফ ডিজিটাল ওয়ার্ল্ড, বাট আই এম লার্নিং, আই হ্যাভ ফ্রেন্ডস, আই এম ট্রাইং টু বি এডুকেটেড এভরি মোমেন্ট। এবং কোভিড এর সাথেও আমাদের আমাদের কিন্তু পাল্লা দিয়ে চলতে হচ্ছে শামীম ভাই, আমাদের কিন্তু নিজেদের গ্যাজেট সব করতে হচ্ছে। সো একটু নেগেটিভ সাউন্ড হলেও আমি বলবো পজিটিভ, পজিটিভ সাইড আমি বানালে আমার পুরো আমেরিকার একটা টিকিট কেটে গিয়ে আপনার স্টুডিওতে বসে ইন্টারভিউ দিতে হতো, আর এখন আমি জাস্ট ক্লিক অ্যাওয়ে। সো ইটস অলওয়েজ ইউ হ্যাভ টু লুক এট
1: একদম
0: দ্য বেটার
1: একদম একদম
0: সাইড অফ
1: একদম।
0: ইয়া।
1: তবে আপনি সুন্দর একটা ব্যাখ্যা দিলেন, যে ব্যাখ্যাটা ধরেন আমি আমি অতটা সহজ এত সহজ করে আমি কাউকে বলতে দেখি নাই। ধরেন যেখানে মানুষ আছে সেখানে আমাকে যেতে হবে, এখন সেটা যদি টেলিভিশনে থাকে আমি যাব, সেটা সোশ্যাল মিডিয়াতে থাকে আমি যাব, সেটা যদি সরাসরি হয় সেখানে আমি যাব, মানে আমার শ্রোতাদেরকে রিচ করতে হবে, এই হচ্ছে বিষয়। এখন আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের আর 3-4 মিনিটের মধ্যে শেষ হয়েছে আমাদের অনুষ্ঠান, কিন্তু সবাই বলছে তুমি আছো বলে গানটা শুনতে চাই। তার আগে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে সবচেয়ে প্রিয় গান কোনটা?
0: আমার সবচেয়ে প্রিয় গান আমি আপনাকে শেষেই শোনাবো, আমি তুমি আছো বলে শুনিয়ে দিই।
1: আচ্ছা, ওকে।

0: শফিক তুহিন, হাবিব ওয়াহিদ, ঝলক মিয়া, রাজকুমার, জাহাঙ্গীর আজাদ, দীপন, ফুয়াদ ইবনে রাব্বি, আর কি গান গেয়েছি, ডোন্ট ফরগেট মি বলেছি, আর কি গান, আনাড়ি, জাহাঙ্গীর আজাদ, দীপন, ফুয়াদ ইবনে রাব্বি অ্যান্ড মনিরুল আলম টিপু।
1: আমার কাছে প্রশ্ন, ধর আপনার সুরগুলো যে এরকম মেলোডিয়াস হচ্ছে, এরকম আপনার কোন কোন জায়গাতে আমরা দেখছি যে খুব চঞ্চল হচ্ছে, এটাতে আপনার প্রভাব কতটুকু, আপনার সুরকারের প্রভাব কতটুকু?
0: সুরকাররা তো অবশ্যই খুব বিরাট বিরাট মানুষ, আমার সুরকার গুলো লক্ষ্মী বন্ধু প্রবণ মানুষ তো আমাকে ভাইয়া। হ্যাঁ, এগুলো আসলে তখনকার একটা ফিলিং এর মতো, যেমন আনাড়ির প্রথম আনাড়ি যখন আমরা মাইক্রোফোনের সামনে যাব, তখন
1: একটু ছোট্ট
0: তো
1: একটা
0: অনেক
1: বলে নেই,
0: মূল্য।
1: একজন একজন লিখেছেন যে জাহেদা সরকার লাকি, তিনি লিখেছেন যে আমি দেখছি নরসিংদীর চিনিসপুর থেকে, আপনার কাছে কেমন লাগছে? নরসিংদীর চিনিসপুরেই আমাদের এই মেহের মামা বাবার ভূইয়া বাড়ি। আচ্ছা, তারপরে আপনি বলেন, বলছিলেন যে আপনার গানগুলো কেন এরকম মেলোডিয়াস, এরকম ইয়ে হচ্ছে?
0: এগুলা আসলে শামীম ভাই, আমি ওই আমাকে দিয়ে দিল দীপন ভাই, যে গান তো রিহার্স করেছি আমরা কিন্তু স্টুডিওতে বসে আগে, তো তারপর যখন আসলেই স্টুডিওতে গেলাম,
1: জি
0: মাইক্রোফোন বড়, শ্রুতি বড়, স্টুডিও বড়, মেশিন পত্র, ও মাই গড, তো আমি বললাম যে কি করব, কি গাবো, তখন যাও দেখো, তো ওই জানারি গাওয়া হলো আর কি। তারপরে এই যে লাস্ট অব্দি যাযাবর গিয়েছি না 2019-এ, যাযাবরটা যতক্ষণ না যাযাবর, যে আমি আমি যে যাযাবর ওয়ার্ডটা বলবো শাহিম ভাই, এই ওয়ার্ডটার পিছে হতে হবে সেই রকম একটা পাঞ্চ, যেটা ইজ নট গোয়িং টু বি, ইট নট গোয়িং টু বি ইজি টু রেপ্লিকেট, ইউ নো, যে আমার এটা সিগনেচার একটা কিছু হবে, যে যাযাবর বললে যেন মানে আপনি মানে ওই এনার্জিটা ফিল করেন যেটাতে, যেটা আমি চাইছি যে আপনি ফিল, ওই রকম একটা আউটপুট যতক্ষণ না দিলাম দেওয়া হলো। অফকোর্স ইটস আ মোমেন্ট থিং, কোনো ফর্মুলা নাই, কোনো কোনো রিহার্সাল বলে কিছু, ইটস জাস্ট আই উডন্ট, আই ডোন্ট নো শাহিম ভাই। তারপর তুমি আছো বলে হাবিব একদিন আমাদের হলো না গানটা, ভালো লাগছে না, হচ্ছে না, আমি বলো আজকে হইব না, বা আরেকদিন গিয়েই হয়ে গেল, মানে সেদিন হেডফোনটাও আমি মনে হচ্ছিল যে না হেডফোনটা আজকে, আগের দিনটা ভালো ছিল, আজকে ভালো না, তো কিন্তু ওই দিনকার গানটাই সবার কাছে খুব খুব ভালো লাগার মতো হয়ে গেল। তো আসলে কিছুই বলা যায় না কখন কি হয়ে যায়, যে আপনাদের কাছে যে ভালো লাগে এটাই আমার আমার চেষ্টা, এটাই আমার মানে, এটা আমি আল্লাহর কাছে কিভাবে ধন্যবাদ দিব জানি না, যে একটা গান যখন মানুষের ভালো লাগে, এটা আসলে এটা সুরকার গীতিকার গায়ক গায়িকা কাউরি মনে হয় কখনো ওনারা আগে থেকে রেডি থাকেন না, ওনারা জাস্ট চেষ্টা করেন যে আমাদের গানটা দারুণ হয়, তো যখন কেউ ভালো বলে তখন ভাইয়া বলতে পারবো না কেমন লাগে। আর ইউ শামিম ভাই, আমি আপনাকে একটা সিক্রেট বলি, আই নো আই এম ওভারল্যাপিং ইউর টাইম, সিক্রেট বলি, আমার সব
1: না না
0: গানের
1: না,
0: আমি
1: প্রবলেম, নো প্রবলেম, আপনি বলতে পারেন। হ্যাঁ,
0: আমি সব বাকি যে আমার হিস্ট্রি ওখানে আমি কি আছি করে জানি, বাট যাযাবরটা ভাই আমার আমার ভীষণ প্রিয় একটা গান, আর আমি সত্যি ওইটার যে সাকসেস এনজয় করেছি, আমি প্রথম বুঝতে পেরেছি যে মানুষ আহা একটা গান পছন্দ করেছে, এবং এবং এটা আমার একটা বিরাট ইনপুট আছে এই গানটার ভিতরে, উই রিয়েলি স্ট্রাইভড টু ডু দ্যাট। আমি পৃথিবীর আনন্দ মেলার এবারেও উপস্থাপনা করেছিলাম গত 2019 সম্ভবত, তো ওইটাতেও এটা টেলিকাস্ট হয়েছিল গানটা, তো ইট ওয়াজ আ বিগ থিং ফর মি, মানে আমি কত বড় গান গেয়ে ফেলেছি জানি না, বাট আমার
1: আমরা বুঝতেই পারছি যে আমরা বুঝতে পারছি যে আপনার প্রিয় গান কোনটা এবং কোনটা আপনি,
0: না না না না
1: তাই না?
0: না না এটা না, এটা প্রিয় ইন দ্য সেন্স ইয়া, বাট আমার আরেকটা গান আমি আপনাকে শেষে যাওয়ার সময় শোনাবো, ওটা ইজ ডিফারেন্ট।
1: তাহলে যাচাই গাইবেন না?
0: যাযাবর গাইবো, আপনি শুনতে চাইলে তো অবশ্যই গাইবো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো চাইলে সবগুলো শুনতে চাই, কিন্তু এখন আপনার কাছে তো সব বেশি শুনতে চাওয়া তো একটু অভদ্রতার পর্যায়ে পড়ে যায়। আমি তো একটু ভদ্রলোক।
0: আচ্ছা মাই কাম অন, ব্রাদার্স আর নেভার টু ভদ্র না, ব্রাদার্স নেভার
1: থ্যাংক ইউ
0: শুড বি ভেরি ভদ্র, ইট শুড বি ডিমান্ড।
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে যা যা বল।
0: যা যা বল।

0: সি দ্য ভিডিও, আমরা ইজিপ্টে ওটার কয়েকটা জায়গা পিকচার লাইক করেছি, তো প্লিজ লুক ইট, প্লিজ সি দ্য ভিডিও, অলরেডি ভিডিও আছে এটার। তো
1: নাইস নাইস, আমরা এক পর্যায়ে। তা আমার প্রশ্ন যে আপনার এখন ড্রিম কি, আপনি সামনে আর কি অ্যাচিভ করতে চান, কোন কোন কাজটা আপনি মনে করছেন আপনার বাকি আছে বা সামনে পরিকল্পনা আছে?
0: এখন ওয়েলবিংটা আমার ড্রিম, ওয়েলবিং, যেমন আমি সুস্থ থাকার ব্যাপারটা। তারপরে যেহেতু এখন অনেকটা অনেকটা নিজের জন্য সময়, নিজেকে দেখারও একটা বিষয় আছে, যে নিজের রেট্রোস্পেক্টিভ কিছু সময় আমরা সবাই পুরো পৃথিবী পার করছি, এবং পুরো পৃথিবীতে আমি দেখছি মানুষ একটু ওয়েল ফুড, ওয়েল থট, এই ব্যাপারগুলোর দিকে, যোগা, তারপরে আরো যে ওয়েলবিং এর যে অ্যাপারেটাস গুলো নিয়ে মানুষ অনেক ভাবছে, আমিও ঠিক তাই। আর কাজের স্বপ্ন হলো যে এখন যেটা আপনাকে বললাম, যে প্রতি মুহূর্ত কে 5 গুণ করে না বাঁচলে হঠাৎ করে যে মরেটা যাব। তারপরে তো মানে ধরেন মৃত্যু কিন্তু মুসলমানের কাজই হলো যে আমার এখনই মৃত্যু, এটা ভেবে পৃথিবীতে চলা, আমি সেভাবেই চলি। কিন্তু তাও COVID-19টা হলো আরো শিক্ষা দিয়ে যাচ্ছে যে আসলে কিন্তু এই কথাটা ঠিক, এটা বুঝে শুনে চল। তো যেই কারণে এখন কাজের বিষয়ে বা চিন্তা ধারা, চিন্তা ভাবনা, ব্যবহার, সবকিছুর ভিতরে একটা টাইম লিমিটের একটা বিষয় আছে, তো ওই টাইম লিমিটের মধ্যে থেকে যতটা 5 গুণ 10 গুণ করে কাজ করা যায় সেটাই এখন এন্ডেভার। এবং থ্যাংকস টু ডিজিটাল ওয়ার্ল্ড, যে আমরা খুব ভালো, খুব ইজিলি কানেক্টেড, যার কারণে উই ক্যান ডু কোলাবোরেশন। যেমন আমার এই মুহূর্তে সামহাও, জানি না হবে কিনা কাজটা, সামহাও বলাও ঠিক কিনা, বলি যে যে নাও হতে পারে কাজটা, যে
1: বলো।
0: শেকেন
1: হ্যাঁ
0: স্টিভেন্স এর নাম আছে যে বিকজ আই লাভ ইউ, ও আপনি আপনি শুনিয়ে দিতে পারি চাল্লাই। তো ওই
1: প্লিজ প্লিজ,
0: গানের লিরিসিস ছিলেন গর্ডন ক্যাম্পবেল, তো ওনার সাথে যুক্তরাজ্যে একটা কোলাবোরেশনের কথাবার্তি হচ্ছে, তো এখন ওটা
1: আচ্ছা
0: হবে কি না হবে এরকম কিছু কোনো ইয়ে নাই। তারপরে দেশের ভেতরেও কিছু আমি নতুন কাজ করছি, স্বপ্ন দেখছি, প্ল্যান করছি। তারপর যুক্তরাষ্ট্রে বেসিক্যালি আমার আমার ফ্লাইং কার্পেটস, যে বম্বে বেসড যে অর্গানাইজেশনের সাথে কাজ করি, আশিস মানচান্দা, উনি খুব ফেমাস সাউন্ড ইঞ্জিনিয়ার, তো উনি ইউএসএ তে কাজ করছেন এই মুহূর্তে, তো সেখানে কিছু আমরা কোলাবোরেটিভ কাজ করছি, গান বানাচ্ছি। সো থিংস আর গোয়িং, থিংস আর ফ্লোয়িং। আর এখন তো এই সি এই এই র্যাবিট হোল এর লাইফ মনে হয় পার্মানেন্ট কিনা জানি না, যে বাইরে গেলেই অসুখ ধরবে, মানুষের সাথে ইন্টারাক্ট করতে গেলে অসুখ ধরবে, তো এইভাবে লাইফ মাস্ট গো অন, ইউ নো। সো উই হ্যাভ টু ওয়ার্ক, উই হ্যাভ টু সিং, উই হ্যাভ টু আর্ন, এর কথা জানি না হাউ থিংস আর গোয়িং বি, বাট উই হ্যাভ টু মুভ অন, উই হ্যাভ টু কিপ অন গোয়িং ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। সো এই তো লাইফ গোস অন অ্যাজ লং অ্যাজ
1: সেটাই
0: ইউ ব্রিথ।
1: সেটাই। আমরা সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা জানি যে আসলে একটা আড্ডাতে আমরা মেহের মাহমুদ সম্পর্কে যা পুরোটা জানতে পারবো না, অনেক রহস্যময়ী এই আমাদের এই গায়িকা এবং অনেক ইন্টারেস্টিং। আমি জানি যে আমরা দিনের পর দিন আমরা গল্প করতে পারবো, তার প্রতিটা দিন কিভাবে কাটে, প্রতিটা সময় কিভাবে কাটে, কোন বই পড়ছেন, কোন বন্ধুর সাথে উনি এনজয় করছেন টাইমটা, সন্তান ফ্যামিলি কিভাবে সময় দিচ্ছেন, কিভাবে সামলাচ্ছেন, অনেক কথা আমাদের বাকি। তো আজকে না আমরা আরেকদিন একটা আড্ডায় বসবো, আমরা আজকে আপনার সেই শেষ গানটা শুনতে চাই। হ্যাঁ জি,
0: পার্ট 2।
1: পার্ট 2 তাহলে আমরা বলে নেই, আমরা আজকের মতো বিদায় জানাচ্ছি। আপনি আমরা সিস্টার গানটা শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব। জি খালাম নেই, আমরা
0: আমি
1: ফেরদৌসী রহমান, তো আপনি এই জি খালা মনে বললাম, আমরা ফেরদৌসী রহমানের কাছ থেকে আমরা তো ছোটবেলায় গান শুনতাম, এবং ফেরদৌসী রহমান কিন্তু আপনি ওনাকে কাছে থেকে দেখেছেন? হ্যাঁ, আপনি তাহলে একটুখানি ফেরদৌসী রহমান সম্পর্কে বলে দেন, এটা খুব ইন্টারেস্টিং,
0: ও খালা
1: আমি শুনতে
0: সম্বন্ধে
1: চাই।
0: কি বলবো, খালা সম্বন্ধে বলতে পারাটা তো আমার একটা সৌভাগ্য। তবে যেহেতু সময় কম, আমরা শেষের দিকে এসে পড়েছি, খালার সাথে, খালা কিন্তু বেসিক্যালি আমার আমার আম্মার জুনিয়র ফ্রেন্ড, এবং আমি কিন্তু শ্রদ্ধেয় আব্বাসউদ্দিনের মানে খালার যে আম্মা, তার সাথে আমি ছোটকালে দেখা করেছি, মানে আমি ওনার ওনাকে দেখেছি ইন পার্সন। তারপরে তো খালার সাথে আমার যে আমার এখন যে স্ক্রিন টিন পরিচয়, আমার অনেক আগে থেকে খালাকে চিনি, খালার পরিবারকে চিনি, আব্বাসউদ্দিন মানে ভাই বলি যেহেতু, এমনকি আমি শিল্পকলে আব্বাসউদ্দিন ভাইয়ের সাথে বহু বছর কাজ করেছি, এবং ওনার তো বহু বছর বলতে যে উনি যখন ডিজি ছিলেন তখন আমি কাজ
1: মানে
0: করেছি, তো বিভিন্ন
1: মুস্তফা
0: ইভেন্টে
1: মুস্তফা
0: ওনাদের
1: জামান
0: সাথে
1: আব্বাসি ভাইয়ের সাথে, মুস্তফা জামান আব্বাসি
0: বিভিন্ন,
1: ভাইয়ের সাথে,
0: জি জি
1: রাইট?
0: বিভিন্ন লেভেলে ওনাদের সাথে আমার সখ্যতা পরিচয়, তারপরে নাশিদ আপা
1: রাইট,
0: এরকম, তারপরে শামিনী আপাদের সাথে, শামিনী আপা আমার সিনিয়র ছিলেন স্কুলে, তো এরকম আর কি। তারপর তো
1: নাইস।
0: আব্বাসুদ্দিন সঙ্গীত একাডেমির আমি প্রথম ব্যাচে স্টুডেন্ট, কারণ খালা আম্মাকে ফোন করে বলল যে বুবু আমি এরকম খুলবো স্কুল, তুমি তোমার বাচ্চাটাকে পাঠিয়ে দাও। এই যে আম্মা তখন খুশি হলো যে হ্যাঁ আমার মেয়ে একবার এখানে যেতে পারে, যাক। খালার একটা, খালা কিন্তু সবাই চেনেন, এত মিষ্টি মানুষ, এই ধরাধামের অভাব, এরকম মানুষ যদি আর দুটো হতো তাহলে পৃথিবী আরো অনেক সুন্দর হতো। তো খালার একটা কথা আমি পাথেয় হিসাবে মনে করি, যে এবং আমার বিশ্বাস যে আপনারা শোনার সঙ্গে সঙ্গে কথাটা আপনাদেরও পাথেয় করে নেবেন, যে যা পেলেন পৃথিবীতে তার জন্য তো আপনারা সব সময় শুকরানা করছেন, আল্লাহর কাছে ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু যেটা আল্লাহ দেয় নাই সেইটার জন্যও ধন্যবাদ দিবেন, সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কারণ হয়তো ওই জিনিসটা দিলে আপনার ক্ষতি হতো বা কোন রকমে আপনি হয়তো বাধাগ্রস্ত হতেন, তো যেটা দেয়নি সেটার জন্য আরো বেশি বেশি আপনার। তো আমি এটাকে
1: একদম, খুবই
0: সবসময় মনে
1: খুবই
0: করি যে
1: সুন্দর একটা জায়গা বলেছেন, যে এই যে আমাদের অনুষ্ঠান যদি কেউ শুনে থাকেন, আমাদের অনেককে আমরা বলতে শুনি যে আমার জীবনে কিছু হচ্ছে না, আমি খুবই হতাশ, আমি হতাশ হয়ে যাচ্ছি, এরকম এরকম। তো আপনি যে জিনিসটা চেয়েছিলেন সেটা তো আপনার চাওয়া, আর যদি সৃষ্টিকর্তা সেটা আপনাকে না দিয়ে থাকেন তাহলে সেটা সৃষ্টিকর্তার চাওয়া। তো সৃষ্টিকর্তার চাওয়াটা নিঃসন্দেহে আপনার চাওয়া এতে বড় বেশি কাজের হবে, তার মানে সেই জন্য আমাদের ধন্যবাদ দিতে হবে। যে আপনি ফেরদৌসী রহমান আমাদের খালামণির কথা আপনি বললেন, খুব ইন্টারেস্টিং। জি, তো আমরা
0: বুঝতে
1: আপনার সেই
0: পারছি।
1: গানটাতে যেতে চাই, আপনার প্রিয় গানটা।
0: হ্যাঁ, তো সবাইকে আমার খোদা হাফেজ, আমার সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আমার যারা অন্য কি বলবো, গুড বাই, নমস্কার, এবং শামীম ভাইকে অনেক ধন্যবাদ। শামীম ভাই আমি কিন্তু এই অনেকদিন পরে লাইভ করলাম, এবং এটা আপনি বলেই আমার এত আনন্দ ঘন কিছু মুহূর্ত কাটলো। সবাইকে আমার রমজানুল মুবারক, এবং সামনে ঈদ আসছে, জানি না কার জীবনে কিভাবে আসবে, কিন্তু সবার যেভাবে আসুক না কেন সেটাকে আমরা যেভাবেই পারি সুন্দরভাবে হৃদয়ঙ্গম করবো, প্রতিটা দিন যেন সবার সুন্দর কাটে। আমি আমার শেষ গান দিয়ে আপনাদেরকে গুড বাই জানাচ্ছি।

যাও আমার।

ফকির লালন কয় কুলের প্রতি।

0: With a little prayer.
1: অসাধারণ অসাধারণ ওহে দয়া মায়ের পারে লয়ে যাওয়া মায়। সুপ্রিয় দর্শক, আমাদের আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলার ইউএস এর পক্ষ থেকে আমরা এখানে বিদায় নিতে চাই। এক কথা, আমরা নিউ ইয়র্কে যেটা দেখেছি যে হাজার হাজার হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে শুধু এই করোনার একটু সাবধানতা না অবলম্বন করার কারণে, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন একটু আপনারা হাত না ধুয়ে চোখ কান নাক মুখ একদমই হাত দেবেন না, আর মুখটা ঢেকে রাখুন, আপনার নিঃশ্বাসটা ঢেকে রাখুন, একটু সাবধানে একটু দ্রুত যদি আপনারা নিজেদেরকে আড়াল করে রাখতে পারেন আবার সেই সুন্দর সময়টা চলে আসবে। আমাদের অনেক প্রিয় মানুষকে আমরা হারাচ্ছি, আমরা এই পুনরাবৃত্তি আমাদের প্রিয় বাংলাদেশটাতে দেখতে চাই না, ফলে আমরা চাই যে আপনারা সবাই একটু সাবধান থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার আপনার এই অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।
0: থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, থ্যাংক ইউ।

কবিবর, কবে কোন বিস্তৃত বরষে কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত? মেঘমন্দ শ্লোক বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে।

0: ঋতুর দেশ বাংলাদেশ, এক একটি ঋতুতে এক এক রূপ, রূপ শুধু ঝরে ঝরে পড়ে মাটিতে মায়াবী শ্যামলতা।
1: আদিগন্ত সবুজে ছাওয়া, হলুদ শস্যের গান বাজে বাতাসে বাতাসে,
0: এত রং এত রূপ, সকালে দুপুরে সন্ধ্যা ও রাতে।
1: ছয় ঋতু বারো মাসে শত রূপে কতবার সাজে অপরূপা রূপসী পল্লী আমার।

0: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: বৃষ্টি ঝরে রুক্ষ মাটি, দিগন্ত পিয়াসী মাটি, স্তব্ধ মাটি,
0: মরুময় দীর্ঘ তিয়াশার মাঠে ঝরে বনতলে
1: ঘন শ্যাম রোমাঞ্চিত মাটির গভীর গ্রহ প্রাণী,
0: শিরায় শিরায় স্নানে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে।

0: বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি।
1: শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ণ পদাবলী,
0: বর্ষার কথা থাক, বকুলের কথা বলি।
1: ছড়া বকুলে ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি।

0: আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনি।
1: যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জালি বুনি।
0: অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি।
1: সহস্র রাত কেটে যাক, দূর আকাশের তারাগুনি,
0: দূর আকাশের তারাগুনি।

বৃষ্টি এখন ঝড় হয়ে গেছে প্রিয়, দুজনে মৌন, মুখর দুচোখের দাবি, আলোক পীড়িত এখনো শয্যাখানি, কেন উদাসীন গৌরবে দেরি করো, আমার প্রদীপ যত্নে নিভাও তুমি।

0: সম্প্রতি চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে যেসব তাজা প্রাণ অকালে ঝরে গেছে তাঁদের আত্মার শান্তি হোক, স্যান্ডোজের এই কামনা।
1: কেঁদেও পাবে না তারে, তবু বাজে কান্নার শানায় বর্ষার অঝোর ধারা। তুমি আমি দেশবাসী কাঁদব সবাই,
0: উদাস নির্লিপ্ত বসে থাকব না শীতল পাটিতে, গণসমাধির দূরে কাছে মুহূর্তে নীরব হয়ে

0: আমাদের আজকে আমাদের অতিথি একজন গজল শিল্পী, আপনারা যাকে দেখে চিনে ফেলেছেন নিশ্চয়ই, এবং একই সঙ্গে যারা নাম শুনলেই হয়তো মনে পড়বে তার গজলের গজলগুলো এবং তার কণ্ঠের যে ভারিক্কি, মেজবা আহমেদ। মেজবা আহমেদ কেমন আছেন? আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, অনেক কৃতজ্ঞতা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন।
0: জি জি জি, আপনি আমাদের সময় দিয়েছেন, আমরা খুবই আনন্দিত যে আপনাকে আমরা পেয়েছি। আপনার কণ্ঠে জগজিৎ সিং এর গজল আমরা যখনই শুনি তখন আমাদের মনে হয় যে এত বড় একজন শিল্পী আমাদের আছে, মানে খুবই আনন্দিত হই। এবং একই সঙ্গে ধরেন আমরা যে আপনাকে প্রপারলি অনার করতে পারছি না বা পারছি কি না সেটা নিয়েও প্রশ্ন জাগে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মেজবা আহমেদের কণ্ঠে আমরা আজকে তার পছন্দের কিছু গজল শুনবো, আবার কিছু গানও শুনবো যেটা উনি করেছেন। আমরা দেখেছি উনি বাপ্পি লাহিড়ী গান করেছেন, আমরা দেখেছি উনি বিভিন্ন আধুনিক সঙ্গীত করেছেন, ওনার আপনার নিজের লেখা একটা গানও আমি কিন্তু ওই দিন দেখলাম যে আপনি নিজের লেখা সুর করা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। রেডিও ত্রিতাল বাংলা ইউএস নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, এটা আসলে নামে রেডিও কিন্তু কাজকর্ম প্রায় মোটামুটি ভিডিও ভার্সনই অনেক, আপনারা ইউটিউব ইনস্টাগ্রামে পাবেন। আবার পাশাপাশি আপনার আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপেও রেডিও ত্রিতাল বাংলা লিখে সার্চ দিলে সেখান থেকে পেয়ে যাবেন। এই যে আপনার উপরে লেখা TRWTLBNGLA লিখলেই আপনি রেডিওটা পেয়ে যাবেন। তো আমরা যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আপনি কেমন আছেন, আপনার এক একটা দিন কিভাবে কাটে?
1: আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, সবার দোয়ায় খুব ভালো আছি, বেশ সুস্থ আছি। পৃথিবী যখন অসুস্থ সেই সময় সুস্থ আছে, এর যেতে পূর্ণ নিরাপদ আর নাই। আর দিন কাটে জীবিকা অর্জনের জন্য ব্যবসা বাণিজ্যে এবং সঙ্গীত চর্চায়, এবং তারপরে সবচেয়ে বেশি যেটা আমার কাছে ইম্পর্টেন্ট আমার স্বাভাবিক
0: সেটাই। ধরেন ব্যবসা এবং সঙ্গীত দুইটা কিন্তু একসাথে যায় না, কারণ একবার আমি হুমায়ুন ফরিদি ভাইয়ের সাথে কথা মানে গল্প করছিলাম, উনি তো সন্ধ্যার দিকে ফ্রি থাকলে উনি খবর দিতেন, এই শামিম কোথায় আসো আসো। তো ওনার ওই ধানমন্ডি বাসাতে গেলাম, যাওয়ার পরে হুমায়ুন ফরিদির কাছে একজন প্রযোজক আসলেন। প্রযোজক এসে বললেন যে ফরিদি ভাই, আমরা আপনাকে একটু নিতে চাই, আপনি আমাদের নাটকটাতে অ্যাক্টিং করবেন। বললো কত মিনিটের নাটক? তো উনি বললেন যে এটা 45 মিনিট। বলে 45 মিনিটের নাটক মানে আমার 45,000 টাকা দিতে হবে, যত মিনিটের নাটক তত টাকা। এখন এটা কিন্তু অনেক টাকা, এখন থেকে 15-20 বছর আগের ঘটনা। তো 45,000 টাকা মানে তো অনেক টাকা। তখন ওই ছেলে বলল যে ফরিদ ভাই, আমি এত টাকা আপনাকে দিতে পারবো না, আমি সরি, তাহলে তো কি করা যায়, আমি একটু চিন্তা করি। তখন বলল কত দিতে পারবা? বলল যে আমি আসলে আপনাকে 15,000 টাকা দিতে পারবো। তখন ফরিদ ভাই বললেন যে না, তোমার 1 টাকা লাগবে না, আমি তোমার নাটকটা করে দিব। তো ওই ছেলে খুবই খুশি হয়ে গেল যে ফরিদ ভাইকে পেয়েছে সে, মানে যাই বলে তাইতে তো ধরেন এটা বিরাট আনন্দের খবর। তারপর আমি ফরিদ ভাইকে জিজ্ঞেস করলাম যে ফরিদ ভাই, আপনি এই যে 45,000 টাকার চাইতে সে 15,000 টাকা দিল, আপনি পুরো টাকাটা ছেড়ে দিলেন কেন? তখন উনি আমাকে বললেন যে দেখো, একজন আর্টিস্ট সে দিতে পারে আর ব্যবসায়ী সে নিতে পারে, মানে আর্টিস্টের সঙ্গে আপনার ধরেন আর্টিস্ট শুধু দেওয়ার জন্যে, তা আপনি একই সঙ্গে আর্টিস্ট এবং একই সঙ্গে ব্যবসায়ী, এটা কিভাবে সম্ভব হলো?
1: সম্ভব হলো নিয়তি, কারণ আমি বাবা মার একমাত্র সন্তান, আমার আর কোনো ভাই বোন নেই, এবং আমি তো সাধারণত আমার আব্বাকে হারিয়েছি। সো আর যেহেতু ভাই বোন কেউ কেউ নেই, তো আমাকে ডেফিনেটলি এই হালটা ধরতে হয়েছে আর কি, বাধ্য হয়ে ধরতে হয়েছে। তো জীবিকার জন্য তো কিছু করতেই হয়, আমি কিন্তু কখনোই মিউজিকটাকে টোটাল মানে ফুল ফ্লেজড প্রফেশন হিসেবে নিতে চাই না। জীবন জীবিকার জন্য শিল্প চর্চা না করে যাপিত জীবনকে আরেকটু সুন্দর করার জন্য শিল্প চর্চা করাটাই ভালো, এবং ইনকামের সোর্সটা অন্য কোথাও থেকে হলে বেশ ভালো।
0: করেক্ট করেক্ট। আপনার গজল শুনতে চাই, আপনি কোনটা শোনাবেন?
1: আপনি যদি কোনো কিছু শুনতে চান আমি আপনার হাজির আছি, কারণ আপনাকে আমাকে এত বছর পরে দেখে আমি একটা লাইভ করেছিলাম সকালবেলা রোদ্দুর, মানে তাই করেছিলাম একবার করে আমরা বেরিয়েছি দূরের থেকে বাংলা ভিশনে, সেদিনই কাকতলীয় ভাবে আপনার জন্মদিন, সেই জন্য আমাকে রাখা।
0: হ্যাঁ, আমি সেই ছবিগুলো শেয়ার করেছি কয়েকদিন আগে।
1: হ্যাঁ জি জি জি, ফেসবুকে তো আসার কথা। তো আমার ভালো লাগে যে আমরা এখন মনে হচ্ছে যে এই শামিম ভাই কত দূরে চলে আছে, মানে আমরা এখন কেক চাইলেও কাটলে ভার্চুয়ালি কাটতে হবে। অথচ আমরা তখন আপনারা এত বড় একটা পোস্টে ছিলেন এবং আমাদের আমন্ত্রণ করতেন, আমরা আসলে মিস করি আপনাকে।
0: জি জি জি, আমিও খুব মিস করি, কারণ বাংলাদেশের টেলিভিশন মিডিয়াটা এখন যে অবস্থায় আছে তার চেয়ে আরো অনেক সুন্দর অবস্থায় থাকতে পারতো। তো আমরা আসলে জি আপনার কণ্ঠে জগজিতের কোন একটা গজল শুনতে চাই আপাতত, তারপর আমরা বাকিটাতে যেতে পারি।
1: এরকম একটা মানুষ, এরকম একটা রয়্যাল পার্সোনালিটি এবং রয়্যাল ভয়েস সব মিলে এই নেশাটা আমার গেল না। ক্যাফে আজমি সাহেবের লেখা, এটা আর্ট ফিল্মে ব্যবহার করা হয়েছিল, খুব সুন্দর মুভিটা এবং মুভির প্রত্যেকটি গজল। মায়ুন কি আঁখ সে ছলকি।

0: क्या गम है जिसको छुपा रहे तुम इतना जो मुस्कुरा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो तुम इतना जो मुस्कुरा रहे हो। अनिल गुलों का प्लेट छोटे ब्रेक।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অসাধারণ অসাধারণ ধরন, কথায় কথায় অসাধারণ, গায়কিতে অসাধারণ, তারপরে আপনার কণ্ঠেও বিষয়টা অসাধারণত্বই তার অক্ষুণ্ণ রেখেছে। সঙ্গীতের এত শাখা প্রশাখা থাকার পর আপনি কেন গজল শিল্পী হলেন?
0: এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারি। গজলের যে মূল মূল বিষয়, গজলের মূল বিষয় সেটা লেখনি, শায়ের যা লেখেন এটা যে পোয়েট্রিটা, কাব্যটা, গজল ইজ নাথিং বাট আপনি জানেন প্রেমের কবিতা। তো এই যে গায়কের ডাইমেনশন, রাইটিং এর ডাইমেনশন, এটা যে ইনফরমেশন গুলো ডেলিভারি করে, যখন এটা আমি নিজে নিজে একটু বুঝতে পেরেছিলাম পরবর্তীতে, যে আমার অনেক কষ্ট করে এই ভাষাটি শিখতে হয়েছে। আমি ফার্সিও বলতে পারি, আমি উর্দু লিখতে পারি, আমি নিজে গজল লিখতে পারি, উর্দু গজল লেখা আছে আমার প্রায় 7-8 মতো, আমার নিজের লেখা আছে। তো এটার যখন আমি ভিতরে গেলাম যে এত এত উর্দু পোয়েট্রিটা, ফার্সি পোয়েট্রিটা এত রিচ, এটা শুধু যার ওই সাহিত্য বোধ বা তার ভিতরে যে রসবোধ আস্বাদন করার মধ্যে যার ইয়ে আছে, ক্ষমতাটা আছে, আল্লাহ যদি দেয় তাকে মস্তিষ্কে, তাহলে এর থেকে বের হওয়া যায় না। এত সুন্দর কথা, এত সুন্দর পোয়েট্রি, ওই পোয়েট্রি আমাকে এনেছে। তারপরে সিঙ্গিং তো আছে, আপনি চিন্তা করেন এক একটা লাইন করে, লাইনকে কি সুন্দর করে মেহেদী হাসান সাহেব বলেন, গোলাম আলী জি বলেন, এরা আমার কত ভাবে, গানে স্কোপ নাই। সমুদ্র কখনো পুকুরে স্বাচ্ছন্দ্য বোধ করে না,
1: নিঃসন্দেহে নিঃসন্দেহে,
0: হোয়াইট। আমি একটা আধুনিক গান আমি যতই বলি যে কফি হাউসের সেই আড্ডাটা, আড্ডাটা করলেই এরকম করলো কেন? এখানে কিন্তু একটা লিমিটেশন আছে, কিন্তু আমি কিন্তু ইচ্ছা করলে করতে পারবো। রঞ্জি শেষ দিল্লি দুখানে যে জানি কি এই ফ্রিডমটা আমি নিবো না কেন? আচ্ছা ক্লাসিক্যাল
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এইগুলাই আমরা শুনতে চেয়েছি আপনার কাছ থেকে। কিন্তু এই যে আপনি মাঝখানে দুই লাইন গেয়ে ফেললেন যে আজ জানে কি জিদ না করো, আহা, এই যে নৌশাদ জাহান লিখেছেন ঠাকুরগাঁ থেকে দেখছি, মোহাম্মদ আরিফ আহমেদ ঠাকুরগাঁ থেকে দেখছি, কবির উদ্দিন আহমেদ ভাইয়া অসাধারণ, আরেকজন লিখেছেন মুসাফির হো ইয়ারো না ঘর হে না ঠিকানা, জাহির ইসলাম লিখেছেন হ্যালো ভাইয়া, মোহাম্মদ আলী বাবুল তিনি নিউ ইয়র্ক থেকে ওয়াচিং, তারপরে শহীদ লস্কর লিখেছেন নাইস প্রোগ্রাম, তাহমিনা আহমেদ লিখেছেন দারুণ। দেখেন আপনার কথাতেই কিন্তু সবাই খুব মুগ্ধ হয়ে যাচ্ছে। তা আপনি ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে এই গানগুলো আপনি গুনগুন করে গাইতে পারেন, জি বলুন।
0: চাই
1: জি
0: আমার কথা, আমার কথাই না, আপনার উপস্থাপনায় এবং আপনার মতো মানুষের সাথে।
1: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, যে আপনি গুনগুন করে কিছু একটা শোনান, তাহলে একটু ইয়া হবে। আপনার গান পুরোপুরি গান বা করার দরকার নেই, আপনি যেটা মনে করেন গল্পের ছলে।
0: ऐसी बातें क्या ना करो आज जा।

0: আপনার প্রশ্নের একটা উত্তর আছে এখানে। এটা রেকর্ডেড যে ভার্সন, সেখানে আমি যে কাপড়টা গাইলাম গেছো গেছিলাম ওইটা নাই।
1: ওকে
0: একটা টেন্ডেন্সি আছে বাংলাদেশে খালি মাঠে গোল করার, যেহেতু আমাদের প্রচুর রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন, আমাদের সবাই খুব সম্মানিত, অনেক রবীন্দ্রসঙ্গীত নজরুলসঙ্গীত শিল্পী আছেন, আধুনিক গানের শিল্পী আছেন, কিন্তু গজল সিঙ্গার কিন্তু খুব কম।
1: হুম
0: এই খালি মাঠের সুযোগটা আমরা এখন, আগে তো সিডি থেকে তুলে ফেলা হয়েছে, এখন আরো সহজ হয়ে গেছে ইউটিউব থেকে তুলে ফেলা। এখন ধরেন গোলাম আলী সাহেব গাচ্ছেন, এখন দেখা গেল ওই লোকটা করে উঠলো, আই উইটনেস, আমি আমি একদম ফ্রন্ট সাইডে বসেছিলাম, উনি ভেবেছেন এটা গজলের একটা অংশ। তাহলে এই আপনি, আপনার পাশে একজন কোরিয়ান ভদ্রলোক আসলো, তিনি আপনাকে ভালোবেসে, আপনি বললেন আপনি তো গান করেন একটা, আমাদের একটা গান শোনা, কোরিয়ান ভদ্রলোক খুব আবেগ নিয়ে গেলে গাইলেন, কিন্তু ড্রয়িং রুমে আপনাকে যে শোনালো শামীম ভাইকে বা মেজবাকে ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনি যখন একটা ন্যাশনাল চ্যানেলে গাবেন, আপনি যখন টিকিট সেল করে কোন অডিটোরিয়ামে গাবেন, তখন আপনার দায়বদ্ধতা থাকতে হবে, তখন কিন্তু আর ওই সুইটনেসটা কাজে লাগবে না, দেন ইউ হ্যাভ টু বি রিয়েলি প্রফেশনাল।
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমাদের সঙ্গে একজন সাংবাদিক ছিলেন বাংলাভিশনে যখন আমরা ছিলাম, তার নাম মেজবা উদ্দিন আহমেদ ছিল। তো সারা জীবনে যতবার তার নাম উচ্চারণ করেছি, এখন মেজবা আহমেদ বলতে গেলে ওইটা নামটা চলে আসে মুখের মধ্যে।
0: আপনি আমাকে মেজবাউদ্দিন আহমেদ বলতে পারেন,
1: শোনেন আপনার মতো
0: বন্ধু বলেছিল, জানি না এখানে বলা ঠিক হবে কিনা,
1: জি,
0: আমার গান বাজনা কিছু বোঝে না, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বন্ধু বান্ধবী গজল তো পরের কথা, মানে মিউজিকের সাথে ওরিয়েন্টেড না, তো কর্পোরেট জবটা ও বলেছিল যে তোমার নামটা যদি বন্ধু মেজবা না হয়ে মেজবাউল হোসনা হতো তাহলে আরো বেশি ভালো হতো, বলে অনেক বেশি টাকা ইনকাম করতে পারতাম। গিয়েছিল যে দেখেছে খুব বেশি একজন গান গাচ্ছে, তাকে মানুষজন প্রচুর টাকা দিচ্ছে,
1: হ্যাঁ
0: বলছে বন্ধু তোমার নাম মেজবা না হয় মেজবাউল হোসনা হলে খুব ভালো হতো।
1: দেখেন, এই যে আমি একটা জিনিস বলেছি যে যখন একটা মানুষ বড় অবস্থানে যায়, সেটা কিন্তু তার তার শিল্প সত্তার পাশাপাশি প্রচন্ড রসিক হতে হয়। আমি আমি বড় অবস্থানে কোনো মানুষকে রসিকতাহীন দেখি নাই, এবং আপনি কিন্তু প্রচন্ড রসিক, আপনার মধ্যে রসিকতা যথেষ্ট। আমি জানি না বাংলাদেশে সবাই এটা আপনার এই সময়টাকে আপনাকে ধারণ করতে পারে কিনা বা পারবে কিনা, এত এত রকমের কুসংস্কার এবং ইয়ে চর্চার মধ্যে আসলে এটা ধারণ করা বা খুঁজে বের করা একটু কঠিন। তো আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি আপনার এই যে গজল গুলা যে আপনি প্র্যাকটিস করেন, বা আপনি গজলের জোন ওয়াইজ কি ধরনের পার্থক্য দেখতে পান?
0: পার্থক্যটা সম্পূর্ণ ওই যে বারবার একই কথা বলতে হচ্ছে, যে লেখনীটা শায়েরিটা, শায়েরিটা যে কবিতাটা তার প্রেমিকা করার যে বিভিন্ন ওয়ে অফ এক্সপ্রেশন, সেটা ভীষণ বুঝে গাওয়াটা ভীষণ জরুরি, সেটা বুঝে গাওয়াটা ভীষণ জরুরি, এবং এইটার একটা আলাদা, মানে উর্দুতে বলে মাজেজা, একটা আলাদা মজা আছে, আলাদা একটা বৈশিষ্ট্য আছে। তাই বাংলা বা আপনি হিন্দি বললেন, এই ভাষায় হিন্দি ভাষায় কিছু গজল হয়েছে ইদানিং, কিন্তু ওই ভাষার যে ব্যাপারটা, গজল গজল লিখনের সার্টেন কিছু কায়দা কানুন আছে। হ্যাঁ, এখন আমি, আমার একটা গান আছে আবার দেখা হলে পুরনো কবিতা পুরনো গান ফিরিয়ে দেবো, কিংবা আমার ওস্তাদ জি নিয়াজ মোহাম্মদ চৌধুরী গান আছে আজই বৃষ্টির কান্না দেখি জীবন আনন্দ হয়ে, এগুলো কিন্তু একটা আমাদের বাংলা গানও কিন্তু একটা সিস্টেম মেনটেন করেই লেখা,
1: একদমই তাই, একদমই তাই, আমি সেটাই বল, হ্যাঁ বলছিলাম।
0: এত বেশি কঠিন, এত বেশি সিম্বলিক এবং এত বেশি মানে একদম টাইট টাইট ফরম্যাট, কিরকম যে মিটারটা সেম থাকতে হবে, আপনার সেম সাউন্ডিং শব্দ থাকতে হবে এবং অনেক ধরনের সিনোনিম থাকতে হবে। গজব কিয়া দাগের গজল দাগ দেহলবি উনার লেখা, গজব কিয়া তেরে ওয়াদে পে এতবার কিয়া, এই কিয়া যে শুরু হলো শেষ পর্যন্ত যদি আটটা কমপ্লিটও থাকে, আটটা শেরও থাকে, শেষ পর্যন্ত কিয়ার সাথে সেম সাউন্ডিং ওয়ার্ড হতে হবে, কিন্তু মেসেজ হতো হয়তো বা ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ এক একটা কমপ্লিটে।
1: কারেক্ট,
0: তেরে ওয়াদে পে এতবার কিয়া, তমাম রাত কায়ামত কা ইন্তেজার কিয়া, গজব কিয়া তেরে ওয়াদে পে এতবার, তমাম রাত কায়ামত কা ইন্তেজার কিয়া কিয়া, এইগুলো মেনটেন করে, এই গ্রামার মেনটেন করে ইমোশন প্রকাশ করা খুব কঠিন, আপনি কোনোভাবেই গ্রামার থেকে বেরোতে পারবেন। ইভেন আমাদের যেমন হাসন রাজার গান আছে, যেমন হাসনে কয় লালনে, লালন নিজের নাম ইউজ করে, মাক্তা ইন উর্দু ইন গজল, মাক্তার সাপোজ টু বি দ্য লাস্ট স্ট্যান্ড অফ দ্য গজল। তো ওইটার পরে আর কোনো ফার্দার নিয়ম কোনো কমপ্লিট হবে না, আপনি মুখটাকে শেষ করে দিন। কিন্তু যেমন গালিবের নাম আসবে যেখানে, গালিবের নাম মানে দ্যাট শুড সাপোজ টু বি দ্য লাস্ট স্ট্যান্ড অর কমপ্লিট অফ দ্য গজল, এটা আল হাদিস অফ গজল আর কি। কিন্তু আমরা অনেকেই না জেনে হয়তো ওইটা আগে গায়ে ফেলি পরে ওইটা গাই, এরকম এটা খুবই অনেক কিছু আছে। এই জন্য যে এই জন্য আমাদের শেষ পর্যন্ত বাংলা আঙ্গিকের, বাংলা গজল আঙ্গিকের গান হয়, পিওর গজল করা যাচ্ছে না।
1: করেক্ট করেক্ট করেক্ট।
0: আমাদের কাজী নজরুল ইসলাম সাহেব কিন্তু গজল আঙ্গিক, কিন্তু পিওর এখানে যারা আছেন আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, হয়তো কেউ
1: হারমোনিয়াম ইউজ করছেন এবং কণ্ঠ এখানে একটা মাইক্রোফোন হওয়াতে প্রায়োরিটি সমস্যা হচ্ছে, যখন হারমোনিয়াম আপনার প্রায়োরিটি নিচ্ছে তখন আমরা আপনার কণ্ঠ হারিয়ে ফেলছি।
0: আপনি কি শোনাতে পারি বলেন?
1: আজই বৃষ্টির কান্না
0: পাখা মেলে দিয়েছ তুমি, কোন দূরে যাবে বলো তোমার জানা, সাথী হব আমি অশ্রু পড়া দুটি চল, তুমি ব্যথার কাজে লুকিয়েছিলে ওই আজ এই বৃষ্টির গান মনে পড়ল তোমায়। এই গায়কিতে এই রাগে এই আঙ্গিকে 1000 গান আছে কিন্তু একটাও গজল না। তুম না জানে কিস জানে হম কি দুনিয়া মে তনহা হো গে, আজ নিশিথে পাশেই থাকো না বলো না তোমার।
1: অসাধারণ অসাধারণ। আপনার আমি বললাম ধরেন আমি যদি দেশে থাকতাম আপনার একটা 4-5 ঘন্টার শুধু গজল সন্ধ্যায় আমরা করতাম হয়তো কোথাও, যেখানে আপনার সাথে গল্প করতেন আর আপনি গজলের বিভিন্ন লিঙ্ক গুলা বলতেন, আর কিছু লাগতো না, মুগ্ধ হয়ে শুনতো সবাই। যে আমরা ছোটবেলায় দেখতাম যে এই বাড়ি থেকে গানের শব্দ আসে, এই বাড়ি থেকে হারমোনিয়াম বাজানোর শব্দ আসে, ওই বাড়িতে গিটার ছেলেটা গিটার নিয়ে বিকেলে ঘুরছে, এইটা তো আমাদের আশেপাশে আমরা একদমই দেখতে পাই না। তো এইটার আসলে এটা থেকে পরিত্রাণ কি? কারণ আমাদের তো শিল্প চর্চা প্রয়োজন।
0: তা তো বটেই, দেখেন ভাইয়া যে যিনি শিক্ষিত তিনি শৈল্পিক, যিনি শৈল্পিক তিনি শিক্ষিত,
1: নিঃসন্দেহে
0: কাঙ্ক্ষিত পরিস্থিতি, কিন্তু সেই কাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমরা নেই। কিন্তু এটা তো আমাদের এই কম্বিনেশনের টেস্ট এন্ড এফোর্ডের ভীষণ অসুবিধা হচ্ছে। এবং আমরা আপনি যে কথাটা বললেন এই কথাটা আমি বোধহয় 2-3 দিন আগে আমি ভাবছিলাম, আগে আমাদের বাসাতেই আশেপাশে কেউ কেউ বাচ্চারা সারে গামা বাধা নিসা সানিদা বাবা কেউ প্র্যাকটিস করতো কেউ। আমরা এত বেশি আমরা প্যারেন্টস আমরা এত বেশি ছেলে মেয়েকে লেখাপড়া তোমাকে এই হতে ওই হতে চাপিয়ে দিচ্ছি যে কোনো এক্সট্রা কারিকুলাম নাই, কিছুই নাই, গান করে কি হবে এরকম একটা। যেমন আমি যখন আমার বাবাকে হারালাম সবাই ভেবেছে 2013-তে একমাত্র ছেলে গান টান গায় সব বেঁচে টেছে করে ও গান টান গিয়ে বেড়াবে, মানে গান গাওয়াটা যেন কোনো বিষয়ই না এরকম একটা ব্যাপার। আমাকে আমার আমজাদ হোসেন সাহেবকে একদিন ঢাকা ক্লাবে আমার সামনে যে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো ফিল্ম টিম বানান আর কি করেন, উনি বলছে আমি ফিল্মই
1: বানাই।
0: তো এখন আমজাদ হোসেন সাহেব যদি জিজ্ঞেস করা হয় আপনি ফিল্ম টিম বানান আর কি করেন, তাহলে কিছু উত্তর দেওয়ার নাই, মানে ফিল্ম বানানো অভিনয় করা গান করা কি কোনো কাজ না।
1: হ্যাঁ, এটা এই প্রশ্নের সম্মুখীন আমরাও হয়েছিলাম, জিজ্ঞেস করে যে কি করেন, সাংবাদিকতা করেন আর কি করেন, ফলে খুবই অনেক জটিলতার মধ্যে পড়তে হয়েছিল। কারণ এটা তো বোঝানো মুশকিল যে একটা মানুষ গান গেয়ে তার জীবনটা পার করে দিতে পারে, সে যদি চায় তাকে ধনী হতে হবে না। হুম হুম সেটাই সেটাই
0: কথা, মানে গান শেখা যদি আমি একটা, গানকে যদি আমি একটা অঙ্গ মনে করি, শিল্পটা তো অনেক বড় ব্যাপার, যিনি আঁকেন, যিনি নাচেন, যিনি কবিতা লেখেন, অনেক কিছু মিলে থাকতে ব্যাপার। আর একজন শিল্পী তো শুধু গান করেন বা আঁকেন বা অভিনয় করেন বলে শিল্পী না, তার যাপিত জীবনটা, তার একটা যাপিত চর্চিত যে জীবন, সেটাই তো তার শিল্প সত্তা। তো সেই সত্তার এক খুবই অভাব। আগে যে আপনাদের আমরা প্রশ্নের সম্মুখীন হতেন, এখন আরো বেশি সম্মুখীন হতে হয়। ভাই আপনি এত কিছু থাকতে গান করেন কেন?
1: হুম হুম
0: আশা করছেন পেট্রোল পাম্প আছে, ভালো আছেন, অটো ভালো করছেন, কেন মেজো ভাই গান গান কেন? না আমার টাকা দাঁড়ি দেয়, টাকা ওই টাকা আমার হয় না। আচ্ছা উনি তো আমাকে তখন ফ্রি ডাক, আরেকদিন ফোন আসছে, মেজো ভাই আমাদের বাজেটটা একটু কম। আমি কি করে ভাবলেন যে আপনার বাজেট কম বলি, আমাকে কম কি দেখে মনে হয় যে আমার কম বাজেটের গায়ক? আমি কম বাজেটের গায়ক, আমার চেহারা খারাপ আমি মানি, কিন্তু আমি কম বাজেটের গায়ক। আরেকবার ফোন আসছে একটা মিনিস্ট্রি থেকে, দেখেন আমাদের দুঃখজনক ঘটনা যে অনেকের নাম নিলেন, একজন ভদ্রলোক ফোন করলেন যথাযথ ভাবে একটা প্রোগ্রামের জন্য, আমাদের এখানে একটা বড় অডিটোরিয়ামে হবে, যে এতজন মেম্বার অফ পার্লামেন্ট, এতজন সচিব, এতজন জয়েন্ট সেক্রেটারি, এতজন মিনিস্টার এবং হাই প্রোফাইল লোকজন থাকবেন যারা দেশ পরিচালনা পর্যায়ে আছেন। তো অনেকক্ষণ শুনলাম, শোনার পরে বললাম সমাজদার কয়জন থাকবে? উনি বললেন এটা আবার কি? বললাম সমাজদার কয়জন, সমাজদার কি এটা জেনে? আপনি কালকে ফোন ফোন দেয়নি, আমার প্রোগ্রামটা হয়নি, কারণ আমার স্টেজ ইমাম সাহেব যখন নামাজ পড়ান তখন উনি উনি কিন্তু ওই ওই জায়গায় হিজ দ্য প্রেসিডেন্ট, তখন তখন আমরা যখন স্টেজে তখন কিন্তু আপনি মানে বড় ব্যবসায়ী, অনেক বড় কর্পোরেট লোক, আমার টার্গেট ওইটা না। আমার টার্গেট হচ্ছে যে একটা লোক আহ বলবে গান শুনে, ওই ভদ্র বা একজন ভদ্র মহিলা আহ কে আবার, ওই একটা কে আমাদের জন্য গান গাইতে রাজি আছে।
1: করেক্ট করেক্ট,
0: হ্যাঁ মানে একটা ফোন থেকে একটা আস্ফালন আসে গান গাইছে, আবার পাই আবার কখনো পাই না, ম্যানেজ করতে হয় নিজেকে, কারণ অনেকেই ব্যস্ত জনই করে।
1: হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে আপনার সময়টা যতদিন যাবে তত আরো ভালো হবে, তার তত আর উচিত হবে, কিন্তু আপনাকে আপোষ করা যাবে না। এই যে আপনি বললেন যে আমি কম দামি শিল্পী কিনা, ওইটা তো আপোষ করা যাবে না।
0: ভাইয়া আমাকে অনেকেই বলে যে তোমার, তুমি বর্ন এন্ড ব্রট আপ ইন ঢাকা, তোমার আব্বা যে ময়মনসিং এ, তোমার ব্লাডে যে ময়মনসিং এর রক্ত আছে এটা বোঝা যায়, কারণ আমি কখনোই আপোষ করে মিউজিক করব না। ওই যে একজন ভদ্রলোককে যেন লিখেছেন বললেন যেন ভালো লাগছে একটু মনটা, কারো মনটা দুধ, আমরা আমরা কি পারি, আমরা কিছুই পারি না, একটু অভিনয় করতে পারি, একটু কবিতা বলতে পারি, ওইটাতে 2 সেকেন্ড যদি কেউ একটু ভালো কারো যদি লাগে, সেটাই তো দোয়া পেয়ে গেলাম, এইটুকুই আশা।
1: সেটাই সেটাই, আমরা যখন মঞ্চে কাজ করতাম, নাগরিকে ছিলাম, সারাদিন ধরেন হাজার হাজার মানুষের সাথে কথা হয়, কিন্তু মঞ্চে কাজ করার সময় রক্তকরবীতে তো আমরা ধরেন সবাই একটা একসাথে কাজ করেছি, ওইটার মধ্যে একটুখানি কোনো একদিন হয়তো কেউ একজন একটু তালি দিয়েছিল, ধরেন মানে পুরা মাস সুন্দর হয়ে গেল,
0: ওই তালি তো ভালো
1: বলা যাবে না। আপনার সামনের প্ল্যান পরিকল্পনা কি? আমরা 35 মিনিটের মতো কথা বলে ফেলেছি, আমরা তো আপনার গানগুলো নষ্ট করতে চাই না, তাই আমি আপনাকে গানের রিকোয়েস্ট করছি না। তো আপনার সামনে পরিকল্পনা কি, আপনি আমাদেরকে আপনি যদি চান একটা শোনাতে পারেন, আমরা শেষ পর্যায়ে প্রায়।
0: শুনুন ভাই, আমার সবথেকে বড় পরিকল্পনা সুস্থভাবে বেঁচে থাকা, এবং যদি বেঁচে থাকি আল্লাহ যদি আর কিছুদিন কয়েক বছর হাত রেখে থাকেন, আর একটু ভালো করে চর্চা করা, এটা আমার মূল পরিকল্পনা।
1: লাস্ট 2-3 ইয়ার্স ধরে আমি আপনাকে খুব ক্লোজলি ফলো করছি, আপনার ইউটিউবে প্রত্যেকটা গান গজল আমি দেখছি, আপনার নিজের সুর করাগুলো দেখছি, আপনি বাপ্পী লাহিড়ীর গান করেছেন সেটা আমি দেখেছি, ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট। আপনি শুধু সময়টা যেতে দেন, আপনার জায়গাটা এমন একটা মানে চূড়াতে হবে, মানে সেটা আনবিলিভেবল, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারি। জি,
0: বড় দোয়া দিলেন আপনি,
1: না অবশ্যই, বেস্ট উইশেস। আর আপনি তাহলে আপনার লেখা সুর করা একটা কিছু শোনাবেন, 2-1 লাইন, আর তারপরে আমরা একটা গজল দিয়ে হয়তো শেষ করতে চাই, আমরা 37 মিনিটস কথা বলে ফেলেছি।
0: তিনি চাইলেই বাগানে বসন্ত আসে, তিনি চাই নেই বাগানে বসন্ত আসে, ভরসা যে কোনো মাসে, অবশেষের ভরসা যে কোনো মাসে, তিনি চাইলেই বাগানে বসন্ত আসে, তিনি চাইলেই বাগানে বসন্ত আসে। সুদিন সোনার খাঁচায় রবে না তোমার, সুদিন সোনার খাঁচায় রবে না তোমার, সুদিন সোনার খাঁচায় রবে না তোমার, দুঃখ পাওয়া মানুষের দীর্ঘশ্বাসে, দুঃখ পাওয়া মানুষের দীর্ঘশ্বাসে, অবশেষে ভরসা যে কোনো মাসে, তিনি চাইলে বাগানে বসন্ত আসে,
1: আমরা শেষ পর্যায়ে আপনি আপনার দর্শকদের জন্য কিছু বলতে চান কিনা বা শ্রোতাদের জন্য কিছু বলতে চান কিনা?
0: আমার সেই যোগ্যতা নাই, আমি কি বলবো, আমার জন্য দোয়া করবেন সবাই। আমি খুব আনন্দিত, থ্যাংকস ফর হ্যাভিং মি, অ্যান্ড খুব ভালো লাগলো আপনার সাথে এতদিন পর একটু গল্প করলে। আমার একদমই মনে হলো না আমি কি লাইভে আছি না কি আছি, আমি আপনাকে সামনে পেলাম বোধ হয় এভাবেই। মায়ের রান্না করা বা আমার মেয়ের এক কাপ কফি খাওয়াতাম, ওইটা মিস করলাম, স্ন্যাক্স খেতাম, কিন্তু ওটা হয়তো পারলাম না। তাছাড়া আমার কাছে এটা আমার ফেসবুক লাইভ হোক বা কোনো চ্যানেল হোক, আমার কাছে কিছুই মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আমার সামনেই বসে আমি সবার কাছে।
1: জি জি, আমরা অনার্ড আপনার শেষ দিকে গুনগুন করে কি আপনি চার লাইন কোনো গজল শোনাবেন, আপনার পছন্দের গজলটা, তারপরে আমরা বিদায় নেব।
0: তুমি আমার নও, তাতে কি অসুবিধা, তুমি আমার নও, তাতে কোনো প্রবলেম নেই, আমি তো তোমার, এটা কি তুম হামারে নেহি তো ক্যা হাম হ্যায়, তুম হামারে নেহি তো ক্যা হাম হ্যায়, হাম তুমারে তো হ্যায় ইয়ে ক্যা কম হ্যায়, তুম হামারে নেহি তো ক্যা হাম হ্যায়, মুস্কুরা দো জরা খুদা

0: নদী, ও নদী, নদী রে নদী, কোথা যাস তুই? তুই কাকে নিয়ে যাস? সে কি খোকা?
1: দুঃখিনী মায়ের বুক খালি করে যায় সে কোথায়? খোকা কি যুদ্ধে যায়? মুক্তিযোদ্ধা খোকা বীর বেশে ফিরবে কবে? মানে না মায়ের মন, নদী যায় বয়ে।

বৃষ্টি এখন ঝড় হয়ে গেছে প্রিয়, দুজনে মৌন, মুখর দুচোখের দাবি, আলোক পীড়িত এখনো শয্যাখানি, কেন উদাসীন গৌরবে দেরি করো, আমার প্রদীপ যত্নে নিভাও তুমি।

0: কেঁদেও পাবে না তারে, তবু বাজে কান্নার শানাই বর্ষার অঝোর ধারা। তুমি আমি দেশবাসী কাঁদব সবাই,
1: উদাস নির্লিপ্ত বসে থাকব না শীতল পাটিতে, গণসমাধির দূরে কাছে মুহূর্তে নীরব হয়ে।

0: হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আমার নাম শামীম শাহেদ, আমাদের আজকে বিশেষ অতিথি আমার পছন্দের, খুব পছন্দের একজন মানুষ, খুবই রসিক এবং খুবই রোম্যান্টিক, খুবই রোম্যান্টিক। রোম্যান্টিক এই অর্থে যে তার কথাবার্তা শুনে যে কোনো কিশোর কিশোরী থেকে শুরু করে তরুণ তরুণী তার প্রেমে প্রেমে পড়ে যেতে বাধ্য, এইটা একটা কারণ। আমাদের সঙ্গে আছেন শাওন মজুমদার। শাওন কেমন আছেন?
1: জি ভাইয়া, খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয়।
1: মানে প্রথমে আপনার কথা শুনে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম আর কি, যেভাবে আপনাকে ইন্ট্রোডিউস করছিলেন মনে হচ্ছে গেস্ট অন্য কেউ, আমি না। এত রোমান্টিক, হাত প্রেমে পড়ে যাবে, এগুলো তো আমার সাথে যায় না, এই জন্য চিন্তা করলাম, আমি বুঝলাম না, থাকলো আমার সে প্রশংসা আরেকজনের করতেছে।
0: সেটাই সেটাই, একজন ওই যে একবার বলছিল যে একজন এক লোক উকিল ঠিক করেছে আর কি, তার ইয়ে দিয়ে যে ওই উকিল তার পক্ষে কথা বলবে, তার নামে নাকি খুনের মামলা আছে। তো উকিল ইয়েতে উঠে বলছে যে এরকম আমার মক্কেল তো অত্যন্ত ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কারো কখনো ক্ষতি করে না, খুন করা তো প্রশ্নই আসে না। তো ওই লোক বলছে কি বলেন, টাকা দিলাম আমি, আপনি অন্য কার কথা কন, আমার কথা কন। কিন্তু আপনার ক্ষেত্রে এটা খাটে না, আপনি আপনি অত্যন্ত জনপ্রিয় এবং আপনাকে সবাই পছন্দ করে, এবং আপনি আপনার কথা শুনে সবাই মুগ্ধ হয়ে, আমি একটা শো দেখছিলাম আপনার, আপনি একটা শোতে বলেছেন যে আপনার দুঃখে সবাই নাকি হাসে, এবং এটা এটা এটা জানতে চাইবো। তার আগে আমরা একটু দর্শকদের বলে নিই, সুপ্রিয় দর্শক আমাদের কিন্তু এখানে একটা গুড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে যে শাওন শাওন মজুমদার আমাদের প্রিয় এই শিল্পীর মাত্র 2 মাস আগে কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। কন্যা সন্তানের নাম হচ্ছে মেঘ। আপনি মেঘের বাবা, আপনার কেমন লাগছে?
1: নিজেকে আকাশ মনে হচ্ছে, মেঘের বাবা
0: আকাশ মনে হচ্ছে
1: না। অ্যাকচুয়ালি আমার আমার মেঘ অনেক প্রিয়, মানে মেঘ দেখতে আমি খুব পছন্দ করি, অনেক প্রিয়। তো আমি চিন্তা করি প্রায় সময় মেঘ দেখার জন্য আমাকে সাজেক যেতে হয় বান্দর মধ্যে পড়ে, তো এখন আর বাসায় বসে আমি মেঘ দেখবো।
0: এবং আপনি রোদ উঠুক বা বৃষ্টি হোক, আপনার কোনো সমস্যা নেই, আপনি মেঘ দেখতেই পাবেন।
1: আমি মেঘ দেখতেই পাবো।
0: তো প্রথম যখন আপনি মেঘের ফেসটা দেখলেন আপনার কেমন লাগলো, এটা একটু শুনতে চাই, কারণ আমার তো তিন কন্যা, মানে আমার কিন্তু অনেকগুলো মেঘ।
1: হ্যাঁ হ্যাঁ, আপনি তো পুরো আকাশ জমে গেলেন। আপনি
0: আকাশ? হ্যাঁ। আপনার কেমন লেগেছিল তখন আপনি যখন মেঘের মুখটা দেখলেন?
1: মানে ওই ফিলিং বলে বোঝানো যাবে কিনা আমি জানি না, বাট মানে অন্যরকম ফিলিং। এই দিস ইজ মাই ফার্স্ট বেবি, তো প্রথম বাবা হওয়া যে ফিলিং সেটা আর মানে এই যে তোতলে দেখছি, মানে এর মানে হচ্ছে ফিলিং বোঝা যেতে পারবো না আর কি, অন্য লেভেলের অন্য ধরনের যেই ফিলটা, মানে এই এই জীবনে কখনো ফিল করিনি, নিউ ফিলিং, নতুন একটা ফিলিং, মানে হাসি কান্না রাগ এই ফিলগুলোতে সারা জীবন করতে পারছি, যে বোঝাতে পারছি হাসতে হয় এইভাবে কাঁদতে হয়ে যাবে, কিন্তু বাবা হওয়ার পর যে ফিলটা ফার্স্ট টাইম, তো এটা বোঝানোটা খুব টাফ যে হয়েছে সেই বুঝতে পারবে।
0: এটা অবশ্য ঠিক বলছেন। আমি ওই যে আমাদের যখন প্রথম কন্যা হয় তখন স্কোয়ার হসপিটালে জন্ম নিয়েছিল আর কি আমাদের কন্যা নোরা। তো নোরা যখন জন্ম হয় তখন আমার তো তিন কন্যা আর এক স্ত্রী, এটা আমি আগে বলেছি, তখন স্কোয়ার হসপিটালে গেলাম, সব নার্স টার্স তো খুব খুশি, যা স্বামী ভাই আসছেন, হ্যাঁ ভাবি ভালো আছেন, সাউন্ড গুড। তো আমার নোরা জন্ম হলো, পরে 2 দিন পরে আবার কয়েকদিন পরেই আর দেখা গেল যে জারার, মানে আমার দ্বিতীয় কন্যা, তার জন্ম হচ্ছে তার 2 বছর, 1.5 বছর, 2 বছর পরে আবার গেলাম স্কোয়ার হসপিটালে, তারা তখনও খুশি, হ্যাঁ স্বামী ভাই আসছেন, আসেন আসেন। তার বছর 3-1 পরে আমার তৃতীয় কন্যা হচ্ছে, তো তখন আবার গেলাম, তো তারা কিছু বলে না, চুপচাপ ওকে বেবি হচ্ছে। তারপরে আমাদের এক ফ্রেন্ডের বেবি হবে, তো তাকে দেখার জন্য আমি আর গেলাম, নার্সরা আটকে আসছে, আপনারা আবার আসছেন, আবার আপনারা
1: হাসপাতাল পাল্টাবে, হাসপাতাল
0: পাল্টাবে, এখন তো দেশ পাল্টা, এখন নিউ ইয়র্কে আছি। দেখ সুপ্রিয় দর্শক, আমরা যখন শাওনের সাথে কথা বলছিলাম তখন বাংলাদেশে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে শাওনের চুল টুল ভিজে একটু মুরব্বি মুরব্বি ভাব চলে আসছে,
1: মুরব্বি মুরব্বি ভাব চলে আসছে, দেখ এখন বাবা হয়েছে তো মুরব্বি দেখা গেল সমস্যা নেই।
0: আচ্ছা বলেন, আপনার দুঃখের সময় হাসে কেন, এটা আপনি কেন বলেন?
1: মানে আমার দুঃখের সময় হাসে, কারণ আমার যখন দুঃখের, আমি চেষ্টা করি যখন আমি স্টেজে সবাই আমাকে ডাকে বা যখন পারফরমেন্স ডাকে, আমি চেষ্টা করি নিজের লাইফের দুঃখের ঘটনাগুলো বলার জন্য, যখন আমি সেই দুঃখের ঘটনাগুলো বলি মানুষজন হাসতে গড়া বেড়ে যায়, এটাই হলো এটাই আমার বড় আরো বড় দুঃখ আর কি। আমি সবসময় বলে হ্যাঁ আসলেই তাই, যে আমার সত্যিকারের ঘটনা হলো যে আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম সেটা হয়তো রিক্সা যাই পেতো, আমি কিন্তু ছোটবেলা তো মোটা ছিলাম না, প্রমাণ স্বরূপ আমি কিন্তু ছবি দেখাইতে পারি তো আমি একটু বিশেষ করে না আমাকে তুমি প্রমাণ দিতে হয় প্রমাণ দাও প্রমাণ দাও এরকম। ছোটবেলায় আমি অনেক করে ছিলাম, যার কারণে আমি বলি যে ছোটবেলা বলি না, আমি বলি যে আমার জীবনে দুইটা বেলা, সেটা হচ্ছে গিয়ে চিকন বেলা আর মোটা বেলা, বিশেষ মোটা বেলা চিকন বেলা আমি পার করে আসছি। তো যখন স্কুলে যেতাম রিক্সাওয়ালারা জিজ্ঞেস করতাম যে ভাই ভাড়া কত, বাসা থেকে স্কুলে ভাড়া, তো বলতো যে তোমরা ইনসাফ করে দিও স্টুডেন্ট মানুষ ইয়া দিব তুমি যা দিবা বুঝে দিও। কিন্তু এখন যদি আমি রিক্সা জিজ্ঞেস করি যে ভাই এখানে যাবো ভাড়া কত, কারণ বাজার যাবো ভাঙ্গার থেকে ভাড়া কত, সে আধা ঘন্টা আগে আমার দেখে মা আছে আসলে সে এর আমি নিতে পারবো, মা পাওয়ার পরে সে বলে যে দিয়েন ওজন বুঝে দিয়েন।
0: সুমায় হাসান লিখেছে, শাহিম ভাই আমি শাওনের সাথে একটা প্রোগ্রাম করেছিলাম ওয়ান লাস্ট ইয়ারে, তারপরে রনি বলছে যে খুব ভালো লাগছে ভাই আপনার আপনি আর শাওন ভাইকে দেখে। আবার ইয়ে লিখছেন পলাশ, লিখছেন বাবু পলাশ বাবু লিখছেন যে সাউন্ড একটু সমস্যা হচ্ছে, ওকে সাউন্ড ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। আপনার কে কোথেকে দেখছেন সেটা আপনারা লিখে দিলে আমরা বুঝতে পারবো যে আপনার কোথেকে দেখছেন। রেডিও ত্রিতাল বাংলা নিউ থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন এটা, আপনার একই সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড এবং iOS অ্যাপেও আছে, ফলে আপনারা যদি কোনো কারণে আপনারা এই শোটি আবার শুনতে চান আপনার রেডিওতে শুনতে পাবেন, এটা পুনঃপ্রচার হবে। শাওন আপনার আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি তো মিরাক্কেলের যে আপনি জনপ্রিয়তা পেলেন এবং মিরাক্কেলের যে আপনি সাকসেসফুল হলেন, আপনি মিরাক্কেলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন?
1: কেন নিয়েছিলেন এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা হয় না, অনেকেই জব দেখে নেয় একটা প্রফেশন দিয়ে যে আমি এটা করতে চাই, তারপর সে ওই জবটা করে, আর কেউ হয়তো কিছু করতে চায় না, ওই জবটাই তাকে চুজ করে যে হ্যাঁ তোমাকে এটা করতে হবে তুমি এটা পারো। আমার মনে হয় যে মিরাক্কেল কমেডিটা আমাকে চুজ করছে, আমি কমেডি জীবনে চুজ করি না। অনেকেই বলে আমি ছোটোবেলা থেকে গান গাই, আমি ছোটোবেলাতে মোটেও কমেডি করেছি, হ্যাঁ বলে যে আমি নাটক অভিনেতা হয়েছি, হ্যাঁ আমার একদম বয়স 2 বছর থেকে আমি অভিনয়ের প্রতি সেই ডেডিকেশন ছিল, অভিনয় করছি এখানে, আমার জীবনে এগুলো কিছুই নেই, মানে আমি ক্যান দিচ্ছি ক্যান আসছি এটা আমি নিজে সারপ্রাইজ। তবে যেহেতু বললেন কীভাবে যাওয়ার ঘটনাটা একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি ভার্সিটিতে ছিলাম তখন আমি মনে করি ফিফথ সেমিস্টার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ডিগ্রি কমপ্লিট করছি তখন ফিফথ সেমিস্টার, আমি বন্ধু মহলে দেখা যায় আড্ডা আড্ডা হলে সবাই আমার কথা শুনতে খুব পছন্দ করে, আই ডোন্ট নো ওয়াই, তারা খুব হাসে টাসে আমার যে কোনো কথা, আমি তখন যোগ টোক বলি না, এখন যেরকম আমি যোগ বানাই বা এটা পাঞ্চ লাইন তৈরি করি এরকম পাঞ্চ লাইন কাছে আমার কথা শুনি তারা খুব মজা পেত। তো হঠাৎ একদম ক্লাসে পরীক্ষা দিতেছি অ্যাকাউন্টিং পরীক্ষা, আমার এক ফ্রেন্ড SMS করছে যে এরকম এক জায়গায় অডিশন হইতেছে তুই তাহলে দিতে পারিস, কারণ পরীক্ষাতে বের হয়ে বদলে তুই যে পাঠাইছিস আমি কী বলবো ওখানে, না আমাদের সাথে যা বলিস তুই তাই বলবি, আমি তো ওগুলোকে মুখস্থ করে রাখছি, আমি তোদের সাথে তো এমনি কথা বলি, তাহলে আচ্ছা ঠিক আছে ও ইন্টারনেট থেকে ঘাইটা 10টা জোক আনতে রাখছে, বলে এগুলো মুখে কোথাও যায় এগুলো বল। তো আমি গেলাম, ওটা বাংলাদেশে একটা রিয়েল দেখে ছিল হাসো NTV হাসো, তো সেখানে আমি অডিশন দিলাম, ওই মুখস্থ করতে একটা জোক বলছি, আমার বলার পরে মানে যে টিকবো টিকবো না জীবন প্রথম ক্যামেরার সামনে, বাট 7 দিন পর আমার কল আছে NTV থেকে যে আপনি টিকবো। তো মানে হয় না যে আমার আমি যে রিয়েল ঘটনা, আমি যখন ভার্সিটির পরীক্ষা দিই আমি একটা ভার্সিটিতে টপ লিস্টে মেধাতালিকে সেকেন্ড হয়েছি, তো বাবারা বলছে যে বাবা আমার এই ভার্সিটির মেধাতালিকে সেকেন্ড হয়েছি আমি ভর্তি করা যায়, আমার বাবা বলছে যে ভার্সিটি সেকেন্ড হয়েছে ওই ভার্সিটি ভর্তি করতে না, কারণ তোরা তো চিনি তার মানে ভার্সিটি খারাপ, তুই যে তো সেকেন্ড হয়েছিস তার মানে ভার্সিটি খারাপ, তুই অন্য ভার্সিটিতে ভর্তি ঠিক সেই ম্যাম যখন টিকে গেছি তখন আমি বুঝছি যে তার মানে আমার হয় কেন খারাপ প্রেজেন্টেশন খারাপ আর খারাপও দেখতে পাই নিচ্ছে। তো ওখান থেকে শুরু, বাট ওখান থেকে যখন রনি ছিল আমার সাথে ওই হাসোতে যখন আমাদের চলতেছে তখন রনি ফিক্সে চলে গেলো, তখন রনিকে দেখে মূলত আমার মানে আগ্রহ জাগে, যেহেতু আমরা বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে একসাথে আমরা কম্পিট করছিলাম, কম্পিটিশন করছিলাম, যদি রনি দিতে পারে তো মেবি আমার যাওয়ার একটা সুযোগ থাকতে পারে। এবং আমি দেখতাম যে বাচ্চা সবাই মিরাক্কেল দেখে হাসে আর সবাই পছন্দের একটা প্রোগ্রাম মিরাক্কেল, সেখানে যদি আমি যেতে পারি, আমি প্রেজেন্ট করতে রিপ্রেজেন্ট করতে পারি বাংলাদেশকে, তো সেখান থেকে আসা যাবে। তো মিরাক্কেল সিক্সে অসম সালে অডিশন দিই, টিকি নেই, আমি দুটো জায়গা থেকে অডিশন দিই, ঢাকা এবং খুলনা। ঢাকায় রিজেক্ট হওয়ার পরে আমি খুলনায় গিয়ে অডিশন দিই, সেখান থেকে রিজেক্ট হই। তো তারপরে রিজেকশন নিয়ে আরও এক বছর প্র্যাকটিস করি, প্র্যাকটিস করে মিরাক্কেল সেভেনে আমি গিয়েছি। তো ওই এই হলো মানে মেন জার্নি, তারপর থেকে তো বাকিটা সবার জানা গেছে।
0: হ্যাঁ সেটাই তো। এখন যখন আপনি এই যে আপনি মিরাক্কেলে আপনি ফার্স্টে হাস্যতে করলেন, তারপর মিরাক্কেল আপনি গেলেন, তো আপনার যখন আপনি যখন ব্যর্থ হচ্ছিলেন, আপনি বললেন যে প্রথম রিজেক্টেড হয়েছিলেন, আপনার তখন কেমন লেগেছিল?
1: মনে কান্নাকাটি করছি, আমি ভাবছি আমি অডিশনে ঢুকে দেখি আমার সামনে কেউ নাই, কোনো মানুষ নেই, একটা ক্যামেরা দিয়ে রাখে, বসে যোগ বলে, এটা দেখে প্রথমে নার্ভাস হয়ে গেছি যে একটা মানুষ নিচ্ছে, এটা হাসতে পারেন, বুঝতে পারবো যে আসলে যোগটা ভালো হলো না খারাপ হলো, মানে
0: একদম
1: জাস্ট ক্যামেরার সামনে বললাম, পরে বলে ঠিক আছে কল দেওয়া হবে, আমি বুঝছি আমাকে হবে না, কারণ কল দেওয়া হবে আমার কেউ দেখলই না। তো আমার কাছে মনে হয়েছে তার দুই দিন পরে খুলনায় অডিশন, খুলনায় যাবে, খুলনায় গিয়ে অডিশন দিলাম, সেখানে মরা হলো না। তো অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে, অনেক অনেক খারাপ, আমি কান্নাকাটি করছি। তারপর আমাদের সাইফুল ভাই, আপনি সাইফুল ভাইকে খুব ভালোভাবেই চিনেন, সাইফুল ভাই, সাইফুল ভাই আমার বাসায় এসে অনেক সান্ত্বনা টান করছিল, ব্যাপার না একবার হয়নি, পরের বার তিনি আরও চেষ্টা করেন, মানে সেই সাইফুল ভাইয়ের অনুপ্রেরণা, প্লাস আমাদের অনেক ভাই বোনের এদের অনুপ্রেরণা যে চেষ্টা করলে পারবা তোমার ভিতরে এই ব্যাপারটা আছে। তো আমি এক বছর আরও প্র্যাকটিস করি, আমি যোগ প্রতিদিন নতুন নতুন যোগগুলো দাঁড়িয়ে ঢুকে রাখতাম, এরকম প্রায় 1000 যোগ আমি জড়ো করছিলাম সেভেন শুরু হওয়ার আগে। তো সেখান থেকে এই 1000 যোগ নিয়ে সেভেনে বলে আমি টিকে সেই 1000 যোগ নিয়ে আমি কলকাতা যাই।
0: আচ্ছা আচ্ছা, তারপরে তো সেই সাকসেস স্টোরি। তো এখন আমার মানে প্রশ্ন, ধরেন তার আগে আমি বলি যে আমাদের পলাশ বলছেন যে ভাইয়া শুনতে পাচ্ছি সাউন্ড, ভাইয়ের সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। এখন আপনি আমাদের বলেন যে এই যে আপনি যখন আপনি পরে যে মিরাক্কেলে আপনি চান্স পেলেন, আমাদের বাংলাদেশে যেই সব দর্শকদের সামনে আপনি পারফর্ম করছেন, আপনার আপনার কোন কোন কারণে মনে হয় যে এই দর্শকদের সামনে এই ধরনের জোকস বলা যাবে, এই ধরনের দর্শকদের সামনে এই ধরনের জোকস বলা যাবে, সেটা আপনি ঠিক করেন কিভাবে?
2: অডিয়েন্স দেখে ঠিক করা হয় অনেক সময়, যেহেতু যখন আমরা অন এয়ার করি, টিভির জন্য করি, তখন তো সবার কথাই মান ধরা, পুরো বাংলাদেশে দেখবে বা পুরো পৃথিবী দেখবে, তখন জেনারেল জোকগুলো বলা হয়। অন্য সময় দেখা যায় যে আমাকে যে বিভিন্ন কর্পোরেট শোজগুলো যদি বলেন, তখন আমি গিয়ে জানতে মানে যেই আগে অডিয়েন্সটা বুঝি, অডিয়েন্স বোঝার জন্য যেটা করি আমি এই শো এর 1 ঘন্টা আগে চলে যাই, কিন্তু আমি অর্গানাইজ সব অর্গানাইজার শুনে ফেলবে, অর্গানাইজার আমি বলি না আমি যে স্টেজের আশেপাশে আছি, মানে আমাকে যে 6টায় টাইম দেওয়া হয় আমি দেখা যায় 4:30, 4:45 মধ্যে আমি ওখানে উপস্থিত থাকি, কিন্তু কাউকে জানাই না যে আমি সেখানে উপস্থিত। আমি মাঠ বা সেই জায়গাটা মোটামুটি ঘুরি, দেখি যে আসলে এখানকার কিরকম অডিয়েন্স আছে, কারা আছে, কোন টাইপের মানুষ আছে। ওখানে ঘুরলেই 8-10 কন্টেন্ট এমনি তৈরি হয়ে যায় যে এদেরকে দেখলে যে এই এদেরকে দেখলে এটা বলা যাবে, তাহলে রিলেট করতে পারবে। তো ওইভাবে দেখে আমি আমার কন্টেন্টটা সাজাই, যদি দেখি যে এখানে ইয়াং পিপল বেশি তাহলে ওই ইয়াং এজের বলি, যদি দেখি যে না মিক্সড আছে ফ্যামিলি মেম্বার বেশি তখন সেখানে এইভাবে বলি, যদি দেখি যে একটু এইজের লোকজন আছে তাহলে ওইভাবে বলি। মানে ওইটা ডিপেন্ড করে আমার ওই এরিয়াতে যাওয়ার পরে আমি যেটা সার্ভে করি, সার্ভে করে যেটা মনে হয় তারপর আমার সেট সেট রাখা যায় আর কি।
0: তাহলে এখন এখন যদি আপনাকে আপনার হাতে মাইক্রোফোন ছেড়ে দেওয়া হয় ফেসবুকে, আপনার ভক্তদের জন্য আপনাকে যদি 15 মিনিট সময় দেওয়া হয়, আপনি কি ধরনের জোক করবেন?
2: ফেসবুকের জন্য তো যে কোনো জোক বলা যেতে পারে, মানুষজন ভালো না লাগলে ই করে দিবে, সরাই দিবে, আমার তো মাঠে আসতে পারবে না, বাট স্টেজে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না, মাইন্ড না খাই এটা আমি বিবেচনা করে বলতে। ফেসবুকে যদি বলতে হয় আমি আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, এখন তো মানে চারিদিকে লকডাউন, করোনা, করোনার প্রকোপ অনেক বেশি, তো করোনা নিয়ে রিসেন্ট মানে কিছু কন্টেন্ট আছে, সেখান থেকে আমি কিছু বলতে চাই, মানে আপনি অনুমতি দেন আর কি।
0: হ্যাঁ প্লিজ প্লিজ বলেন বলেন।
2: মানে করোনা যেভাবে মহামারী এখন ধারণ করছে, আমরা যেভাবে সচেতন হয়েছি, আমরা মানে যেভাবে নিজেদেরকে নতুন নিউ ট্রেন্ডে আমরা নিজেকে মানিয়ে নিয়েছি যে আমাকে মাস্ক করতে হবে, আমাকে স্যানিটাইজ করতে হবে, আমাকে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতে হবে, এই অবস্থা চলতে থাকলে যখন করোনা চলে যাবে, যখন চলে যাবে তখন আমাদেরকে মিনিমাম 6 মাস মাস্ক উল্টো পরতে হবে, আগে নাকে পরতাম তারপর মাথায় পরতে হবে, কারণ এই যে সামনে মাস্ক পরতে পরতে আমাদের কান অনেকটা আগায় গেছে, আবার নাকের মতো ফেরত নিতে হবে।
0: ওকে,
2: কানের পজিশন ঠিক করার জন্য প্রায় 6 মাস আমাদেরকে উল্টা মাস্ক পরতে হবে, এছাড়াও আমি ইদানিং খেয়াল করে দেখছি অনেকেই মাস জায়গা মতো পরে না। মাস জায়গা মতো না পড়ার কারণ, আমি একদিন রাস্তায় যাচ্ছিলাম না, দেখি একটা ছেলে মাস পরছে কপালে। তো আমি বলছি যে বাবু, যে মাস পরা সঠিক নিয়ম হচ্ছে তোমাকে নাক আর মুখ ঢাকতে হবে, কপাল ঢাকলে কাজ হবে না। তাহলে ভাই বেশি কথা বললেন না। তো আমাকে কি হয়েছে, আমার পরিচিত একজন সারাদিন মাস্ক পরে থাকতো, তারও করোনা হয়ে মারা গেছে। আমাকে আচ্ছা, আরেকজন আছে সারাদিন স্যানিটাইজার মাখতো, তারও করোনা হয়ে মারা গেছে। যে আছে সারাদিন ঘর থেকে বের হয় নাই, মানুষের সংস্কৃতি দূরের কথা, সেও করোনা হয়ে মারা গেছে। আমি হ্যাঁ, তাতে তোমার কপালে মাস্ক থাকার সম্পর্ক কি, তার মানে কি বুঝলেন, কোন সতর্কতার কোনো দাম নাই, কপালে করোনা থাকলে মরতেই হবে, তাই কপালে মাস্ক পরে আছি।
0: আপনি বিয়েটা কিন্তু গোপন করতে পারছিলেন, বাচ্চাটা গোপন করতে পারছেন না।
2: আমি বিয়ে মোটেও গোপন করি নাই, মোটামুটি পরিচিত যত সাংবাদিক আছে ডাইকে বলছে যাবে বিয়ে, কিন্তু তারা দেখছে যে এত খুললাম খুললা, তাদের আর ছাপাইতে হয়নি, এমনি সবাই জেনে গেছে। এমনই দাওয়াত দিছি যেটা বলছে যে ভাই, আমরা পেপার পত্রিকায় দিলে এর চেয়ে তো কম রিচ হবে, আপনি যে দাওয়াত দিচ্ছেন এতে রিচ বেশি হয়েছে।
0: একটা গল্প আমি বলতে পারি সুপ্রিয় দর্শক, আমরা তখন বাংলা ভীষণ একটা শো করছিলাম, তখন শাওন ছিলেন, শাওনকে যখন বলা হলো যে আপনি একটা জোকস বলেন, শাওন একটা ই বলছিল যে সে প্রথম কাজ, উনি প্রথম কাজে যুক্ত হলেন, যুক্ত হওয়ার সময় তার মালিক জিজ্ঞেস করলো যে কিভাবে তোমার বেতন দিব, পেটে ভাতে নাকি বেতন চাও। শাওন আপনি বলেন, আপনার মুখ থেকে শুনলে সবাই খুশি হবে।
2: হ্যাঁ, এটা প্রায় বলি। সেরকম আমি প্রথম জবের জন্য যখন আমি ইন্টারভিউ দিই, তো আমার মানে আমার কখনো ধারণা ছিল না যে আমি কোনোদিন চাকরি করবো আর কি। তারপরও পেটের দায়িত্ব কাজ করতেই হবে, ইন্টারভিউ দিতে গেলাম। তো আমার ইন্টারভিউতে খুব খুশি হয়েছে বস। বস খুশি হয়ে বলছে, আচ্ছা শাওন স্যালারি কত চান? মানে এটা বলার পরে একটা মানুষের মনে যে একটা আনন্দ, সেই আনন্দ আমি ধরে রাখতে না পারে বসে যে কি টাকা পয়সা হয়, প্রথম চাকরি, আমি স্যার আপনি আমার তিন বেলা খাইতে দিবেন, পেট ভরে এইতেই চলবে। সেও খুশি বলে, বাহ ভালো, ভেরি গুড, কালকা থেকে জয়েন করো, তুমি তিন বেলা খায়া কাজ করো, সমস্যা নেই। তো এক মাস আমি তিন বেলা খাইছি, তারপর স্যার আমাকে আবার ডাকাইছে, আমি জাস্ট জি স্যার ডাকছেন, বলে এক কাজ করো, তুমি আর খাইও না, বেতনই না, তুমি যেই খাওয়া খাইতেছো বেতনে বেশি হয়ে যেতেছে, তোমার খাওয়া বন্ধ করে তুমি বেতনই না।
0: আমার বাবা অনেক ফানি মানুষ,
2: সে সারাক্ষণ হাসে এবং মানে মজার মজার কথা বলে, মেবি সেখান থেকে আমার হয়েছে। আর সে কখনো ক্যামেরার সামনে বলেনি, আমি ক্যামেরার সামনে বলছি এই আর কি। আর এছাড়া হলো গিয়ে বাই বর্ন আমার ভিতরে একটা কি, আমার ভিতরে কখনো টেনশন কাজ করে না, কখনো এংজাইটি কাজ করে না, আই ডোন্ট নো ওয়াই, আমি কখনো কারোর উপর রাগ করতে পারি না। এগুলো হইতে পারে যে আমার কথা শুনে মানে দেখা যায় যে আমি অনেক খেপে গেছি, তারপরে এমন আমার মধ্যে এমন কথা বেরোয় মানুষজন হাসতেছে, কিন্তু আমি কিন্তু রাইগা আছি, এটা আমি বুঝাইতে পারি না। আমি কখনো আমার রাগ, দুঃখ, অভিমান এগুলো এক্সপ্রেস করতে পারি না, আমি শুধুমাত্র আমার খুশির কথাগুলো এবং মজার কথাগুলো এক্সপ্রেস করতে পারি, বাকিগুলো আমি পারি না। এটা আমার দুর্বলতা আর কি।
0: আচ্ছা আচ্ছা,
2: মানে এমন লোক নাই আপনি এখনো খুঁজে পাবেন না, মানে আমার মনে হয় না কেউ বলতে পারে যে কোনদিন শাওনকে আমি রাখতে দেখছি, কোনদিন শাওনকে আমি এরকম মানে গম্ভীর থাকতে দেখছি, তার মানে এই না যে আমি গম্ভীর থাকি না, রাগ করি না, বাট ওইগুলো আমি এক্সপ্রেস করতে পারি না, ওগুলো এক্সপ্রেস করার ওয়েটা আমার জানা নেই।
0: কিন্তু ধরেন একটা বিষয় আমি আমার লাইফে খুব কম কম করেছি, সেটা হলো ধরেন মানুষের বেটে খাটো হওয়া বা লম্বা হওয়া এগুলো নিয়ে জোকস করা, তারপরে মোটা হওয়া সেগুলো নিয়ে জোকস করা, কিন্তু আপনি নিজেই কিন্তু নিজেকে নিয়ে জোক করেন, এটা কিন্তু অনেক পজিটিভ। তো এখন
2: আপনি ভাই মায়ের খাওয়ার ভয়ে বলি না, কারণ অন্য খাটোর নিয়ে বললে খাটোর মারতে আসবে, চিকন নিয়ে বললে চিকন দা মারতে আসবে, এর চেয়ে ভাই আমি নিজের নিয়ে বলি, কিন্তু মায়ের খাওয়ার কোনো ভয় নেই, মানুষজন হাসলো আমি মায়ের থেকেও বাঁচলাম।
0: এটা ভালো বলছেন। আর আপনার এখন আপনার সারাদিন কাটে কিভাবে, আপনি কি নিয়ে ব্যস্ততার মধ্যে?
2: আমি এখন ব্যস্ততা হলো আমি একটা রেডিওতে জব করি, আমি প্রায় চার বছর সাড়ে চার বছর হয়ে গেল, ক্যাপিটাল এফএম 94.8
0: আচ্ছা,
2: আছি আর্জি এবং প্রডিউসার হিসেবে আছি। তো আমার প্রতি সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিনই একটা শো হয় নাট বল্টু, মানে রেডিওতে এই
0: নাট বল্টু
2: ওখানে আমি আর সজল ভাই মিরাক্কেলের আর এক তারকা সজল,
0: হ্যাঁ হ্যাঁ,
2: আমরা দুজন মিলে করি, মনে হয় আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স, যেটা কোনো কমেডি প্রোগ্রাম ইন রেডিও এই সাড়ে চার বছর একটা না হয়েছে আমি জানি না, আমাদেরটা এবং সপ্তাহে ছয় দিনই, খালি একদিন বন্ধ থাকে অফ থাকে, এবং টানা সাত দিনই ছয় দিনই আমরা করে থাকি, এক ঘন্টা মানুষ এন্টারটেন করে থাকি, এটা করতেছি, প্লাস পাশাপাশি টিভি শোজ এবং কর্পোরেট শোজগুলো করি, এছাড়া আমার নিজের ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করি বানাই, এগুলো নিয়ে সারাদিন চলে যায়। আর এখন নতুন আর একটা নতুন চ্যানেল খুলছি আমি, নাম মেঘ, আমার জীবনে নতুন এন্টারটেইনমেন্ট আসছে, এখন ওকে নিয়ে সময় কাটাই আমার বেশিরভাগ সময় দেখা যায় যতক্ষণ কাজ না থাকে।
0: সেটাই সেটাই, আমাদের শহীদ লস্কর দেখছেন, তার ডেইজি ইসলাম বলছেন মিরাক্কেলের হাসি পারফরমেন্স গুলোর কথা মনে পড়ে গেল, অভিনন্দন শুভকামনা। হ্যাঁ, তো এখন এই যে আপনি করোনা নিয়ে আপনি বলতেছিলেন, মাত্র দুইটা আমরা শুনলাম, করোনা নিয়ে আপনার দুইটাই কালেকশন ছিল, খুব অল্প হয়েছে,
2: একদম একদম লেটেস্ট, পুরানো তো অনেক আছে কিন্তু পুরানো গুলো বলতে চাচ্ছি না, এত সুন্দর একটা আমেরিকান শো চলতেছে এখানে, পুরানো নিউ আমেরিকান শো, সেখানে ওল্ড জোক না বলি।
0: আচ্ছা, তাহলে আপনি আমাকে বলেন যে একটা প্রশ্ন আপনাকে আমরা আগেও করেছিলাম, সেটার কোন উত্তর পাল্টেছে কিনা, যে মানুষ কেন হাসে বা মানুষ কখন হাসে?
2: মানুষ হাসান, মানুষকে হাসানো বলে অনেকে কঠিন কাজ, কিন্তু আমার মনে হয় না অত বেশি কঠিন কাজ, আমার মানে আমাদের কাছে কেন মনে হয়, কারণ মানুষের আবেগটা না অনেক বেশি, মানুষ অনেক বেশি ইমোশনাল ভিতর থেকে নিজে যায়, তো মানুষ সবসময় প্রেডিক্ট করতে থাকে, আমি যখন কথা বলতেছি আপনি কিন্তু প্রেডিক্ট করতেছেন শাওন এই প্রশ্নের উত্তরটা এইটাই দিবে, যখন দেখবেন যে আপনার প্রেডিকশনের বাইরে আমি কোনো কথা বলতেছি তখন আপনার মনে হয় হ্যাঁ এই জিনিসটা তো আমার মাথায় আসে না, বা এই জিনিসটা আমি ওইভাবে ভাবি নাই, এই ছেলেটা এইভাবে ভাবলো, তখন একটা হাসির উদ্বেগ হয়, হাসির উদ্বেগ না হলে আপনি তো অবাক হন, অনেকে অবাক হয়ে হাসে, অনেকে মানে বুঝে হাসে কেউ না বুঝে হাসে, বাট ওই প্রেডিকশনটা যদি আপনি ভেঙে অন্য কিছু অ্যান্সার দিতে পারেন তাহলে কিন্তু মানে হাসি এটা আসে, যেটা কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি হয়, কারণ একটু কথা বেশি বলি আর কি, আমি আইটু বলি বুঝে, যেটা হলো এটা আমার শোনা একটা গল্প, যে মানুষ কখনো হারতে জানে না, মানে হারতে চায় না, যে আপনি যদি এক কোথাও হেরেও যান আপনি মনে মনে কিন্তু জিতে যান, মনে করেন যে আপনি আজকে একটা গেলেন গিয়ে একটা ঝগড়ায় আপনি হেরে গেলেন, ঝগড়া করতে গিয়ে দেখলেন যে আপনি পারলেন না, আপনি ওই হারা অবস্থায় বাসায় ফিরতেছেন, কিন্তু বাসায় ফিরতে ফিরতে আপনার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু আপনি ঝগড়াটা রিপিট শুনবেন, রিপিট করতে থাকেন, ও আমার এই কথাগুলো বলছে, আমি যদি তখন এই কথাটা বলতে পারতাম তাহলে কিন্তু ও উত্তর দিতে পারতো না, কিন্তু ওই সময়টাই আপনি ওটা মনে পড়েনি, আপনি বাসায় যেতে করতে ভাবতেছেন এই কথাটা বললে আমি জিতে যেতাম, এই কথাটা তো মনে নেই, এটা বলতে পারলে জিতে যেতাম, মান আপনি কিন্তু লিটারেলি ওখানে হেরে আসছেন, কিন্তু আপনি সাবকনশিয়াস মাইন্ডে আপনি এখনো জিতার ট্রাই করতেছেন, এটা বলে জিততে পারতাম, আমি এটা বললে জিততে পারতাম, এতগুলো পয়েন্ট আমার সামনে ছিল, তখন মনে করে নেই আমি জিততে পারতাম, তখন আপনার মনে একটা শান্তি আছে যে আসেন আমাকে জিতার মতো অনেক পয়েন্ট ছিল, তো আপনি মনে মনে জিতে গেলেন, এই মানুষজন কিন্তু সবসময় মনে মনে ভাবছে, মানুষ কখনো হারতে যায় না তো জিততে যায়, তো এরকম দেখা যায় যে আমার ক্ষেত্রে যেটা হয় যে মানুষ আমাকে রাখে প্রথম প্রথম বলতো মোটা, কিন্তু মোটকা বলতো, মোটকা বললে তখন আমি বলতাম যে আসলেই তো আমি মোটকা, মনে কষ্ট পেতাম, কিন্তু পরবর্তী আস্তে আস্তে ভাবতাম যে শালা ও আমার মোটকা কইছে, আমি তোর বলতে পারতাম তুই চিক না, তুই পাক করি, তুই বাস বাসের কুঞ্চু, একটা কিছু দিয়ে রিপ্লাই দিতে পারতাম, কেন আমি রিপ্লাই দিলাম, তাহলে আমি ভাবলাম তাহলে ঠিক আছে এরপর থেকে যদি আমার মোটা বলে আমি এটা বলে দিব, দেখা যায় পরবর্তী আসলে অন্যভাবে অপমান করে, চালের বস্তা ভোটকা, এখন আমার প্রশ্নের সাথে উত্তর তো মিলতেছে না, আমি তো প্রিপারেশন নিয়ে আসছি যে মোটকা বললে আমি এই উত্তরটা দিয়ে দিব সাথে সাথে, এবং মোটকা বলে নাই, বলছে চালের বস্তা বা হাতি, তো দেখা যায় এরকম করে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আমার প্রত্যেকটা কোশ্চেনের আলাদা আলাদা জিতার মতো উত্তর তৈরি হইতে হইতে এক একটা প্রশ্নের জন্য দেখা যায় 10-12টা উত্তর রেডি হয়ে গেছে, তো এখন আমাকে কেউ কিছু বললে আপনি আমার একটা প্রশ্ন করলে তার 4-5-10 উত্তর আমার মাথায় আছে, যেটা কিনা আপনি প্রেডিক্টই করতে পারবেন না, সেটা যদি আমি তখন ইনস্ট্যান্ট বলি মানুষ বলে আরে বাপ রে ইনস্ট্যান্ট কি বললো, আসলে কিন্তু ইনস্ট্যান্ট না, এটা অভিজ্ঞতা, আমি বিভিন্ন জায়গায় এখন ঠকতে ঠকতে অ্যান্সার রেডি করতে করতে আমার এতগুলো রেডি হয়েছে, এবং তার জন্য আমি ইনস্ট্যান্ট বলতে পারি, মানুষ কিন্তু ইনস্ট্যান্ট কিছুই বলতে পারে না, সবগুলো অভিজ্ঞতা থেকে সে তখন
0: আগে থেকে গোছানো থাকে, কিন্তু আপনি যেহেতু নিজেকে বললেন মোটা মানুষ, আমি তো বলি নাই সেটা, আমাদের আমাদের আমার যেটা এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে ধরেন সুমন পাটোয়ারি নামে আমাদের বন্ধু আছে, সেও খুব একটা মোটা না কিন্তু ভালো মানুষ, সেও নিজেকে মোটা বলে, আমাদের লস্কর শহীদ ভাই নামে একজন ভদ্রলোক আছে আমাদের এক বন্ধু, উনিও কিন্তু মোটা না কিন্তু উনিও খুব ভালো মানুষ, নিজেকে বলেন যে আমার ওয়েট বেশি, এখন মোটা মানুষরা কি আসলে ভালো মানুষ হয়?
2: হ্যাঁ, মোটা মানুষদের মানে এটা ইনবিল্ট, মোটা মানুষদের ভালো মানুষ হতেই হয়।
0: কেন?
2: তাহলে মোটা মানুষরা রেগে গেলে কেউ থামাইতে পারবে? আপনি বলেন তো, ভালো মানুষ হওয়ার উপায় নেই, কারণ এদের আমাদের দেহের প্রস্থ বড়, আমাদের ভিতরে জায়গা বড়, তার জন্য মানে বায়োলজিক্যালি এবং মানে ব্যালেন্স হওয়ার জন্য আমাদের মনটাও বড় হইতে হয়। কোনো কারণে আমাদের মন সংকীর্ণ হওয়া যায় না, দ্যাটস ওয়াই আমরা ভালো মানুষ সবসময়
0: বড় মনের জন্য তার সাথে বড় স্পেস। হ্যাঁ, তো এই যে আপনি এখনকার সাউন্ড, আপনি জনপ্রিয়, আমরা আমাদের অনুষ্ঠান প্রায় 24 মিনিট পার হয়ে গেছে, 26 মিনিট চলে গেছে, আমাদের 10 মিনিটের মতো আমরা প্রোগ্রাম করতে পারবো। আপনার এই যে আপনি এখন সেলিব্রিটি, আপনি সবাই চেনে রাস্তাঘাটে, আপনার বন্ধু বান্ধব, পুরোনো বন্ধুদের সাথে হঠাৎ করে দেখা হলে তারা কি করে, আনইউজুয়াল কি কাজটা করে?
2: প্রথমেই মানে জড়ায় ধরে তারপর একটা গালি দেয়, যেহেতু আমরা কমেডি করি, হাসাই, এটা কিন্তু একটা সমস্যা। আপনি একটা দেখবেন বড় সেলিব্রিটিতে দেখা হলে, ওয়াও দোস্ত তুই যা করছিস, awesome, I at a selfie. আপনি যখন ক্রিকেটার দেখা হলে এরকম, যখন কোনো কমেডিয়ান বা মজা করে তার কাছে মনে হয় আরে ওই তো কমেডি, আরে শালার, মানে এরকম একটা গালি দিয়ে বন্ধু আসো, মানে ওই লেভেলে হয়। কিন্তু প্রত্যেকের কাছে প্রশংসা পাই, প্রত্যেকে অনেক ইন্সপায়ার করে আমাদেরকে, বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই খুবই ভালো বলে, যার জন্য ভালোবাসে, ভালোবাসে এবং ভালো বলে বলেই এই জায়গাটা এখন পর্যন্ত আছি, না অনেকদিন আগে চলে যেতাম, কারণ ওই যে মোটা মানুষটা ভালো মানুষ, তো বেশি হিংসা, বেশি ইগনোরেন্স আমরা সহ্য করতে পারি না, নিতে পারি না, তো ওরকম কিছুই এখন পর্যন্ত হয়নি বা খারাপ কোনো ঘটনা ঘটে নাই বলেই এখন পর্যন্ত এখানে।
0: যাক ভালো, এখন আপনার সামনের চাওয়া কি, আপনার সামনের ড্রিম কি? একটা তো হচ্ছে মেঘকে নিয়ে স্বপ্ন, আপনার মেঘকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার নিজের ড্রিম কি, সামনে কি করতে চান?
2: মানে আমার, আমি সবসময় এমলেস মানুষ, আমি একদম ভাই বোন ছোটো থেকে এমলেস, আমাকে ছোটোবেলায় যদি এমিন লাইফ লেখতে হইতো ওটা ছিল আমার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমার জন্য, এমলেস মানুষ। তো আমি এটাকে আবার অনেকে ডেড ফিশ বলে, বলতে খুব খারাপ শোনে, আমি বলতে পারি না, মানে ডেড ফিশটা হলো গোয়িত ফ্লো, গোয়িতে ফ্লো, মানে যে ফ্লোতে আছি আমি। কিন্তু বিবিএ পড়াশোনা করছি, এমবিএ করছি, ফিনান্সে আমার মেজর, আমি ফিনান্সে পড়াশোনা করছি, সো আমাকে একটা ব্যাংকে থাকা করতে হচ্ছিলো, অথবা কোনো কর্পোরেট সিএ বা এসএসসিএ যে অ্যাকাউন্টেন্ট এরকম কিছু থাকার কথা ছিল, তার যে ফ্লোয়ে আমি এখানে সেরকমই আমি মানে ফ্লোতেই আছি, জানি না কী করব বা যেটা করতেছি সামনেটা জাস্ট দেখে শুনে, মানে ওই যেটা বলে যে সামনের স্টেপটা এক পা দেওয়ার আগে ভেবে নিই যে আসলে এখানে দিলে আমি এখানে থাকতে পারবো না ডুবে যাবো, জাস্ট ওই একটা স্টেপই ভাবি, এর দূরের স্টেপ আর ভাবি না যে চার পাঁচ স্টেপ পরে কী হবে, সো একটা স্টেপ দেখে দেখে এক স্টেপটা আগাচ্ছি, জানি না কত যাবো, তবে অবশ্যই খুব ভালো কাজ করার ইচ্ছা আছে। ইদানিং আমি নাটকও করতেছি, নাটক রেগুলার হওয়ার চেষ্টা করছি নাটকে, আর যেটা আজকে আছি করতে, সব কিছু মিলে ভালো। আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমার একটাই স্বপ্ন যে আমি আমার ফ্যামিলিতে যাতে, ফ্যামিলিটাকে যাতে সুন্দরভাবে রাখতে পারি, তাদের সব কিছু যাতে ফুলফিল করতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি, এইটুকু আমার ড্রিম। এর জন্য আমার কোটি কোটি টাকা দরকার নেই, আমি যদি 10 টাকা আমার ফ্যামিলিকে সুখী রাখতে পারি, আমার যেন আল্লাহ তাআলা ভগবান আমাকে সেই 10 টাকাই রোজগার করার সুযোগ দেয়, যদি 100 টাকা দরকার হয় 100 টাকাই দেয়, এর বেশিও দরকার নেই কমও দরকার নেই। তো আমার ড্রিম এটাই যে আমি কন্টিনিউয়াসলি যাতে আমি তাদেরকে সাপোর্ট করে যেতে পারি, এইটুকুই, এর বেশি কিছু চাই না।
0: তাহলে আমরা ধরেন আর যে 10 মিনিট সময় আছে, আপনার তো ঝুড়িতে অনেক কিছু, আমরা এই 10 মিনিট সময় আপনাকে দিয়ে দিলাম, আপনি 10 মিনিট আপনার দর্শকদের জন্য আপনি কিছু বলেন, আপনার অনেক কিছু আপনার হাতে আছে আমি জানি, কিন্তু এগুলো আমরা মিস করতে চাই না, কারণ বৃষ্টির কারণে আপনাকে আমরা অনেকখানি সময় কম পেয়েছি। আমরা একটা শোতে আপনাকে দেখেছি যে আপনি পুরুষ দর্শকদের চাইতে নারী দর্শকদের বেশি প্রাধান্য দেন, এটা কেন?
2: পুরুষদের নিয়ে কথা বললে শুধু পুরুষরাই হাসে, নারীদের নিয়ে কথা বললে নারী পুরুষ দুটোই হাসে, তো বেশি হাসি দরকার,
0: মালিবাগে থাকতাম, বুঝছেন তো, মালিবাগে একদিন মালিবাগ থেকে এসে আপনার শান্তিনগর সাজানপুর থাকতাম, ওখান থেকে মালিবাগে আসতাম রিক্সায়, মালিবাগ থেকে বাসে করে ফার্মগেট এই বাংলা মোটর এসে বিশ্ব সাহিত্য কেন্দ্রে কাজ করতাম, এটা 1990 দিকের ঘটনা, 1990 সালে। তখন আপনার বয়স কত ছিল?
2: 1990 সালে আমার বয়স 2 বছর।
0: 2 বছর, সেটাই ওই সময় ঘটনা শুনেন,
2: আমার মুরব্বী বলছেন আমি আর নিতে পারতেছিলাম, আজকে
0: ওই আমরা বাসা থেকে বের হয়েছি সাজানপুরে মালিবাগ যাব, তো বের হয়ে দেখি কি যে কোথাও কোনো রিক্সা নাই, ডানে বা কোনো রিক্সা নেই, একটা রিক্সা দূরে, তা আমাকে দেখে সেই রিক্সাটা এগিয়ে আসলো, এসে আমাকে জিজ্ঞেস করতেছে স্যার মালিবাগ যাবেন? তা আমি বলছি যে আমি মালিবাগ যাবো কিনা তুমি জিজ্ঞেস করো কেন? বলে স্যার আমিও মালিবাগ যাবো কিন্তু রাস্তা চিনতেছি না, নতুন রিক্সা চালায়। এখন আপনি বলেন রিক্সা চড়া নিয়ে আপনার কি কি এক্সপিরিয়েন্স?
2: রিক্সা চড়া নিয়ে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি রিসেন্টলি একটা রিক্সা চড়ছি, মানে রিক্সাওয়ালা নিজে আসতে পারবো যাবা তুমি কারণ বাজার? হ্যাঁ হ্যাঁ স্যার যাবো। উঠেন উঠছি, উঠার কিছুক্ষণ পরে যেতে যেতে দেখি যে রিক্সা শব্দ করতেছে ক্যাঁক ক্যাঁক ক্যাঁক, মানে মনে হচ্ছে টানতে কষ্ট হইতেছে, চেনে জ্যাম না কি। প্রথম দিকে ভালোই চলতেছিল, পরে আমি আর কিছু বলি না, আবার মাঝ রাস্তায় যদি নামাই দেয় সেই বই আমি চুপচাপ আছি। এখনো মতো আমি গন্তব্যে পৌঁছাই আর কি, তো গন্তব্য পৌঁছে তাকে ভাড়াটা দেওয়ার সময় জিজ্ঞেস করলাম যে তোমার রিক্সা এরকম শব্দ করতেছে, এটা কি আগেই ছিল? বলে না স্যার আপনি উঠার পর থেকে করতেছে। মাঝে মাঝে দেখা যায় যে রিক্সাওয়ালারা যে আমার বাসা নিচে থাকে, সেদিন এক রিক্সাওয়ালা আসছে, তো আমি জিজ্ঞেস করলাম যে যাবো নাকি? আমি বাসা থেকে ইতে যাবো শাহিনবাগ যাবো, তো শাহিনবাগ যাবো বলতে যাবে নাকি? হ্যাঁ যাবো। কত ভাড়া? কত? বলে 60 টাকা। আমি বলছি 40 টাকায় যাবা? বলে স্যার এইখানে যত রিক্সাওয়ালা আছে আপনি যেখানে 40 টাকায় কেউ যাবো না, একটা রিক্সা যাবো না। আমি তাহলে ঠিক আছে তুমি পিছনে বসো, আমার 40 টাকা দাও আমি চালাই তোমার।

0: এইটের ঘটনা। তো আমি বালিবাগ থেকে রিক্সা, শাহজাহানপুর থেকে রিক্সায় করে এসে নামছি। নামার পরে তো দেখি যে আরেকটা লোক রিক্সা থেকে নামছে, বয়স্ক। ওনাকে আমি চিনি, উনি দেখি রিক্সাওয়ালার পর খুবই খ্যাপা। হ্যাঁ, তুমি বেকুব কোথাকার, এইভাবে তুমি রিক্সা চালাই কেউ? এবার তুমি দুইবার ট্রাকের নিচে ঢুকাই দিচ্ছিলা, তখন তো ট্রাক চলতো দিনের বেলা, ট্রাকের নিচে ঢুকে আর একটু হলে তার মারা যেতাম। হ্যাঁ, এরকম কথা হলো? বেকুব কোথাকার, তো দেশে বাড়ি কই? ওই রিক্সাওয়ালা বলে, স্যার নরসিংদী। বলো, নরসিংদী সব বেকুব। সে বলছে, নরসিংদী সব বেকুব। তারপরে ওই রিক্সাওয়ালা জিজ্ঞেস করে, স্যার আপনার কে? বলে, আমারও হ্যাঁ নই। যাক, হ্যাঁ, আপনার কাছে আমাদের আর চারটা জোকস পাওনা আছে। এখন আপনি বলেন যে আপনার এখন সাম্প্রতিক কোন একটা শো এর এক্সপিরিয়েন্স বলেন, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করব।
1: আচ্ছা, সেটা হচ্ছে কি, মানে ওই এলাকা ভিত্তিক যেহেতু যোগ বলছেন, আমি নোয়াখালীর একটা কত ঘটনা বলবো। মানে নোয়াখালীর মানুষরা কিন্তু নোয়াখালী বলে যে আলাদা একটা ভাষা, আয় খাইতান্য, যাইতান্য, এর পিচ্ছর, এর তোরে মারু, বেদমা, এগুলোর এগুলোর কথা। তো আমি বলি যে নোয়াখালী ভাষা কিন্তু ডিরেক্ট ব্রিটিশদের থেকে আসা, এটা কিন্তু
0: হ্যাঁ সেটাই,
1: কোনো জ্যাক না, ডাইরেক্ট ব্রিটিশ থেকে। নোয়াখালীরা চেষ্টা করে ডাইরেক্ট ইংরেজিতে কথা বলার জন্য, একটুর জন্য পারে না, এটা হলো মানে গ্রামে থাকে তো ওই জন্য মানে হয়ে যেত। যেমন আমি খাবো না, এখানে আমি মানে হচ্ছে ইংরেজিতে আইন, না মানে হলো নো, খালি খাবোটাকে তারা ইংরেজি করতে পারে না। আমি খাবো না, আয় খাইতাম ন, আয় ডাইরেক্ট ইংরেজি। এখানে এই ভাষাকে তাচ্ছিল্য করার কোনো ওই
0: না কোনো কারণ নেই, খালি খাবোটা ট্রান্সলেট করতে পারলে কিন্তু পুরো ব্রিটিশ হয়ে যায়,
1: পুরো ইংরেজি হয়ে যেত। হ্যাঁ, এটা হয়ে খাবোটা করতে হলে খাবোটা ওরকম দেশীয় ভাষায় রাখছে, মানে এটা যে মিক্স শঙ্কর শঙ্কর হয়ে গেছে।
0: আমাদের এক বন্ধু এরকম বলে আমাদেরকে যে আই বলতাম চাই না কিন্তু আসি যায় আর কি।
1: আমাদের এক বন্ধু আছে বলে, আর কথা শুনি বোঝার উপায় নাই, আমি নোয়াখালী না কলকাতার তো নাইছি মাইন্ডসেট, আর কথা শুনি বাবা আমি কলিকাতার তো নাইছি।
0: সেটাই বলেন। তারপরে আর হাতে
1: নোয়াখালীর এক স্কুলে টিচার পড়াইতেছে, নোয়াখালী স্কুল টিচার পরে ইংরেজি টিচার ঢুকছে, ইংরেজি টিচার ঢুকে সবাই দিকে তাকাইতেছে, এমন সময় একদম মাথা নিচু করছে। স্যার দেখেই বোঝে যে মাথা নিচু করে পড়া পারে না, বলে তুই দাঁড়া। জি স্যার বোন, বলেন। তো বল আসবাবপত্র ইংরেজি কি? হ্যাঁ, ও তো পারে না, আমি কী করবো, এদিক ওদিক তাকায়। তা কী রে বলোস না কেন, আসবাবপত্র ইংরেজি কি? তো হারি না স্যার। তো গুড, ভেরি গুড, উত্তর ঠিক হয়েছে, তাই উচ্চারণটা ঠিক করবি। এটা হারি না স্যার না, এটা হবে হারনি স্যার।
0: তা আপনাকে নোয়াখালীর লোকজন আপনাকে ধরে মারে না যে আপনি নিজে নোয়াখালী হয়ে আপনি যেভাবে?
1: বকে বকে আমার গ্রাম থেকে ফোন দিয়ে আমাকে অনেক বকাবকি করে যে তুই নিজের ভাষা নিয়ে এগুলো করিস, আমি ভাষা নিয়ে এগুলো করি মানে আমার ভাষাটা আমি কত জায়গায় রিপ্রেজেন্ট করতেছি এটা দেখতেছিস? খালি খারাপটাই দেখবি, ভালো দেখবি না। আমার কাজিন টাজিন আছে, ওরা ফোন দিয়ে অনেক বকাবকি করে মাঝে মাঝে, যদি এটাও দেখে থাকে একটু পরেই ফোন আসবে আমার কাছে
0: চিড়িয়াখানা।
1: তো গেছেন ভাই,
0: জানি হ্যাঁ,
1: চিড়িয়াখানা জোকটা দিয়ে আমি সবসময় শেষ করি। আমি জানি আপনি অনেকবার শুনছেন
0: না, বলেন
1: দর্শকদের জন্য।
0: প্রথম দিকে একটুখানি ভালগার মনে হয় কিন্তু পরে মজাটা পাওয়া যায়। হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ, মানে ওইভাবে না বলে দেখি কিভাবে বলা যায়। তো প্রথম দিকে প্রথম খাতে থাকে বানর, তো বানর থাকলে যেটা হয় বাঙালিরা, আমরা যে যারা বাঙালি তাদের বানরের সাথে একটা অদ্ভুত রিলেশন আছে। হ্যাঁ, বানর দেখলে আমাদের ভিতর থেকে বান্দরামি আরও বেশি জায়গায় হতো, যে বানর একটু গুঁতা দেই, একটু খুঁচা দেই, মানে একটু ইট মারি, মানে বন্ধুরে বলি ওই দেখ তোর মতো দেখতে, ওইগুলো আমাদের স্বভাব, বানর দেখলে এগুলো হয়। প্রথম কাজে ঢুকার যাওয়ার সাথে প্রথম কাজে বানর, তো দেখলাম যে একটা বানর চুপচাপ বসে আছে এক কোনা। তো আমার হাতে ছিল একটা বাদাম, তো বানরে বলবিলাম যে বাদামটা খাইতে দিই, বানরের বাদামটা খাইতে দিলাম। মানে অদ্ভুত বানর, বাদামটা খাইলো না, বাদামটা প্রথমে নিয়ে সে তার পেছনে দিল, তারপরে খাইলো। আমার তো মাথা গরম হয়ে গেল, এগুলো বেয়াদব বানর, পরে আমি খাইতে দিলাম, প্রথমে পিছনে দিল কেন? বানরের মালিককে আমি ডাকাইলাম যে ভাই আপনি বেয়াদব বানরে আপনি প্রথম খাতায় রাখছেন, কোনো ভদ্রলোক আসলে এটা কী বলবে? তো ভাই ওর কোনো দোষ নাই, কিছুদিন আগে এক লোক এক খবর একটা বেল খাইতে দিয়েছিল, ও তো বেল খায় হলাইছে, হওয়ার পর তার বেরোইতেছে না, ও তো 7 দিন 8 দিন 10 দিন ধরে কষ্ট করছে, পরে ওরে অপারেশন করে কাইটে বেল বের করতে হয়েছে। তো ওই থেকেও শিক্ষা পাইছে, ও খুব মানে বাস্তব জীবন থেকে শিক্ষা নিছে যে

0: এরপর সেটা যাই খাবো আগে মাপ নিয়ে খাবো যে বের হবে কিনা।
1: হ্যাঁ
0: এখন যাই দেয় প্রথমে পিছনে দিয়ে আগে মাপ নেয় যে আসলে আমি খাইতেছি বের হবে কিনা। আমি তো শুনি না, মানে খুবই যে অসাধারণ মানুষ, স্মার্ট মানুষ, এই যুগের জন্য তাল মিলে চলতেছে। আমি আমার এলাকার লোকজনের নিয়ে বানর দেখতে নিয়ে গেছি, যে এক বেটা কত শিক্ষিত বানর, বাস্তব জীবন থেকে শিক্ষা নিয়ে এখন পিছনে মাপ নিয়ে খায়। গেছিলাম সেদিন হাতে আর বাদাম ছিল না, ছিল একটা কলা, তো বানরের কলা কেটে দিলাম। বানরের স্টাইল চেঞ্জ, বানর পিছনে মাপ নেওয়ার আগে পানিতে চুবাইছে, তারপরে পিছনে মাপ নিচ্ছে, তারপরে খাইছে। আমার তো মালিক পাম্পচার, আমি তো এই মালিকটা আবার ডাকছি, এই নিয়ে আপনি বানরের খাওয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে কেন? তা স্যার আপনি মাইন্ড করেন না, আপনি যাওয়ার পর সেদিন এক লোক আইসা ওরে সিগারেট খাইতে দিছে, এখন সিগারেটের মাপ নিতে গিয়ে ও শেখা খাইতে দিছে না। তাই এখন সে প্রচণ্ড সতর্ক, যাই খায় আগে পানিতে নিয়ে ভিজায়, ভিজায় নিভায় মাপ নেয় তারপরে খায়।
1: আপনার প্রসঙ্গ দ্বারা একটা বিষয় বলি, নর্মালি বলে যে সাংবাদিকরা নাকি একটু আউলা টাইপের হয়। আমাদের আমাদের যখন আমরা যখন পত্রিকায় কাজ করতাম বা টেলিভিশনে সংবাদকর্মী হিসেবে কাজ করতাম, তখন এই ধরনের কথা শুনতে হইতো। তো এক লোক সংবাদপত্র অফিসে ঢুকছে, ঢুকে দেখে যে এক সাংবাদিক ওই চানাচুরের মধ্যে কলা মিলায় খাচ্ছে। এইটা তো দেখে এটা কি ধরনের কথা, এটা কি ফাইজলামি পাইছে এখানে? সাংবাদিক গুলো এরকম করে দাঁড়ান, সম্পাদকের কাছে ঘুরতে যাচ্ছি, সম্পাদককে বিচার দিয়ে গেছে, যে দেখে যে সম্পাদক চায়ের মধ্যে জিলাপি চুবায় চুবায় খাচ্ছে। সব জায়গায় একটু আলাদা বিষয় থাকেই। আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ যে আপনি সময় দিলেন, আবার আপনার সঙ্গে কথা হবে। আর আপনাকে অনেক মিস করি, অনেকদিন দেখা হয় না
0: আপনাকে, আমরা অনেক বেশি মিস করি। আগে আমাদের অন্তত বছরে একবার দুইবার হলো দেখা হতো, আপনার সাথে অনেকদিন পর দেখা হলো, অনেক বেশি মিস করি।
1: হ্যাঁ ধন্যবাদ আপনাকে, আর যে কোনো দরকার জানাবেন। সুপ্রিয় দর্শকই
0: থাকেন ভাই, আমাদের জন্য দোয়া রাখবেন।
1: জি অবশ্যই,
0: মেয়ের জন্য দোয়া করবেন, আপনার আপনার যেহেতু করতে আমি আপনার দোয়া অনেক বেশি কাজে লাগবে।
1: Obviously. আমার মেয়ে হচ্ছে নোরা জারা অরোরা, আর আপনার কন্যা হচ্ছে মেঘ। ভালো থাকবেন সবাই, আমরা তাহলে আজকের মতো বিদায় নিলাম।
2: আকাশে তুলকালাম মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল, ঘরে বৃষ্টির ছাট এলো, জানালাগুলো বন্ধ করিনি, আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ছিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ।

0: যাদের রক্তের বিনিময়ে এই জাদুমানিক স্বাধীনতা, তাদের কি ভোলা যায়?
1: এই পতাকা যতদিন উড়বে, এই চাঁদ এই সূর্য যতদিন দুলবে আকাশে, নদী বইবে পাখি গাইবে গান, ততদিন তারা থাকবে।

0: রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর আজকের এই আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াসিকা আফরিন। রেডিও ত্রিতাল বাংলা ইউএস এ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ভার্সনেই আপনারা প্লে স্টোরে গিয়ে যদি রেডিও ত্রিতাল বাংলা ইউএস এ লিখে সার্চ দেন, তাহলে সেখানেও কিন্তু আমাদেরকে শুনতে পারবেন, আমাদের সাথে জয়েন করতে পারবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, বরাবরের মতোই আমাদের আজকের এই আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে একজন সম্মানিত অতিথি আছেন। আসলে তার অনেক অনেক পরিচয়, তাকে আমরা স্বাগত জানাবো আনুষ্ঠানিক ভাবে, তবে তার অনেক অনেক পরিচয়, অনেক গুণী একজন শিল্পী, একজন মানুষ আমাদের আজকে সম্মানিত অতিথি হিসেবে আছেন। তিনি একাধারে বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী, সহকারী অধ্যাপক, নাট্যশিল্পী, উপস্থাপক, অনুষ্ঠান ঘোষক। আসলে পরিচয় দিতে থাকলে মনে হয় লিস্টটা অনেক বেড়ে যাবে, তবে এত এত পরিচয়ের মধ্যে তিনি নিজেকে আবৃত্তি শিল্পী হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার প্রিয় জায়গা বা এগিয়ে রাখবেন আবৃত্তি শিল্পটাকে, তো সেদিক থেকে আমরা আজকে তাকে স্বাগত জানাচ্ছি, আমাদের সম্মানিত অতিথি আবৃত্তি শিল্পী শিরিনা বিথিকে স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ ওয়াসিকা। আমি আপনার একজন নিয়মিত দর্শক, আপনার প্রোগ্রাম আমি দেখি, এবং
0: অনেক অনেক ধন্যবাদ।
1: রেডিও ত্রিতালের অলমোস্ট সব প্রোগ্রামই বোধ হয় আমি দেখি, এবং হচ্ছে যে শুরু থেকেই আপনাদের এই কাজটি, আপনার যে নিউ ইয়র্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীর জন্য, এটা অনেক বড় আমার মনে হয় বিনোদনের একটি জায়গা এই। আর এটির সাথে জড়িয়ে আছেন আমি আমাদের অত্যন্ত প্রিয়, আমার ব্যক্তিগত ভাবে অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন শামীম সাহেব ভাই, যার কথা না বললেই নয়। আমি ভীষণ একজন গুণী মানুষ হিসেবে তার ভক্ত, এবং আমি নিজে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে আজকের এই আয়োজনে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এত চমৎকার আয়োজনে।
0: অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে ধন্য আপনাকে পেয়ে, আর এই রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ এই প্ল্যাটফর্মটা আমাদের আবেগের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। আমরা এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিতে চাই আমাদের শ্রদ্ধেয় শামীম ভাইয়ের হাত ধরে। আচ্ছা, আপনার
1: নিশ্চয়ই,
0: যে শুরুতে পরিচয় বলছিলাম, আমি কিন্তু সত্যি কথা বলতে যদি এখানে উপস্থাপকের সিটে বসে আছি, কিন্তু আপনি নিজেও একজন শক্তিশালী উপস্থাপক, আপনার সামনে উপস্থাপনা করতে আমি একটু নার্ভাস ফিল করছি। আশা করি আপনারা
1: ওয়াসিকা
0: আমার শ্রোতাদের জন্য
1: ভুলে
0: ক্ষমা
1: যান
0: করে।
1: আমাকে আজকে আবৃত্তি শিল্পী হিসেবে মনে করে, আপনি চালিয়ে যান, কোনো সমস্যা
0: আচ্ছা
1: নেই।
0: আচ্ছা আচ্ছা,
1: জি
0: অনেক
1: জি
0: অনেক ধন্যবাদ।
1: জি
0: আবৃত্তি শিল্প মানে আমি সবসময় আমার অতিথি যিনি থাকেন তাকে, তিনি যে সংশ্লিষ্ট বিষয়ে থাকেন বা সেই যে সংশ্লিষ্ট কাজের সাথে তিনি জড়িত, আমি বরাবরের মতো সেই প্রশ্নটাই করে থাকি যে আবৃত্তি শিল্পর কথাই যদি ধরি, এই শিল্প মাধ্যমে আপনার জড়িত হবার শুরুর গল্পটা একটু জানতে চাই শুরুতে।
1: আচ্ছা ধন্যবাদ। আমি আসলে আসলে মানুষের একেবারে যারা একটু সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়, তাদের আসলে শুরুটা ছোটবেলা থেকেই হয়। তো আমি দেখতাম আমার বড় ভাই বোন তারা একটু একটু চর্চা করত, তো ওটা দেখেই আসলে আমার মনে হয়েছিল, এবং সত্যিকার অর্থে খুব ছোটবেলা থেকেই আমি, আমার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, আমরা বিভিন্ন জেলায় বড় হয়েছি। তো ওখানে যে শিশু একাডেমি বলেন, শিল্পকলা একাডেমি বলেন, সেখানে আমাদেরকে আমাকে আমার বাবা মা পাঠাতেন, ভর্তি করতেন। আমি শুরু করছি, আমাদের অত্যন্ত প্রিয় একজন কবি আছেন বুদ্ধদেব বসু, তার লেখা আমার ভীষণ টানে। তার খুব বহুল পঠিত একটি কবিতা আছে, চিল্কায় সকাল। কি ভালো আমার লাগলো আজই সকাল বেলায়, কেমন করে বলি, কি নির্মল নীলে আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে, তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে, স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে, গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি, আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না, গরুগুলো এক মনেই ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো এতদিন পাইনি, রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে, কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস, তুমি এসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সে উজ্জ্বল অপরূপ সুখ। দেখো দেখো কেমন নীলে আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি, কেমন করে বলি। ধন্যবাদ।
0: বাহ, চমৎকার। পছন্দের কবি বা পছন্দের যে আবৃত্তি শিল্পী, আদর্শ যাকে মনে করেন, তাদের সম্পর্কে একটু জানতে চাচ্ছি।
1: আমার কবিতার প্রতি প্রেম তো সেই ছোটবেলা থেকে, যদি বলেন রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথের কবিতা পড়তে পড়তে প্রেমে পড়ে যাই। তারপর তো আমাদের জীবনানন্দ দাস আছেন, কবি কাজী, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সবার কবিতা আসলে কম বেশি পড়া হয়। তবে রবীন্দ্রনাথের কবিতা পড়তে গিয়েই বোধহয় কবিতার প্রেমে পড়ে যাই। আর আমার যেটা হয়েছে যে, বাংলাদেশে যদি কাউকে আইডল মনে করি বা কাউকে যদি মনে হয় যে কারোর কবিতা শুনে আমার ভেতরটা আন্দোলিত হতো, তো সেটা অবশ্যই আমাদের নারীদের মধ্যে যদি বলি, আমি অবশ্যই প্রজ্ঞা লাবণী আপার কথা বলবো, আমাদের রূপা চক্রবর্তী দিদির কথা বলবো। এরকম আসলে বেশ কয়েকজন আছেন। আর যদি পুরুষ কণ্ঠের কথা বলেন, আমার গুরু মানে শফি কামাল, তিনি আছেন, আমাদের শিমুল ভাই আছেন, মাহিদুল ইসলাম, অনেকেই আছেন। আসলে তাদের প্রত্যেকের আলাদা আলাদা ঢং। তো আসলে কবিতা তো এক একজন এক এক ভাবে কিন্তু উপস্থাপন করতে পারে, মানে এক একজনের কণ্ঠে কিন্তু এক এক রকম ভাবে সুন্দর হয়ে সেটা ফুটে ওঠে। তো মানে কার কার স্পেসিফিক্যালি আমি কাউকে একা কাউকে ক্রেডিট মানে ওইভাবে আমি দিতে পারবো না, অনেকের কবিতা আমার ভালো লাগে।
0: আমরা একটু আবৃত্তিতে চলে যাই, কবিতা আবৃত্তিতে। কোন
1: নিশ্চয়ই
0: কবিতাটি
1: নিশ্চয়ই।
0: শুনবো?
1: হ্যাঁ, আমি শামীম ভাইয়ের নির্দেশ আছে যে কবিতায় যেন বেশি পড়া হয়। আচ্ছা, আমি আমি আমি নিজেও আসলে তাই চাই। আমি আজকে আবৃত্তি শিল্পী হিসেবে আপনাদের মাঝে যেহেতু এসেছি, আমি রোমান্টিক কবিতা যখনই পড়তে যাই, আমার একজন কবির কথা খুব মনে হয় এবং তার কবিতা না পড়লে আমার ভালো লাগে না, তিনি কবি মহাদেব সাহা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: মহাদেব সাহার কবিতা, শিরোনাম তুমি ও কবিতা। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি মুহূর্তে উৎসব। তুমি যখন চলে যাও, সঙ্গে সঙ্গে পৃথিবীর সব আলো নিভে যায়, বইমেলা জনশূন্য হয়ে পড়ে, কবিতা লেখা ভুলে যাই। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত রবীন্দ্রসঙ্গীতের মতো মনোরম, এক একটি তুচ্ছ বাক্যালাপ অন্তহীন নদীর কল্লোল। তোমার একটুখানি হাসির অর্থ 1 কোটি বছর জ্যোৎস্নারাত। তুমি যখন চলে যাও, পৃথিবীতে আবার হিমযুগ নেমে আসে। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি গোপন কটাক্ষই অনিশেষ বসন্তকাল। তোমার প্রতিটি সম্বোধন ঝর্ণার 1-1টি কলধ্বনি, তোমার প্রতিটি আহ্বান 1-1টি অনন্ত ভোরবেলা। তাই তুমি যখন চলে যাও, মুহূর্তে সব নদীপথ বন্ধ হয়ে যায়, পদ্মার রূপালী ইলিশ তার সৌন্দর্য হারিয়ে ফেলে, পুষ্পোদ্যান খাঁখা মরুভূমি হয়ে ওঠে। যতক্ষণ তুমি থাকো আমার নিকটে, থাকে সপ্তর্ষি মণ্ডল, মাথার ওপরে থাকে তারা ভরা রাতের আকাশ। তুমি যতক্ষণ থাকো আমার এই হাতে দেখি ইন্দ্রজাল, আঙুলে বেড়ায় নেচে চঞ্চল হরিণ। তুমি এলে খুব কাছে আসে সুদূর নীলিমা। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত সঙ্গীতের অপূর্ব মূর্ছনা, যেন কারো অবিরল গাঢ় অশ্রুপাত। তোমার সাথে প্রতিটি বাক্য 1-1টি কবিতা, প্রতিটি শব্দ শুভ্র শিশির। ধন্যবাদ।
0: বিভিন্ন কবি বিভিন্ন আঙ্গিকে কিন্তু কবিতা লিখেন, কখনো সহজ কখনো কঠিন, মানে শ্রোতাদের কথা আমি যদি চিন্তা করি সাধারণভাবে, তো কবিতা তো অনেক আসলে ভাষাগত দিক থেকে অনেক উচ্চ পর্যায়ের একটা শিল্প মাধ্যম, তো যে
1: নিশ্চয়ই
0: ধরনের কবিতাই হোক, সেটা কঠিন সহজ বা যে ধরনের কবিতা, বিভিন্ন আঙ্গিকের কবিতা, সেই কবিতাগুলোকে শ্রোতাদের জন্য বোধগম্য বা সহজ বোধ্য করে তোলবার জন্য সেক্ষেত্রে আবৃত্তি শিল্পীর ভূমিকাটা কিরকম কিরকম আপনার কি মনে হয়?
1: খুব খুবই চমৎকার একটি প্রশ্ন আপু করেছেন আমাকে, মানে আমি এটা বলতেও চাই। আমি ঢাকার বুলবুল ললিতকলা একাডেমিতে আমি প্রশিক্ষক ছিলাম, তো তো আমার খুব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ছিল, বড়ও ছিল, তো আমি ওদেরকে শুধু একটি কথাই বলতাম, বা আমি প্রথম ক্লাসে একটি কথা বলে থাকি, সেটি আজকে বলতে চাই। কারণ আমি জানি না আমার সামনে আমি আমার এটা ধৃষ্টতা দেখানো ঠিক হবে কিনা, বাট আমি আমার মতো করে যেটা ব্যাখ্যা করতে চাই সেটি হচ্ছে যে আবৃত্তির যে তিনটা বর্ণ আছে আবৃত্তি, তো আমি এটাকে একটু বিশ্লেষণ করেছি নিজের মতো করে। সেটি হচ্ছে আদি আমি বলতে চাই যে আবৃত্তির ভেতরটা বোঝা, ভেতরটা বোঝার কথা বলতে চাই। বৈরী দিয়ে আমি বলতে চাই যে বৃত্তান্ত জানা, কি বলতে চাচ্ছে কবিতার ভেতরটা, কি বলতে চাচ্ছে এটার এটার মেসেজটা কি আসলে, তিনি
0: গূঢ়
1: তার
0: অর্থ যেটাকে বলা
1: হ্যাঁ
0: হয়,
1: তার তিনি কি কি বোঝাতে চেয়েছেন। এবং ত দিয়ে আমি যেটা বলতে চাই যে তীক্ষ্ণতার সাথে উপস্থাপন, যে কবিতাটা আমরা পড়ছি সেটি বুঝতে হবে, তারপরে সেটি ভেতরে ধারণ করতে হবে এবং সেটি তীক্ষ্ণতার সাথে উপস্থাপন করতে হবে,
0: বাহ
1: তাহলেই হয়তো বা আমার মনে হয় যে কারোর কর্ণকুহরে গিয়ে সেটি আঘাত হানতে পারে। আমি সেদিন বাংলাদেশ
0: জি
1: টেলিভিশনে কবিতা পড়তে গিয়েছিলাম, তো একজন বিশিষ্ট ছড়াকার, তিনি লেখক, আমাকে বলছে যে বিথি আসলে অনেকে তো কবিতাকে ধ্বংস করে দিচ্ছে, কবিতা আবৃত্তি করতে গিয়ে কবিতাকেই ধ্বংস করে দিচ্ছে, তোমরা কিছু করো। তখন খুব ইয়ে লাগলো, মানে উনি খুব কষ্টে দুঃখে বলছেন কথাটা,
0: আমার মনে হয়
1: বুঝেছি।
0: যে আপনি যে বিশ্লেষণটা দিয়েছেন, আ দিয়ে বি দিয়ে তি, আ দিয়ে ব্রি দিয়ে তি দিয়ে, এই তিনটার বিশ্লেষণের সমন্বয়ে যদি কেউ কবিতা আবৃত্তি করে তবে সেটা অবশ্যই সার্থক হবে, সেটা নিউ কামার যারা আছেন
1: নিশ্চয়
0: বা যারা
1: নিশ্চয়
0: অলরেডি অলরেডি আবৃত্তি শিল্প মাধ্যমে আছেন, এই বিষয়গুলো আসলে খেয়াল রাখলে আমার মনে হয় সার্থকতা সেখানে। আচ্ছা, আমরা আবারও আবৃত্তি শুনবো।
1: এবার একটু নারী বিষয়ক কবিতা পড়ি। দুজন নারী বসে আছি, তো আমি ওভাবে কোনো কিছু আলাদা করতে চাই না, নারী পুরুষ সে বৈষম্য আমার মধ্যে নাই, কিন্তু একটি কবিতা আছে সুবোধ সরকারের, ওপার বাংলার কবি, শাড়ি কবিতা। আমি কবিতাটি একটু পড়তে চাই, নিশ্চয়ই সবার অনেক মানে অনেকবার শোনা, আমি জানি না আমার কণ্ঠে কেমন লাগবে, চেষ্টা করছি।
0: অবশ্যই ভালো লাগবে আশা করি।
1: বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা, এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের, হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের, একটা গোলাপিকে জড়িয়ে সে বলল তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটি ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে। কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা, সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে, কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো, স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার, চিলিফিস থেকে তখনো ধোঁয়া উঠছে, এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান, 19 বছরের একটা মেয়ে সে একা, কিন্তু কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন। পাড়ার মোড়ে একটি সদ্য বিধবা নগ্ন মেয়ে রাস্তায় দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, পেছনে তিনজন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা, বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। ধন্যবাদ।
0: আবৃত্তি শিল্প মাধ্যমের সাথে যারা জড়িত আছেন তারা কিন্তু অনেকে যে বাচিক শিল্প মানে ভয়েস আর্টিস্ট হিসেবে তাদের কাজ করার সুযোগ থাকে, অনেকের অফার থাকে, অনেকের কিন্তু কাজ করার ইচ্ছেও থাকে। তো ভয়েস আর্টিস্ট হিসেবে যারা কাজ করতে চায় বা ইচ্ছুক যারা, তাই সেক্ষেত্রে আপনার দিক নির্দেশনা?
1: তো যারা একেবারে নতুন করে এই কাজগুলি করতে চান তাদের ক্ষেত্রে যেটা বলবো, প্রথমে তো আসলে উচ্চারণের বিষয়গুলি আছে, আমাদের ব্যাকরণ জানতে হবে, আমাদের যে বেসিকটা আসলে জেনে, বাংলা ব্যাকরণের বেসিকটা জানতে হবে, এবং শুদ্ধ উচ্চারণে কথা বলবার চেষ্টা, এটা তো আছেই। আর আমাদের ভয়েসের বেশ আসলে মডুলেশন আছে, মানে ওঠা নামার একটা বিষয় আছে। আমাদের আমাদের যে কোনো একটা স্ক্রিপ্ট আমরা যখন পাই সেটি কি ধরনের, সেই ভাব বুঝে সেই সেই আঙ্গিকে কিন্তু আমাদের ভয়েসটাকে সেট করে নিতে হয়। যারা বেতার কর্মী তারা কিন্তু শুধুমাত্র কণ্ঠ দিয়ে নিজেকে প্রমাণ করে, কিন্তু যারা আমরা ভিজুয়াল মিডিয়াতে যারা টেলিভিশনে কাজ করে তারা কিন্তু অনেক কিছু দিয়ে পার পেয়ে যায়। কিন্তু আপনি জেনে থাকবেন আপু যে বাংলাদেশ বেতার কিন্তু সেই কোনো কারচুপি করার সুযোগ দেয় না, যে আপনাকে কণ্ঠ দিয়েই কিন্তু প্রমাণ করতে হয় যে আপনি কতটুকু কি জানেন। তো যারা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে চান, আসলে প্রত্যেকের জন্য কিন্তু একই আমার সাজেশন থাকবে যে আপনারা অবশ্যই একটু চর্চার মধ্যে থাকবেন। আমাদের অনেক উচ্চারণের অনেক জড়তা থাকে, উচ্চারণ দ্রুত লয়ে কথা বলার অনেক বিষয়গুলি আছে। তো আসলে এখন অনেক বইও বেরিয়েছে কিন্তু শুদ্ধ ভাবে শুদ্ধ উচ্চারণে কিভাবে কথা বলা যায়, বেশ কিছু ব্যায়াম আছে আমাদের, বা একটু যেমন গানের ক্ষেত্রে সরগম করা লাগে, কবিতার ক্ষেত্রেও কিন্তু তাই, এটার এটারও কিন্তু একটা রিদম আছে, আছে না, একটা রিদমেই কিন্তু আমাদের যেতে হয়। ভয়েস আর্টিস্ট হিসাবে কেউ কাজ করে সেটা কি ধরনের, একটা ডকুমেন্টারি হতে পারে, কোন একটা টিভিসি হতে পারে, সেখানে কি চাচ্ছে, কখনো হাসি কখনো আনন্দ কখনো কষ্ট কখনো কান্না কখনো বেদনা। আমরা যখন নাট্যশিল্পী হিসেবে আমি এনলিস্টেড হলাম তখন আমাকে মানে এক জায়গায় হাসতে বললো, এক জায়গায় কাঁদতে বললো, একটা ডায়লগ দিয়ে বললো কাঁদতে হবে, এবং কখনো ফুপিয়ে কাঁদা, কখনো একেবারে মন প্রাণ ঢেলে দিয়ে কান্না, মানে এই যে বিষয়গুলো আসলে এগুলি সবই চর্চার ব্যাপার। তো কেউ যদি ওভাবে করে নিজেকে তৈরি করতে পারে তাহলে তো তার জন্য সব রাস্তা একেবারে মানে সুন্দর। একটা কথা আপনাকে বলি যে ডেডিকেশন থাকতে হবে এবং ইচ্ছে শক্তি, ইচ্ছে শক্তি এবং ডেডিকেশন, এই দুটো না থাকলে একটা মানুষ কখনোই এগোতে পারবে না। আমি কিন্তু সারাদিন অফিস শেষে এসে আমি কিন্তু রেস্ট নিতে পারতাম, আমি চেষ্টা আমি কোনো কাজই না করে আমি কিন্তু এসে রেস্ট নেওয়ার কথা আমার, যারা সাধারণত চাকরি করে ঘরে এসে রেস্ট নিয়ে তারপরে সংসার ঘর সংসারের যা কাজ সেগুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো আমার যেহেতু একটা ভালো সার্ভেন্ট ছিল যে কারণে আমার ওই প্রেশারটা কম ছিল কাজের, কিন্তু আমি অন্যান্য সবকিছুই কিন্তু ব্যালেন্স করেছি, এমন না যে আমি কাউকে ডিপ্রাইভ করেছি, যতটুকু করা যায় সেটুকু সামলে আমি আমার কাজগুলি প্রবল ইচ্ছে শক্তি নিয়ে করেছি। আমি শামীম ভাই শুনছেন কিনা জানি না, আমার একদিন মনে আছে আমি বাংলা ভিশনের বইমেলা লাইভ করি, তখন পুরো 1 মাস রোদে দাঁড়িয়ে রাখতেন ওনারা আমাদেরকে, এমন একটা সময় আমাদেরকে প্রোগ্রাম করার সুযোগ দিতেন, সেটা সব সব মানে প্রচন্ড রোদ, বিকেল চারটা বিশে শুরু হতো বইমেলার প্রোগ্রামটা, যে সময়টা আসলে খুবই একটা সময় ছিল। তো কেউ কেউ আমাকে বলতো যে তুমি যে সময় প্রোগ্রাম করো এই সময়ের প্রোগ্রাম তো তোমার একমাত্র শিশু আর হচ্ছে অসুস্থ রোগী ছাড়া কেউ দেখে না, মানে ওই সময় তো মানুষ ঘুমায় আসলে বা রেস্ট নেয় দুপুর বেলা, যারা কর্মবিহীন মানে তারা তো বাসায় বসে রেস্ট নেয় এবং বাচ্চারাই বাসায় থাকে, তাছাড়া সবাই তো ঘরের বাইরে থাকে। তো এরকম মজার কথা বলতো। তো আমি ওখানে একটু কথা বলতে চাচ্ছি কি মানে আমাদের ডেডিকেশনের কথা, যে ওই অফিস থেকে আমি ওরকম ছুটি নিয়ে 2টার মধ্যে বাসায় আসতাম, এসে ওই সময় অনেক সময় বাসায় না এসে আমি চলে যেতাম বাংলা ভিশনে, ওখানে যে মেকআপ নিয়ে আমি রেডি হয়ে 4টা 20-এর আগেই আমি একদম লাইভে দাঁড়িয়ে যেতাম।
0: আপনার লেখা কবিতা থেকে কবিতা শুনতে চাচ্ছি।
1: আমি চাচ্ছিলাম যে আমি যে কবিতাটা পড়ে স্বর্ণপদক পেয়েছিলাম ওই কবিতাটা করতে চেয়েছিলাম, ওইটার পরে আমি আসলে মনে করেছিলাম আমি আমার আমার লেখা ছোট্ট একটি কবিতায় পড়বো, যে কারণে আমি বলছিলাম যে ওই কবিতাটা আমি একটু আমার দর্শকদেরকে শোনাতে চাই, যে কবিতাটা পড়ে আসলে আমি স্বর্ণ পদক পেয়েছিলাম, কারণ অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে যে কি সেই কবিতা যেটা আসলে আমার করা উচিত আমি মনে করছি আসলে।
0: আচ্ছা, ঠিক আছে,
1: তো
0: অবশ্যই।
1: আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, কবিতাটি একটু কঠিন, আফ্রিকা নাম, ওই কবিতা একটু আবৃত্তি করে আমি আমার লেখা একটি ছোট্ট কবিতা দিয়ে শেষ করছি। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াপ্রীতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যার অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যুপায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী। ধন্যবাদ আপু,
0: অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ এর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনার স্বর্ণপদক জয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অভিনন্দন। আমরা আজকে আমাদের
1: জি জি
0: সম্মানিত অতিথি আবৃত্তি শিল্পী শিরিনা বিথি তাকে পেয়েছি। তিনি নিজে কবিতা লিখেনও, আবার তিনি আবৃত্তি শিল্পী তো অবশ্যই, নাট্যশিল্পী তার অনেক অনেক পরিচয়, সেটা অনুষ্ঠানের শুরুর দিকেই বলেছি। তিনি নিজেও লেখালেখি করেন। এখন আমরা তার লেখা কবিতার কবিতা শুনে তারপরে আমরা বিদায় নেব। আচ্ছা, আমরা কোন কবিতাটি শুনছি
1: আপু? এই মুহূর্তে আমি যে কবিতাটি আমার নিজের লেখা একটি কবিতা, শূন্যতা, সেখান থেকে আমি একটু পড়ছি। সেই কবিতার খুব বেশি বড় না, সময় লাগবে না, হয়তোবা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। কবিতার নাম শূন্যতা। তোমার সাথে শেষ দেখা হয়েছিল কোন বৃহস্পতিবার, তারিখটা ঠিক মনে পড়ছে না, আবার এটাও মনে নেই ঠিক কোন সময়টাতে, সকালে, মধ্য দুপুরে, না কোনো গোধূলি বেলায়, সব পাখিটা যখন নেড়ে ফেরে তখন তোমার সঙ্গে আমার কোনো নেড়ে হয়তো কখনো দেখা হবে না, বরাবরের মতোই কোনো ব্যস্ততম রাস্তার মোড়ে অথবা কোনো কোলাহল মুখর কফি শপে, ধোয়া ওঠা কফির পেয়ালার সামনে কি কথা দিয়ে আলাপ শুরু, মধ্যখানে কি নিয়ে আলোচনা, অথবা বিদায় নেবার ঠিক আগ মুহূর্তে কি বলে নিজের গন্তব্যে একাকি ফিরে আসা। আজকাল মনের গহীনে সবকিছু ধোয়াশা এঁকে দিচ্ছে, যে তুমি ছিলে আমার কাছে এক স্বচ্ছ কাঁচির মতো চেনা কেউ, যে তুমি আমার সমস্ত জুড়ে এক মাতাল হাওয়ার মতো, যে তুমি বিবর্ণ বিকেলে বিদ্যুতের ঝলকানির মতো অতি স্পষ্ট উজ্জ্বলতর নক্ষত্র, সেই তোমাকে আমি আজ বলতে বসেছি। আমার অন্তরাত্মার ভেতর কি রকম ভাবে বহমান তুমি তা জানো না। তোমার উপস্থিতি আমার আত্মাকে সর্বদা পরিশুদ্ধ করে। তোমার একটুখানি উপলব্ধি আমাকে বিবেকবান মানুষ হতে শেখায়। তোমার একটুখানি মন্দ লাগা আমাকে কঠিন বাস্তবতা শেখায়। সে তোমাকে আমি কেন বলতে বসেছি? সত্যি কি তুমি খুব অচেনা হয়ে যাচ্ছ, নাকি সত্যি আমার ভেতর যা আজকের আমি তার সবটুকু জুড়েই কেবল তুমি?
0: অনেক ভালো হয়েছে কবিতা আবৃত্তি এবং কবিতার রেশ ধরে আমাদের এই অনুষ্ঠানটি শেষ করব। আমরা আমরা আসলে অনেক আনন্দিত আমাদের সম্মানিত অতিথিকে পেয়ে, যিনি একজন আবৃত্তি শিল্পী। তার অনেক অনেক পরিচয়, সেটা বলেছি শুরুতেই, বারবারই আসছে সেই প্রসঙ্গ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনি আপনার সাধনার পথ ধরে এগিয়ে যান, আর আপনি এই যে বিভিন্ন মাত্রিক কাজগুলো করছেন সেগুলো আপনি ধরে রাখবেন, সেই আশাই আমরা ব্যক্ত করি। এবং আপনাকে দেখে অনেক কিছু, আপনার থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর শুভকামনা রইল আমাদের প্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, তারাও আমাদের সাথে থাকেন দেখে আমরা অনুপ্রাণিত হই এই অনুষ্ঠানগুলো, এই অনুষ্ঠানগুলোকে, এই প্ল্যাটফর্মগুলো, এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিতে। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, নিরাপদ থাকুন, নিজেকে সেফ রাখুন, এবং আপনার পরিবার পরিজন যাদের সাথে আপনারা আছেন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। অনেক অনেক শুভকামনা রইল।

হ্যালো, আপনারা যারা শুনছেন, আপনারা যারা দেখছেন, তাদের সবাইকে শুভ শুভেচ্ছা, শুভকামনা। আমরা নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছি রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে। আপনি আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ দুই জায়গাতে আপনি রেডিও ত্রিতাল বাংলাকে পাবেন, পাশাপাশি আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে পাচ্ছেন। আমরা আমাদের আজকের অতিথি একজন বিশেষ ব্যক্তিত্ব, বিশেষ রন্ধনশিল্পী, যার রান্না খুবই প্রশংসিত। শুধু মুখে খেয়ে প্রশংসিত না, আনুষ্ঠানিক ভাবে প্রশংসিত। আপনারা যারা টেলিভিশন মিডিয়া দেখেন এখন, তারা প্রায় দেখবেন যে তিনি রান্না করছেন এবং অন্যরা সেটা প্রশংসা করছে। আমাদের আজকের অতিথি হাসিনা আনসার।

0: কেমন আছেন সিস্টার? ভালো আছেন?
1: হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
0: জি আমি ভালো আছি। আমার তো ভালো থাকার অর্ডার আছে, থাকতে হয় যে সবসময় ভালো থাকতে হবে।
1: আর আপনি যেভাবে ভাইয়া সিস্টার বলে ডাকেন, সত্যি ভালো না থেকে পারার কোনো উপায় নেই। আপনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যখনই আপনি সিস্টার বলে ডাকেন মনে হয় যে না, আমার একজন বড় ভাই আছেন, আমার একজন গার্জিয়ান আছে,
0: না
1: খুব ভালো
0: অবশ্যই
1: লাগে।
0: অবশ্যই। আপনাদের আপনারা এই যে বাংলাদেশে এত বড় বড় কাজ করছেন, আমাদের যেখানে আমরা একই সঙ্গে দেখি যে অনেকে পরাজিত হয়ে নিজের হাল ছেড়ে দেয়, সেখানে আপনারা একই সঙ্গে সাকসেস আনছেন একের পর এক। এই যে দেখেন আমাদের বাঁধন, আমাদের অভিনেত্রী, আমাদের যে আব্দুল্লাহ ইউসুফ সাদ, তাদের যে ফিল্মটা এখন ক্যানে পুরস্কৃত হচ্ছে বা ক্যানে প্রদর্শিত হচ্ছে, এটা তো আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট। তারপরে এই যে আপনি রান্না করছেন, আপনার বই আছে, আপনার অ্যাচিভমেন্ট আছে, নানাবিধ বিষয় আমরা দেখতে পাচ্ছি। তারপর আরো অনেকে, আপনি ধরেন নিউ ইয়র্কে দুইজন নারী, তারা এখন আমাদের নিউ ইয়র্কে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করবে, একদম একদমই তাদের আমাদের লোকাল লোকসভা এবং অন্যান্য জায়গাগুলোতে। তো এই যে অ্যাচিভমেন্ট, এইটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। আমাদের দেশব্যাপী এবং দেশের ভেতরে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমরা শুধু সাকসেস দেখতে পাচ্ছি চারদিকে। তো আপনি বলেন যে আপনি এই যে রন্ধন শিল্পী হলেন, আপনার একাধারে বই আছে, আপনি একটা বই বের করেছেন 100 নারী উদ্যোক্তাদের নিয়ে, বেহুলা বাংলা এটি বের করেছে, দাম হচ্ছে 260 টাকা। তারপরে ঐতিহ্যবাহী রান্না, তারপরে আপনি আপনার আপনার আপনার পরিবারটাও অনেক বড়। আপনার বাবা আনসারুদ্দিন আহমেদ রাজা, যিনি কুষ্টিয়াতে রাজা মেম্বারের নামে পরিচিত, ফলে তার কন্যা হিসেবে আপনার এই সাকসেস আপনার কেমন লাগে?
1: শুরুতে বলি, আসলে আব্বু একজন সমাজ সেবক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। আমরা দেখেছি যে সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, সেটা আব্বু থেকে আমরা শিখেছি। তখন থেকে ইচ্ছা ছিল যে সমাজ এবং সমাজ পরিবেশ এবং মেয়েদের জন্য কিছু একটা করার। তো সেটার তাগিদে আমি তো একজন রন্ধনশিল্পী, আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিং এর অ্যাসেসর হিসেবে কাজ করছি, আমি প্রশিক্ষক। কিন্তু তারপরে আমার মনে হলো এই করোনাকালীন টাইমে আসলে আমরা যারা নারী উদ্যোক্তারা ছিলাম, যারা রন্ধন শিল্পী ছিলাম, সবাই ঝিমিয়ে পড়েছিলাম, মানে কোনো উৎসাহ ছিল না, স্পিরিট ছিল না আমাদের মধ্যে। তখন আমার মনে হলো যে কিছু এমন কিছু করা উচিত যে আমাদের এই রন্ধন শিল্পীদের মধ্যে একটা স্পিরিট ফিরে আসবে। তখন আমি আমার আমি নাহার কুকিং ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী, তো সে আমি আমার পেজে একটি বিজ্ঞাপন দিই যে এরকম 100 নারী উদ্যোক্তার 100 রেসিপির একটি বই 64টা জেলা থেকে, বাংলাদেশের 64টা জেলা থেকে আপনারা যদি দিতে চান আমার পেজে আমাকে দিতে পারেন, আমার সম্পাদনায় এই বইটা বের হবে। এবং তখন ভাইয়া বিশ্বাস করবেন না, 7 দিনের মধ্যে রেসিপিতে ভরে গেল আমার মেসেঞ্জার, এবং বিভিন্ন গ্রুপগুলো আমাকে এত হেল্প করেছে, আমি 7 দিনে 100 রেসিপি পেয়ে গিয়েছি। মানে মেয়েদের মধ্যে একটা অন্যরকম স্পিরিট চলে আসলো, এবং তারপরে আমি আমার সম্পাদনায় এই বইটি বের করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 100 রেসিপি, ঐতিহ্যবাহী রান্না সেরা 100 রেসিপির 100টি বই। এখানে আমি 64টা জেলা কাভার করতে পারিনি, এখানে 32টা জেলার রন্ধনশিল্পী রেসিপি দিয়েছেন। ইনশাল্লাহ দ্বিতীয় তৃতীয় খণ্ডে আমার 64টা জেলা কাভার হয়ে যাবে। এবং আমি ভাইয়া
0: একটা প্রশ্ন করি যে আপনার এটাতে আসলে কি কি ধরনের রান্না আছে, যে 100 রেসিপি, এই 100টা রেসিপির মধ্যে কি কি আছে? তার আগে একটু বলি, বগুড়া থেকে নুরশাদ জাহান দেখছেন, বগুড়া বাংলাদেশ থেকে দেখছি নুরশাদ জাহান, আপনারা কে কোত্থেকে দেখছেন সেটা একটু আমাদের লিখে দেবেন। নুরশাদ জাহান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরশাদ জাহান আমাদের বন্ধু, তিনি একটু অসুস্থ, আমরা দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। আপনারা কে কোত্থেকে দেখছেন সেটা একটু আপনারা আমাদের লিখে দেবেন। আমরা আপনাকে যে প্রশ্নটা করতে চাই সিস্টার, ধরেন আপনি তো এখন রান্না করছেন, আপনি কিভাবে বুঝতে পারেন যে কোন রান্নাটা মানুষের কাছে প্রশংসিত হবে, কোন রান্নাটা টেস্টি হবে, কোনটা হবে না? এবং আমি যেটা জেনেছি যে এক এক দিনের এক এক মুডের উপরও নির্ভর করে যে আপনার মুডটা আজকে কেমন। আপনার মুড যদি আজকে ভালো হয় তাহলে রান্না ভালো হবে, মুড খারাপ হলে রান্না খারাপ হবে। আসলে কি তাই?
1: আসলে ভাইয়া সত্যি কথা বলতে, আপনি যে কাজটাই করেন না কেন, সেই কাজটাকে আপনাকে ভালোবাসতে হবে। আপনি যদি অনীহা অনিচ্ছা এগুলো নিয়ে যে কাজ করবেন, সেই কাজ কিন্তু খারাপই হবে। রান্না, আমি যখন রন্ধনশিল্পী অবশ্যই আমার রান্নাকে ভালোবাসতে হবে, তারপরে আমাকে এই প্রফেশনে আসতে হবে। এটা যে কোনো প্রফেশনে গেলে, তো রান্না যখন খারাপ হয়, আসলে কথাটা ঠিকই বলেছেন, ওই সময় অনেক সময় ভয় আপসেট থাকি আমরা, মন মানসিকতা ওই সময় যায় না আমাদের সাথে, যার কারণে উদাসীনতার কারণে অনেক সময় রান্নাটা কিন্তু খারাপ হয়। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া, দশটা যদি রেসিপি 10 জন একই রেসিপি যদি 10 জনকে দিয়ে আপনি করান, 10 রকম কিন্তু টেস্ট আসবে, এক টেস্ট কিন্তু আসে না। হাতেরও একটা বিষয় আছে, একটা পারিবারিক ব্যাপার স্যাপার আছে, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। আপনি যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আসেন সেক্টরে, তো অবশ্যই ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। যেমন ভাইয়া, আমি কিন্তু আমার পেজ দিয়ে শুরু করি নাহার কুকিং ওয়ার্ল্ড, ওইখানে আমার ক্যাটারিং বিজনেস দিয়ে আমি শুরু করি, কিন্তু আমার মনে হলো যে না, আমি এত ভালো সাড়া পাচ্ছি, আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার। আমি তখন কি করলাম, প্রফেশনাল শেফ কোর্সটা আমি করে নিলাম, মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ এর আন্ডারে ICI কালিনারি ইনস্টিটিউট থেকে আমি প্রফেশনাল শেফ কোর্সটা করলাম। এটাতে আমার কিন্তু অনেক লাভ হলো, রেসিপি লেখার ক্ষেত্রে প্লাস রেসিপি তৈরি করার ক্ষেত্রে। প্রত্যেকটা দেশের কিন্তু আলাদা।
0: তাহলে আমি একটা প্রশ্ন করি মাঝখানে, ধরেন আপনার জীবনে প্রথম রান্না কবে আপনি রেঁধেছিলেন?
1: আমার জীবনের প্রথম রান্নাটা, আমি তো কুষ্টিয়ার মেয়ে, কুষ্টিয়ায় পড়ালেখা বড় হওয়া, তো আমার আসলে যখন আমার 4-5 বছর বয়স, আমার আম্মার থেকে শুনি, ওই সময় নাকি আমি আমার আম্মা যখন রান্না করতেন, আমি একটা মোড়া নিয়ে আমার আম্মার পাশে বসে যেতাম, এবং আমার আব্বু অনেক রাগ হতেন, বলতেন আমার মেয়ে কালো হয়ে যাবে, আমার মেয়ে ঘেমে যাচ্ছে, আমার মেয়েকে নিয়ে আসো, কিন্তু আমাকে ওখান থেকে সরাতে, মানে আমি ওই আম্মার এটা দেখছি, মানে আমার খুব ভালো লাগতো। তো তখন থেকে তো আম্মাকে দেখে একটা ইচ্ছা ছিল ভেতরে। এরপরে যখন স্কুলে আমি প্রথম ক্লাস 5-এ যখন পড়ি, তখন আমি হচ্ছে নুডলস রান্না করি, আমার লাইফের প্রথম রান্না ছিল নুডলস, জি,
0: আচ্ছা,
1: এবং খেয়ে আর স্যুপ করেছিলাম, খেয়ে সবাই খুবই প্রশংসা করেছিল এবং বলেছিল যে রান্নার হাত খুব ভালো, আমার আব্বু বলেছিল যে রান্নার হাত খুব ভালো। তো ওই জিনিসটা আমার মাথায় ছিল যে হ্যাঁ, আব্বু বলেছে, তার মানে আমি অনেক, মানে রান্না অনেক ভালো করতে পারবো। আব্বুকে আমরা ফ্রেন্ড হিসাবে পেয়েছি, প্লাস আব্বু সবসময় আমাদেরকে বলতেন যে তোমরা এমন কাজ করো যে একদিন হয়তো তুমি থাকবে না, কিন্তু তোমার কাজগুলো কথা বলবে।
0: আপনার কয় ভাই বোন?
1: কে আগাচ্ছে?
0: আপনার কয় ভাই বোন?
1: আমরা 5 ভাই বোন।
0: আপনি?
1: আমি সবার ছোট এবং খুব আদরে।
0: আচ্ছা, আপনি নুডলস রান্না করেছিলেন আর স্যুপ রান্না করেছিলেন, এটা কত সালের কথা
1: ভাইয়া? এখন তো তাহলে আমার জন্মসালটা বলতে হবে, আসলে ক্লাস 5-এ কত বছর ছিল জানি না, তবে হচ্ছে আমার SSC 95-তে আর আমার জন্মসাল 80, তো এখন বুঝে নেন কত বছর হতে পারে।
0: হ্যাঁ সেটাই, আপনি তো তাহলে বাচ্চা মেয়ে দেখা যাচ্ছে। আপনি যে রান্না করেছেন তার আগে আমি একটু বলি, আমাদের MD মোস্তফা দেখছেন, তারপরে রিয়াদ মোহাম্মদ সেতু দেখছেন, নুশাদ জান লিখেছেন, আমি রান্না করতে খুব পছন্দ করি কিন্তু এখন পারছি না, মা সব করে খাওয়াচ্ছেন। হ্যাঁ, আপনার মাকে সালাম। আর আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড রেমিটের সৌজন্যে, রেডিও ত্রিতাল বাংলা USA থেকে আমরা কথা বলছি আপনাদের সঙ্গে, আপনারা যারা দেখছেন এবং শুনছেন তাদের জন্য বলছি যে আজকে আমরা কথা বলছি হাসিনা আনসারের সঙ্গে, তিনি একজন রন্ধনশিল্পী এবং একই সঙ্গে লেখক এবং একজন গবেষক, গবেষক বলা যায় কারণ তিনি রান্না নিয়ে গবেষণা করেন। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি নুডলস এবং স্যুপ কেন রান্না করেছিলেন?
1: আসলে আমার এই স্যুপের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল, সত্যি কথা, আমার ওই বিকেল হলে নুডলস খাবো না হলে স্যুপ খাবো, মানে নিজের যেটা ভালো লাগতো ওইটাকেই বেশি প্রাধান্য দিয়েছিলাম। আমার আম্মা বানাতে নিয়ে এগুলা, তো আমি চিন্তা করলাম, আমার আবার একটা ইয়ে ছিল, প্রতি শুক্রবারে আমার যে পাড়ার যে বান্ধবীরা ছিল, আমার স্কুলের এবং মহল্লার যে বান্ধবীরা, তাদেরকে নিয়ে প্রতি শুক্রবারে প্রতিটা বান্ধবীর বাসায় আমাদের বিকেলের নাস্তার দাওয়াতটা থাকতো, এবং প্রত্যেকটা
0: বান্ধবী এক এক দিন এক এক বান্ধবীর বাসায়। ওকে,
1: হতো, কিন্তু আমার বাসায় যখন হতো আমি বেশিরভাগ এই স্যুপ আর নুডলস দিয়েই চালাতাম, কারণ এই দুটো
0: তো প্রথম যেদিন রান্না করলেন সেদিন আপনার কেমন টেনশন হচ্ছিল যে আপনি রান্না করছেন, খেয়ে লোকজন কি বলবে না বলবে?
1: আসলে ওই সময় না, মানে মনের আনন্দে রান্না করেছি, আর কাঁচা হাতের রান্না সবাই তো বললো খুব ভালো, মানে খারাপ হয়নি, টেস্ট হয়েছে, আবারও খাওয়া যাবে, এবং সবাই নিল এবং ওটা শেষ হয়ে গেল, তার মানে আসলেই টেস্ট।
0: আচ্ছা আচ্ছা, তো তারপর আপনার কনফিডেন্সটা আপনার বাড়লো। তা এখন অনেকেই তো ধরেন এই ছোটখাটো করে রান্না করে, কিন্তু রন্ধনশিল্পী হওয়াটা তো একটা বিরাট ব্যাপার, আপনি কেন রন্ধনশিল্পী হলেন যে আপনি রাঁধবেন, রেঁধে খাওয়াবেন মানুষজনকে, সেই রান্না নিয়ে প্রশিক্ষিত করবেন, তাদেরকে টিচিং দেবেন, এইটা কেন আপনি করলেন?
1: হ্যাঁ, এটা হয়েছে আসলে, আমার তো বিয়ে হয়ে যাবার পরে জিনিসটা আসলো আসলে সত্যিকার অর্থে ওইভাবে, প্রথমে তো মানে মনের আনন্দে রান্না করতাম, ইচ্ছা করলো করলাম, বান্ধবীদের খাওয়ালাম, ফ্যামিলিকে খাওয়ালাম, এইভাবে। কিন্তু বিয়ের পরে যেটা হলো সেটা কিন্তু একটা দায়িত্বের কাতারে পড়ে গেল, মানে আমাকে দায়িত্ব হিসাবে রান্নাটা করতেই হবে। এবং আমি চিন্তা করলাম যেসব খাবার আমার হাজবেন্ড বা আমার বাচ্চারা বাহিরে খায়, রেস্টুরেন্টে খায়, সেগুলো আমি কেন বাসায় করবো না? আমি হাইজিন হ্যাজার্ড মেনটেন করে সুন্দর করে এই খাবার গুলো করতাম এবং খুব প্রশংসা পেতাম। আমার হাজবেন্ড এর নিত্য নতুন খাবার খুব পছন্দ এবং উনি খুব উৎসাহ দিতেন, আর আমার বাচ্চাগুলো খুব ভালো বলতেন। আর আমার
0: উনি দু একবার সিক হন নাই, আপনার রান্না খেয়ে দু একবার অসুস্থ হন নাই?
1: না, আল্লাহর অশেষ মেহেরবানিতে এই পর্যন্ত হয়নি কেউ। পরে আমার এই যে রান্নার প্রতি এত আগ্রহ দেখে আমার শ্বশুর বাড়ি থেকেই ওরা ইয়ে করলো যে আমার আমার যাকে ট্রেন করাবে, বিভিন্ন রেস্টুরেন্টের শেফ যেমন জিনজিয়ান, পপাই, সিজলার, এই সব শেফদের বাসায় এনে আমাকে আর আমার মেজ যাকে ট্রেন করালো। এবং আমরা দুজন পর্যায়ক্রমে মানে কোনো অনুষ্ঠানে অথবা প্রতি শুক্রবারে এই রেস্টুরেন্টের খাবার গুলো তৈরি করতাম এবং এত ভালো রিভিউ পেতাম পরিবার থেকে, তখন থেকে মানে আরো উৎসাহটা বেড়ে গেল। এবং আমার শ্বশুর বাড়ি থেকে আমার জায়ের মেয়ে, ননার সেন মেয়ে সবাই বললো যে চাচি আপনি একটা ইউটিউবের চ্যানেল খোলেন। আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে, ওইভাবে ভিডিও দেয়া হচ্ছে না ব্যস্ততার কারণে। আর আমার ছেলেরাও আল্লাহর অশেষ মেহরবানিতে বড় হয়ে গিয়েছিল, তো ওরাও বললো কি আম্মু তুমি কিছু একটা করো, এখন তো আমরা বড় হয়ে গিয়েছি, এখন আমরা তোমাকে হেল্প করতে পারবো। তো ওরা আমাকে এই নাহার কুকিং ওয়ার্ল্ড নামে একটি পেজ খুলে দেয় ফেসবুকে এবং ওরাই সবকিছু করে দেয়। তারপরে তো আমি খুবই সাড়া পেলাম সবার থেকে, যারা আমার খাবার গুলো নিত তারা এত ভালো ভালো রিভিউ দিত। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে না, আমি এটাকে 100% ভাবে শিখবো, আমি একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিব। এবং আমি যখন লেভেল 1 করি এর মধ্যে কিন্তু ভাইয়া আমার একটা লাইভ প্রোগ্রামের অফার আসে, হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া একটা ইংলিশ মিডিয়াম স্কুলে হোমশেপ থেকে আসে, যে বাচ্চাদের ইজি ওয়েতে টিফিন বানানোটা শেখানো। এবং আমি আমার কিন্তু কোর্স শেষও হয়নি, অনেকে বললো যে তুমি তোমার তো অনেক সাহস, তুমি রাজি হয়ে গেলে, তোমার তো কোর্স শেষ হয়নি, এতগুলো মানুষের সামনে তুমি রান্না করে দেখাবা। তো আল্লাহ আল্লাহ পাক আমার ভিতরে একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স এর কোনো অভাব আমার নেই। তো আমি বললাম আচ্ছা দেখা যাবে, যাই আমি রান্না করব, অসুবিধা কি, আমি শেখাবো বাচ্চাদের। আর বাচ্চাদের আমার খুবই পছন্দ, মানে বাচ্চাদের সাথে আমি খুব স্বাচ্ছন্দ্য মিশতে পারি। তো আমি লাইভ প্রোগ্রামটা যখন করি আমি বিভিন্ন রকম খাবার শেখালাম যেটা পুষ্টিকর আর খুব দ্রুত টিফিনের আইটেম গুলো করা যায়। তখন ওই ওখান থেকে অভিভাবকরা এত পছন্দ করলো, তারা ওই হেডমিস্ট্রেস কে বললো আমার কাছে তারা শিখতে চাচ্ছে।
0: আসার পরে নাকি তখনো কুষ্টিয়াতে ছিলেন আপনি?
1: এটা আমার বিয়ের পরের ঘটনা।
0: বিয়ের পরের ঘটনা। আচ্ছা এমনি কুষ্টিয়াতে কুষ্টিয়াতে আসলে রান্নার ধরন কিরকম? আপনি তো কুষ্টিয়ার মেয়ে তাই না? আর কুষ্টিয়ার মানুষের রান্নার ধরন কিরকম? ওরা কি ঝাল বেশি খায় নাকি আপনার ওই ধরনটা কিরকম, একটু একটু কি আলাদা নাকি একই রকম?
1: হ্যাঁ, মানে আমাদের পারিবারিক রান্না যেটা দেখেছি আমার দাদি বা আমার চাচি আমার আম্মারা, রিচ ফুডটা খুব বেশি পছন্দ করে আমাদের বাসার সবাই। ইন্ডিয়া যেহেতু আমাদের বাড়ির পাশেই বলতে গেলে, কুষ্টিয়া আর কলকাতা তো পাশাপাশি, তো যার কারণে ওই দিকের যে খাবার গুলো একটু বেশি চলে, যেমন নিহারি, পায়া, রোস্ট, কোরমা, এগুলা খুবই মানে পপুলার ওইখানে। তো এইগুলা রিচ ফুডটা বেশি আমরা পেয়েছি। আর তাছাড়া ওই যে মেথি গোস্ত রান্না, তারপরে মানে এই ধরনের রান্না আর কি খুব বেশি চলতো। আর ঝালটা খুব বেশি খায় না আমাদের এলাকায়, আমি ঝালটা খুব বেশি পাইনি, মিডিয়াম ঝাল, আর মশলা কম খায়। সবজিটা খায় সবাই পছন্দ করে, ডাল জাতীয় খাবার খুবই চলে।
0: আচ্ছা একটু আমি বলতে চাই যে আপনারা যারা দেখছেন তারা একটু লিখে দেন যে আপনাদের এলাকার রান্না কিরকম, ঝাল কেমন খান বা খান না। যেমন নুসরাত জাহান যদি বগুড়ারটা লেখেন, ইয়াসিন সরকার তিনি দেখছেন বলেন যে নরসিংদী নবীপুর থেকে দেখছি। হ্যাঁ ইয়াসিন শুভকামনা, যে সবাই কিরকম রান্না খায় যারা দেখছেন তারা একটু লিখে দিতে পারেন যে কে কোত্থেকে দেখছেন। আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় শিল্পী, রন্ধন শিল্পী হাসিনা আনসারের সঙ্গে। হাসিনা আনসার কুকিং অ্যাসোসিয়েশন পিঠা প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন। তারপর আপনার 11th ইন্টারন্যাশনাল পোলট্রি কুকিং কন্টেস্ট, সেখানে টপ 10 ছিলেন। তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি বোধহয় আমার মনে হয় কিছুটা ডিসকানেক্টেড হয়েছেন, আমরা এর মধ্যে একটু জেনে নেই। তারপরে তিনি একজন নারী শিল্প উদ্যোক্তা, তিনি একই সঙ্গে আপনার ওই অন্যদেরকে নিয়েও, অন্য নারী উদ্যোক্তাদের নিয়েও তিনি কাজ করেন, একটা বই প্রকাশ করেছেন ঐতিহ্যবাহী রান্না হিসাবে, যেখানে 100 নারী উদ্যোক্তাকে নিয়ে 100 নারী উদ্যোক্তার রেসিপি নিয়ে বইটি প্রকাশিত হয়েছে। দাম হচ্ছে আপনার 260 টাকা, বেহুলা বাংলা এটা প্রকাশ করেছে। তার বগুড়ার মানুষ ঝাল খায়, নুসরাত লিখেছেন, অন্যান্য এলাকায় যারা দেখছেন তাদের রান্নাকে কিরকম ঝাল খান সেটা একটু লিখে দেন। আমরা আপনাকে হারিয়ে ফেলেছিলাম, আমরা আপনাকে আবার পেয়েছি। আমরা কথা বলছিলাম ঐতিহ্যবাহী রান্না নিয়ে। হাসিন আনসারের বাবা আনসারউদ্দিন আহমেদ রাজা মেম্বার নামে খুবই পরিচিত ছিলেন, উনি কুষ্টিয়াতে। আর পাশাপাশি তার হাজবেন্ড উনি একজন হোমিও মেডিসিন ডক্টর। তো আপনার বাবা একজন পলিটিক্যাল লিডার, আপনার হাজবেন্ড একজন ডক্টর, আপনি রন্ধন শিল্পী, আপনার দুই সন্তান, একজন হাসনাইন আর একজন হাসনাত, তারা কি হবে, তারা কি বলে?
1: হ্যাঁ, বড় ছেলে তো সিএসসি তে আছে, তো কম্পিউটার নিয়েই ওর পড়ালেখা, আর ও খুব পছন্দ করে এই বিষয়গুলা। আর ছোট জন যে আছেন উনি বিবিএতে আছেন।
0: এখন আপনাকে যদি আমি একদম স্ট্রেট প্রশ্ন করি, রান্না কেন মজা হয়, আপনার উত্তর কি হবে?
1: রান্না মজা হয় তার কারণ হচ্ছে, প্রথমে হচ্ছে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে ভালোবেসে জিনিসটাকে করলে অবশ্যই ওটা টেস্টি হবে। এবং আপনি কার জন্য রান্না করছেন সেটার একটা বিষয় আছে, যে স্পেশাল কারোর জন্য রান্না, অটোমেটিক রান্নাটা একটু স্পেশালই হয়, কারণ তখন আমাদের ব্রেনে ওটা চলে যে হ্যাঁ এটা কিভাবে আরো স্পেশাল করা যায়। আমাদের ব্রেন যা বলে আমরা কিন্তু তাই করি।
0: আমরা দেখেন আপনার আপনার কোনোদিনের রান্না
1: আপনার কোনোদিনে বলে যে ওকে তোমার ভালো লেগেছে?
0: আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি, ধরেন আপনার কোনো একদিন আপনি রান্না করে আমাদের খাওয়াচ্ছেন। হ্যাঁ, আমি তো কথা বলছি, আপনার এখানে বোধহয় মিউট হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছি। তো আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি হাসিনা আনসারের সঙ্গে। হাসিনা আনসার হচ্ছেন আপনার একজন রন্ধন শিল্পী। তো আপনার এই যে রান্না, রান্না আসলে আপনারা কে কোন ধরনের রান্না পছন্দ করেন? যেমন আমরা, হ্যাঁ নুসরাত জাহান, আমরা শুনতে পাচ্ছি আপনার কথাটা, আমরা শুনতে পাচ্ছি আপনার লেখাটা, শুনতে পাচ্ছি আপনার, ধরেন আমার পার্সোনালি আমার খুব পছন্দ হচ্ছে ঝাল রান্না, ঝাল রান্না। তো ঝাল রান্নার ক্ষেত্রে দেখা যায় যে খুবই আপনার খুবই আমার বাচ্চারাও খুব ঝাল রান্না পছন্দ করে, মিষ্টি আমার একটু কম পছন্দ। জায়দা সরকার, ইয়াসিন সরকার লিখেছেন, দুজনের কথা শুনতে পাচ্ছি, জায়দা সরকার লাকি লিখেছেন, দুজনের কথা শোনা যাচ্ছে, আপনার কথা শুনতে পাচ্ছিলাম আমরা তখন। তো এখন আপনি বলেন যে এই যে জায়দা সরকার লাকি, উনি আমার খালা, ওনার রান্না খুবই টেস্টি হয়। তো আপনি আমাদেরকে বলেন যে আপনার, আপনি যখন যদি আমাদেরকে রান্না করে খাওয়ান এবং সেই রান্না যদি টেস্টি না হয় তাহলে আমরা ধরে নিব যে আমরা স্পেশাল না, কারণ স্পেশাল হলে তো আপনি রান্না ভালোই হতো। এবং কোন রান্নাটা কিভাবে, একটা তো হচ্ছে যত্ন, যার রান্না ভালো হয় না তিনি তো যত্ন করেই রান্না করেন, কিন্তু আপনি কোনটা বুঝতে পারেন যে আজকের রান্নাটা মজা হবে, এটা কি আপনি ফিল করেন?
1: হ্যাঁ, ফিল তো করি যে আজকে খুব বেশি ভালো হচ্ছে রান্নাটা, আবার একটা মোটামুটি রান্না হয়, অনেক সময় কালার স্মেল দেখে কিন্তু অনেক কিছু আইডিয়া করা যায়। আর প্রতিটা রান্নারই কিন্তু একটা মেথড আছে ভাইয়া, প্রতিটা দেশের একটা কুকিং আছে, একটা মেথড আছে, ওই মেথডটা আপনাকে আসলে জানতে হবে। ওই জন্যই আমি বলি যে কিছু পড়ালেখা করে আসা উচিত। আপনি যখন মেথডটা পুরোপুরি জেনে যাবেন সেখানে আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আপনি তো এটা একটা সূত্রের মতো, আপনি তো এটা বুঝেই পড়েই আসলেন, জেনে শুনে আসলেন। আমরা কিন্তু অনেকেই বাসায় বলি যে হচ্ছে আমরা কেন রান্না শিখবো, কেন এত টাকা খরচ করে এই কোর্স গুলো করবো, আমাদের নানি দাদি খালা মার থেকে তো আমরা অনেক রান্না শিখি, কিন্তু আসলে সেটা না। কারণ কি, প্রতিটা দেশের একটা কুইজিন আছে এবং একটা মেথড আছে, আপনি ইচ্ছা করলেই সেটাকে টিউশনের নাম দিয়ে যেমন তেমন করতে পারবেন না। যেমন রান্নাটা কিন্তু একটা গ্রামার আছে, যেমন আমরা সরে ও সরে ABCD কিন্তু বাসায় যে শিখি, আমরা কিন্তু স্কুলে তাহলে তো আমাদের দরকার নেই যাওয়ার, আমরা তো বাসায় শিখছি, কিন্তু আমাদের এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা দরকার জানার জন্য, শিক্ষা নেয়ার জন্য। তো ঠিক তেমনই রান্নারও তো একটা গ্রামার আছে, সেটা জানার জন্য আমাদের অবশ্যই কোর্স গুলো করতে হবে এবং পড়লে
0: আমরা। আপনাকে যদি প্রশ্ন করি যে আপনার প্রিয় রান্না কি, এটা আমরা শুনবো, আপনার কোন খাবারটা পছন্দ, তার আগে আমরা একটু বলতে চাই যে আমাদের জান্নাতুন নাইম দেখছেন নিউ জার্সি থেকে, তারপর শহীদ লস্কর ভাই তিনি দেখছেন মিডল ভিলেজ থেকে। আপনারা দেখেন আপনার এই অনুষ্ঠানটা আজকে একই সঙ্গে নরসিংদী, বগুড়া, কুষ্টিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক, মিডল ভিলেজ, আপনার বস্টন, তারপর আপনার ডালাস, সব জায়গা থেকে তারা দেখছেন। আমাদের একই সঙ্গে এখন 75 জন লোক দেখছেন। আমাদের প্রত্যেকটা আমাদের রেডিও এবং আমাদের পার্সোনাল যে পেজগুলো সেগুলোতে আমাদের এটা অনিয়ার হচ্ছে। আপনার প্রিয় রান্না কোনটা? আপনি কি খেতে পছন্দ করেন?
1: বেসিক্যালি আমি ভর্তা জাতীয় খাবার খুবই পছন্দ করি। আমাদের দেশীয় যে ভর্তা গুলো আছে আমার খুবই ভালো লাগে। আপনি যদি বিরিয়ানি এক সাইডে দেন আর ভর্তা দেন, আমি কিন্তু ভর্তাটাই বেশি খাবো। বেশি ভাত খাওয়া যায় ভর্তা দিয়ে। আর একটা খাবার আমার ভালো লাগে, সেটা হচ্ছে চাইনিজ ফুড। আমার খুবই ভালো লাগে, মানে এই দুইটা খাবার পেলে আমার আর কিছু লাগে না।
0: ওকে ওকে, কিন্তু ধরেন আপনাকে যদি রান্না করে খাওয়াতে বলা হয়, আপনি কোনটা রান্না করে খাওয়াবেন?
1: আমি অবশ্যই রিচ ফুডটাই খাওয়াবো এবং চাইনিজ আইটেমই খাওয়াবো।
0: কেন কেন?
1: আসলে এটা আমার হাতে খুব ভালো আসে।
0: আচ্ছা, চাইনিজ রান্না।
1: ওকে, আর একটা ভালো হয় সেটা হচ্ছে কেক। এটা যদি কেউ যদি সুইট আইটেম, ডেজার্ট টাইপের বা সুইট আইটেম খেতে চায়, আমি অবশ্যই কেক তৈরি করবো এবং চকলেট কেক।
0: ওকে ওকে, নাইস। আমাদের রিয়াদ আহমেদ সেতু, তিনি দেখছেন বগুড়া থেকে। ইয়াসিন সরকার কেমন আছেন ভাই লিখছেন, উনি তো ওনারটা তো জানাই গেল, দুজনের কথা শুনতে পাচ্ছি আমরা। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও ত্রিদাল বাংলা ইউএসএ থেকে ওয়ার্ল্ড রেমিটের সৌজন্যে। ওয়ার্ল্ড রেমিট হচ্ছে আপনার বেটার ওয়ে টু ট্রান্সফার মানি, সেন্ড মানি। আপনি যে কোনো জায়গা থেকে মানি ট্রান্সফার করতে গেলে ওয়ার্ল্ড রেমিটের হেল্প নিতে পারেন, ওয়ার্ল্ড রেমিটের অ্যাপটিও আপনি নামাতে পারেন। এখন আপনাকে যেটা বলছি, ধরেন আমাদের অনুষ্ঠান যারা দেখছেন বা আমাদের মতো যারা, তাদের জন্য আপনি একটা সহজ রান্না বলেন। কারণ আমি তো ধরেন আমার রান্না মানে হচ্ছে ডিম ভাজি করা আর হচ্ছে আপনার নর্মাল ভাত সিদ্ধ করা। ভাত আপনার মার্গালতে গিয়ে কিন্তু হাত টাত পুড়ে ফেলার মতো অবস্থা। ফলে আপনি আমাকে একটা সহজ রান্না দেন, যেই রান্নাটা বাসায় কেউ না থাকলে আমি একটু রান্না করে খেতে পারবো, বলেন।
1: হ্যাঁ, আমি খুব সহজ একটা রেসিপি আপনাকে বলি, খুব বেশি আপনাকে কষ্ট করা লাগবে না। আমি একটা চিকেনের আইটেম বলি, কারণ আমরা তো অনেক সময় ওটা গলতে একটু সময় লাগে, কিন্তু চিকেন তো আর ওইটা লাগে না। তো চিকেন যদি আমরা খুব সহজে ফ্রাই করতে চাই বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে, তো চিকেনটাকে ফার্স্টে আমরা সুন্দর করে ধুয়ে কেটে ধুয়ে কাটার পরে ধুয়ে এরপরে পানি ঝরিয়ে সেটার ভেতরে আমরা একটু আদা রসুন গুঁড়া দিতে পারেন, অথবা ছেঁচা দিতে পারেন, অথবা বাটা ইউজ করতে পারেন, মানে পেস্টটা। আদা রসুন দিলেন, আর একটু শুকনো মরিচের গুঁড়া, কাঁচা মরিচ একদম মিহি কুচি করে ওর মধ্যে দিলেন, এবং একটু সয়া সস দিলেন, আর একটুখানি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন মোটামুটি সব চাইনিজ রান্নাতেই, তাহলে আলাদা একটা টেস্ট আসে। এবং ওর মধ্যে আমরা যেহেতু টেস্টিং সল্ট ইউজ করি না, এটা শরীরের জন্য খুবই খারাপ, তো আপনি সেক্ষেত্রে চিনি দিবেন আধা চামচ, বা হ্যাঁ চিনি দিলে একটা আলাদা বাড়তি টেস্ট আসে। তো চিনি দিলাম, আর হচ্ছে ওটার ভেতরে আমি একটু গরম মশলা পাউডারটাও দিলাম, আর সয়া সস তো বলেছি। আর একটা সস আছে, সেটা হচ্ছে ওয়েস্টার সস। এটা দিলে বাচ্চারা খুবই লাইক করে, খুব সুন্দর একটা টেস্ট হয় এবং সফট হয় চিকেনটা। তো যখনই আমরা সস দিব, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু সল্টটা মানে লবণটা একটু কম দিতে হবে, কারণ বিভিন্ন সসে কিন্তু লবণ দেয়া থাকে। তো এই সমস্ত এগুলা দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে রাখবো। আপনি যতক্ষণ মাখিয়ে রাখতে পারেন আধা ঘন্টা রাখলে ভালো, আর যদি ইনস্ট্যান্ট করতে চান তাও সমস্যা নেই। আর আমরা আলাদা একটি বাটিতে ফ্লাওয়ার মানে ময়দাটা নিব, ময়দার মধ্যে আমরা একটু বেকিং পাউডার দিতে পারি, আর না দিলেও সমস্যা নেই। ওইটার মধ্যে একটু লবণ, একটু চিনি, একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমরা ওই আদা রসুন যদি গুঁড়া থাকে তাহলে গুঁড়াটা দিবেন, দিয়ে জিনিসটাকে সুন্দর করে আমরা মিলিয়ে নিব। আর একদিকে আমি একটি পাত্রে পানি রাখবো, আর ওই পানির মধ্যে আমি একটি ডিম ফেটিয়ে নিব। আমি ওই চিকেনটাকে ফার্স্টে ওই ময়দায় গড়িয়ে, তারপর হচ্ছে ওই পানির মিশ্রণ যেটা ডিম দিয়ে আমি ফেটিয়ে রেখেছি সেটাতে আমি একটু দিলাম, আবার আমি ময়দায় গড়িয়ে আমি ওটাকে ডিপ ফ্রাই করবো তেলে। এবং তেলে যখন আমি ফ্রাই করবো, ফার্স্ট তো তেলটা খুব জোরে আছে, আমি ওটাকে গরম করে নিবো, এবং যখন ওটা দিব আমার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে এবং সুন্দর।
0: তাহলে আমি যদি একটু রিকল করি, একটু যদি রিকল করি, মনে করেন আমি ফার্স্টে আপনার চিকেনটা কেটে পানিটা ছেড়ে নিলাম, তারপর তার মধ্যে একটু আদা ছেঁচা অথবা আদা বাটা দিলাম, দিয়ে তার মধ্যে আপনার একটুখানি আপনি বললেন লেবু যদি দেওয়া যায়, মিহি করে কেটে যদি মরিচ দেওয়া, কাঁচা মরিচ দেওয়া যায়, তারপর একটু হালকা হলুদ এবং হালকা মরিচ দিয়ে, তারপর সেটাকে আমরা একসাথে ডিম ফেটে নিচ্ছি, এক জায়গায় ময়দা রাখছি।
1: সস একটু দিলেন আপনি, সয়া সস
0: সস একটুখানি সয়া সস, হ্যাঁ, ওটা দিলে একটু লবণটা কম দিতে হবে, একটু চিনি দিতে হবে। এই চিনিটা কেন?
1: গরম মশলা পাউডার সামান্য দিতে পারেন।
0: আচ্ছা,
1: আর গোলমরিচ পাউডারটা, এটা আমি বলতে ভুলে গিয়েছি, গোলমরিচ শরীরের জন্য খুবই ভালো, আপনি গোলমরিচ পাউডারটা ইউজ করতে পারেন, এটা একটা সুন্দর স্মেলও আসবে।
0: আচ্ছা, তারপরে এটা আপনার আটার মধ্যে গুলে সেটা আটার মধ্যে ইয়ে করে তেলে ভাজতে হবে।
1: হ্যাঁ, আটার মধ্যে দিব, তারপরে ওই যে আপনার যে ডিমটা পানিতে ফেটিয়ে
0: ও
1: রেখেছিলাম,
0: দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হবে, তারপরে আবার ময়দার মধ্যে গড়িয়ে,
0: হ্যাঁ,
1: তারপরে দেন আমরা এটাকে ফ্রাই
0: আচ্ছা,
1: করি।
0: ডিমের মধ্যে ইয়ে করে ময়দার মধ্যে দিতাম। হ্যাঁ,
1: হ্যাঁ, যখন ওইটা সুন্দর একটা কালার চলে আসবে, এবং নামানোর আগে কিন্তু আমরা চুলার আঁচটা অনেক জোরে দিব। কেন দিব? যে ওই যে জোরে আছে, ভেতরে যে অয়েল গুলো আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে চিকেন থেকে, এবং ওইটা তখন আমরা তুলে একটা টিস্যুর উপরে রাখবো, মানে যা তেলটা জমা বাড়তি যদি থাকে ওটা টিস্যুতে সোক করবো, তো খুব একটা শরীরের ক্ষতি হবে না।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আমার মনে হয় যে আমি পারবো। তবে একজন লিখেছেন যে বাসায় কেউ না থাকলে সবচেয়ে সহজ হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা পাওয়া যায়? MD জালাল বেলি রোড থেকে দেখছেন, হাসিনা আক্তার মুন্না তিনি দেখছেন KSA থেকে, ভালো খাবার মানে নরসিংদী। ইয়াসিন সরকার লিখেছেন, ভালো খাবার মানে নরসিংদী। নুসরাত জাহান, মুরগি ভাজা চিকেন ফ্রাই। হ্যাঁ, তো এখন ধরেন এই যে রান্নাটা আমি করলাম, কিন্তু এর মধ্যে ক্যালোরি কতটুকু, বা আমি খাওয়ার পরে আমার কতটুকু ক্যালোরি গেইন করছি বা কতটুকু আপনার গেইন করছি না?
1: এটার সাথে যেহেতু আমি লেবুর রস দিয়েছি, তো এখানে তো অবশ্যই শরীরের জন্য ভালো হবে, এবং সাথে আপনি সালাদ রাখবেন, সালাদ রাখলে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে।
0: ওকে ওকে, আচ্ছা, আমরা আমরা কিন্তু 30 মিনিটের মতো কথা বলে ফেলেছি, আর 10-15 মিনিট, 10-15 মিনিট আমরা সময় পাবো। তার আগে আপনি বলেন যে এই যে আমাদের যারা, আমাদের যারা দর্শকদের মধ্যে আছেন, আমাদের শহীদ লস্কর ভাই উনি ভালো রান্না করেন, অনেকেই যারা দেখছেন তারা ভালো রান্না করেন, আপনি যদি রান্নার একটা টেকনিক বা একটা সবচেয়ে সহজ শর্ত হয়ে যায় যে এই এই সূত্রটা জানা থাকলে রান্না ভালো হয়, সেটা আপনি একটু বলেন। কারণ আমি না হয় রান্না পারি না, কিন্তু যারা দেখছেন তারা কিন্তু প্রত্যেকে ভালো রান্না করেন, আমি যাদের দেখতে পাচ্ছি।
1: হ্যাঁ, সূত্র বলতে রান্না হচ্ছে, প্রথমেই হবে আপনার যে হাতটা আছে
0: হ্যাঁ,
1: সেটা নিট অ্যান্ড ক্লিন, এবং এই যে নখ, নখ গুলো যে আমাদের বড় বড় থাকে এই জিনিসটা একটু বুঝতে হবে, নখ আমাদের একদমই ছোট রাখতে হবে, এবং হ্যান্ড ওয়াশটা সবচেয়ে বড় একটা জিনিস। এই জিনিসটা করার পরে আপনি মানে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আমি বড় করে দেখছি এখানে।
0: আচ্ছা,
1: এরপরে আপনি যেই জিনিসটাই রান্না করেন সেটা অবশ্যই, যেমন সবজিগুলোর ব্যাপারে একটা টেকনিক বলি আমি, সবজিগুলো কখনোই আপনারা কাটার পরে ধুবেন না, ধুয়ে তারপরে কাটবেন, তাহলে ভিটামিনটা কিন্তু থাকে। হ্যাঁ, আবার অনেক সবজি আছে, শাক আছে, যেটা হচ্ছে ঢেকে রান্না করলে কিন্তু ওটার কালার নষ্ট হয়ে যায়, ওটা ঢেকে রান্না করা যাবে না। তো এরকম কিছু কিছু জিনিসগুলো আছে যেটাতে মানে রান্নাটা আরো ভালো হবে। আর একটা জিনিস হচ্ছে ঝালটা, যেটা মানে ঝালটা খুব বেশি যদি ঝাল দিয়ে ফেলেন তখন কিন্তু ঝাল কমানো যায় না, আর যদি ঝাল বেশি হয়ে যায় সেক্ষেত্রে ওর মধ্যে আপনি পেঁপে বা আলু দিয়ে দিতে পারেন, তাহলে ঝালটাও কমে যাবে। আর একটা জিনিস হচ্ছে লবণটা, প্রথমেই খুব বেশি লবণ দিয়ে দিবেন না, কারণ লবণ পরে কমানো একটা মুশকিল থাকে, এই জন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আর যদি আপনি পোলাও রান্না করেন সেক্ষেত্রে আমি বলবো, পোলাও এর সাথে কিন্তু হলুদ দেওয়া আইটেম গুলো যায় না, যেমন ঝাল মাংস যদি হলুদ আনা মাংস আপনি পোলাও এর সাথে পরিবেশন করেন, ওটা কিন্তু ভালো দেখতে তো লাগবে না, টেস্ট ওইভাবে আসবে না। তো আমরা যখন পোলাও জাতীয় বিস্কুট জাতীয় খাবার করব, তো চেষ্টা করবো হলুদ জাতীয় জিনিসটা কমিয়ে দিতে, মানে সবজি রান্না করি না কেন, পোলাও এর সাথে হলুদটা আমরা না দিই, তাহলে ওটা খেতে সুস্বাদু লাগবে, ভালো লাগবে।
0: আচ্ছা, তাহলে আমি একটা 5 মিনিট প্রশ্ন করি। আমরা যাদেরকে জানি, আমাদের আত্মীয় স্বজন, ম্যাক্সিমাম দেখা যায় বিয়ের পরে তারা ভালো রাখতে শুরু করে, আপনি তো বিয়ের পরে ভালো রাখতে শুরু করেছেন, তা আপনার বিয়ের পর পর আপনি যখন প্রথম রাঁধলেন, আপনার আপনার হাজবেন্ড তখন খেয়ে কি বলেছিলেন আপনার, যে প্রথম আপনি রান্না করলেন তাদের জন্য বিয়ের পর পর?
1: হ্যাঁ, আমি প্রথম রান্না করি, মানে পুরো সংসারের দায়িত্বই তো নিজের উপরে ছিল, কারণ আমার আলাদা সংসার ছিল, তো দৈনন্দিন রান্নাগুলোই করতাম, এবং উনি অনেক উৎসাহ দিত, আসলে ওনার উৎসাহে কিন্তু আজ আমি রন্ধনশিল্পী হতে পেরেছি। উনি যদি আমাকে উৎসাহ,
0: প্রথম দিনের এক্সপিরিয়েন্স বলেন, প্রথম দিন রান্না করার পরে, যেমন ধরেন আমি আমি আপনাকে বলি, আমার আমার বিয়ের পর পর আমার ওয়াইফ একদিন রান্না করে নিয়ে বসে আছে, তখন আমি প্রথম আলোতে কাজ করতাম, সাংবাদিকতা করতাম, এবং রাতে যখন আমি রাত্রে 1টা 1টার দিকে বাসায় ফিরেছি, দেখলাম যে তিনি আমার জন্য খাবার নিয়ে বসে আছেন, এবং খাওয়া দেওয়ার পর আমাকে দিয়ে বললেন যে মজা হয়েছে না, তা আমি খেয়ে বললাম হ্যাঁ অনেক মজা হয়েছে, কিন্তু মনে মনে ভাবলাম যে বাকি জীবন খাবো কিভাবে। আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা বলেন।
1: আল্লাহর অশেষ মেহেরবানিতে মানে এরকম না, আমারটা বেশ মোটামুটি ভালোই হয়েছিল বলে উনি মানে উনি এমনি সরাসরি প্রশংসা করে না কখনো, মানে আড়ালে করে আমার হাজবেন্ড। কিন্তু আমার প্রথম রান্না ছিল দুপুরের খাবার যেটা আমি করেছিলাম সেটা ছিল মাছ, মাছ ডাল ভাত আর সবজি। তো মাছটা প্রথমে উনি নিল, সবজিটা নিল না, এবং মাছ খাওয়ার পরে আমাকে বললো যে না, আমি জিজ্ঞেস করলাম যে এটা চলবে কিনা, মানে ভালো ভালো হয়েছে, উনি বললেন না চলবে, ভালো চলবে। এবং দেখলাম যে উনি বেশ অনেকটা তরকারি নিল, তার মানে আসলে ভালো হয়েছে। এরপরে উনি আমাকে উৎসাহ দিতেন, বলতেন যে হচ্ছে এই রান্নাটা আমার পছন্দ, ওই রান্নাটা পছন্দ, আমার মা এটা করতেন ওইটা, মানে ওনার মা খুব ভালো একজন রাঁধুনি ছিলেন, বোঝাতে তো উনার কথাতে। আমি আমার শাশুড়িকে পাইনি, আমার দুর্ভাগ্য, না হলে আমি আরো অনেক রান্না শিখতে পারতাম। তো ওইভাবে আমি বুঝতাম যে না, উনি আসলে একটু অন্যরকম রান্না পছন্দ করে। তো উনার ওই উৎসাহে আমি আসলে বিভিন্ন জায়গায় কোর্স করি এবং শিখি। আর ওই যে রেস্টুরেন্টের শেফ যে আমাদেরকে শিখালো, এটা তো আমাদের
0: ধরেন বাকি জীবন মানে আপনার রান্না খাওয়ার চাইতে আপনাকে ভালো মতো ট্রেন্ড আপ করে নেওয়া কিন্তু ভালো, তাই না? পিঠা প্রতিযোগিতা চতুর্থ হয়েছিলেন, তা আমার এখানে লেখা আছে অনেকগুলো, যেমন 11th ইন্টারন্যাশনাল আপনার পোল্ট্রি কুকিং কন্টেস্টে আপনি টপ টেনে ছিলেন, তারপর আপনি GEF এর নারী শিল্প উদ্যোক্তা হিসেবে আপনি আছেন, আবার পাশাপাশি আপনার দুই ছেলে তারা কাজ করছে, হাসনাইন এবং হাসনাত। আপনি আপনার সামনের পরিকল্পনা কি, আমরা এটা আলোচনা করতে চাই।
1: সামনে হচ্ছে আমার ইচ্ছা যে আমার এই নাহার কুকিং ওয়ার্ল্ডটা পুরো বাংলাদেশে শাখা প্রশাখা করা, ছড়িয়ে দেয়া, এবং আমি এই যে ঐতিহ্যবাহী রান্নার যে 100 রেসিপির একটা উদ্যোগটা নিয়েছি এবং মেয়েদের থেকে এত সাড়া পেয়েছি যে দ্বিতীয় বইটা আমার মোটামুটি 100 রেসিপি কমপ্লিট এবং ওটা প্রেসেও চলে গিয়েছে, এবং তৃতীয়টার রেসিপি 100 হতে আর 37টা মতো রেসিপি বাকি আছে। তো এটাকে আমার এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা যে আমি এটা তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম অনেক খণ্ড বের করি, যেন কেউ যখন রিসার্চ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না নিয়ে, তখন যেন আমার বইটাকেই সবাই আগে চুজ করে এবং দেখে যে কি রেসিপি আছে। তো ওইটাই ভাইয়া এমন কিছু করতে চাই যে আমি না থাকি কিন্তু আমার কাজ যেন কথা বলে। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া, আমার খুব ইচ্ছা পথ শিশুদের নিয়ে কাজ করার, এবং সমাজে যারা অবহেলিত নারী, বিধবা, অসহায়, যারা নিজে কিছু করতে পারে না, তারা কে কোন কাজে পারদর্শী সেই কাজটাকেই আমি তাদেরকে ট্রেন আপ করিয়ে সেটার উপরেই তাদেরকে আমি একটা উদ্যোক্তা হিসাবে আমি একটা প্ল্যাটফর্মে আনতে চাই। আমার এটা খুব ইচ্ছা, আপনারা দোয়া করুন।
0: সেটাই অবশ্যই, আপনি আপনার সামনের দিনগুলো সুন্দর হোক এটা আমরা চাই। আর এখন তো বাংলাদেশে একটু করোনার প্রকোপ আছে, সবাইকে একটু সাবধানেই চলতে হবে, হাত হাত না ধুয়ে, চোখ কান নাক মুখ কোথাও হাত দেওয়া যাবে না, একটু ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। তো আপনার আপনার সবকিছু মোটামুটি আমরা জানতে পারলাম, আপনার পরবর্তী সময়ে আপনি যেটা বললেন নাহার কুকিং, নাহার কি আপনার ডাক নাম?
1: নাহার আমার, হ্যাঁ আমার নিকনেম নাহার।
0: আচ্ছা আচ্ছা, তাহলে এখন যারা আপনার তার কুকিং বা তার শেফ তার রান্না করার রেসিপি আপনার এখানে দিতে চায়, তারা কি করবে? কেউ যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকে তারা কি করবে? আরেকজন বলছেন যে আমি বেকিং শিখতে চাই, আমাকে কিছু টিপস দেন।
1: সবচেয়ে বড় ইয়ে হচ্ছে আপনার ওভেন, ওভেনটা যদি আপনি খুব ভালো মানের একটা ওভেন থাকে আপনার, ইলেকট্রিক ওভেন দিয়ে বেকিংটা খুব বেশি ভালো হয়। তো ইলেকট্রিক ওভেনে তাপমাত্রাটা সঠিক থাকতে হবে, এবং অনেকেই কিন্তু বলে যে আমার কেকটা হার্ড হয়ে যায়, সফট থাকে না কেন, এরকম আমার অনেক ছাত্রীরা এরকম প্রশ্ন করে। তো আমি সেক্ষেত্রে একটা টিপস আপনাদের দিতে পারি, ওভেন থেকে যখন আপনি কেকটা বেক করার পর নামাবেন, নামানোর পরে আপনাকে অবশ্যই পিপি পলি মানে ওই যে পাতলা যে পলিগুলো আছে সেটা দিয়ে পেঁচিয়ে খুব সুন্দর করে ওটাকে আপনাকে দু একটা ফুটাও করতে হবে, যাতে বাষ্পটা বেরিয়ে যায়। ওই গরম অবস্থাতে আপনাকে ফ্রিজে কমপক্ষে 1 ঘন্টা রাখতে হবে, তখন কি হবে ওই ভেতর থেকে জিনিসটা সফট হয়ে যাবে। আর আপনি যদি বাতাসে খোলা রাখেন আপনার কিন্তু কেকটা হার্ড হয়ে যাবে, তখন ওই ইয়েটা আর আসবে না, ময়শ্চারটা আর থাকবে না। তো এটা একটা টিপস আছে কেক ভালো হবার, এবং সফট হবার এবং ময়েস্ট। আমার কেক গুলো যারাই নেয় তারাই বলে যে না খুব ময়েস্ট সফট, এটাই।
0: কিভাবে আপনার ঢাকা থেকে আমরা কিভাবে আপনার কেকের অর্ডার দিতে পারবো?
1: হ্যাঁ আপনি তো নিউ ইয়র্কে,
0: না
1: তো
0: ঢাকা থেকে যারা ঢাকায় থাকছেন যারা দেখছেন তারা কিভাবে
1: হ্যাঁ
0: আপনার আপনার কেকের অর্ডার করবে? কোন ফোন নাম্বার, কোন লিংক?
1: তারা আমার পেজে নক দিতে পারেন, নাহার কুকিং ওয়ার্ল্ড ফেসবুক পেজ, সেখানে
0: ওকে,
1: আমার মেসেঞ্জার আছে এবং সেখানে আমার মোবাইল নাম্বারও আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমার অর্ডার
0: মোবাইল
1: দিলে
0: নাম্বারটা একবার বলে দেন।
1: মোবাইল নাম্বার 01 88
0: জিরো
1: জিরো
0: ওয়ান
1: ওয়ান
0: ডাবল এইট
1: 089 3868 01 88 0893868।
0: ওকে, আমি এই যে আমাদের কমেন্ট বক্সে লিখে দিয়েছি, তো ফলে আপনারা সেখান থেকে নাম্বারটা পেয়ে যেতে পারেন, যেভাবে আপনি যোগাযোগ করবেন আমাদের নাহার কুকিং ওয়ার্ল্ড এর আমাদের রন্ধন শিল্পী হাসিনা আনসারের সঙ্গে। তো আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আমরা প্রায় 40 মিনিটের মতো কথা বলে ফেলেছি।
1: আছে আমার দর্শক দর্শকদের উদ্দেশ্যে বলবো এটাই যে এতক্ষণ যারা আমাদেরকে দেখছেন শুনছেন এবং কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের দিকে খেয়াল রাখবেন। এখন করোনা যেহেতু, তো আমাদের এখন অনেক কিছু বেছে চলতে হবে, যেমন যে খাবারগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমরা সেই খাবারগুলোই চুজ করব। খাবার চুজের ক্ষেত্রে অবশ্যই আমাদের অনেক সতর্ক হতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো আছে। আরো একটা কথা আমি বলতে চাই ভাইয়ার উদ্দেশ্যে, যে শামীম ভাইকে কিন্তু আমি অনেক আগে থেকে আমরা চিনি, কারণ উনি একজন খুব ভালো উপস্থাপক। আমরা যখন আমরা পুরো ফ্যামিলি নিয়ে যখন উনার অনুষ্ঠান গুলো দেখতাম, আমরা ভাইয়ার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, তার বচন ভঙ্গি, মানে আমরা এতটাই মুগ্ধ হতাম যে আমরা একদম মূর্তির মতো তার কথাগুলো শুনতাম। এবং ভাইয়া কিন্তু আমাদের অনেক আগে থেকে খুব প্রিয় একজন মানুষ আমাদের কাছে, এবং শুধু আমার কাছেই না, আমার পুরো ফ্যামিলির কাছে। আমরা অনেক আগে থেকে ভাইয়ার অনুষ্ঠান গুলো দেখতাম এবং এখন খুব মিস করি। আমরা চাই ভাইয়া আবার আসুক আমাদের বাংলাদেশে, সেইভাবে
0: না, অবশ্যই অবশ্যই আসবো, আর আপনাকেও খাওয়াতে হবে, কারণ আপনি অনেক প্রশংসা করলেন।
1: ডাকটা আমার খুবই ভালো লাগে ভাইয়া, আসলে ভাইয়া, কারণ উনি কিন্তু ওখানে থেকেও আমাদেরকে হেল্প করেন এবং উনি প্রমাণও দিয়েছেন সেগুলোর। আমি চাই যে ভাইয়া এভাবে আমাদের পাশে থাকেন।
0: সেটাই সেটাই, অবশ্যই ভালো থাকবেন সিস্টার, আবার দেখা হবে। সবার সবার জন্য শুভকামনা রইল, শুভরাত্রি, শুভ সকাল, শুভ দুপুর, কারণ কোথাও না কোথাও সকাল, দুপুর, রাত্রি, আবার দেখা হবে। বাই,
1: আল্লাহ হাফেজ।

0: লক্ষ যোজন রক্তের পারাবার,
1: এত রক্তের বিনিময়ে এই দেশ,
0: এই স্বাধীনতা, এই পতাকাকে পেতে
1: লক্ষ দামাল ছেলেরা দিয়েছে প্রাণ।
0: ভুলব না, আহা, ভুলব না কোনো দিন
1: তোমাদের স্মৃতি গানে গানে অমলিন।

0: মানুষ যত দূরেই থাকুক না কেন, দেশ তাকে বারবার ডাকে হাতছানি দিয়ে। দেশের মায়াবী ডাকে মন ব্যাকুল হয়ে ওঠে।
1: সব বাধা বিপত্তি পিছু টান ছিঁড়ে মন যেন ছুটে যেতে চায় প্রিয় দেশ প্রিয় জন্মভূমির ছায়া ঢাকা ছোট্ট গ্রামটিতে। মন যেন গেয়ে ওঠে।

0: हेलो, काके चाई
1: तुमा के
0: आपने आपने के
1: से ही आमू